0: বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল 6:30। আজ সোমবার 20 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 23 রবিউসানি 1448 হিজড়ি, 5ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ।
1: সুন্দরের সকলে, শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, FM 102 মেগাহার্টস এবং FM 106 মেগাহার্টস। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
2: স্টুডিওতে এই মুহূর্তে রয়েছি আমরা কজন। অনুষ্ঠান উপস্থাপনায় সৈয়দা মুনওয়ারা বেগম, সৈয়দা শাহান আরা চৌধুরী ও মোহাম্মদ জসীমউদ্দিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম এবং এস এম আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
3: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা বনি ইসরায়েলের 60 আয়াত থেকে 62 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম।

0: এখন তর্জমা পাঠ করছেন গোলাম সরওয়ার মির্জা।
1: সূরা বনী ইসরায়েলের 60 থেকে 62 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেছেন, স্মরণ করুন, আমি আপনাকে বলেছিলাম যে আপনার রব মানুষকে পরিবেষ্টন করে আছেন। আমি আপনাকে যে দৃশ্য দেখিয়েছি তা এবং কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষটিও শুধু মানুষের পরীক্ষার জন্য। আমি তাদেরকে ভয় প্রদর্শন করি, কিন্তু এতে তাদের অবাধ্যতা আরো তীব্রতর হয়ে বৃদ্ধি পায়। আর স্মরণ কর, যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল। সে বলল, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন? সে বলল, আচ্ছা বলুন তো, এ ব্যক্তি যাকে আপনি আমার উপর মর্যাদা দান করলেন তার মধ্যে মর্যাদার কি আছে? আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন, তাহলে আমি অল্প সংখ্যক ছাড়া তার বংশধরদেরকে আমার বশীভূত করে ফেলব। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
2: পথ ও পাথেয়, আজকের বিষয় মিথ্যাচারের কুফল, বলছেন মাওলানা মোহাম্মদ আল আমিন।
3: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মিথ্যাচার ইসলামী শরীয়তের দৃষ্টিতে জঘন্যতর পাপ ও অপরাধ। হাদিসে বর্ণিত সাতটি কবিরা গুনাহের একটি হচ্ছে মিথ্যাচার। পবিত্র কোরআনুল করিমের সূরা মুমিনের 28 আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিথ্যাচারীদের কুফল সম্পর্কে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাচারীদের কখনো হেদায়াত দেন না। মিথ্যাচার মানুষের মনকে সংকীর্ণ করে তোলে এবং হৃদয়ে অস্থিরতা ও সন্দেহ সৃষ্টি করে। মিথ্যা মানুষের অন্তরের যাবতীয় কপটতা তথা নেফাকি জন্ম দেয়, নেক আমল থেকে দূরে সরিয়ে দেয়। মিথ্যাচারের ফলে অন্তরের ব্যাধি তথা মোনাফেকি বৃদ্ধি পায় এবং দুনিয়ায় লাঞ্ছনা এবং আখেরাতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। পবিত্র কোরআনের সূরা বাকারার 10 আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আর তাদের অন্তরে রয়েছে ব্যাধি, অনন্তর আল্লাহ তাআলা তাদের মিথ্যাচারের কারণে তাদের অন্তরের ব্যাধিকে বৃদ্ধি করে দিয়েছেন। তাদের জন্য রয়েছে শাস্তি এবং এটি তাদের মিথ্যাচারের ফল। মিথ্যা সর্বদা মানুষকে পাপের পথে পরিচালিত করে। মিথ্যার মাধ্যমে একজন মিথ্যাবাদী সাময়িক কিছু অর্জন করতে পারলেও প্রকৃতপক্ষে আল্লাহর রহমত হতে সে বঞ্চিত হয়। ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোনো ব্যবসায়ী মিথ্যা কথা বলে লেনদেন করে তাহলে তার বরকত চলে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি ক্রয় বিক্রয়ের সময় তারা উভয়ে মিথ্যা বলে তাহলে তাদের ব্যবসার মধ্যকার বরকত চলে যায়। আল্লাহ পাক সূরা হজ 31 আয়াতে ইরশাদ করেন, ওয়াজতানিবু কওলাজ যুর, তোমরা মিথ্যা সাক্ষী দেয়া হতে বিরত থাকো। অপরদিকে মুমিন বান্দাগণ মিথ্যা সাক্ষী হতে বিরত থাকে এবং এটাই তাদের অন্যতম বৈশিষ্ট্য। এ সম্পর্কে সূরা ফোরকান 72 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, ঈমানদার হচ্ছে তারাই যারা মিথ্যা সাক্ষী দেয় না। তিরমিজি শরীফে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়িরি সালাসান, ফাকালু বালা ইয়া রাসূলুল্লাহ, قال الاشراك بالله وعقوق الوالدين فقال وقول الزور। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? এভাবে নবীজি তিনবার বললেন। সাহাবাই কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া অবস্থা থেকে সোজা হয়ে আবার বললেন, শুনে রেখো, তৃতীয় কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা অবশ্যই মিথ্যা হতে বিরত থাকবে, কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি সর্বদা মিথ্যা বলে ও মিথ্যার উপর অটল অবিচল থাকে আল্লাহর দরবারে তার নাম কাযাব বা চরম মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। মিথ্যাবাদী হল মোনাফিক, আর মোনাফিকের স্থান জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কেও কোরআনে ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মোনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ইসলামে হাসি কৌতুকের ক্ষেত্রেও মিথ্যা বলতে নিষেধ করা হয়েছে। তাই আসুন আমরা মিথ্যা থেকে নিজেদেরকে দূরে রাখি, কারণ মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যবাদিতার উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন।
2: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে মিথ্যাচারের কুফল সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ আল আমিন।
0: অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হচ্ছে।

তোমার নূরের রোশনি পরোশি, উজ্জ্বল হয় যে রবি ও শোষী।

কোশী ফুল সে বাগিচার, হে পরবর দিগার।

0: আল্লাহ রব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন প্রদীপ কুমার আচার্য।
2: ওম পার্থায় প্রতিবোধিতান ভগবতায় নারায়ণেন স্বয়ং বেশেন গ্রথিতা পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশ অধ্যায়িনীম অমৃতাম অনুসন্ধধামি ভগবদ্গীতে প্রবেদ্যেষিণীম শ্রীমদ্ভগবদ্গীতা নবমধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগ শ্রীভগবন উবাচ ইয়ৎকরুষি যদস্নাশি যজ্জুহসি দদাসি ইয়ৎপুষ্যসি কন্তেয় তৎকুরুষ্য মদর্পণম শুভাঃ শুভফলরেবং মুক্ষৈষৈ কর্মবন্ধনৈ সন্ন্যাসযুগযুক্তাত্মা বিমুক্তমাম উপস্যতি। বঙ্গানুবাদ। আজকের আলোচ্য গীতাংশে ভগবান বলছেন, হে কন্তেয়, দান ধর্ম ক্রিয়া আহার হোম বা যজ্ঞ তপস্যা ইত্যাদি যা করো তা সকলেই আমিত্যভাব ত্যাগ করে আমাতে অর্পণ করে করবে, অর্থাৎ আমি করছি এভাব মনে পোষণ না করে সকল কর্মী ভগবান করাচ্ছেন, এভাবে কর্ম করলে প্রকৃত অর্পণ হয়। সজ্ঞানে সমগ্রভাবে আত্মসমর্পণ করতে হলে চাই ভগবানে অবিচল ভক্তি ও তাকে সমগ্রভাবে দর্শন করা। যে পুরুষ বিশ্ব পুরুষকেই একান্ত সামগ্রিকভাবে দর্শন করে অনুসরণ করে সে অপর সকল সাধনালব্ধ সমস্ত জ্ঞান ও কর্মফল লাভ করে, কোনো এক বিশেষ ভাবের মধ্যে বদ্ধ হয় না। যদিও সকল ভাবের মধ্যে ভগবান সম্বন্ধে কি সত্য আছে সে তা দেখতে পায়। এ প্রকার সাধনা পরম পুরুষোত্তমের দিকে যাবার পথে ভগবানের সমস্ত ভাব এবং সমস্ত রূপকেই আলিঙ্গন করে। যে ভক্তি গীতাকৃত সমন্বয়ের চূড়া, এ পূর্ণতম আত্মদান, এ ঐকান্তিক আত্মসমর্পণই সেই ভক্তি। সকল কর্ম প্রচেষ্টা এ ভক্তির দ্বারা পরম বিশ্বপিতার নিকট অর্পণে পরিণত হয়। তুমি যে কর্ম করো যাহা ভোগ করো, যে যজ্ঞ করো যাহা দান করো, যে তপস্যা করো সে সকলেই আমাতে অর্পণ করে করো। এভাবে জীবনের ক্ষুদ্রতম তুচ্ছ ঘটনা নিজ হতে বা নিজের যা কিছু তা থেকে নিতান্ত মূল্যহীন দান, ক্ষুদ্রতম কর্ম সবকিছু তখন এক দিব্য সার্থকতা লাভ করে সে অর্পণ ভগবানের গ্রহণযোগ্য হয়। সেগুলোকে উপলক্ষ করে ভগবান তার ভক্তের আত্মা ও জীবনকে অধিকার করেন। বাসনা ও অহং কর্তৃক সৃষ্ট সকল ভেদভাবনা তখন দূর হয়। কর্মের শুভ ফল লাভ করার কোনো উদ্বেগ থাকে না, অশুভ ফল এড়ানোর চেষ্টা থাকে না, কিন্তু সকল কর্ম সকল ফল সেই পরম পুরুষে সমর্পণ করা হয় যিনি জগতের সমুদয় কর্ম কর্মফলের চির অধিকারী। সুতরাং আর কর্মবন্ধন থাকে না, কারণ পূর্ণতম আত্মসমর্পণ দ্বারা সমস্ত অহংমুখী বাসনা হৃদয় হইতে দূর হয়ে যায় এবং জিহ্বা ভক্ত আভ্যন্তরীণ সন্ন্যাসের দ্বারা স্বাতন্ত্র্য পরিহার করে ভগবানের সহিত পূর্ণভাবে যুক্ত হয়। ওম বসুদেবং সুতং দেব কংস চানং রমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং মন্দে জগদ্গুরুম ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম অসতু মা সদ্গমায় তমোসু মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতঙ্গময় আবিরাভিময়েদি। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন প্রদীপ কুমার আচার্য।
3: বাংলাদেশ বেতার। আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:52 এবং সূর্য অস্ত যাবে 5:42। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 493 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ।

0: সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। দুপুর দুটায় ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে 2026 সালের জন্য মনোনীত গুণী শিক্ষকগণকে সম্মাননা প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্স ও FM 106 মেগাহার্সে প্রচার হবে।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনতে পাবেন সকাল 7:20।
0: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50।
1: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নতম বর্ষের সকাল 8:10।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে সকাল 8:20।
1: সকাল 8:30 শুনতে পাবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
0: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অপ্রচলিত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চক্রবাক সকাল 9:35।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30।
0: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন রোগ জিজ্ঞাসা বেলা 2:20।
1: বেলা 3:15 শুনতে পাবেন খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।
0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05।
1: ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:10।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে বিকেল 5:40।
1: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল শুনতে পাবেন সন্ধে 6:05।
0: সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে 7:30।
0: রাত 8:10 শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
1: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05।
0: এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
1: FM 90 মেগাহার্জে ও FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনতে পাবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান সূচি।

বাংলাদেশ বেতার ঢাকা। চোখ খুলতেই ভোরের আলো, নীলুফার ইয়াসমিনের কণ্ঠে ভোরের গান শুনবেন গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার আবু তাহের।

0: ভোরের গানটি শুনলেন নীলুফার ইয়াসমিনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সকাল ৭টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ সোমবার, বিশে আশ্বিন, তেইশে রবিউল সানি, পাঁচই অক্টোবর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। প্রথমবারের মতো বিভিন্ন ক্যাটাগরিতে 100 জন শিক্ষকের হাতে গুণী শিক্ষক সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী। উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আগামী 1 বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে, বললেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, জানালেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। হুতি বিদ্রোহীদের দখলকৃত এলাকা পুনরুদ্ধারে নতুন করে সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের সরকারি বাহিনীর। এবং ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে হারালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কভন সুলিভান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনায় এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করতে ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও সাক্ষাতে মত বিনিময় হয়। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল স্ট্যান্ডিং উইথ টিচার্স, 60 ইয়ার্স অব প্রোটেক্টিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স। ইউনেস্কোর উদ্যোগে 1994 সাল থেকে প্রতিবছর এই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। দিবসটি পালনের লক্ষ্য শিক্ষকদের স্মরণ করা এবং তাঁদের সম্মান জানানো। দিবসটি উপলক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকগণের হাতে নগদ 2 লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেবেন। উল্লেখ্য, এবছর প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে মোট 100 জন নির্বাচিত শিক্ষককে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হবে। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন। 1985 সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, সকলের জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, বিকল্পিত নগরায়নের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করছে সরকার। বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে আজ রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দেশে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা কেউ যেন নষ্ট না করতে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে একে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং আসন্ন 54তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজার পুনরুজ্জীবিত ও প্রসারিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আগামী এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে। তিনি গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। প্রচলিত অর্থায়নের উৎসের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বাংলাদেশ এখন আর্থিক কাঠামোতে মৌলিক পরিবর্তনের দিকে এগোচ্ছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উচ্চ সুদে ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার পরিবর্তে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আর্থিক ও লজিস্টিক সহায়তা আগের মতো বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান নিকোলাস কোমিজিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি আহ্বান জানান। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর বৈশ্বিক সহায়তা কমে যাওয়ার ফলে বাংলাদেশের জন্য বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। বৈঠকে মিয়ানমারে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসের মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখতে সুইডেনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব প্রযুক্তি, ওষুধ, প্রকৌশল ও টেলিযোগাযোগ খাতে সুইডেনের বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বার্থে ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং প্রয়োজনে মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করা হবে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন,
2: আপনার ওয়েজ বোর্ডের কথা বলেছেন, ওয়েজ বোর্ডের জন্য আমরা কাজ করছি। বিভিন্ন মন্ত্রণালয় ওয়েজ বোর্ডটা আসলে ডিক্লেয়ার করে, যদিও শ্রম মন্ত্রণালয়, যেহেতু আপনারা আমাদের একই মন্ত্রণালয়ের একসাথে কাজ করি, আমরা সহকর্মী, আমরা এই বিষয়ে যতটুকুন চাপ প্রয়োজন করার দরকার বা যতটুকুন আলাপ আলোচনা করার দরকার ততটুকুন করা হচ্ছে, প্রয়োজন আরো বৃদ্ধি করা হবে।
0: সাংবাদিকদের সংজ্ঞা নির্ধারণের প্রয়োজনের কথা উল্লেখ করে ইয়াসির খান চৌধুরী বলেন, ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকরা যেমন হুমকির মুখে পড়ছেন, তেমনি জনগণ ও গণতন্ত্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, এই আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে না। সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতা বিশ্বাস করে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। আপনজনদের নামে সম্পদ লিখে দিয়েও বৃদ্ধ বয়সে বাবা মায়ের নিঃস্ব হওয়ার দিন এবার শেষ হচ্ছে। জীবন সায়াহ্নে এসে প্রবীণদের আবাসন ও অর্থনৈতিক নিরাপত্তা দিতে যুগান্তকারী আইনি সংস্কার এনেছে রাষ্ট্র। আজীবন ভোগদখলের অধিকার রেখে সম্পত্তি হস্তান্তরের নতুন এই বিধান যুক্ত করা হয়েছে। এর ফলে বৃদ্ধ বয়সে বাবা মা থাকবে সুরক্ষিত। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: জীবনের সবটুকু অর্জন সন্তানদের নামে বিলিয়ে দেওয়ার পর অনেক বাবা মায়েরই ঠাঁই হতো বৃদ্ধাশ্রমে কিংবা অবহেলায়। তবে সম্পত্তি হস্তান্তর আইন 2026 এর নতুন সংশোধনী প্রবীণদের সেই অনিশ্চিত ভবিষ্যতের চিরতরে অবসান ঘটাচ্ছে। এখন থেকে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের জমি বা বাড়ি দান করলেও দাতা বেঁচে থাকা পর্যন্ত তা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ফলে আইনিভাবে সুরক্ষিত থাকবে তাদের মাথা উপরের ছাদ। এই আইনের ফলে আগের সম্পত্তি হস্তান্তর আইনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুঁইয়া।
5: একটা নতুন ধরনের সম্পত্তি হস্তান্তরের ধারণা, এবং এতে করে আমি মনে করি না যে আগে যে সমস্ত সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়া ছিল তাতে এর কোনো প্রভাব পড়বে। কাজেই এটা আমি আরো মনে করি যে এটা তো খুবই একটা উল্লেখযোগ্য আইনি সংস্কার হয়েছে।
4: সংশোধনীর সবচেয়ে বড় ইতিবাচক দিক হল এটি প্রবীণ সামাজিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করবে। অনেকে সংশয় প্রকাশ করেছিলেন যে এটি মুসলিম পারিবারিক আইনের সাথে সাংঘর্ষিক হবে কিনা, কিন্তু বাস্তবে প্রচলিত হেবা বা সাধারণ দান ব্যবস্থার উপর এটি কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি।
5: শরিয়া আইনের সাথে সাংঘর্ষিক আমি মনে করি না, কারণ শরিয়া আইনে যেই দানের প্রক্রিয়া আছে সেটাকে এটা দ্বারা রহিত করা হয়। সুস্পষ্টভাবে বলা আছে যে ওই ধারার মাধ্যমে যদি কেউ দান করতে চায় তাহলে তাকে একটা ঘোষণা দিতে হবে।
4: আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন আনা হয়েছে বৃদ্ধ বয়সে বাবা মাকে সুরক্ষা দেওয়ার জন্য।
6: সম্পত্তি হস্তান্তর আইন আমরা সংশোধন এনেছি বৃদ্ধ বাবা মাকে সুরক্ষা দেওয়ার জন্য। বিশেষ করে এখন এটাকে অনেকে বলছেন এটা হেবা আইনের লঙ্ঘন, আমরা দার্থহীন ভাষায় বলছি। আমরা জানি হেবা আইনে টাচ করার ক্ষমতা ইহজাগতিক কারো নাই।
4: আইনজ্ঞদের মতে এই নতুন আইনি কাঠামোর ফলে পারিবারিক বিরোধ যেমন কমবে, তেমনি সম্পত্তি লিখে দেওয়ার পরও প্রতারিত হওয়ার ভয় থাকবে না। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের গ্যাস এলপিজির খুচরা দাম সমন্বয় করেছে সরকার। এতে 12 কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,837 টাকা। গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম সমন্বয় করে লিটার প্রতি 84.62 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন দাম গতকাল সন্ধ্যা 6টা থেকেই কার্যকর হয়েছে। দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২,৮৯ জন। এদিকে ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি হুতিদের দখলে থাকা এলাকা পুনরুদ্ধারে নতুন সামরিক অভিযান ঘোষণা করেছেন। হুতি বিদ্রোহীরা তাইজ নগরীর কাছে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে এই ঘোষণা এল। সামরিক সূত্র জানায়, গত একদিনের সংঘর্ষে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তাইজ শহর এখনও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, তবে হুতি বিদ্রোহীরা এটি বহুলাংশে ঘিরে রেখেছে। এদিকে হুতিরা সৌদি আরবের রিয়াদ ও খুরাইস এলাকায় তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। সৌদি আরবও ইয়েমেনের হুতি অবস্থানে বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অক্টোবরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র নতুন করে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা করতে চায়। তিনি প্রস্তাবিত এই সময়সীমাকে সমর্থন করতে প্রস্তুত আছেন বলে নিশ্চিত করেছেন। জেলেনস্কি বলেন, বৈঠকটি সংযুক্ত আরব আমিরাত কিংবা অন্য কোনো দেশে হতে পারে। ক্রেমলিনও জানায়, অক্টোবরে অনুষ্ঠিতব্য ত্রিমুখী আলোচনা তারা নাকচ করছে না। ব্রাজিলের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা প্রতিদ্বন্দ্বিতা করছেন ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর সঙ্গে। ৯০% বেশি ভোট গণনায় বলসোনারো ৪৮.০৫% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে লুলা পেয়েছেন ৪৩.৯৭% ভোট। কোন প্রার্থী ৫০% ভোট না পেলে ২৫ অক্টোবর দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হবে। ব্রাজিলে দ্বিতীয় দফার ভোট হবে কি না তা নির্ভর করছে চূড়ান্ত ফলাফলের ওপর। খেলার খবর ফুটবল। যুক্তরাষ্ট্রের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ১৭ বছর ৫ মাস বয়সে এ মাইলফলক তৈরি করলেন এই ফুটবলার। তার গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ম্যাচ জেতে ৩-০ গোলে। এদিকে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টালে প্রীতি ম্যাচে বুর্কিনা ফাসোকে ৭-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। এশিয়ান গেমস। জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমস ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে ২০৩০ সালের পরবর্তী এশিয়ান গেমসের আয়োজক দেশ হিসেবে পতাকা তুলে দেওয়া হয়। এবারের এশিয়ান গেমসে চীন ১৬৯টি স্বর্ণসহ ৩৪১টি পদক নিয়ে শীর্ষস্থান লাভ করেছে। এছাড়া স্বাগতিক জাপান ৮৩টি স্বর্ণসহ ২৬৯টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় এবং দক্ষিণ কোরিয়া ৩৯টি স্বর্ণসহ ১৫০টি পদক লাভ করে তৃতীয় স্থান লাভ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ৫১ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ৪২ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। প্রথমবারের মতো বিভিন্ন ক্যাটাগরিতে ১০০ জন শিক্ষকের হাতে গুণী শিক্ষক সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী। উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আগামী এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। সাংবাদিকদের ওয়েস্ট বোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। হুতি বিদ্রোহীদের দখলকৃত এলাকা পুনরুদ্ধারে নতুন করে সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের সরকারি বাহিনীর। এবং ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে হারালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, সবার প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি যে যেখান থেকে আয়োজন শুনছেন সবাই নিরাপদ আছেন, সুস্থ আছেন। আজকের এই আয়োজন থেকে আমরা তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সেবা এই বিষয়টি নিয়ে কথা বলব। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন ইসরাত জাবিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তার কাছ থেকে সময় উপযোগী এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আপা, আপনার কাছে যে এই বিষয়টি জানতে চাইব, এই যে বলা হচ্ছে তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য সেবা, সেই তৃণমূল পর্যায়টাকে আসলে আমরা কোন পর্যায়ে বলছি?
2: তৃণমূল পর্যায় বলতে আমরা সমাজের সেই একক স্থানটিকে বুঝাচ্ছি যেখান থেকে আসলে সমাজের গঠনটা শুরু হচ্ছে, একেবারেই নিম্ন পর্যায়ে। নিম্ন পর্যায় মানে এখানে হচ্ছে এমন একটি জায়গা যেখানে সুবিধাপ্রাপ্তির জায়গাটা একটু কম আছে। আমরা যারা শহরে অঞ্চলে বসবাস করি তাদের জন্য সেবাগুলো পাওয়া যেরকম একটু সহজ হয়ে থাকে, কেননা এখানে সুযোগগুলো বেশি থাকে। কিন্তু তৃণমূল পর্যায়ে এমন একটি পর্যায়ে যেখানে হচ্ছে হাতে গোনা কিছু সেবা কেন্দ্র রয়েছে এবং যেখান থেকেই সেবাগুলো নিশ্চিত করা হয়। এখন শুধুমাত্র ওই সেবা কেন্দ্রগুলো ওই তৃণমূল পর্যায়ে আমার যে সেবা গ্রহীতারা রয়েছে, সেবা গ্রহীতারা এমন একটি একক স্থানে বসবাস করছে যেখানে তাদের সেবা প্রাপ্তির সুযোগ খানিকটা হলেও সীমিত এবং তাদেরকে সেই সেবা কেন্দ্র অথবা সেবা প্রদানকারী ব্যক্তির কাছ থেকে সেবা নেওয়াটাই নিশ্চিত করতে হয়।
1: আচ্ছা, তো সেই তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কিংবা আমাদের যে স্বাস্থ্য সেবার ইউনিটগুলো রয়েছে তারা ঠিক কিভাবে কাজ করতে পারছে?
2: এখানে একটু বলে রাখা ভালো, বাংলাদেশ সরকারের যেগুলো যতগুলো বিভাগ কাজ করছে তার মধ্যে একটি বৃহৎ মন্ত্রণালয় হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তার একটি বৃহৎ অধিদপ্তর হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এই অধিদপ্তরে প্রায় 52,500 কর্মকর্তা কর্মচারী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বাংলাদেশে এবং এই অধিদপ্তরের আওতাধীন সেবা কেন্দ্রগুলো একেবারে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করছি একেবারে তৃণমূল পর্যায়ে রয়েছে এবং এটা কিন্তু কয়েক দশক ধরে খুব সফলতার সাথে এই সেবা প্রদান কার্যক্রমটি চলছে। তো তৃণমূল পর্যায়ে আমাদের যে প্রথম যে সেবা কেন্দ্রটি রয়েছে বা সেবা প্রদানকারী সংস্থাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের পরিবার কল্যাণ সহকারী।
1: আচ্ছা,
2: জনপ্রিয় একটি পদ যেখানে হচ্ছে আমাদের পরিবার কল্যাণ সহকারীগণ গ্রামের যে রেজিস্ট্রিভুক্ত দম্পতি রয়েছে তাদের বাড়িতে তারা পরিদর্শন করে এবং সেখানে যে তারা পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু সেবা এবং কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সেবাগুলো দিয়ে থাকেন,
1: দিচ্ছে প্লাস ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে
2: এবং তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে, তাদেরকে কাউন্সেলিং করছে এবং তাদেরকে আর যেসব সেবা বাড়িতে বসে নেওয়া সম্ভব না সেবা কেন্দ্রে কোথায় গেলে পাওয়া যাবে, কখন গেলে পাওয়া যাবে, আমি কী কী পাওয়া যাবে, তার সুবিধা অসুবিধা এই বিষয়গুলো তাদেরকে নিশ্চিত করছে এবং সেবা কেন্দ্রে আনার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছে।
1: তো এই যে তৃণমূল পর্যায়ে আমরা যদি বলি যে এখন আর আমরা ছিন্নমূল বলতে চাই না, তার কারণ সমাজে সবাই এখন চেষ্টা করে যাচ্ছে সেই জায়গাগুলো থেকে উঠে আসতে, কিন্তু কিছু গোত্র বা সম্প্রদায় রয়েছে যারা হয়তো একটা জায়গায় ফিক্সড না, মানে স্থির থাকে না, যেমন বেদে সম্প্রদায় হতে পারে বা এরকম কিছু, তাদের ক্ষেত্রে পরিবার পরিকল্পনা বা এই যে স্বাস্থ্য সেবা অধিদপ্তর কিভাবে কাজগুলো করছে?
2: মূলত এই কাজগুলো তো পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে হয়ে থাকে। তো এই আপনি খুব চমৎকার একটি বিষয় উত্থাপন করেছেন যে বেদে সম্প্রদায় যারা হচ্ছে ভাষমান তারা এক স্থানে বেশি দিন থাকে না এবং যে এলাকাতে থাকে তাদের সেই ক্ষেত্রে আমাদের বলা আছে যে ওই এলাকার মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারী রয়েছে তারা যেন তাদের এই বিষয়টিকে নিশ্চিত করে যে খুব অল্প সময়ের জন্য যদিও যদি থাকে তারা, তাদের জন্য এই সেবাটা অবশ্যই নিশ্চিত করবেন, এভাবেই নির্দেশনা রয়েছে অধিদপ্তর থেকে। আরও একটি যেটা হয়েছে যে আপনি বলতে পারেন যে বস্তি এলাকা আমরা কি করছি, সিটি কর্পোরেশনগুলোতে বস্তি রয়েছে, একদমই কিছু নির্দিষ্ট গোত্র রয়েছে তারা খুব বেশি কিন্তু সুবিধা নিতে আগ্রহী না, বা এখন যদি আপনি ঢাকা শহরের বস্তিবাসীদের কথা বলেন তারা খানিকটা হলেও সচেতন, কিন্তু ঢাকার বাহিরের জেলা অথবা সিটি কর্পোরেশনগুলোতে এই বস্তিবাসীদের খানিকটা উদাসীনতা রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে যে বস্তিবাসীকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে স্বাস্থ্য বিষয়ে আরো সচেতন করে তাদেরকে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য কিন্তু আমরা সারা বছর ধরে বিভিন্ন সচেতনতামূলক ওয়ার্কশপগুলো করে থাকি এবং সেই সাথে তাদেরকে বিশেষ কেন্দ্রের মাধ্যমে সেবা ক্যাম্পের মাধ্যমে তাদের কাছে যেয়ে আমরা কিন্তু এই সেবাটা নিশ্চিত করছি। শুধু তাই না, এই বস্তিবাসী ছাড়াও আমি যদি বলি আমাদের যে আমরা বললাম পরিবার কল্যাণ সহকারীরা বাড়ি বাড়ি পরিদর্শন করছেন, তাদেরকে কাউন্সেলিং করছেন, পরামর্শ দিচ্ছেন, সেবা দিচ্ছেন, এরপরে যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে স্যাটেলাইট ক্লিনিক। এখানে একটু বলে রাখি, স্যাটেলাইট ক্লিনিকটা হচ্ছে গ্রামের একজন অতি পরিচিত বা প্রভাবশালী একজন ব্যক্তি তার বাড়িতে একটা জায়গা দেন আমাদের সেবা কর্মীদেরকে, এবং মাসের একটি নির্দিষ্ট সময়ে সেই বাড়িটিতে ওই স্যাটেলাইট ক্যাম্প বসে, যেটা আগে থেকে ওই এলাকার আশেপাশে এলাকার দম্পতিরা জানতে পারে, জানা থাকে তাদের নির্দিষ্ট দিনে যে ওইখানে গেলে ওই সেবাগুলো পাবে, এবং সেই নির্দিষ্ট দিনে, হ্যাঁ শুধু আলোচনা না, আগে থেকে ওনারা ওই শিডিউল অনুযায়ী ওই তারিখে ওখানে যাবেন, ওখানে আমাদের কিছু আমাদের যে পরিবার পরিকল্পনার সামগ্রী সেগুলো বিতরণ করা হচ্ছে, এটা পাচ্ছে, এবং কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের সেবা গ্রহীতারা দিতে পারে, নন ক্লিনিক্যাল পার্সনরা দিতে পারে, তারা ওই সেবাগুলো দেন, এবং উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে সচেতন করা হয় এই বিষয়গুলোতে।
3: সব শেষে ছোট্ট করে যেটা জানতে চাইবো, যে শিশু কিশোর বা কিশোর বয়সের যে প্রজনন বিষয়ে যে ভ্রান্তি থাকে বা অনেক ভুল তথ্য থাকে, এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পরিবার পরিকল্পনা বা স্বাস্থ্যসেবা যে কার্যক্রমগুলো রয়েছে কিভাবে করছে?
2: অধিদপ্তর পর্যায়ে কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা বা প্রজনন স্বাস্থ্য দেওয়া এখন খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে ধরা হয়েছে। বাংলাদেশের সেবা কেন্দ্রগুলোতে এখন কৈশোর বান্ধব সেবা কেন্দ্রতে রূপান্তরিত করা হচ্ছে, আমরা বলি বা কৈশোর বান্ধব কর্নার। বাংলাদেশে প্রায় 1100 বেশি সেবা কেন্দ্রে আমরা এই কর্নার চালু করতে পেরেছি, এবং আমাদের আসলে প্রধান ফোকাস হয়ে গেছে এই কিশোর বয়সের ছেলেমেয়েরা। এই কিশোর বয়সের ছেলেমেয়েদের স্বাস্থ্য আমরা যদি সুন্দরভাবে নিশ্চিত করতে পারি, তাহলে বাংলাদেশ একটি সুন্দর ভবিষ্যৎ পাবে আশা করছি।
3: আমরাও সেটা চাইছি যে তৃণমূল পর্যায় থেকেই যেন পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য সেবার যে বিষয়টি রয়েছে একজন নাগরিক হিসেবে সে সেটা পাবে এবং ন্যায্যভাবেই পাবে। আগামী যে বাংলাদেশ রয়েছে সেই বাংলাদেশে যে স্বপ্নটি আমরা দেখি সেখানে আসলে তৃণমূল বলে কিছু নয়, বরং সবাই স্বাবলম্বী স্বয়ংসম্পন্ন এবং ছোট্ট এই বাংলাদেশে সীমিত জনসংখ্যার মধ্য দিয়ে সার্থক একজন আগামীর সময় প্রতিনিধি তৈরি হবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সুখের ঠিকানার আজকের এই আয়োজন থেকে, এবং পাশাপাশি চাইছি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং মাস্ক ব্যবহার করব। বাইরে থেকে ফিরে অবশ্যই আপনি ভালোভাবে হাত পরিচ্ছন্ন রাখবেন, ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন, সবার জীবনের নিরাপত্তা প্রত্যাশা করেই শেষ কথা থেকে উচ্চারণ। সুখের ঠিকানা অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ সকাল ১০টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় বিশ্ব বসতি দিবস ২০২৬ উদযাপন ও বসতি মেলার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক ৬৯৩ কেলোহার্স, এফএম ৯০ মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ মেগাহার্স ও এফএম ১০৬ মেগাহার্সে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলাম।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন শিশু অধিকার দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, সঞ্চালনে শারমিন রহমান।
1: শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজ 5 অক্টোবর, আজ শিশু অধিকার দিবস, এবং বাংলাদেশ এই দিবসটি অত্যন্ত উৎসবের সাথে পালন করে। আজকেও দিবসটি পালিত হচ্ছে, এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি শিশু অধিকার সপ্তাহ চলছে। এই সপ্তাহের মধ্যে শিশুদের নিয়ে নানা রকম আয়োজন আছে। সে আয়োজন শিশুরা যেমন উপভোগ করছেন, এবং অভিভাবকরাও সে শিশু অধিকার সপ্তাহ কিন্তু সমানভাবে সামিল হচ্ছেন। আর আরেকটি বিষয় না বললেই নয়, 2026 সালে কিন্তু বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার 50 বছর পূর্তি হয়েছে। সব মিলিয়ে এ বছরটি কিন্তু একেবারে একটু অন্যরকম বাংলাদেশ শিশু একাডেমির কাছে, এবং একই সাথে বাংলাদেশের যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তারাও কিন্তু শিশুদের এইসব উৎসব খুব ভালোভাবে পালন করছে। আমরা প্রতি বছরের মতো এবছরও দুজন খুবই সম্মানিত অতিথি নিয়ে এসেছি। তারা আমাদের সাথে আছেন, তারা বলবেন বাংলাদেশের শিশু অধিকার নিয়ে তারা কিভাবে কাজ করছেন, কি লক্ষ্য উদ্দেশ্য, এবং শিশু একাডেমি প্রতিষ্ঠার যে আদ্যপান্ত সবই কিন্তু তাদের কাছে জানবো। আমাদের সম্মানিত অতিথি হচ্ছেন নাইমা হোসেন, যুগ্ম সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সাথে আরো আছেন মোসাম্মদ আরজুয়ারা বেগম, যুগ্ম সচিব ও মহাপরিচালক শিশু একাডেমি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একটি উৎসবমুখর পরিবেশে শিশু অধিকার দিবস পালিত হচ্ছে, নিশ্চয়ই আপনাদের আনন্দটা আরো বেশি। আপনারা অনেক শিশুদের একসাথে বেড়ে উঠতে দেখছেন, এবং বাংলাদেশের শিশুরা যে বিশ্বমঞ্চেও একদিন মাথা উঁচু করে দাঁড়াবে, এখনো অনেকেই তাদের নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে, ভবিষ্যতে আরও রাখবে, সবই কিন্তু লেখাপড়ার পাশাপাশি শিশু একাডেমি নানা রকম কার্যক্রম হাতে নিয়েছে, সেটির একটি বাস্তব দিকই আমরা দেখছি। কিন্তু এই যে শিশু একাডেমির কথা বলছি, সেটিও কিন্তু প্রতিষ্ঠার একটি সুন্দর গল্প আছে। সে গল্প আমরা শুনতে চাই মোসাম্মদ আরজুয়ারা বেগম, মহাপরিচালক শিশু একাডেমি, আপনার কাছে।
2: ধন্যবাদ আপনাকে। শিশুদের মেধা, মনন, তাদের সৃজনশীলতা, সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে এই শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় 1976 সালের 22 সেপ্টেম্বর। এটি অত্যন্ত গৌরবের যে বাংলাদেশ শিশু একাডেমি তার 50টি বছর পার করে এসেছে। দি বাংলাদেশ শিশু একাডেমি অর্ডিন্যান্স 1976 নামক একটি অধ্যাদেশ বলে এটি প্রতিষ্ঠিত হয়। আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি আনুষ্ঠানিকভাবে 1977 সালের 15ই জুলাই, এখন যে আপনি শিশু একাডেমি দেখেন, সেই শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশের শিশুরা আছে, তাদের সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, মানসিক বিকাশের লক্ষ্যে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল।
1: খুবই চমৎকার করে বললেন যে একটি দেশের কিন্তু শিশুরা সবসময় ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে কিন্তু লক্ষ্য করে অনেকগুলো পরিকল্পনা হাতে নেওয়া হয়, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখনই বুঝেছিলেন যে শিশুরা যেহেতু ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে, এবং দেশের শিশুদের সাংস্কৃতিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে শিশু একাডেমি দীর্ঘ 50 বছর কাজ করে যাচ্ছে। আমরা জানি যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমরা নাইমা হোসেন ম্যাডামের কাছে যেতে চাই, যুগ্ম সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই যে শিশু একাডেমি গড়ে তোলা হলো, নিশ্চয়ই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল, এবং সেটি আসলে কতটা বাস্তবায়ন হচ্ছে আপনি কেমন দেখছেন?
3: ধন্যবাদ আপনাকে। আসলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমি, এর প্রেক্ষাপটটা কিছুটা ইতিমধ্যেই জেনেছেন। সে সময় থেকেই এই প্রতিষ্ঠানটির আসলে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা ছিল, যে শিশুদের যে সুপ্ত প্রতিভা আছে তার বিকাশ ঘটানো, তাদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তা বোধ, সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করা, এবং বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলার চর্চায় উদ্বুদ্ধ করা, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সৃষ্টি করা। তো এই কাজটি কিন্তু শিশু একাডেমি যথাযথভাবে এই 50টি বছর পালন করে আসছে, আর আগামীতেও করবে। আর আমরা জানি যে এদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, শিশুদেরকে আমাদের যথাযথভাবে তাদের পথটুকু আমাদের চিনিয়ে দিতে হবে, এবং সেখানে অবশ্যই শিশু একাডেমি একটা বিশাল ভূমিকা পালন করছে।
1: আপনি ঠিকই বলেছেন, শিশুদের তো পথ দেখানোর দায়িত্ব যারা অভিভাবক আছেন, রাষ্ট্রের কর্তারা আছেন, তারা প্রতিষ্ঠান করবেন, এবং সেটি যাতে সুন্দরভাবে গড়ে তোলা যায় সেটির দায়িত্ব সবার। এবং আমরা আবারও যেতে চাই মোসাম্মদ আরজুয়ারা বেগম আপনার কাছে, এবং শিশু একাডেমির কথা শুনছিলাম, আপনারা বললেন কিভাবে এটি তৈরি হয়েছে, মূল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল। নিশ্চয়ই শিশু একাডেমিতে শিশুদের জন্য নানা ধরনের কার্যক্রম আছে। যারা আমার শ্রোতা বন্ধুরা আছেন, নিশ্চয়ই তারাও জানতে চাইছেন আসলে কি ধরনের কার্যক্রম বাংলাদেশ

0: শিশু একাডেমি পরিচালনা করে।
1: শিশু একাডেমির যে কার্যক্রম, তার বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্যে একটি বড় কার্যক্রম হচ্ছে সাংস্কৃতিক প্রশিক্ষণ। আমরা প্রায় 14টি বিষয়ে শিশুদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য আছে যেমন চিত্রাঙ্কন, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক, এছাড়াও আধুনিক যেহেতু এখন যুগ আমরা কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি। এছাড়া আমাদের যন্ত্রসঙ্গীত রয়েছে যেমন গিটার, বেহালা, তবলা, বাঁশি, এই সমস্ত বিষয়ে আমাদের এখানে শিশুরা প্রশিক্ষণ নিয়ে থাকে। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে প্রতি বছর আমাদের প্রধান কার্যালয় সহ আমাদের 64টি জেলা কার্যালয়, 6টি উপজেলা কার্যালয় একই সাথে এই কার্যক্রমগুলি পরিচালিত হয় এবং প্রতি বছর প্রায় 35,000 থেকে 40,000 শিশু আমাদের এই প্রশিক্ষণগুলিতে অংশগ্রহণ করে থাকে। আমাদের শিশু একাডেমির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রকাশনা। আমরা কিন্তু শিশু সম্পর্কিত বিভিন্ন বই মুদ্রণ করি এবং প্রকাশ করে থাকি। সেগুলো শিশুদের পত্রিকা যার নাম শিশু, সেটিও কিন্তু যাত্রা শুরু করেছিল এবং সেই শিশু পত্রিকাটিরও কিন্তু এখন 50 বছর পূর্তি হলো।
0: মানে একসাথে অনেক উৎসব আমাদের কাছে এবছর,
1: অনেক উৎসব।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা যেমনটি শুনলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু শিশু শিক্ষা সহ শিশুদের সার্বিক কল্যাণে নানামুখে পদক্ষেপ নিয়েছেন। কি সে পদক্ষেপ নিয়েছিলেন আমরা একটু জানতে চাই। নাইমা হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যিনি যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন,
2: আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি শুধু শিশু একাডেমির সাথেই সম্পৃক্ত ছিলেন না, উনি কিন্তু সার্বিকভাবে এদেশের শিশু এবং নারীদের কল্যাণে কিন্তু উল্লেখযোগ্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। যেরকম আপনারা জানেন যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, এটি কিন্তু 1993 সালের তার সরকারের আমলেই সারা দেশে প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়। এছাড়া আছে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, এটিও আমাদের সাবেক প্রধানমন্ত্রীর উদ্যোগ ছিল এবং দরিদ্র পরিবারের শিশুরা যাতে ক্ষুধার কারণে স্কুল থেকে ঝরে না পড়ে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই তার আমলেই শিক্ষার জন্য খাদ্য কর্মসূচিটা চলমান ছিল। এর বাইরে যদি বলতে চাই যে শিশু একাডেমি, শিশু একাডেমিতে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান যেরকম আছে, ওনার ধারাবাহিকতাই কিন্তু শিশু নীতি প্রণয়ন, শিক্ষা ভাতা ও আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু শিশু একাডেমিকে শক্তিশালী করেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বেশ কিছু দেশে কিন্তু আমাদের বিজয়ী শিশুদের পাঠানো হয়েছে বেগম খালেদা জিয়ার আমলে। একাডেমির শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তার নিয়মিত আয়োজনের অংশ। এছাড়াও আছে মেয়েদের জন্য মাধ্যমিক স্তর দশম শ্রেণী পর্যন্ত কিন্তু বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তি চালু করেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
0: অর্থাৎ শিশুদের জন্য আমরা দেখছি যে নানা রকম কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং সেগুলি বাস্তবায়ন করছে মহিলা ও নারী শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং একই সাথে বাংলাদেশ শিশু একাডেমি, দুটি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়, তাদের যৌথভাবে কিন্তু বাংলাদেশের শিশুরা বিশ্ব মানচিত্রে কিন্তু নিজেদের আলাদা জায়গা করে নিচ্ছে। মোসাম্মদ আরজুরা বেগম, আপনার কাছে যেতে চাই, আমরা শুধু শিশুদের কথা বলছি, পথ শিশুদের নিয়ে কি বাংলাদেশ শিশু একাডেমি বা অন্যান্য যারা শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে তারা কি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে?
1: আমাদের শিশু একাডেমি 6টি শিশু বিকাশ কেন্দ্র, তার মাধ্যমে আমাদের প্রায় 750 মতো যারা সুবিধা বঞ্চিত শিশু আছে, যেগুলোতে হচ্ছে একেবারে একটি শিশুর সমস্ত কিছু, তাকে খাওয়ানো, তার স্কুলে পাঠানো, তার পড়ালেখা এবং তার সাংস্কৃতিক যে বিকাশ, সেই জন্য আমরা আমাদের কর্মসূচি রয়েছে এবং এগুলো চালু রয়েছে আমাদের 6টি বিকাশ কেন্দ্রে।
2: একই সাথে কিন্তু আমি একটু অ্যাড করতে চাই যে আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশু, তাদের জন্য কিন্তু শিশু একাডেমি কাজ করছে। তাদের জন্য আলাদা ক্যাটাগরি রাখা হয় যাতে তারা বৈষম্যের শিকার না হয়। আমাদের এই 50 বছর পূর্তি উপলক্ষে কিন্তু সারা বাংলাদেশে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন গান এবং দেশের গান সহ বেশ কিছু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, সেখানেও কিন্তু আলাদা করে প্রতিবন্ধী শিশুদের জন্য ক্যাটাগরি রাখা হয়েছে।
0: আমরা যেতে চাই নাইমা হোসেন ম্যাডাম আপনার কাছে। আমরা জানি যে প্রত্যেক রাষ্ট্রেরই কিছু শিশু নীতি থাকে, বাংলাদেশের এটি আছে, এবং জাতীয় শিশু নীতি বাস্তবায়নে আপনাদের মন্ত্রণালয় কিভাবে কাজ করছে?
2: আসলে শিশু একাডেমি যেরকম মূলত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে, যেমন জাতীয় শিশু নীতির আলোকে শিশুদের প্রারম্ভিক বিকাশের কাজটি কিন্তু শিশু একাডেমি করছে। প্রাক প্রাথমিক শিক্ষা এবং সাংস্কৃতিক বিকাশের এজেন্ডাগুলো একাডেমি তার 64টা জেলায় এবং নির্ধারিত কিছু উপজেলা আছে সেই উপজেলা শাখার মাধ্যমে ছড়িয়ে দেয়। আর এছাড়া জাতিসংঘ শিশু অধিকার সনদের যে মূল ভাবনা, শিশুর সর্বোত্তম স্বার্থ রক্ষা, একে সামনে রেখেই কিন্তু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং শিশু একাডেমি তার বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন করে এবং কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এবং এ বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে শিশুকে অর্থাৎ শিশুর সর্বোত্তম স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
0: একটু যেতে চাই মোসাম্মদ আরজোরা বেগম ম্যাডাম আপনার কাছে। আমরা জানি যে শিশু অধিকার সপ্তাহ কিন্তু পালিত হচ্ছে, এই সপ্তাহের মধ্যে কি কি আয়োজন মূলত থাকছে আমাদের শিশুদের জন্য?
1: অনেকগুলো আয়োজন আছে, যেমন শিশু অধিকার সপ্তাহের মধ্যে আমাদের বিভিন্ন শিশু সংগঠন, সেটি 60টির বেশি হবে, এটা হচ্ছে কেন্দ্রীয়ভাবে, আর তাছাড়া সারা দেশে আমাদের যত জিও এনজিও আছে তারা কিন্তু আমাদের, অর্থাৎ আমাদের শিশু একাডেমি, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ, জেলা উপজেলা প্রশাসন সবাই মিলে আমাদের এই শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানগুলি করে থাকে। এই অনুষ্ঠানগুলির মধ্যে আছে তাদের জন্য বিভিন্ন সেমিনার আয়োজন করা, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা, বিভিন্ন আলোচনা করা এবং তাদের জন্য আনন্দ মেলা, বিভিন্ন রাইডের সেগুলো তারা প্রদর্শন করে। শিশু একাডেমিও কিন্তু আমরা বিভিন্ন ধরনের তাদের জন্য কার্যক্রম রেখেছি, এখানে আনন্দ কর্নার আছে, প্লে জোন, বায়োস্কোপ, এরপরে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা তাদের যে মিউজিক বাস আছে সেটা আমরা নিয়ে আসি, সেই দিন আমরা আয়োজন করে থাকি এবং এবারেও অত্যন্ত ব্যাপকভাবে এগুলো আছে। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়, সেখানকার মধ্যে তাদের যে আঁকা ছবিগুলো সেগুলো নিয়ে আমরা কিন্তু একটি প্রদর্শনীর আয়োজন রেখেছি আমাদের এখানে। এরকম বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদের এই সপ্তাহগুলি আমরা পালন করি।
0: আমরা তো শিশুদের কথা শুনলাম, কিন্তু আমরা জানি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশুদের পাশাপাশি নারীদের জন্য নানা রকম পদক্ষেপ নিয়েছে, কারণ একটি নারী যখন নিরাপদ থাকবে, একটি মা যখন নিরাপদ থাকবে, শিশু কিন্তু একটি নিরাপদ এবং সুন্দর পরিবেশ পাবে। আমরা যেতে চাই নাইমা হোসেনের কাছে, কি কি পদক্ষেপ আপনারা নিয়েছেন এবং কিভাবে বাস্তবায়ন করছেন?
2: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কিন্তু একই সাথে নারীদের জন্য কাজ করছে, শিশুদের জন্য কাজ করছে। নারীদের ক্ষেত্রে আমি বলবো যে আমরা শিশু দিবাযত্ন কেন্দ্র, যেটি আসলে নারীদের এবং শিশুদের উভয়ের ক্ষেত্রেই কিন্তু শিশু দিবাযত্ন কেন্দ্রটি পজিটিভ প্রভাব ফেলছে, কারণ কর্মজীবী মায়েদের শিশুদের নিরাপদ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতেই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কিন্তু শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করছে। এছাড়া আছে মা ও শিশু সহায়তা কর্মসূচি। এই কর্মসূচি আপনারা হয়তো অনেকেই জানেন যে দুস্থ দরিদ্র মায়ের এবং শিশুদের পাশে দাঁড়াতেই এই কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। এছাড়া আছে কিশোর কিশোরী ক্লাব এবং আমাদের জাতীয় হেলথ লাইন 109। যে কোনো জায়গায় শিশু নির্যাতন বা বাল্যবিবাহ বা নারী শিশু যে কোনো রকম নির্যাতনের শিকার হলেই আমরা কিন্তু এই হেলথ লাইনের সহায়তা পেতে পারি। আর ওভারঅল যেটা বিষয় যে আইন ও নীতিমালা প্রণয়ন, শিশুদের অধিকার রক্ষা, নির্যাতন ও শোষণ বন্ধ এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন জাতীয় আইন এবং কর্ম পরিকল্পনা ও বাস্তবায়ন কিন্তু এই মন্ত্রণালয় করে যাচ্ছে।
0: শিশুদের অধিকার রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই সুদূর প্রসারের পদক্ষেপ নিয়েছেন এবং সেভাবেই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে, শিশু একাডেমি কাজ করছে। তবে অভিভাবক হিসেবে আমাদের কিন্তু দায়িত্ব আছে, পরিবারের দায়িত্ব আছে, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব আছে। মনে রাখতে হবে শুধু একটি দিনই দিবস হিসেবে পালিত নয়, বছরের 365 দিনই শিশুদের জন্য হোক সুন্দর এবং আনন্দময়। আমরা ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই নাইমা হোসেন, যুগ্ম সচিব মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, এবং মোসাম্মদ আরজোরা বেগম, যুগ্ম সচিব ও মহাপরিচালক শিশু একাডেমি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আজকে এত ব্যস্ততার মাঝেও আপনারা আমাদের সময় দিয়েছেন এবং বাংলাদেশের শিশুদের জন্য আপনারা কি কি করছেন আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে সেইগুলো যে সুন্দর করে বললেন আপনাদের ধন্যবাদ জানাতে চাই।
3: এতক্ষণ শুনলেন শিশু অধিকার দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। সঞ্চালনায় ছিলেন শারমিন রহমান, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, প্রযোজনায় মাহফুজুল ইসলাম।
4: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন আমরা সবাই এ বিষয়ে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে, তাই এসব স্থান ধ্বংস করুন বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিষ্কার করুন। আসুন আমরা সবাই মিলে সম্মিলিত সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ করি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান চির উন্নত মমশির। সঞ্চালনায় সৌরভ পাল শুভ।

0: বৌমা।
1: জি আব্বা।
0: বাবুর জ্বরটা কি কমছে?
1: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
0: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
1: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
0: কি কারণে?
1: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
0: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
1: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
0: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
1: ডাক্তারে কি বলছে আব্বা?
0: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
2: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
0: ডাক্তারের কাছে।
2: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
1: আফা
2: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারের যত্ন নিলে আর।
1: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
0: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
2: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
0: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
1: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
2: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
0: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
2: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
0: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
0: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলামো, আমিও কইলাম বাপের বেটি।
0: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিত বাবা।
0: হ্যাঁ।
3: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রয়েছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন সকলে। গাছ পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে, যা আমাদের শ্বাস প্রশ্বাস এবং জীবনের জন্য অপরিহার্য। তাই আসুন কৃষি ও পরিবেশের প্রতি আমরা যত্নশীল হই। এই আন্তরিক উচ্চারণে মেলে ধরছি আজকের কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আজ আমার বাংলা পর্বে শোনাব একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ আমরা কথা বলব টেরারিয়াম হতে পারে নতুন উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম এই বিষয়ে। শহরের ব্যস্ত জীবনে সবুজ প্রকৃতি আমাদের অনেকটাই এখন দূরের স্বপ্নের মতো, কিন্তু ছোট্ট টেরারিয়াম হতে পারে সবুজ জগৎ, যা ঘরেই প্রকৃতির ছোঁয়া এনে দিতে পারে। শুধু তাই নয়, এটি নতুন উদ্যোক্তা তৈরিরও একটা প্ল্যাটফর্ম হতে পারে। আজ এ বিষয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আমরা শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইব, এই যে টেরারিয়াম বলছি, এই টেরারিয়াম আসলে কি?
2: টেরারিয়াম এক কথায় যদি বলি তাহলে বলবো যে টেরারিয়াম হলো কাচের ভেতরে তৈরি একটা ক্ষুদ্র বাগান। এটাও যদি এখন আমি যদি এটাকে একটু বিস্তারিত বলি, যে আমরা যেমন বিভিন্ন জায়গায় বেড়াতে যাই না, পাহাড় দেখি, সমুদ্র দেখি, গাছ দেখি, ঠিক ওই রকমই পাহাড়ে পরিপূর্ণ একটা গাছ বা একটা ডাল ভেঙে পড়ে আছে, তার আশেপাশে দিয়ে অনেক রকমের গাছ গজাইছে, পাহাড় আছে, পাশ দিয়ে সমুদ্র আছে, ঠিক ওই রকম একটা ইকে যদি আমি তুলে নিয়ে এসে একটা ছোট্ট কাচের জারে কিংবা গ্লাসে কিংবা ড্রিঙ্কস খাওয়ার গ্লাসে যদি আমি বসাই দিই, বলেন কেমন হবে দেখতে? আর সেটা যদি আমার টেবিলে থাকে কিংবা সাইড একটা কর্নারে থাকে তাহলে কেমন লাগবে?
1: শুনতে তো খুব ভালো লাগছে। আপনার কাছে এইবার একটু জানতে চাই যে এটি কিভাবে উদ্যোক্তা তৈরির কাজে আসছে বা কিভাবে নতুন উদ্যোক্তা তৈরি করছে?
2: আসলে এখন যত দিন যাচ্ছে আমাদের সৌখিনতার এটাও বেড়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, যে কত রকম জিনিস দিয়ে আমি আমার ঘরটাকে সুন্দর করতে পারি। এবং মানুষ ইদানিং আপনি লক্ষ্য করেছেন কিনা, মানুষ কিন্তু গাছের প্রতি খুব আগ্রহ বেড়েছে, যেমন ছাদ বাগান, বেলকনি বাগান, ইনডোর প্লান্ট লাগাচ্ছে। এমনই ভাবে যদি একটা ছোট্ট কাচের বয়ামে আমি একটা পুরা পাহাড়কে তুলে আনতে পারি কিংবা একটা পুরা সমুদ্রকে তুলে আনতে পারি, কিংবা যদি আমি বলি যে একটা ছোট্ট বাগান যেখানে অনেক রকম গাছপালা একদম প্রকৃতির মতো, হ্যাঁ, শ্যাওলা থাকবে, পোকা থাকবে, ওইটা যদি আমি আনতে পারি, এটা কেমন অনেক সুন্দর। এটা গিফট হিসেবে বা কর্পোরেট অফিস সাজাতে, বাড়ি সাজাতে এখন আমরা কিন্তু এটার উপরে ঝুঁকে পড়েছি। সোশ্যাল মিডিয়াতে অনেক আগেই কিন্তু টেরিয়াম বিক্রি শুরু হয়েছে, ঢাকা টেরিয়াম ও প্রথম শুরু করেছে। এখন অনেক উদ্যোক্তাই তাকে দেখে, যুবকরা বিশেষ করে, এই কাজে মনোনিবেশ করেছে, হ্যাঁ, এবং তারা বিভিন্ন রকম স্বপ্ন দেখছে যে শুধু টেরারিয়ামই থাকবে না, তার টেরারিয়াম ডিসপ্লের সঙ্গে থাকবে কফি শপ বা ছোট্ট রেস্টুরেন্ট, কেউ কেউ চিন্তা করছে এটার সাথে নার্সারিও থাকবে। এটা একটা একটা ভালো প্ল্যাটফর্ম বলবো আমি উদ্যোক্তাদের জন্য।
1: একজন তরুণ যদি এই কাজ করতে চায় তাহলে তার কি কি বিষয় জানতে হবে?
2: প্রথমে আমি বলবো যে ধৈর্য থাকতে হবে। টেরারিয়াম তৈরি করতে হলে নিখুঁত ভাবে প্রকৃতিকে সাজাতে গেলে আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে। টেরারিয়াম সাজানোর কৌশল শিখতে হবে, গাছের যত্ন নেওয়ার যে মৌলিক জ্ঞান সেটা থাকতে হবে। তারপর অনলাইন প্ল্যাটফর্মে, যে আপনি তো এটাকে সরাসরি আপনি মার্কেটে তুলতে পারছেন না, প্রথমে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করতে হবে, এই জন্য সেই দক্ষতাও থাকতে হবে। সব মিলিয়ে শেখা সহজ, শুরুর খরচও কিন্তু খুব কম।
1: জানতে চাই যে তরুণদের জন্য আপনার কোনো বার্তা রয়েছে কিনা?
2: বার্তা হলো যে ছোট উদ্যোগ থেকেই বড় স্বপ্ন শুরু হয়। টেরারিয়াম শুধু একটা ব্যবসার সুযোগই নয়, এটি প্রকৃতির প্রতি দায়িত্বশীল থাকারও প্রতীক। তরুণরা চাইলে এখান থেকেই নিজেকে উদ্যোক্তার যাত্রা শুরু করতে পারে।
1: অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে এই বিষয়গুলো তুলে ধরেছেন। আশা করছি আমাদের যে শ্রোতা বন্ধুরা, তারা অবশ্যই টেরারিয়ামের যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানবেন, কিভাবে নতুন করে এই ব্যবসা তৈরি করা যায়, কিভাবে সম্পৃক্ত হওয়া যায়, তারা নিজেরা এই ব্যবসার সাথে সম্পৃক্ত হবেন নতুন করে এবং নিজেরা সমৃদ্ধ হবেন, সমৃদ্ধ হবে আমাদের এই দেশ। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।

0: যা যা কইছিলাম সব নিয়ে আইছো তো?
1: তার চাইয়া বেশি আনছি।
0: বেশি কি আনছো?
1: লাল শাক।
0: হ্যাঁ, আমার ছোট ভাই চাকরি পাওয়ানোর পর আমগো বাড়িতে প্রথম আইছে, আর তুমি? আচ্ছা, লাল শাক বেশি আননের কারণটা কি?
2: আপা, আমি দুলা ভাইকে বেশি করে লাল শাক আনতে বলেছিলাম।
1: এইবার বিশ্বাস হইল তো?
0: এত কিছু থাকতে লাল শাক আনতে কইছস কেন?
2: লাল শাকের পুষ্টিগুণ অনেক অনেক বেশি,
1: তাই নাকি?
2: হ্যাঁ, লাল শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, সেই সঙ্গে রক্ত শূন্যতা দূর করে। শুধু তোমরা নও, অনেকেই লাল শাকের পুষ্টিগুণ সম্পর্কে জানেন না বলে খায় না। অতীতে শুধু শীতকালে লাল শাক পাওয়া যেত, এখন সারা বছরই পাওয়া যায়। সহজলভ্য লাল শাকে রয়েছে ভিটামিন এ, সেই সঙ্গে ভিটামিন সি।
1: লাল শাকের এত গুণ!
2: এছাড়াও রয়েছে ফোলেট, রিবোফ্লোবিন, নিয়াসিন, থাইমিন প্রোটিন, খনিজ উপাদান, ফসফরাস, আয়রন, সেলেনিয়াস, কপার, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম রয়েছে প্রচুর পরিমাণ।
0: তাই নাকি? এই সব জানলে আমরা আগে থেকে লাল শাক খাইতাম।
2: লাল শাকে ক্যালসিয়ামের পরিমাণ অন্য শাকের তুলনায় অনেক অনেক বেশি। ক্যালসিয়াম দেহের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে হাড় গঠনে, দাঁতের সুস্থতা, গর্ভবতী মায়েদের দৈহিক ক্যালসিয়ামের চাহিদা পূরণে লাল শাক খুব উপকারী।
0: তাইলে অহন রোজ খাবারের লগে লাল শাক রাখুম।
2: অবশ্যই রাখবে আপা।
0: তুই না এলে আমরা লাল শাকের পুষ্টিগুণ সম্পর্কে কিছুই জানতাম না।
2: সবচেয়ে বড় কথা আপা, লাল শাকের অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে, সেই সঙ্গে ক্যান্সারের কোষ জন্ম নিতে পারে না। বাড়ির আশেপাশে খালি জমিতে সহজে লাল শাক চাষ করা যায়, এতে জমি খালি থাকে না, নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবেশীদেরও লাল শাক দেয়া যায়।
1: নিজে চাষ করমু, অন্যেরও চাষ করতে বলমু।
0: পুষ্টিগুণ বিচারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার লাইগাই লাল শাক অনেক উপকারী।
2: ঠিক তাই, লাল শাক খাবো,
0: রোগ বালাই দূর করব।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এই গানটি শুনতে শুনতে সময় হল বিদায় নেয়ার। আসুন আমরা সবাই হই পরিবেশ বান্ধব ও কৃষি বান্ধব, এমনই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো। সবার জন্য শুভকামনা।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনা আজহারুল ইসলাম, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা দ্রুত অপসারণ করুন এবং পরিষ্কার করে ফেলুন। কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন।

যে কণ্ঠ সাম্যের কথা বলেছে, যে কলম অন্যায় ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বেলেছে, যে কবি ভালোবেসেছেন মানুষ, মাটি আর মাতৃভূমিকে, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য আর মানবতার কবি। তার কবিতা ও গানে যেমন উচ্চারিত হয়েছে পরাধীনতার বিরুদ্ধে মুক্তির আকাঙ্ক্ষা, তেমনি ফুটে উঠেছে অসাম্প্রদায়িক চেতনা, মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং বাঙালির আত্মমর্যাদার আহ্বান। আর নজরুলের সেই বিদ্রোহী চেতনার অন্যতম শক্তি হল তারুণ্য। তার সাহিত্য তরুণদের কেবল নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে শেখায় না, বরং অন্যায়, বৈষম্য আর পশ্চাৎপদতার বিরুদ্ধে জেগে উঠতে, প্রশ্ন করতে এবং পরিবর্তনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তার কাছে তারুণ্য কেবল বয়সের পরিচয় নয়, এটি সাহস, সৃজনশীলতা, স্বপ্ন আর নতুন সমাজ গড়ার প্রত্যয়ের প্রতীক। নজরুলের সেই তারুণ্য নির্ভর চেতনা আজকের তরুণরা কিভাবে ধারণ করছেন, তাদের স্বপ্ন, ভাবনা ও সমাজ পরিবর্তনের প্রত্যয় বা কেমন, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের বিশেষ পর্ব নিয়ে আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সৌরভ পাল শুভ।

0: শ্রোতা বন্ধুরা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকার 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত এই এক বছর সময়কালকে ঘোষণা করেছে নজরুল বর্ষ। তাঁর জীবন, সাহিত্য, সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আজ আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে, জানবো কাজী নজরুল ইসলাম তাদের কতটা অনুপ্রাণিত করেন আর তার সাম্য, মানবতা ও বিদ্রোহের দর্শন আজকের প্রজন্মের কাছে ঠিক কী অর্থ বহন করে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। চলুন আমরা তার সাথে কথা বলি। তার কাছে আমার প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন কবিতা আপনার সবচেয়ে ভালো লাগে? কাজী নজরুল ইসলাম আপনাকে ঠিক কিভাবে অনুপ্রাণিত করেন?
1: আমি তন্ময় অধিকারী তপু, পড়াশোনা করছি সমাজবিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এই কবিতায় আমি শুধু একজন কবির বিদ্রোহী সত্তাকে দেখি না, বরং অন্যায়, শোষণ, বৈষম্য আর অন্যায্যতার বিরুদ্ধে একজন মানুষের আত্মমর্যাদাপূর্ণ অবস্থান দেখতে পাই। কবিতাটির ভাষা, ছন্দ এবং শক্তিশালী চিত্রকল্প আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিদ্রোহী কবিতা আমাকে নিজের মধ্যে সাহস, আত্মবিশ্বাস আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মানসিকতা তৈরি করতে অনুপ্রাণিত করেন। আমার কাছে নজরুলের অনুপ্রাণিত হওয়ার যে ব্যাপারটা আপনি বললেন, সেটা হলো নজরুল আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে তার অদম্য সাহস, মানবতাবোধ আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের জন্য। একই সঙ্গে তিনি আমাকে মনে করিয়ে দেন যে সাহিত্য সংস্কৃতি শুধু বিনোদনের বিষয় নয়, এগুলো মানুষের মধ্যে সচেতনতা, সাহস ও মানবিকতা তৈরি করার শক্তিশালী মাধ্যম। এই জায়গাটি নজরুলকে আমার কাছে বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক বলে আমি মনে করি।
0: শ্রোতা বন্ধুরা, এখন সময় হয়ে গেল একটি কবিতা আবৃত্তি শোনার। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডিজাস্টার সায়েন্স ও ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিন্নাতুল ইসলাম প্রত্যাশা। আমরা প্রত্যাশার কাছে জানতে চাইবো, প্রত্যাশা আমাদেরকে কি কবিতা আবৃত্তি করে শোনাবে?
2: আমি আবৃত্তি করবার চেষ্টা করব কাজী নজরুল ইসলামের কবিতা বাংলাদেশ। নমো নমো নমো বাংলাদেশ মমো, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণী জলধির বাজির উপর, শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশীষ মেঘবারি সদা তার পরে ছড়ি, যেন উমার যে এ আদরি নিমে ওরে আকাশ ছে মেঘচিক, গ্রীষ্মে নাচে বামা কাল বসিখি ঝরে, সহসা বরসাতে নাদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধু, হরিত অঞ্চল হেমন্তে দোলায়ে, ফেরেসে মাঝে মাঝে শিশির ভেজা পায়ে, শীতের অলস বেলা পাতা ছড়ার খেলা, ফাগুনে পরে সাজ ফুটো বধুর, এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নাত, নমো নমো নমো বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর।
0: বাহ, কি দারুণ একটা আবৃত্তি আমরা শুনলাম শ্রোতা বন্ধুরা। আপনার এই অনিন্দ কণ্ঠে আরো অনুরণিত হোক, আরো ঝংকৃত হোক নজরুলের এই বলিষ্ঠ শব্দগুলো, সেই প্রত্যাশা রইল প্রত্যাশার কাছে। অনেক ধন্যবাদ প্রত্যাশা আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিস্তৃত ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি ঐতিহ্যবাহী হল জগন্নাথ হলে। আপনার নাম?
3: এবং আমি দীপ্ত সেন, পড়াশোনা করছি সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীতে।
0: আপনি নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ সরকার এই বছরটাকে নজরুল বর্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে, এ ব্যাপারে আপনার অভিমত কি?
3: বাংলাদেশ সরকার যে নজরুলকে আরও নতুনভাবে উদযাপন করার উদ্দেশ্যে তার যে প্রেম, বিদ্রোহ এবং দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনার যে বিষয়টা সকলের সামনে উপস্থাপন করবার জন্য যে পদক্ষেপটি হাতে নিয়েছে নজরুল বর্ষ নামে, এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা করব নজরুলের যে প্রেম, নজরুলের যে বিদ্রোহ এবং নজরুল আমাদেরকে যে বিষয়গুলো তার লেখনের মাধ্যমে শিখিয়ে গেছেন সেই বিষয়গুলোই আমরা মানুষের মধ্যে এভাবে ছড়িয়ে দিতে পারবো এবং নজরুল এভাবেই আমাদের মধ্যে বেঁচে থাকবে।
0: এ পর্যায়ে আপনার কাছ থেকে একটি নজরুল সঙ্গীত শুনতে চাই আমরা।
3: আমি চেষ্টা করছি নজরুলের একটি প্রেমের গান, আকাশে আজ ছড়ি।

0: বাহ, কি অসাধারণ গাইলেন! যেন মনে হলো একটি অনিন্দ সুন্দর সুর তরঙ্গ একেবারে হৃদয়ে গিয়ে বিঁধল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে বলতে চাই, কাজী নজরুল ইসলাম শুধু একটি নাম নন, তিনি একটি চেতনা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা, সাম্যের চেতনা, মানবতার চেতনা। তার কবিতা ও গান আমাদের মনে করিয়ে দেয়, ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার শক্তি আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরুণদের সাথে কথা বলতে গিয়ে আমরা সেই চেতনারই নানা প্রতিফলন দেখেছি। আমাদের প্রত্যাশা থাকবে, নজরুলের সাহিত্য শুধু পাঠ্য বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ুক মানুষের জীবন ও চিন্তায়। তরুণরা তার কাছ থেকে সাহস নিক, মানবতাকে ধারণ করুক আর নিজেদের স্বপ্ন দিয়ে গড়ে তুলুক আরো সুন্দর আগামীর বাংলাদেশ।
2: এতক্ষণ শুনলেন নজরুল বৎস উপলক্ষে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান চির উন্নত মমশির, সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
4: ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত ভাইরাস জনিত সংক্রমণ। এটি বিশ্বের গ্রীষ্মমন্ডলীয় এবং উপগ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে সচরাচর দেখা যায়। ত্রি এডিস প্রজাতির মশার কামড়ের কারণে ডেঙ্গু জ্বর হয়। এই রোগ তখনই হয় যখন মশা কোনো সংক্রামিত ব্যক্তিকে কামড়ানোর পর ভাইরাস বহন করে অন্য কোনো অসংক্রামিত ব্যক্তিকে কামড়ায়। লক্ষণগুলো সাধারণত মশার কামড়ের 4-7 দিন পরে দেখা যায় এবং 10 দিন স্থায়ী হতে পারে। তবে জ্বর হলে ঘাবড়ে যাবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষধ গ্রহণ করবেন না। আমাদের মনে রাখতে হবে, ডেঙ্গুর চিকিৎসার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেন কোনোভাবেই ডেঙ্গুতে আক্রান্ত না হই। এজন্য আমাদের বাড়িঘর, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ আশেপাশের সকল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে গুরুত্ব দিতে হবে বাসা বাড়ি কিংবা কোথাও 3 দিনের বেশি পানি যেন জমে না থাকে, কারণ জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়। বর্তমান সরকার ডেঙ্গু চিকিৎসার পাশাপাশি তাই পরিষ্কার পরিচ্ছন্ন তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, একই সঙ্গে সরকার ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতকরণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রে বিনামূল্যে এবং নামমাত্র মূল্যে চিকিৎসা ও ডেঙ্গুজনিত রোগের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু রোগের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং ডেঙ্গু কর্নার স্থাপন করা হয়েছে। আমাদের বেতার প্রতিনিধি ডেঙ্গু চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনা দেখতে গিয়েছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসারত বেশ কয়েকজন রোগী সরকারি চিকিৎসা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে আমাদের বেতার মাইক্রোফোনে বলেন,
5: আমার নাম হলো মোহাম্মদ মুরাদ হাসান। ইমার্জেন্সিতে গেছি, যা যা ফর্মালিটি ছিল ওইগুলো পূরণ করছি, ওনারা বতি নিছে, তারপরে ডাক্তার স্যালাইন দিছে। আস্তে আস্তে ট্রিটমেন্ট চালু হওয়ার পর আস্তে আস্তে শরীরটা ভালো লাগছে। ওর হসপিটালে ভর্তি হওয়ার পর সেবাটা খুবই ভালো, তারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের কোনো কিছু মিস হলে বা কোনো কিছু প্রয়োজন হলে তারা আমাদের তাদের পাশে পাচ্ছি আমরা। এই জন্য আন্তরিক শুভেচ্ছা। আমরা নিজের একটু সচেতন হলেই ডেঙ্গু আমাদের কিছু করতে পারবে না।
6: ফাতেমা, প্রচন্ড জ্বর, আমার মাথা ব্যথা, মাজা ব্যথা, সমস্ত শরীরের জয়েন্টগুলি ব্যথা, বুমির ব্যাগ আসে, পেটে ব্যথা, বুকে ব্যথা হয়, আবার শ্বাসকষ্ট হয়। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য ভালো একটা উদ্যোগ নিছে, এটাতে আল্লাহ আমরা শুকর আলহামদুলিল্লাহ।
4: একজন অভিভাবক বললেন,
7: আমার নাম হচ্ছে কি ডক্টর ফারজানা আক্তার মুনা। আমার আম্মুর হচ্ছে কি প্রচুর জ্বর, হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার হচ্ছে কি 103 ডিগ্রি ফারেনহাইট ছিল। তার সাথে হচ্ছে কি জেনারেলাইজড উইকনেস ছিল, জয়েন্ট পেইন ছিল, বডি এক ছিল। এখানে হচ্ছে কি আমি হচ্ছে কি নার্সকে যখন ইচ্ছা তখন ডাকতে পারতেছি এবং হচ্ছে গিয়ে এবং এখানে নার্সটা খুবই ভালো, খুবই হচ্ছে কি হেল্পফুল। আওয়ারলি আওয়ারলি আম্মুর টেম্পারেচারটা হচ্ছে কি মনিটর করতেছে, যদি হচ্ছে কি স্যাচুরেশন কমে যায় হচ্ছে কি দেন হচ্ছে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতেছে, দেন হচ্ছে নর্মাল স্যালাইনটা হচ্ছে গিয়ে যতটুকু পরিমাণ, যত ড্রপে দেওয়া দরকার, যত মিনিটে দেওয়া দরকার, ওগুলো ওরা হচ্ছে খুব সুন্দরভাবে দিচ্ছে। এবং হচ্ছে কি আমি হচ্ছে কি সরকারি হসপিটালে এসে আমি হচ্ছে গিয়ে মানে আমি সন্তুষ্ট। বাড়ি হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন তো অবভিয়াসলি রাখতে হবে, ভালো যেই পানিটা আছে ওইটার মধ্যে এখন ডেঙ্গু জন্মায়, তো এর জন্য হচ্ছে গিয়ে যেই পাত্রগুলো আছে, যে পাত্রের মধ্যে হচ্ছে পানি জমে থাকে ওই পাত্রের গুলো হচ্ছে গিয়ে যাতে পানিটা ফেলে দেওয়া হয়, ডাবের খোসার মধ্যেও পানি জমতে থাকে তো ওইটা হচ্ছে গিয়ে ফেলে দেওয়া উচিত, এবং বাড়িঘর হচ্ছে গিয়ে পরিষ্কার রাখা উচিত। আর এখন তো হচ্ছে আমাদের সরকার হচ্ছে গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে হচ্ছে মশার ওষুধ দিচ্ছে, এবং হচ্ছে গিয়ে ওই মশার লার্ভা হচ্ছে গিয়ে কেরোসিনের মাধ্যমে মারা যায়, তো হচ্ছে গিয়ে যে জায়গাগুলোতে হচ্ছে পানি জমে ওই জায়গাগুলোতে একটু কেরোসিন দিয়ে রাখলে ওই মশার লার্ভাগুলো আর জন্ম নিবে না। যখন হচ্ছে গিয়ে উদ্যোগ নিচ্ছে উনি, এবং আমি চাই হচ্ছে গিয়ে এরকম উদ্যোগ যাতে হচ্ছে গিয়ে অলওয়েজ চালু থাকে, কারণ পদক্ষেপগুলো নেয় তাহলে হচ্ছে গিয়ে ডেঙ্গুর প্রসারণটা একটু বাড়াক, তাহলে প্রকোপটা একটু কমবে। এবং আমি খুবই খুশি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার জানি এই উদ্যোগগুলো নিচ্ছে, এবং আমি খুবই সন্তুষ্ট।
4: এখানে দায়িত্ব পালনরত দুজন স্টাফ নার্স বললেন,
8: নাম হচ্ছে মার্থা মন্ডল, আমাদের ওয়ার্ডটা হচ্ছে ডেঙ্গু ওয়ার্ড। ডেঙ্গু রোগী অনেক ডক্টর দেখে, সবকিছু চিকিৎসা মিশে দিলে আমরা সাথে সাথে স্যালাইনটা লাগাই, তারপরে হচ্ছে যে আসলে আমরা বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, দেওয়ার পরে রোগী বিছানায় দিয়ে ক্যানোলা স্যালাইন ট্যালাইন সবকিছু দিয়ে মশারি সবসময় অল টাইম আমরা টাঙায় রাখি। তারপরে বাচ্চা কাচ্চা থাকলে বলি যে সাবধানে রাখেন, কারণ বাচ্চাদের বেশি রিক্স হয়ে যায়। তারপরে হচ্ছে মোটামুটি সব ধরনের তাদেরকে সেবা দিচ্ছি, প্লাস আমরা সবসময় চাই তাদের ভালো, প্লাস আমাদের সাধ্য মতো আমরা যথেষ্ট তাদেরকে সেবা দিই, প্লাস আমরা এখানে ডেঙ্গু রোগীর যা কিছু প্রয়োজন আমরা সবকিছু তাদেরকে দিয়ে দিই, কমতি নাই ওরকম। যে নার্স হিসাবে আমি সচেতন থাকার জন্য রোগীর অ্যাটেন্ডেন্স যারা থাকে তাদেরকে বলি যে বাড়ির চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তারপরে হচ্ছে যে যেখানে যে পুকুরগুলা থাকে গর্ত বা এরকম থাকে না, ওর ভিতরে মশাগুলা বৃষ্টি হইলে পারে যে পানিগুলা জমে ওর ভিতরে কিন্তু বেশি মশা থাকে, ওগুলা জায়গা টায়গা পরিষ্কার রাখবেন, এবং প্লাস আশেপাশে যদি গাছপালা থাকে ওগুলা জঙ্গলগুলা পরিষ্কার রাখবো, তারপরে ডাবের খোসা ওগুলা যেন আশেপাশে ফেলাই না থাকে। একটু সচেতন হলেই আমরা ডেঙ্গু রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি।
9: আমার নাম হচ্ছে সালমা আক্তার। যখন কোনো রোগী আসে তখন তো সে অবশ্যই ডক্টর দেখায়, তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ডে আসে। আমার কথা হচ্ছে সবার উদ্দেশ্যে, যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে নিজের বাড়িটা আশেপাশটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমাদের এই রোগটা নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হচ্ছে এটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা। ডেঙ্গু মশা কিন্তু রাতে কামড়ায় না, বেশি উপরে উঠতেও পারে না, এটা হচ্ছে নিচেই থাকে, আলোতেই কামড়ায়। চারপাশটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, রাতের বেলা মশারি টানায় ঘুমায়, ইনশাল্লাহ সবার পক্ষেই সম্ভব হবে ডেঙ্গুটা কন্ট্রোল করা।
4: রোগীদের প্রতি নার্স সহকারী কিংবা চিকিৎসক কারোই যেন আন্তরিকতার কোনই ঘাটতি নেই, এখানে ডিউটিরত চিকিৎসকগণ তাদের কথাগুলো তুলে ধরলেন এইভাবেই।
10: আমি ডক্টর নুসরাত, এফসিপিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে আছি। ডেঙ্গু রোগী যখন এখানে আসে তখন মেইনলি তারা যে সব প্রবলেমটা নিয়ে আসে সেটা হচ্ছে জ্বর থাকে, এন্ড জ্বরের যে তাপমাত্রাটা সেটা মোটামুটি 102 থেকে 103 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। জ্বরের সাথে তাদের হচ্ছে মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা এবং সারা শরীরে ব্যথার একটা কমপ্লেন থাকে। আর এখন যেটা হচ্ছে ডেঙ্গুর প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা এর সাথে ডায়রিয়া, বমি, পেটে ব্যথা নিয়ে রোগীগুলো মেইনলি আমাদের কাছে প্রেজেন্ট করে। আর অনেকের ক্ষেত্রে যদি খুব বেশি মারাত্মক কেস থাকে সেক্ষেত্রে তার হয়তো বা দেখা যায় শ্বাসকষ্ট, কাশি বা থুতুর সাথে রক্ত যাওয়া, বমির সাথে রক্ত যাওয়া, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসতে পারে। এখন তো ডেঙ্গুর পিক টাইম যেটা আমরা বলি, মশারি ব্যবহার করতে হবে। জ্বর হলে আপনার বাসায় বসে না থেকে প্রচুর পরিমাণে পানি খেয়ে, নাপা জাতীয় ওষুধ খেয়ে, দেন নাপা ছাড়া অন্য কোনো ওষুধ আসলে আমরা খেতে না করি, একটু দ্রুত ডক্টরের কাছে আসলে ভালো হয়, কারণ ডেঙ্গুর কিছু ফেজ থাকে, এক এক ফেজে ধরেন এক এক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে। আমার মনে হয় বাসায় না থেকে পরীক্ষা করে আর ডক্টরের কাছে আসাটা সব থেকে গুরুত্বপূর্ণ।
11: আমি ডক্টর অনিন্দিতা তাবাস্তম। আমাদের হচ্ছে লাস্ট এক সপ্তাহের ধরে আমরা যদি মেল ডেঙ্গু ওয়ার্ডের কথা বলি তাহলে বলবো যে পেশেন্টের ফ্লো একই রকমই আছে, কখনো খুব একদম কমে না, মোটামুটি সবসময় পেশেন্ট ওয়ার্ডে ভর্তি থাকে আর কি। কিন্তু হচ্ছে যে একদম রোগী খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে পেশেন্ট মারা যাচ্ছে এই সংখ্যাটা আসলে কম, কিন্তু আমরা বলবো যে হচ্ছে আমাদের নিজেরা যদি একটু সচেতন থাকে তাহলে হচ্ছে এই ঝুঁকিটা আমরা আরো কমাতে পারবো। সেক্ষেত্রে আমরা চিকিৎসকরা যেভাবে পরামর্শ দিচ্ছি, সিবিসিটা প্রতিদিন টেস্ট করা, এটা করে করে দেখাবেন। সব ডেঙ্গু রোগীর যে হাসপাতালে ভর্তি থাকতে হবে এমন না, কিন্তু আমরা যে পরামর্শ দিচ্ছি, যেভাবে টেস্টগুলো করতে বলছি, এভাবে যদি আমরা বাসা থেকেও যদি করেন এবং নির্দেশনাগুলো যদি মানেন তাহলে অনেকখানি ভালো থাকা যায়। আর সচেতনতার তো কোনো বিকল্প নাই, যেমন বাসাতে হোক বা হাসপাতালে হোক মশারি টাঙিয়ে ঘুমানো যখনই ঘুমাবেন, আর পানি যেন জমতে না পারে, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। সব বয়সের আক্রান্ত হচ্ছে, একদম আমরা ছোট বাচ্চা থেকে শুরু করে একবারে 60-70 বছর, আবার হচ্ছে মিডল এজ 30-40 বছর, সব বয়সের একইভাবে আক্রান্ত হচ্ছে। মূলত যারা হচ্ছে মশারি টাঙায় না বা হচ্ছে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন না, তারাই আসলে এক্সপোজ হচ্ছে, এখানে বয়সটা ওরকম ফ্যাক্টর না। তবে যারা হচ্ছে আগে থেকে অন্যান্য অসুখ আছে, যেমন প্রেশার, ডায়াবেটিস যদি কারোর থাকে আগে থেকে বা কিডনির সমস্যা থাকে, তাদের জটিলতাগুলো বেশি হচ্ছে। একবার যদি আগে থেকেই ডেঙ্গু হয় পরবর্তীতে আরও 3 বার ডেঙ্গু হওয়ার চান্স থাকে, সেই রোগীদের ক্ষেত্রে আমি বলবো বেশি সচেতন থাকতে। সেক্ষেত্রে
7: যদি কোনো ওয়ার্নিং সাইন থাকে চিকিৎসকের পরামর্শে আসলে ফলো করতে হবে। যদি আমরা ভর্তি হতে বলি সেক্ষেত্রে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর অনেক কৃতজ্ঞ, উনি যথেষ্ট চেষ্টা করছেন মানুষকে সচেতন করার এবং ডেঙ্গুর প্রতিরোধ করার, এজন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
4: শুরুতে যেমনটা বলেছিলাম, ডেঙ্গুর চিকিৎসা নয় বরং সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। কোনোভাবেই যেন কোথাও পানি জমে না থাকে সে বিষয়টাতে গুরুত্ব দিতে হবে সবাইকে। আর সবশেষে বলতে চাই, ডেঙ্গু মোকাবেলা কারো একক প্রচেষ্টাই সম্ভব নয়, এই জন্য চাই সবার সম্মিলিত প্রচেষ্টা। ডেঙ্গু মুক্ত হোক বাংলাদেশ, এই কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান।
3: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল।
12: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শ্রোতা বন্ধু, এই যে সকাল, এ সকাল বলে আলোর কথা, দিনের কথা, এভাবেই প্রতিটি সকাল হয়ে যায় দিনের শুরু। আমরাও পাই এক নতুন দিনের ছোঁয়া, যা আমাদেরও আলোড়িত করে।
2: তাই তো, সকাল এলেই আমরা আবার নতুনভাবেই জেগে উঠি। ভাবনাকে ঘিরে ধরে কাজের কথা, চিন্তাগুলো আঁকতে থাকে পরিকল্পনার ছক, তারপর ধীরে ধীরে কাজের পথে নেমে পড়া।
1: হ্যাঁ বন্ধু, কথা আরও হবে, কারণ দর্পণ কেবল শুরু হতে চলেছে। তবে বাকি কথা বলবার আগে সবাইকে এবার শুভেচ্ছায় বরণ করে নিতে চাই।
2: বন্ধুরা, এবার আজকের দিনের কথা বলতেই হয়, কারণ আজ বিশ্ব শিক্ষক দিবস।

0: শিক্ষককে তাই বলা হয় মানুষ তৈরির কারিগর। শিক্ষককে তাই শ্রদ্ধা করতে হবে, কারণ তার কাছে আমরা অনেকেই ছাত্র হিসেবে ঋণী, যে ঋণ কোনোদিনই শোধের নয়। এই শিক্ষকদের কথা স্মরণ করেই প্রতি বছর 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। এই দিবসের লক্ষ্য উদ্দেশ্য হল শিক্ষকদেরকে মূল্যায়ন করা, তাদের মর্যাদা বৃদ্ধি এবং তাদের অধিকার সুরক্ষা। আর এই দিবসের তাৎপর্য হল শিক্ষার মনোন্নয়নে সচেতনতা সৃষ্টি এবং জ্ঞানার্জনে সহযোগিতা।
1: হ্যাঁ বন্ধুরা, প্রবাদে আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষার কাজটি যিনি সম্পন্ন করেন তিনি হলেন শিক্ষক। বিশ্ব শিক্ষক দিবস এই শিক্ষকদের ভূমিকার কথাই মনে করিয়ে দেয় সারা বিশ্বে এই শিক্ষার আলো ছড়িয়ে দেবার কথা। আজকের দর্পণ থেকে আমরাও আজকের এই বিশ্ব শিক্ষক দিবসের সার্বিক সফলতা কামনা করি।

শ্রোতা বন্ধু, যে কোনো অনুষ্ঠানের মাঝেই আমরা সূচির কথা জানতে পারি। এই দর্পণেও আছে সূচি, আর আজ আমরা শোনাব এই দিনে রূপালী সংস্কৃতি, জীবনের গল্প, সুর স্পন্দন এবং আমাদের গান। সবাই মন দিয়ে শুনতে থাকুন এই অনুষ্ঠান।

বন্ধুরা, এই যে আমরা কথা বলি, এই কথার মাঝেই থাকে তথ্যের সত্যতা। দর্পণের এই দিনে পর্বটি তথ্যকেই তুলে ধরে শ্রোতা বন্ধুদের মনের দর্পণে। এমনই আশ্বাসে আজও আবার শোনাতে চাই এই দিনে পর্বটি। উপস্থাপনা আছেন জেবুন্নেসা মুনিয়া।

আজ 5ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। শ্রোতা বন্ধুরা, আজকের এই দিনে পর্বটি শুরু করব ঐতিহাসিক এক চরিত্রের কথা দিয়ে, যার নাম দারা শিকো। তিনি ছিলেন সম্রাট শাহজাহানের বড় ছেলে। খুবই রুচিশীল মানসিকতার মানুষ ছিলেন তিনি। কাশ্মীরে পাহাড়ের পাশে তৈরি করেছিলেন এক পরিমহল, যেখানে এই মোগল রাজপুত্র দারুণ একটি লাইব্রেরি এবং বাগান বাড়ি তৈরি করেছিলেন, যা এখনও দৃশ্যমান। শাহজাদা দারা শিকো সরকারিভাবে প্রথম মনসাবদারি লাভ করেন 1633 খ্রিস্টাব্দের আজকের দিনে। মনসাবদারি বলতে বোঝায় মোঘল আমলে জায়গের প্রাপ্ত সেনাপতির উপাধিকে। এবারে শোনাব যুদ্ধের খবর, যে যুদ্ধ ইতিহাসের পাতায় একটি বড় জায়গা করে আছে। ঘটনাটি ঘটেছিল 1796 সালের আজকের এই দিনে। এই দিনে স্পেন ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1971 সালের আজকের দিনে বাংলাদেশের ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে তৎকালীন আন্তর্জাতিক অঙ্গন সমর্থন প্রদান করে। 1971 সালের এই দিনে টাঙ্গাইল সহ বিভিন্ন অঞ্চলে ছোট বড় যুদ্ধ সংঘটিত হয়। এই দিনে পর্বে ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি আজ এটুকুই। এবারে শোনাব বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের কথা। প্রথমেই জানাব স্যার মোহাম্মদ আব্দুর রহমানের কথা, যিনি ছিলেন অবিভক্ত ভারত এবং পরবর্তীকালে পাকিস্তানের একজন বিশিষ্ট আইনজীবী, বিচারক এবং শিক্ষাবিদ। 1947 সালে তিনি জাতিসংঘের ফিলিস্তিন সংক্রান্ত বিশেষ কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইনজ্ঞ এবং সমাজসেবী স্যার মোহাম্মদ আব্দুর রহমান 1888 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। ধুর্যটি প্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, যিনি ডিপিপি মুখার্জি নামে পরিচিত ছিলেন। সমাজতত্ত্ব বিষয়ের উপর বক্তৃতায় দেশ বিদেশে তিনি খুবই সুনাম অর্জন করেন। নামকরা অধ্যাপক ধুর্যোদী প্রসাদ মুখোপাধ্যায় 1894 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। এই পর্যায়ে এসে শোনাব কয়েকজন বিখ্যাত মানুষের মৃত্যুবরণের কথা। 21শে পদকপ্রাপ্ত বাংলাদেশের চিত্রশিল্পী এবং অধ্যাপক মনসুরুল করিম মৃত্যুবরণ করেন 2020 সালের আজকের এই দিনে। আমাদের দেশের একজন স্বনামধন্য কবি, সাহিত্যিক এবং আবৃত্তিকার আসাদ চৌধুরী 2023 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। প্রিয় শ্রোতা, সব মিলিয়ে আজ এটুকুই ছিল দর্পণের এই দিনে পর্বটি।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। বন্ধুরা, তথ্যের বার্তা নিয়ে এতক্ষণ পরিবেশিত হল এই দিনের পর্বটি।
1: যাব এবার পরের পরিবেশনায়, শোনাব রূপালী সংস্কৃতি পর্বে। আর এখানে আমরা শুনিয়ে থাকি কোন একটি বাংলা সিনেমার গল্প, যে গল্প আমাদের সামনে অতীতকেই বর্তমান করে তুলবে
0: আর মনের চোখে ভেসে উঠবে নায়ক নায়িকার মুখ। সিনেমার ভেতর ঘটে যাওয়া ঘটনা হয়তো আন্দোলিত করবে মন, কিছুক্ষণ মনের পর্দায় দেখব নানা রকম ঘটনার ঘনঘটা। এ আয়োজন গ্রন্থনা করেছেন গোলাম মোর্শেদ আহমেদ, আর পরিবেশনায় আছেন সাইদা জান্নাত বাঁধন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমাদের আজকের ছায়াছবি মধুর মিলন।

রোম্যান্টিক এই ছায়াছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত পরিচালক বাদল খন্দকার। মিষ্টি প্রেমের খুনসুটি মেশানো কাহিনী সম্বলিত মধুর মিলন দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি মধুর মিলন ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী।

0: ডাক্তার আসাদের তিন সন্তান আর মা নিয়ে সংসার। বড় মেয়ে মধু মিষ্টি দুষ্টুমি আর মজা করে মিথ্যে বলে সবাইকে বোকা বানিয়ে আনন্দ নেয়, কিন্তু এই হাসির আড়ালে জমে থাকা দুঃখ সে কাউকে দেখাতে চায় না। মধুর গ্রামে বেড়াতে আসে মিলন, কিন্তু মধু মিলনকে বারবার মিথ্যে ভালোবাসার কথা বলে বোকা বানায়। মিলন মধুর মিথ্যে বলা পছন্দ করে না। মানুষকে ঠকানো যে অপরাধ সেটা মধুর বোঝানোর জন্য ঘুরতে যাওয়ার নাম করে গ্রাম থেকে অনেক দূরে রেখে চলে আসে মিলন। কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে, মধু ফেরত আসতে পারেনি বাসায়।
1: আপুকে নিতে এসেছো মানে? তোমার আপু কোথায়?
2: আপু কোথায় আপনি তো ভালো জানেন। আপনার সঙ্গে যে এলো এখনো ফেরেনি।
1: এখনো ফেরেনি?
0: দিন গড়িয়ে রাত এসেছে, টেনশনে পড়ে যায় মিলন। বাধ্য হয়ে গাড়ি নিয়ে খুঁজতে যায় মধুকে। সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে মধু।
3: সকালেও মেয়েটা ভালো ছিল, কেন এত বাইরে বাইরে যায়?
1: আমি তো ভাবছি ও আমার সাথে মজা করছে।
3: মজা তোমার সঙ্গে করছে না, ও মজা করছে জীবনের সঙ্গে, ও মজা করছে ওর মরণের সঙ্গে।
0: হসপিটালে মধু, অনুশোচনা থেকে মিলনের ভালোবাসা আরো গভীর হয় মধুর জন্য। দুজনার বাধাহীন ভালোবাসা যখন রঙিন আকাশে উঠছে, মিলনকে জীবন সঙ্গী করে

0: মিলন মধুর, তাদের সুখে বাদসাধে মিলনের বড়লোক বাবা আশরাফুজ্জামান। ডক্টর আসাদ ও আশরাফুজ্জামান ছোটবেলার বন্ধু হলেও প্রাচুর্য তাকে অন্ধ করেছে। একটা অসুস্থ মেয়েকে কিছুতেই সে ছেলের বউ বানাতে রাজি হয় না।
1: ওসব বড় বড় কথার আড়ালে তোমার লোভটাকে আমার চোখে ঢাকা দিতে পারবে না আসাদ।
2: লোভ? আমার লোভ? ভাবি, ও কি বলছে ভাবি? কি বলছে ও?
0: বন্ধুর অপমান মেনে নিতে পারে না আসাদ। যে বন্ধুকে সে তার নিজের বিলেতে পড়ার টাকার খরচ দিয়ে সাহায্য করেছিল, আজ সেই বন্ধু টাকার অহংকার দেখিয়ে অপমান করল। ডাক্তার আসাদ সিদ্ধান্ত নেয় মেয়েকে কিছুতেই মিলনের সাথে বিয়ে দেবে না।
2: আঙ্কেল, আমার বাবা কি করেছে আমি জানি না, কিন্তু আমার বাবার অপরাধের জন্য আপনি আমাকে তো শাস্তি দিতে পারেন না।
1: বাড়ির দারোয়ান টেনে হিঁচড়ে আমাকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই বাড়িতে আমি আমার মেয়েকে পাঠাবো কোন সাহসে?
2: আঙ্কেল,
0: এদিকে শহর থেকে সোনিয়া আসে, বন্ধুত্ব হয় দুজনার গল্পের মাঝে। সোনিয়া জানায় এখান থেকে ঢাকায় গেলেই মিলনের সাথে বিয়ে হবে সোনিয়ার।
3: মিলন তোমাকে কিছু বলেনি? কই না তো, এখান থেকে ফিরে গেলেই তো আমাদের বিয়ে হবে। তোমাদের মানে মিলনের সঙ্গে আমার?
0: এদিকে মিলনের জীবন মধু ছাড়া শূন্য, কিন্তু মধু জানে সোনিয়ার সাথে মিলনের বিয়ে। ভুল বুঝে দূরে সরে যেতে চায় মধু। মিলন তার নিজের সিদ্ধান্তে অটল, কিন্তু মধু জানে সে অল্প কিছুদিনের মেহমান এই পৃথিবীতে। সে চায় মিলন সোনিয়াকে জীবন সঙ্গী করে জীবনে সুখী হোক।
2: এমন কথা বলে না মধু, তুমি চাইলে আমি আমার জীবনও দিয়ে দিতে পারি।
3: তাহলে কথা দাও, আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে তাহলে সোনিয়াকে বিয়ে করো।
0: এদিকে মিলনের বিরহের আঘাত সইতে না পেরে মধু নিজেকে রক্তাক্ত করে হসপিটালে। অন্যদিকে মিলন মধুকে না পেয়ে আত্মহত্যার পথ অবলম্বন করে। পরিশেষে মিলনের রক্ত দিয়ে মধুর অপারেশন সাকসেসফুল হয়। সোনিয়া জেনে যায় তার জন্যই মধু মিলন স্যাক্রিফাইস করেছে। মধুকে দুর্বৃত্তর হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ দেয় সোনিয়া। সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে মিলন আর মধু সহ দুটি পরিবারের মিলনের মধ্য দিয়ে ছায়াছবিটির পরিসমাপ্তি ঘটে।
1: আসাদ, আমাকে ক্ষমা করে দাও বন্ধু।
0: শ্রোতা বন্ধুরা, ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, সোনিয়া, আহমেদ শরীফ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, দিলদার, রওশন জামিল সহ আরো অনেকে। আজ এ পর্যন্তই, কথা হবে আসছে সপ্তাহে অন্য কোন ছায়াছবির গল্প নিয়ে।

0: শ্রোতা বন্ধু, শোনা হলো সিনেমার গল্প, আর এবার শোনাবো জীবনের গল্প।
1: এই গল্প পরিশ্রমী এক মানুষের গল্প। পেশার ভিন্নতাও যে সচ্ছলতার প্রমাণ হতে পারে, এ গল্প তারই এক বাস্তব উদাহরণ।
0: হ্যাঁ, আমরা যারা কি করব বলে ভাবছি, এই গল্প হতে পারে এই আমাদেরও অনুপ্রেরণা, খুলে যেতে পারে আমাদের ভাবনার দরজা।
1: প্রামাণ্যধর্মী আয়োজন জীবনের গল্প আজ উপস্থাপনা করছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া।

0: স্বাগত জানাচ্ছি আজকের জীবনের গল্পে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি এ মুহূর্তে রয়েছি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে। এখানে দায়িত্বরত একজন স্বাস্থ্যকর্মীকে নিয়ে সাজিয়েছি আজকের প্রামাণ্য পর্ব। কি নাম আপনার?
1: সানজিদা জান্নাত।
0: আপনার বাড়ি কোথায়?
1: কুষ্টিয়া ওসমানপুর।
0: আপনি কতদিন থেকে হাসপাতালে কর্মরত?
1: 4 বছর।
0: আপনি হাসপাতালে জরুরি বিভাগে স্বাস্থ্যকর্মীর দায়িত্ব পালন করছেন, এখানে আপনি কি কি কাজ করেন?
1: অ্যাম্বুলেন্সে যখন এমার্জেন্সি রোগী নিয়ে আসে, আমরা খুব দ্রুততার সাথে কিছু প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করি। রোগীর শ্বাসকষ্ট দেখা দিলে আমরা তাকে অক্সিজেন দেই। রোগী যদি বেশি সিরিয়াস থাকে, আমরা জরুরি আইসিইউতে শিফট করি। এখানে মূলত ডাক্তারদের নির্দেশনা মেনেই আমরা কাজ করি।
0: আপনি এখানে কিভাবে দায়িত্ব পালন করেন?
1: আমাদের শিফটিং ডিউটি, আমাদের দিন আর রাত নেই।
0: এখানে আপনার একটু অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই।
1: এখানে চাকরি করার সুবাদে সবসময় একটা অনুভূতি কাজ করে, এই যে ধন সম্পদ বলেন, সুন্দর চেহারা, বংশের আভিজাত্য, সবকিছুই মিশে মনে হয়। শুধু একটু বেঁচে থাকার জন্য কি যে প্রাণপণ লড়াই। আসলে অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আসলে এই অনুভূতিটা প্রতিটা মানুষের মধ্যে থাকা উচিত।
0: এবার জানতে চাই আপনার ভবিষ্যৎ স্বপ্নগুলোর কথা।
1: আমার একটাই স্বপ্ন, পরিবারের প্রথম সন্তান আমি। পরিবারটাকে একটু ভালো রাখা, বাবা মার একটু টেক কেয়ার করা, তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার ভাইটা ইউনিভার্সিটিতে পড়ে, ওকে আমিই পড়াই। আর নিজের জন্য তো একটা সংসার চিন্তা করছি। এই একটু ভালোভাবে বেঁচে থাকা, এটাই স্বপ্ন।
0: কাজের ফাঁকে যেটুকু সময় আপনি অবসরে থাকেন, তখন কি করেন?
1: অবসরে আমার বাসার দৈনন্দিন কাজগুলো করতে হয়। আগে মুভি দেখতাম, আর আমার বই পড়ার প্রচুর নেশা ছিল, এখন অতটা পারি না। তবে কাজের ফাঁকে গান শুনি, গান শুনলে মনটা একটু ভালো থাকে।
0: কি ধরনের গান আপনার পছন্দ?
1: আমি মোটামুটি সব ধরনের গানই শুনি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, পুরনো দিনের গান ভালো লাগে।
0: এই মুহূর্তে আমার কোনো গানের কথা মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে?
1: আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়।

0: আবারও অন্য কোনো শ্রমজীবী বন্ধুর গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
1: বন্ধুরা, গল্পের কি আর শেষ আছে? জীবনের গল্পের পর এবারে শোনাব ভিন্ন আরেক গল্প। এই গল্পে জানব সঙ্গীত সাধকের জীবন ইতিহাস,
2: যিনি তৈরি করেছেন সুরের মায়াজাল, আলোড়িত করেছেন মন, যাকে আমরা সঙ্গীত সাধক বলতে পারি। সুর স্পন্দন পর্বে আজ এমনই এক সুর সাধকের জীবনীতি কথা শুনব অধ্যাপক রিনাথ ফৌজিয়ার কাছ থেকে।
3: বাংলাদেশের সঙ্গীত সাধক উস্তাদ আলাউদ্দিন খাঁ সর্বপ্রথম এই উপমহাদেশের সঙ্গীতকে সারা পৃথিবীর দুয়ারে পরিচিত করার কৃতিত্ব ও গৌরবের অধিকারী। ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামে তাঁর জন্ম। পিতা সফদর হোসেন খাঁ ছিলেন সঙ্গীত পাগল মানুষ। আলাউদ্দিন খাঁ তাঁর তৃতীয় পুত্র। ছোটবেলা থেকেই আলাউদ্দিনের সঙ্গীতের প্রতি অনুরাগ জন্মে। বড় ভাই আফতাবউদ্দিন খাঁর কাছে প্রথম সঙ্গীতে হাতে খড়ি নেন। গান বাজনার প্রতি ছিল তাঁর অমোঘ আকর্ষণ। একদিন সুরের সন্ধানে তিনি বাড়ি থেকে বের হয়ে পড়লেন। প্রথমে যোগ দেন পাশের গ্রামের এক যাত্রা দলে, এরপর পাড়ি জমালেন কলকাতায়। সেখানে প্রসিদ্ধ সঙ্গীত সাধক নুলগোপালের শিষ্যত্ব গ্রহণ করলেন। শর্ত ছিল 12 বছর শুধু সরগম সাধনা করতে হবে। আলাউদ্দিন রাজি হয়ে গেলেন, কিন্তু 7 বছর পর হঠাৎ গুরু মারা গেলেন। আলাউদ্দিন মনে খুব আঘাত পেলেন, কিন্তু এই 7 বছরে তিনি এমন চৌকস শিল্পী হয়ে উঠেছিলেন যে কোনো গান শুনলেই তার স্বরলিপি তৈরি করে ফেলতে পারতেন। এরপর কণ্ঠসঙ্গীত ছেড়ে তিনি যন্ত্রসঙ্গীত শিখতে শুরু করলেন। গোয়ানিজ লবো সাহেবের কাছে পাশ্চাত্য রীতিতে বেহালা বাজানো শিখলেন। অমর দাসের কাছে শিখলেন দেশীয় পদ্ধতিতে। নন্দবাবুর কাছে পাখোয়াজ শিখলেন। হাবু দত্তর কাছে তালিম নিলেন ক্ল্যারিওনেটের। সানাই শিখলেন হাজারি ওস্তাদের কাছে। এভাবে সর্ববাদ্য বিশারদ হয়ে উঠলেন। কিন্তু মুক্তাগাছার দরবারে ওস্তাদ আহমদ আলীর শরৎবাদন শুনে শরৎ শেখার জন্য তাঁর মন ব্যাকুল হয়ে উঠল। মুক্তাগাছার মহারাজার সহায়তায় তিনি আহমদ আলীর শিষ্য হন এবং 4 বছর শরৎ শেখেন। এরপর তানসেন বংশীয় বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ ওয়াজির খাঁর কাছে সঙ্গীত শেখার বাসনা হল তাঁর। ওয়াজির খাঁ তখন রামপুর রাজ্যের সভাবাদক ছিলেন। আলাউদ্দিন রামপুর পৌঁছলেন, কিন্তু অনেক চেষ্টা করেও গুরুর দর্শন লাভের অনুমতি পেলেন না। মনের দুঃখে আত্মহত্যা করবেন স্থির করলেন। এমন সময় এক হৃদয়বান মৌলভী সাহেবের সাথে তাঁর পরিচয় হয়। মৌলভী সাহেব তাঁকে আত্মহত্যার পথ থেকে নিবৃত্ত করতে একটা উপায় খুঁজে বের করলেন। তিনি নবাবকে সম্বোধন করে আলাউদ্দিনের মনের বাসনা একটি চিঠিতে লিখে দিলেন। আলাউদ্দিন একদিন নবাবের থিয়েটারে যাওয়ার পথে তাঁর গাড়ির নিচে ঝাঁপিয়ে পড়লেন। গাড়ি থেমে গেল। আলাউদ্দিন চিঠিখানা নবাবের হাতে তুলে দিলেন। আলাউদ্দিনের অদম্য আগ্রহ দেখে নবাব তাঁকে রাজদরবারে যেতে বললেন। মহারাজের অনুরোধে নাড়া বেঁধে তাকে শিষ্য করে নেন ওস্তাদ ওয়াজির খাঁ। তবে দীর্ঘদিন গুরু সেবা যত্ন করার পরে তার মন পেয়েছিলেন আলাউদ্দিন। অবশেষে গুরু তাকে উজাড় করে তালিম দিয়েছিলেন। ধ্রুপদ ধামার থেকে শুরু করে সঙ্গীতে সব ধরনের তালিম দিয়েছিলেন। তাঁর কাছে আলাউদ্দিন খাঁ রবাব এবং সুর শৃঙ্গা বাজানো শিখেছিলেন। 1918 সালে মাইহারের সভা সঙ্গীতজ্ঞ হিসাবে অধিষ্ঠিত হন আলাউদ্দিন খাঁ। 30 দশকে নৃত্যশিল্পী উদয় শঙ্করের সাথে ইউরোপে পাড়ি জমান। অবাক করলেন বিদেশি শ্রোতাদের তাঁর অগাধ পাণ্ডিত্যে। ব্রিটিশ সরকার তাঁকে তাঁর সঙ্গীত প্রতিভার স্বীকৃতি স্বরূপ খাঁ সাহেব উপাধিতে সম্মানিত করল। 1952 সালে তিনি ভারতের সঙ্গীত নাটক একাডেমির শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন। 1954 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমির ফেলো নির্বাচিত হন। 1958 সালে পদ্মভূষণ খেতাব লাভ করেন। 1961 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় তাঁকে ডক্টরেট উপাধিতে ভূষিত করে। একই বছর তিনি দেশিকোত্তম উপাধিতে সম্মানিত হওয়ার গৌরব অর্জন করেন। 1972 সালে পদ্মবিভূষণ খেতাব লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল তাঁকে আজীবন সদস্য সম্মানে ভূষিত করেছিল। উস্তাদ আলাউদ্দিন খাঁ অনেক রাগরাগিনী সৃষ্টি করে সঙ্গীত ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। হেমন্ত, দুর্গেশ্বরী, প্রভাত কেলি, হেম বেহাগ, মদন মঞ্জুরী এর মধ্যে উল্লেখযোগ্য। তাঁর শিষ্যদের মধ্যে বিশ্বসেরা শরৎবাদক হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন তাঁর পুত্র উস্তাদ আলী আকবর খাঁ। উল্লেখযোগ্য আরও শিষ্য হচ্ছেন কন্যা রওশনারা বেগম অন্নপূর্ণা, জামাতা পণ্ডিত রবিশঙ্কর, ভ্রাতুষ্পুত্র উস্তাদ বাহাদুর হোসেন খাঁ প্রমুখ। 1972 সালের 6 সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন। উস্তাদ আলাউদ্দিন খাঁ সেনী ঘরানার বিকাশ ঘটিয়ে এক নতুন ঘরানার সৃষ্টি করেছিলেন। তিনি ছিলেন এ যুগের শ্রেষ্ঠ সঙ্গীত বিশারদ।
2: শ্রোতা বন্ধু, সুর সঙ্গীত আর সাধকের ইতিকথা জানা হলো, আর এবার যাব কথা ও সুরের মাঝে।
1: আমাদের দেশে এখনো চলছে নজরুল বর্ষ, আর তাই আমরাও আজকে দর্পণ থেকে আমাদের গান আয়োজনে শোনাতে চাই জনপ্রিয় একটি নজরুল সঙ্গীত।
2: গানটির শিল্পী হলেন ফেরদৌস আরা।

0: বন্ধুরা, সময়ের ঘড়িতে অনুষ্ঠান শেষে ইশারা, তাই আমরাও নেব বিদায়।
1: বন্ধুরা, জানিয়ে যাই, অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমি উপমা শিরিন,
0: এবং আমি আনিসুর রহমান। প্রযোজনা সহযোগিতা দিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কৌসুম, এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।
1: আসুন সময়কে ভালো কাজের ভেতর দিয়ে সুসময় করে তুলি,
0: আর সবার জন্য রইল শুভকামনা।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনার এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করতে ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল স্ট্যান্ডিং উইথ টিচার্স, 60 ইয়ার্স অব প্রোটেক্টিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স। ইউনেস্কোর উদ্যোগে 1994 সাল থেকে প্রতিবছর এদিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকগণের হাতে নগদ 2 লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেবেন। উল্লেখ্য, এবছর প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে মোট 100 জন নির্বাচিত শিক্ষককে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হবে। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন। 1985 সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে আজ রাজধানীর শেরেবাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উদার গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মথুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরোয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, দেশে একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা কেউ যেন নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজার পুনরুজ্জীবিত ও প্রসারিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আগামী 1 বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে। তিনি গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বার্থে ওয়েস্ট বোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং প্রয়োজনে মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করা হবে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, এই আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে না। সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। খেলার খবর ফুটবল। যুক্তরাষ্ট্রের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে 17 বছর 5 মাস বয়সে এ মাইল ফলক অর্জন করলেন এই ফুটবলার। তার গোলেই 2-0 ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র, শেষ পর্যন্ত ম্যাচ জেতে 3-0 গোলে। এদিকে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টালে প্রীতি ম্যাচে বুর্কিনা ফাসোকে 7-0 গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম।

প্রিয় শ্রোতা বন্ধুরা, সকালের এই সুন্দর সময়ে আপনারা যারা আমাদের আয়োজন শুনছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের মৌলিক গান দিয়ে সাজানো সাপ্তাহিক সঙ্গীতানুষ্ঠান প্রিয় গানে। সকল শ্রোতা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েই শুরু করছি আমাদের আজকের আয়োজন। অক্টোবর মাসের প্রথম পর্বের আয়োজনে আজ আপনাদের শোনাব বাংলাদেশ বেতারে বাণীবদ্ধকৃত নতুন কিছু শ্রুতিমধুর গান। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত কিংবা অনুষ্ঠানে প্রচারিত গানের মধ্য থেকে আপনাদের প্রিয় গানটিকে ভোট করতে চাইলে আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রিয় গান প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর ঢাকা 1207, অথবা আমাদের ইমেলের মাধ্যমে ভোট করতে পারেন bbpriyogan@gmail.com এই ঠিকানায়। প্রতি পর্বে যে সকল শ্রোতা বন্ধুরা ভোট করবেন তাদের নাম পরবর্তী পর্বে জানিয়ে দেওয়া হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন হারিয়ে যাই গানের ভুবনে। বন্ধুরা, আজকের প্রিয় গান অনুষ্ঠানে প্রথম যে গানটি আপনাদেরকে শোনাব সেই গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতা প্রিয় শিল্পী চম্পা বণিক এবং কে এম আবদুল্লাহ আল মর্তুজা মহিন। সুন্দর সুরের এই আধুনিক গান আশা করি আপনাদের সকলের মন কাড়বে এবং ভালো লাগবে। বন্ধুরা, গানের কথা ভালোবাসা তাকেই বলে। গানের গীতিকার মিতু দেবনাথ এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাজিয়া সুলতানা পুতুল। চলুন বন্ধুরা, তাহলে শুনে আসি আমাদের আজকের আয়োজনের প্রথম গান। আর হ্যাঁ, গাধুনিকে গানটি যদি পছন্দ হয় তাহলে ভোট করে ফেলুন আমাদের নির্ধারিত ঠিকানায়।

0: প্রিয় বন্ধুরা, এবারে যে গানটি শুনব,
1: গানের শিল্পী মেজবাউল কবির পাপ্পি শোনাবেন আমাদের চমৎকার শ্রুতিমধুর একটি আধুনিক গান। গানের কথা পাহাড়ের বুকে জমা, লিখেছেন কে এম মাহবুব আলম, সুরু সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ সাদিক আলী। চলুন তাহলে আজকের আয়োজনের দ্বিতীয় গানটি আমরা উপভোগ করি। আর এই গানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চট করে ভোট করে ফেলুন আমাদের ঠিকানায়।

0: পাহাড়ের বুকে অনেক ব্যথা জমার কথা আমরা শুনলাম, এবারে কি শুনবো?
1: এবারে শুনলাম
0: আড়ালে কি লুকিয়ে থাকে আসলে।
1: মেঘের আড়ালে তো সাধারণত আলো লুকিয়ে থাকে, অর্থাৎ সূর্যি মামা। ছোটবেলায় যখন আমরা বলি, হ্যাঁ সেটা তো রাতের আকাশে কি চাঁদ ওভাবে আলো ছড়াতে পারে কিনা, আসলে এটা অনেকটাই সময়ের ব্যাপার। কারণ কখনো কখনো পূর্ণিমা, কখনো কখনো অমাবস্যা কিন্তু আমরা পাই প্রকৃতিতে।
0: আমরা গানে গানে শুনে আসি যে মেঘের আড়ালে আসলে কি লুকিয়ে আছে।
1: হ্যাঁ বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের শোনাবো আমাদের আজকের আয়োজনের গানের তালিকায় 3 নম্বরে থাকা দ্বৈত শিল্পীর গাওয়া সুন্দর এই গানটি। গানের শিল্পী হচ্ছেন মোহাম্মদ রাশেদ উদ্দিন ও শাহনাজ রহমান স্বীকৃতি। গানের কথা মেঘের আড়ালে, যেটা নিয়ে কিন্তু আমরা একটু আগে কথা বলছিলাম। গানের গীতিকার শিকদার ইসাক আলী এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জেরিন তাবাসসুম হক। আর বন্ধুরা, গান যদি ভালো লাগে ভোট কিন্তু অবশ্যই করবেন।

0: আচ্ছা, তোমার কি কখনো এরকম হয়েছে তুমি কোনো দরজায় কড়া নাড়ছো কিন্তু দরজা ভেতর থেকে সাড়া দিচ্ছে না, খোলা হচ্ছে না?
1: হ্যাঁ, এরকম অনেকবারই হয়েছে। সেই মানুষটি যদি কোনো অভিমান করে থাকে বা তার সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয় বা মান অভিমান পর্ব চলে, তাহলে কিন্তু এই বিষয়টা খুব অহরহ ঘটে।
0: কেমন লাগে তখন?
1: মারাত্মক রকমের বিরক্ত লাগে এবং এরকম মনে হয় যে তখন দরজা ভেঙে তার কাছে চলে যায়।
0: এবং এরকম একটি গানে কিন্তু এই মুহূর্তে আছে, দ্বারে এসে ফিরে গেলাম। কথা লিখেছেন মাহবুবুল ইসলাম এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন আরিয়া স্টাফ। এই গানটির শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া। চলুন এই চমৎকার আধুনিক গানটি আমরা উপভোগ করি। আর এই গানটি যদি ভালো লাগে তাহলে কি করতে হবে?
1: অবশ্যই আমাদের যে ঠিকানা আপনাদেরকে শুরুতেই আমরা বলে দিয়েছিলাম, অর্থাৎ BBPRIVOGAAN priyogan@gmail.com, এই ঠিকানায় ইমেল করতে পারেন এবং আমাদের যে নির্ধারিত ঠিকানা রয়েছে সেই ঠিকানায় চিঠিও পাঠাতে পারেন। তো বন্ধুরা, চলুন শুনে আসি গানটি।

0: দাঁড়িয়ে এসে ফিরে গেলাম বন্ধুরা, মনের আকুতি কিন্তু বের হয়ে আসে গানের কথায়, গানের সুরে, আর তারই অভিব্যক্তি কিন্তু গানটির মধ্য দিয়ে আমরা শুনলাম। এখন চলে যাব আমরা পরের গানটিতে,
1: এবং ঝরা পাতার শব্দ, ঝরা পাতার শাখা কি বলে সেটি আমরা কিন্তু শুনবো এর পরের গানটিতে। শিল্পী পিয়াল এর কণ্ঠে এই গানটি আমরা শুনবো। লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার আর সুর সঙ্গীত পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। চলুন তাহলে গানটি উপভোগ করি, আর গানটি ভালো লাগলে
0: অবশ্যই অবশ্যই অবশ্যই বন্ধুরা ভোট করবেন।

মধুরা ঋতুর পালা বদলে ঋতু কিন্তু ঘুরে ঘুরে আসবে, কিন্তু যে মানুষটি হারিয়ে গেছে তার উপস্থিতি কিন্তু কখনোই ভোলার নয়, এবং এই কষ্টকে বারবার প্রকৃতি মনে করিয়ে দেয় আমাদেরকে। শ্রোতা বন্ধুরা, আজকের প্রিয় গানের গালের তালিকায় ৬ নম্বরে রয়েছে আরও একটি সুন্দর আধুনিক গান। গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী সালমা জাহান, আর এটাই কিন্তু আজকের সর্বশেষ গান। গানের কথা সাজিয়েছেন লিয়াকত আলী বিশ্বাস এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সুমন রেজা খান। তো বন্ধুরা, চলুন গানটি শুনে আসি। আর গানটি

0: বাংলাদেশ বেতার এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 102 মেগাহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ এবং সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের যুক্ত করছি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় বিশ্ব বসতি দিবস 2026 উদযাপন এবং বসতি মেলার আয়োজন অনুষ্ঠানে। উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। নিয়ে যাচ্ছি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
1: শ্রোতা বন্ধুরা, বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।

0: সম্মানিত সুধী, সবাইকে আসন গ্রহণ করার জন্য
1: বিশ্ব বসতি দিবস 2026 যেটির আয়োজন করছে গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় এবং অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে ইতিমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। এবারকার যে প্রতিপাদ্য সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ, এই উপলক্ষে এখানে আলোচনা সভা এবং তিন দিন ব্যাপী মেলার আয়োজন, আবাসন মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আমরা অনুষ্ঠানটি এবারে মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।
2: প্রতিপাদ্য অ্যাডিকোয়েট হাউজিং ফর অল, যার বাংলা প্রতিপাদ্য সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ। এই প্রতিপাদ্যের মূল আহ্বান হল আবাসনকে শুধু একটি অবকাঠামো হিসেবে নয়, বরং মানুষের নিরাপত্তা, মর্যাদা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং উন্নত জীবনযাপনের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করা।
0: Distinguished guests, ladies and gentlemen, the theme of World Heritage Day 2026 is adequate housing for all. World Heritage Day reminds us of the fundamental importance of adequate housing and a shared responsibility to shape an inclusive, safe, resilient and sustainable cities and human settlements for present and future generations.
2: Shudhi Brindo, Bishwo Boshoti Dibosh Udjaponer Ajker ei Ayojone Pradhan Otithir Pod Alankrito Korechen গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের এমপি। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল্লাহ ওয়াল মিন্টু এমপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহমদ সোহেল মজুর এমপি।
0: সম্মানিত সুধী, মঞ্চে আরও উপস্থিত আছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিস ক্যারল ফ্লোরেস মেরাজনিয়াই। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়গণ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী বৃন্দ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারের সচিববৃন্দ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ, মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

0: ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, অনুষ্ঠান ঘোষণায় আছি আমি অজন্তা শুক্লা তন্মা, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর,
1: এবং আমি এজেডিএম শফিউল হান্নান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর। ইশারা ভাষায় উপস্থাপনের জন্য আছেন মিস তানজিলা তারতৌসি এবং মিস বদরুন্নাহার তমা। আপনাদের সকলকে আবারও জানাই আন্তরিক স্বাগতম।
0: প্রিয় সুধীবৃন্দ, আজকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধান অতিথির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। প্রিয় সুধী, অনুষ্ঠানের শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদনের মধ্য দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ হাবিবুর রহমান।

0: তিলাওয়াতকৃত সূরা আন-নাহলের 80 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের গৃহগুলোকে তোমাদের আরাম ও শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন এবং চতুষ্পদ জন্তুর চামড়া দ্বারা তোমাদের জন্য তাঁবুর ব্যবস্থা করেন, তোমরা এগুলোকে সফরকালে ও অবস্থানকালে পেয়ে থাকো। তিনি চতুষ্পদ জন্তুর পশম, লোম আর কেশ থেকে তোমাদের পরিধেয় ও ব্যবহার্য সামগ্রীর ব্যবস্থা করেন, যা কিছুকাল পর্যন্ত তোমাদের উপকারে আসে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: ধন্যবাদ। এখন পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী নন্দ গোপাল গোস্বামী।
2: নমস্কার। ওং তৎসত মৌকং করোতি বাচালং পুঙ্গুং লঙ্ঘয়তি গিরিং ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান উবাচ, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি মচিরেনাধি গচ্ছতি। সরলার্থ, ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান বিজ্ঞান চর্চার অপরিহার্যতা প্রতিপাদনের জন্য বললেন, জ্ঞানের মতো পবিত্র জগতে আর কিছুই নেই। কর্মযোগীগণ যথাকালে আত্মজ্ঞান লাভ করে থাকেন, আর তারাই একমাত্র জ্ঞান লাভ করার অধিকারী যারা শ্রদ্ধাবান, একনিষ্ঠ এবং ইন্দ্রিয় যাদের সংযত। অতএব এই জ্ঞান লাভ করে তারা অচিরেই পরম শান্তি অনুভব করে থাকেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবে। জগতের সকলেই সুখী হোক, সকলেই নিরাময়ে থাকুক, সকলেই সকলের বন্ধু হয়ে উঠুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। নমস্তে।
3: ধন্যবাদ। এ পর্যায়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড পাস্টর বিনয় সাউর।
4: ইমানুয়েল। পবিত্র বাইবেল থেকে পাঠ করছি গীত সংহিতা 127 অধ্যায় 1-5 পদ। যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথায় পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, রক্ষক বৃথায় জাগরণ করে। বৃথায় তোমরা প্রত্যুষে ওঠো ও বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো। তিনি আপন প্রিয় পাত্রকে নিদ্রাযোগে এই রূপ দেন, দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্বের ফল তাহার দত্ত পুরস্কার। যেমন বীরের হস্তে বান সকল, তেমনি যৌবনের সন্তানগণ। ধন্য সেই পুরুষ যাহার তুন তাদৃশ বানে পরিপূর্ণ, তাহারা লজ্জিত হইবে না যখন তাহারা পুরুদ্বারে শত্রুগণের সহিত কথা কহে। ইহাই প্রভুর বাণী, প্রভুর জয় হোক।
1: ধন্যবাদ। এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন শ্রীমৎ আনন্দ মিত্র ভিক্ষু।

আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধকে বন্দনা করে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ শুরু করছি। বুদ্ধ এসেছেন মানুষের জন্য, তাই মানুষের জীবন চর্চার প্রসঙ্গে বলেছেন,

0: অর্থাৎ গৌরবনীয় ব্যক্তির গৌরব করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারী উপকার স্বীকার করা ও সৎকর্মে নিজেকে নিবিষ্ট রাখা, ইহাই উত্তম মঙ্গল। বালকাজ, পুণ্যময় কাজ এবং কল্যাণ কর্ম যত তাড়াতাড়ি সম্ভব আরম্ভ করবেন, নিজের মনকে কলুষমুক্ত রাখবেন। পরিশেষে নিজেকে সেইভাবে গঠন করি এবং দেশ ও জাতি ও বিশ্বের একটি সুন্দর পরিবেশ উপহার দিই। সভ্যে সত্তা সুখিতাহন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্তি লাভ করুক।
1: ধন্যবাদ। সকল ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষ হল। প্রিয় সতীবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে বিশ্ব বসতি দিবস 2026-এর স্বাগত বক্তব্য প্রদানের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ ওবায়দুর রহমানকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
2: বিসমিল্লাহ রহমানুর রহিম। বিশ্ব বসতি দিবস 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের সভাপতি গ্রামীণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের এমপি, বিশেষ অতিথি পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবদুল্লাহ আল মিন্টু এমপি, গ্রামীণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহমদ সোহেল মঞ্জুর এমপি, মঞ্চপ্রবিষ্ট মিস কারোল জাতিসংঘের রেসিডেন্স কোঅর্ডিনেটর, উপস্থিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা এবং বিশেষ সহকারীগণ, উপস্থিত বিভিন্ন দপ্তরের সচিববৃন্দ, দপ্তর সংস্থার প্রধানগণ, মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অন্যান্য উপস্থিত শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহতি উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে সাদর সম্ভাষণ। সম্মানিত সুধী, বিশ্বব্যাপী বাসস্থান সমস্যার সমাধানের লক্ষ্যে জাতিসংঘ 1986 সাল হতে বিশ্ব বসতি দিবস উদযাপন করে আসছে। এবছরে দিবসের প্রতিপাদ্য বিষয় এডুকেট হাউজিং ফর অল, যা আমাদের বাংলায় আমরা করেছি সর্বজনীন বাসস্থান এবং টেকসই নগরায়ণ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মিশন স্টেটমেন্ট, জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য সুপরিকল্পিত আবাসন এবং নগরায়ণ মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কার্যাবলী, দেশের আবাসন সমস্যা সমাধানে পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ এবং পরিকল্পিত আবাসন খাত বিকাশের লক্ষ্যে নীতিমালা ও আইন প্রণয়ন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ সমূহ ও গণপূর্ত অধিদপ্তর বিভিন্ন শ্রেণীর পেশার জনগোষ্ঠীর উপযোগী টেকসই ও নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল নাগরিকের মানসম্মত গৃহায়ণের ব্যবস্থা করা রাষ্ট্রের একটি অন্যতম সাংবিধানিক দায়িত্ব। সকলের জন্য পরিকল্পিত আবাসের ব্যবস্থা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গৃহায়ণ সংকট নিরসনকল্পে অনুকূল সহায়ক এবং পরিবেশ সৃষ্টির জন্য সরকার যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে সকল নাগরিকের জন্য গ্রহণ ব্যবস্থা সহজলভ্য করতে সচেষ্ট। গ্রহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গ্রহণ কর্তৃপক্ষ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের স্বল্প এবং মধ্যম আয়ের মানুষের জন্য টেকসই, নিরাপদ এবং সাশ্রয় আবাসন নির্মাণে কাজ করে যাচ্ছে। গ্রহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর টেকসই, নিরাপদ এবং সাশ্রয়ী আবাসন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর সমূহের জন্য অধিক সুবিধা সম্পন্ন ভবন, অফিস, অবকাঠামো নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা স্থাগারগড়ে বাংলাদেশ সংসদ সচিবালয়ের সরকারি কর্মকর্তাদের জন্য 112টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ, ঢাকাস্থ আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে সরকারি কর্মকর্তার জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ, চট্টগ্রাম শহরে পরিত্যক্ত বাড়িতে সরকারি আবাসিক ফ্ল্যাট এবং ডরমিটারি নির্মাণ, ঢাকার ইস্কাটনে সিনিয়র সচিব, সচিব এবং গ্রেড ওয়ান কর্মকর্তাদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ, শেরেবাংলা নগর জাতীয় সংসদের কর্মকর্তা কর্মচারীদের জন্য 448টি ফ্ল্যাট নির্মাণ উল্লেখযোগ্য। গ্রহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ রাজুক উত্তর অ্যাপার্টমেন্ট প্রকল্প, উত্তরা 17 নম্বর সেক্টরের দরিদ্র মানুষের সোশ্যাল হাউজিং প্রকল্প, পূর্বাচল নূতন শহর প্রকল্প, ঝিলমিল আবাসন প্রকল্পের মাধ্যমে পরিকল্পিত টেকসই নগরায়ণ এবং বাসযোগ্য আবাসন নিশ্চিত করার কাজ করছে। এছাড়াও রাজধানীর করাইল বস্তি সহ বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি বেসরকারি উদ্যোগে সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশ, জলবায়ু, আবহাওয়া এবং দুর্যোগ ঝুঁকি বিবেচনা করে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবন করেছে ব্যয় সাশ্রয়ী ও দুর্যোগ সহনীয় বিভিন্ন হাউজিং মডেল, যার মধ্যে রয়েছে সাইক্লোন রেজিলিয়েন্ট হাউজিং মডেল, ফ্লাড রেজিলিয়েন্ট হাউজিং ইত্যাদি। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে কৃষি, শিল্প, আবাসন এবং সবুজ এলাকা প্রত্যেকটির জন্য চিহ্নিত নির্দিষ্ট স্থান চিহ্নিত করে একটি স্থানিক জাতীয় স্থানিক পরিকল্পনা আইন প্রণয়নের বিষয় উল্লেখ রয়েছে, যা ইতিমধ্যে আইনটি পাশ হয়েছে। আর এই কারণেই সারা দেশের জন্য ন্যাশনাল স্পেশাল প্ল্যান শীর্ষক একটি প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। সম্মানিত সুধী, বাংলাদেশের বর্তমান জনসংখ্যার ঘনত্ব উন্নত বিশ্বের অনেক নগর জনসংখ্যার ঘনত্বের চাইতে বেশি। অপরদিকে বাংলাদেশের নগর জনসংখ্যার ঘনত্ব অপরিকল্পিত এবং অদূরদর্শী নগর সম্প্রসারণের ফলে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে জীবনমান, জীবনযাত্রার স্বাভাবিক ছন্দ ব্যাহত হচ্ছে, ফলে নগরায়ণের সম্ভাবনা সমূহ কাজে লাগিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব হচ্ছে না, ফলে নগর সংকট তৈরি হচ্ছে। যাতে করে এখানে প্রয়োজন পরিকল্পিত নগরায়ণ, নগর ব্যবস্থাপনার পরিবর্তন, এবং যাতে করে তৈরি হবে একটি নগর এবং শহর যা বসবাসের উপযোগী, অর্থনৈতিকভাবে গতিশীল, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে প্রাণসম্পন্ন এবং পরিবেশ বান্ধব। এই প্রেক্ষাপটে SDGs অভিষ্ট 11 আমাদের মতো দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার মূল লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ এবং অভিঘাত সহনশীল এবং টেকসই নগর এবং জনবসতি গড়ে তোলা। সম্মানিত সুধী, সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। পরিকল্পিত নগরায়ণ, বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন, সাশ্রয়ী আবাসন এবং ভূমির টেকসই ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন অভিষ্ট SDG 11 অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, বেসরকারি খাত এবং নাগরিক সমাজের সম্মিলিত প্রয়াসেই আমরা প্রতিটি নাগরিকের জন্য মাথা গোঁজার একটি নিরাপদ ছাই নিশ্চিত করতে পারব। আমি আশা করি সংশ্লিষ্ট সকল দপ্তর, উন্নয়ন কর্তৃপক্ষ সমূহ অংশীদারের সমন্বিত প্রচেষ্টায় সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ এর লক্ষ্য পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। এ দিবস আমাদের দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান এবং প্রতিশ্রুতিবদ্ধ করুক এই প্রত্যাশা করছি। আমি বিশ্ব বসতি দিবস 26-এর সার্বিক সাফল্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
3: সচিব মহোদয়কে তার স্বাগত বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। প্রিয় সুধী, বিশ্ব বসতি দিবসের বৈশ্বিক প্রত্যয় এবং বাংলাদেশের আবাসন ও নগর উন্নয়নের অগ্রযাত্রাকে সামনে রেখে এখন প্রদর্শিত হবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র।
4: একটি দেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন নিরাপদ বাসস্থান, পরিকল্পিত নগর আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই প্রতিশ্রুতি, এই লক্ষ্য নিয়েই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য। মন্ত্রণালয়ের যাত্রা শুরু হয় 1786 সালে বেঙ্গল প্রেসিডেন্সিতে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে। স্বাধীনতার পর 1972 সালে পূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয় গঠিত হয় এবং পরবর্তীতে এর নামকরণ হয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে আধুনিকায়ন ও পুনর্গঠনের উদ্যোগ নেন। তাঁর 19 দফা কর্মসূচিতে ঘোষণা করেছিলেন,
5: কোন নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা।
4: তিনি গ্রামীণ উন্নয়নে গ্রাম সরকার ও স্বনির্ভর বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে সাশ্রয়ী আবাসন ও অবকাঠামো গড়ে তোলেন এবং শহরাঞ্চলে নগর উন্নয়নের নীতিমালা প্রণয়ন করে পার্ক, খোলা জায়গা, ড্রেনেজ ও সবুজায়নকে পরিকল্পনার অন্তর্ভুক্ত করেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ, খাল ও সড়ক সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আবাসিক ভবন নির্মাণ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 পরিবেশ বান্ধব আবাসন ও টেকসই নগরায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটি তাঁর দূরদর্শী চিন্তারই প্রতিফলন। দীর্ঘ 17 বছরের নির্যাতন ও নিপীড়ন শেষে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশ পৌঁছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে উচ্চারিত হয় বৈষম্যহীন, ন্যায্য ও সমতাভিত্তিক এক বাসযোগ্য বাংলাদেশের দৃঢ় দাবি। এরপর 2026 সালের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি সুশাসন, নাগরিকের মর্যাদা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিচ্ছেন।
6: আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই, যেই শহরে শহরের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে।
4: বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার ও 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট 2026-2031 পরিকল্পিত নগরায়ন, সেকেন্ডারি সিটি উন্নয়ন এবং সীমিত আয় ও বস্তিবাসীর জন্য আবাসন সুবিধা প্রদানের মাধ্যমে একটি নিরাপদ, পরিবেশ বান্ধব ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন, নগরায়ন শুধু ঢাকা কেন্দ্রিক হলে চলবে না, দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। কৃষি জমি রক্ষা করেই আমাদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। নিরাপদ, পরিবেশ বান্ধব, বাসযোগ্য ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলার বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থা। গণপূর্ত অধিদপ্তর সরকারি ভবন ও সামাজিক অবকাঠামো নির্মাণ করছে। নগর উন্নয়ন অধিদপ্তর জেলা উপজেলায় দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান প্রণয়ন করছে। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট পরিবেশ বান্ধব ও দুর্যোগ সহনশীল ভবন নিয়ে গবেষণা করছে। আর স্থাপত্য অধিদপ্তর সরকারি প্রকল্পে নান্দনিক নকশা প্রদান করছে। একই সঙ্গে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধান করছে এবং রাজু, পূর্বাচল নতুন শহর, ঝিলমিল প্রকল্প, উত্তরা প্রকল্প ও হাতির ঝিল উন্নয়ন সহ পরিকল্পিত নগরায়নে কাজ করছে। আঞ্চলিক উন্নয়নে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কক্সবাজার ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। পাশাপাশি 2026 সালে আরও 6টি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ। এছাড়াও বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠন আইন প্রণয়নে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে জাতীয় স্থানিক পরিকল্পনা এবং বিভিন্ন জেলায় কৌশলগত পরিকল্পনা প্রণয়নের প্রকল্প গ্রহণ করা হয়েছে। আবাসন সংকট নিরসনে বর্তমানে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য হাজারো ফ্ল্যাট ও প্লট উন্নয়ন কাজ চলমান রয়েছে। সরকারি কর্মচারীদের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নতুন উদ্যোগ হিসেবে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প, সোশ্যাল হাউজিং, এছাড়া চট্টগ্রাম, খুলনা, কক্সবাজার ও রাজশাহীতে আধুনিক আবাসন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। অবকাঠামো উন্নয়নে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট TOD গাইডলাইন অনুসরণে প্রকল্প গ্রহণ করা হয়েছে। ঢাকা ড্যাপ 2022-2035 অনুযায়ী সড়ক প্রশস্তকরণ, পাশাপাশি চট্টগ্রামে আউটার রিং রোড, খুলনায় বাইপাস সংযোগ সড়ক নির্মাণ সহ একাধিক প্রকল্প চলমান রয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সমঝোতা স্মারকের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন ধানমন্ডি ক্রিকেট মাঠ ও ধানমন্ডি মাঠের ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়নের দায়িত্ব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিকট হস্তান্তর করা হয়েছে। এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, প্রাণবন্ত ও ক্রীড়া বান্ধব নগর পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে মতিঝিল এলাকায় পার্ক ও শিশুদের খেলার মাঠ নির্মাণ চলছে। নতুন উদ্যোগ হিসেবে রামপুরা ও খেলগাঁও এলাকায় খেলার মাঠ উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই সব উদ্যোগের সমন্বিত প্রয়াসই বাংলাদেশের নগর ও মানব বসতিকে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করে তুলছে। নগর ও মানব বসতির বর্তমান অবস্থা নিয়ে সচেতনতা সৃষ্টি এবং সবার জন্য মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস 2026। জাতিসংঘের ঘোষণার আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট নীতির অধীনে বাংলাদেশ আজ অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী ও সহনশীল নগর গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। একটি ঘর যেমন একটি পরিবারকে আশ্রয় দেয়, তেমনি লক্ষ লক্ষ ঘর মিলে গড়ে তোলে একটি সুন্দর দেশ। এই যাত্রা প্রজন্ম থেকে প্রজন্মে চলমান, তাই আমাদের প্রতিশ্রুতি সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ, বিশ্ব বসতি দিবস 2026। সবার আগে বাংলাদেশ।
1: Thank you, everyone. Respected ladies and gentlemen, may I now humbly request United Nations Resident Coordinator in Bangladesh, Ms. Carol Flores Merit-Niai, to deliver her speech.

0: Chief Guest, Prime Minister Mr. Tariq Rahman, MP. Chair, Minister for Housing and Public Works, Mr. Zakaria Taher, MP. Special Guest, Minister of Environment, Forest and Climate Change, and State Minister for Housing and Public Works. Secretary, Mr. Obadu Rahman. Excellencies, colleagues, friends, Assalamu alaikum, good morning. I would like to thank the Ministry of Housing and Public Works for bringing us together to celebrate World Habitat Day. Let me start with a reflection. We speak about home as a place, but a home is so much more than a roof over our heads. It is where a child sits at the kitchen table doing homework and dreaming of becoming a doctor, an engineer, a teacher. It is where a family shares a meal at the end of a long day. It is where we rest, recover when we are sick, and find shelter when the storms come. It is where we feel safe and where our dignity begins. This year's global theme is Adequate Housing for All, focusing on the policies, partnerships, practical solutions needed to make the right to housing real. Today's commemoration also marks the start of Urban October, promoting sustainable urbanization throughout the month of October. The UN Secretary General reminds us today that adequate housing is the foundation of dignity, security, opportunity. Yet more than 3 billion people are denied this universal human right. Over 1 billion live in informal settlements and slums, and many more experience homelessness or are displaced because of climate, conflict, and natural disasters. Bangladesh has come a long way towards adequate housing, and we recognize that the government has identified the right to housing as a fundamental right, carried through the 5-year strategic framework for reform and development, backed by a very solid framework from the Spatial Planning Act 2026 to Bangladesh Delta Plan to the National Adaptation Plan. The urban population in Bangladesh rose from 30 million in 2000 to 70 million in 2023, and at least half live in informal shelter. Around 6 million new housing units are needed today, with this requirement projected to reach 10.5 million by 2030. I wish to acknowledge the State Minister, Mr. Ahmad Sohail Manzoor, for the clear vision presented at the midterm review of the new urban agenda at UN headquarters in July. He spoke of integrated spatial planning, digital land management, innovative urban financing, balanced regional development, and climate-responsive infrastructure. His call to build cities that leave no one and no place behind is one that the United Nations fully supports. No UN agency is closer to this agenda than UN Habitat. Over the years, UN Habitat has supported Bangladesh in climate action, urban planning, and urban poverty reduction. Together with the Housing and Building Research Institute, UN Habitat, UNOPS, and UNEP have created Bangladesh's own national system for assessing and labeling buildings that are sustainable, affordable, and climate resilient, supported by a digital platform called Dashboard. And why does this matter to an ordinary family? Because the way we build decides how we live. A well-designed home stays cooler in the heat. It stands firm in the storm. It costs less to build and less to run. When sustainable materials and good design become the national standard, safer and more affordable homes become the norm, not the exception. UN Habitat does not walk this road alone. Across the UN system, colleagues are working every day to turn the right to housing into something people can touch, can live in, and can depend on. The government of Bangladesh, UNDP, and the United Kingdom are pioneering Bangladesh's first publicly financed social housing for marginalized urban workers. This initiative is strengthening resilience for more than 4 million people across 19 cities. When the Jamuna flooded in 2024, support reached more than 81,000 households. And this July, the World Food Program reached 75,000 people in Bandarba the same way. And because a home needs safe water and sanitation as well, UNICEF is piloting natural wastewater treatment in Dhaka's coral settlement, protecting children's health and the lake beside it. I would like to close by leaving you with three thoughts. First, finance. Affordable and social housing must become a mainstream investment and not an afterthought. 70% of Bangladesh housing demand is for affordable homes. Second, climate resilience. Every home, every school, every road built today must be built for the Bangladesh of 2050, not the Bangladesh of 2026. The floods, the cyclones, the heat are already here. What we build now must be ready to address those. Third, local government. City corporations and poorer shobha are where national policy meets people's lives. They need the resources and capacity to match their responsibilities. Prime Minister, the United Nations is ready to work together so that every family in Bangladesh can go home, as we all did last night, to a place that is safe, that is healthy, and that is truly their own. Thank you for your attention.
1: Thank you, Ms. Carol Flores Presniai, for your valuable speech. Shommanito Shodhibindu, এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহমদ সোহেল মঞ্জুর এমপিকে সবিনয় অনুরোধ করছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত সুধী, বিশ্ব বসতি দিবস 2026-এর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বিশেষ অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টু এমপি, আজকের সভাপতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব জাকারিয়া তাহের এমপি, উপস্থিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীগণ, অনুষ্ঠানে স্বাগত বক্তা সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জনাব মোহাম্মদ আবাদুর রহমান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবগণ, মিস ক্যারল, জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর, উপস্থিত দপ্তর সংস্থার প্রধানগণ, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে সকলকে সাদর সম্ভাষণ। বিশ্ব বসতি দিবসের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি একটি স্বাবলম্বী, সুপরিকল্পিত ও আধুনিক বাংলাদেশ গড়ার মূল ভিত্তি স্থাপন করেছিলেন। একই সাথে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশের আপোষহীন নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি আজীবন বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভেবেছেন। তিনি সবসময় একটি পরিকল্পিত ও বিকেন্দ্রীভূত নগরায়ন, আবাসন ও স্বল্প আয়ের মানুষের বাসস্থানের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। সম্মানিত উপস্থিতি, এবছরের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন। আজকের বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সরকারের নীতি ও অঙ্গীকারী হল দেশের সর্বস্তরের জনগণের জন্য বাসযোগ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে মাথা গোঁজার ঠাঁই পাওয়া কারো প্রতি করুণা নয়, বরং তার সাংবিধানিক ও মৌলিক অধিকার। সুধীবন্দীয় সার্বজনীন বাসস্থান বাস্তবায়নের সাথে টেকসই নগরায়ন এবং পরিবেশ রক্ষার সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে জড়িত। পরিকল্পিত নগরায়ন ছাড়া পরিবেশ সংরক্ষণ অসম্ভব, আর পরিবেশ বিনষ্ট করে গড়ে ওঠা নগর কখনো দীর্ঘস্থায়ী বা ফলদায়ক হতে পারে না। সম্মানিত সুধী, আপনারা জেনে খুশি হবেন যে পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার সম্প্রতি 5টি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের লক্ষ্যে 36 জুলাই নামে 804টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। একই সাথে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী আবাসনের লক্ষ্যে 1560টি ফ্ল্যাট নির্মাণের জন্য সরকার ইতোমধ্যে প্রকল্প গ্রহণ করেছে। নিম্ন আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি বাস্তবায়নের নিমিত্তে রাজধানীর করাইলে 20,524টি ফ্ল্যাট নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আমরা এই মন্ত্রণালয়ের মন্ত্রীর নেতৃত্বে প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিতকরণ, সরকারি অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা, বিশেষ নিরীক্ষা, ডিজিটাল রূপান্তর এবং আইন ও নীতিগত সংস্কারে বিশেষ অগ্রগতি আনতে সক্ষম হয়েছি। একই সাথে রাজুক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষের ভূমি, প্লট, ফ্ল্যাট ইত্যাদি বরাদ্দ এবং আয় ব্যয় ও সম্পদ ব্যবস্থাপনায় বিশেষ নিরীক্ষার মাধ্যমে জবাবদিহিতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচনী ইস্তিহারে একটি বৈষম্যহীন, টেকসই এবং উন্নত বাংলাদেশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যার অন্যতম মূল ভিত্তি ছিল প্রতিটি পরিবারের জন্য নিরাপদ আবাসন এবং আধুনিক নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় তাই এই বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আমরা ভবিষ্যতে এমন আবাসিক প্রকল্প চাই না যেখানে শুধু বহুতল ভবন থাকবে কিন্তু শিশুরা খেলতে পারবে না। আমরা এমন আবাসন চাই না যেখানে মানুষের মাথার উপর ছাদ থাকবে কিন্তু চারপাশে কোনো সবুজ থাকবে না। আমরা এমন নগর চাই না যেখানে প্রতিটি বর্গ ইঞ্চি জায়গা কংক্রিটে ঢেকে যাবে। আমরা চাই ঘরের পাশাপাশি একটি সুন্দর জীবন। তাই ভবিষ্যতের আবাসন প্রকল্পে খেলার মাঠ, শিশুদের জন্য নিরাপদ খেলার স্থান, পার্ক, সবুজ এলাকা, উন্মুক্ত স্থান, হাঁটার পথ এবং সামাজিক যোগাযোগের জায়গা রাখাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে উন্নয়নের কেন্দ্রে থাকবে মানুষ, আবাসনের কেন্দ্রে থাকবে পরিবার এবং নগর পরিকল্পনার কেন্দ্রে থাকবে ভবিষ্যৎ প্রজন্ম। আজ বিশ্ব বসতি দিবসে তাই আমাদের অঙ্গীকার, সবার জন্য সাশ্রয়ী আবাসন, সবার জন্য নিরাপদ বাসস্থান, প্রতিটি আবাসিক এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ ও সবুজ উন্মুক্ত স্থান, সব শ্রেণীর আয়ের মানুষের জন্য পরিকল্পিত আবাসনের সুযোগ এবং একটি পরিবেশ বান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য বাংলাদেশ। পরিশেষে আমরা একটি প্রত্যাশার কথা বলতে চাই, যেখানে একজন শ্রমিকও বলবে এই শহরে আমারও বাসস্থান আছে। যেখানে একটি শিশু বলবে আমার একটি ঘর আছে, একটি খেলার মাঠও আছে, যেখানে একটি পরিবার বলবে আমরা শুধু একটি ফ্ল্যাটে থাকি না, আমরা একটি সুন্দর নিরাপদ ও সবুজ পরিবারের পরিবেশের অংশ। আমরা এমন শহর চাই যেখানে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে থাকা মানুষসহ প্রত্যেক নাগরিক নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বসবাস করতে পারবেন। আর সে বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার জন্য আবাসন, সবার জন্য সবুজ ও পরিকল্পিত নগরায়নে আমরা গর্ব বাসযোগ্য বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুযোগ্য নেতৃত্বে আমরা এই অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের দেশ ও দেশের মানুষকে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি দান করুক। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। আমি বিশ্ব বসতি দিবস 2026 সার্বিক সাফল্য কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
3: মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে তার বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় শ্রোতৃবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টো এমপিকে তার বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
4: বিশ্ব বসতি দিবস 2026 উপলক্ষে আয়োজিত বাংলাদেশের এই অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সম্মানিত চিফ হুইপ ও সদস্যবৃন্দ, ইউএন হ্যাবিটেট ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিবৃন্দ, মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিশেষজ্ঞবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযথভাবে মর্যাদার সাথে পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস 2026। এবছর এই দিবসের প্রতিপাদ্য হল সার্বজনীন বাসস্থান ও ট্যাক্সই নগরায়ন। বাংলাদেশের প্রেক্ষিতে এই প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী প্রতিপাদ্য। স্বাস্থ্যসম্মত আবাসন এবং পরিবেশ বান্ধব নগরায়ন পরিকল্পনা শুধু আমাদের জন্য নয়, বাট আমাদের নতুন প্রজন্মের জন্য অত্যন্ত একটি জরুরি বিষয়। মানব বসতি বিষয়ক জাতিসংঘের প্রথম সম্মেলনের ধারাবাহিকতায় মানব বসতি ও নগরায়নের চ্যালেঞ্জ সমূহ মোকাবেলায় আন্তর্জাতিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার প্রয়াসে প্রতিষ্ঠিত হয়েছে ইউএন হ্যাবিটেট। 1985 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্ত অনুসরণ করে 1986 সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালিত হচ্ছে এই দিবসটি। টেকসই অন্তর্বর্তীকালীন নগর উন্নয়নের বৈশ্বিক কাঠামো শক্তিশালী করার প্রক্রিয়ায় গৃহীত নিউ আরবান এজেন্ডা বাংলাদেশের মতো দ্রুত ও অপরিকল্পিত নগরায়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশে বিশ্ব বসতি দিবস বিশেষ তাৎপর্য ও গুরুত্বপূর্ণ। কেননা নগরায়ন, জলবায়ু পরিবর্তন, আবাসন, দুর্যোগের ঝুঁকি, পরিবেশ সংরক্ষণ এবং অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন বিষয়গুলো একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং সম্পৃক্ত। বসতির অধিকার একটি মৌলিক অধিকার। বসতি মানুষকে দেয় নিরাপত্তা, বাসযোগ্য পরিবেশ, জীবিকার সুযোগ এবং পরিবেশের বৈরী প্রভাব তথা দুর্যোগ থেকে সুরক্ষা। এবারের প্রতিপাদ্য বাংলাদেশের বাস্তবতায় আমাদের মনে করিয়ে দেয় সবার জন্য নিরাপদ পরিবেশ সম্মত জলবায়ু সহনশীল ও মর্যাদাপূর্ণ আবাসনের কথা। বসতি উন্নয়ন এবং পরিবেশ একে অপরের সাথে নিবিড়ভাবে সংযুক্ত। একটি শহরে জলাবদ্ধতা শুধুমাত্র ড্রেনেজ ব্যবস্থার সমস্যা নয়, এটি ওই শহরের জলাশয়, নদী নালা, খাল বিল, প্রাকৃতিক এলাকা, গাছপালা, উন্মুক্ত পরিসর, বাস্তুতন্ত্রের সাথে নগর পরিকল্পনার সংযোগ। একটি উপকূলীয় বসতি কেবলমাত্র ঘূর্ণিঝড়ের কারণে ঝুঁকিপূর্ণ হয় না, বরং সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা, লবণাক্ততা, ভূমির ব্যবহার এবং স্থানীয় পরিবেশ ও এর সাথে সম্পৃক্ত। এমন পরিকল্পিত নগরায়ণ চাই যেখানে নদী, বন, জলাভূমি, কৃষিজমি সুরক্ষিত থাকবে এবং সংরক্ষিত থাকবে, আশেপাশের নদীর পানিও দূষিত হবে না। তাই নগরের উন্নয়ন হতে হবে অর্থনৈতিকভাবে কার্যকর, সামাজিকভাবে ন্যায়সঙ্গত এবং পরিবেশগতভাবে টেকসই ও দুর্যোগ সহিষ্ণু। জলবায়ু পরিবর্তন আমাদের বসতি, সুপেয় পানির সংস্থান, কৃষি, স্বাস্থ্য, নগর ব্যবস্থাপনা এবং জীবিকার উপর বিরূপ প্রভাব ফেলছে। তাই বর্তমানে সরকার দুর্যোগ সহিষ্ণু আবাসন তৈরিতে জোরালোপ করছে, যার মাধ্যমে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময় যেন মানুষের জীবন, সম্পদ ও জীবিকা রক্ষা সক্ষমতা অর্জন করে এবং দ্রুততম সময়ে স্বাভাবিক জীবনে অভিযোজন সহজ হয়। দেশের সকল অঞ্চলের পরিবেশগত বাস্তবতা এক নয়, এই বাস্তবতা বিবেচনায় দেশের ভৌগোলিক ও জলবায়ুগত বৈচিত্র্য এবং মানুষের আর্থসামাজিক সাংস্কৃতিক জীবনযাত্রাকে প্রাধান্য দিয়ে সরকার উপকূলবাসী, পার্বত্য অঞ্চলের অধিবাসীবৃন্দ, হাওর অঞ্চলের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি প্রাধান্য দিচ্ছে। উদ্দেশ্য হল অন্তর্বর্তীমূলক সুষম, টেকসই, পরিবেশসম্মত পরিকল্পনা, উন্নয়ন ও তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। প্রকৃতির সাথে সহাবস্থান করেই বসতি গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ নগর পরিকল্পনায় আমাদের প্রাকৃতিক অবকাঠামোর দিকে যেমন গুরুত্ব বাড়াতে হবে, যেমন পার্ক, গাছপালা, উন্মুক্ত স্থান, জলাশয়, খাল ও প্রাকৃতিক জলাধারকে নগর পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচনা করতে হবে। সচেষ্ট হতে হবে পরিবেশগত বৈষম্য নিরসনে এবং পরিবেশগত ন্যায় বিচার প্রতিষ্ঠায়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পালন করবে জাতীয় নীতিমালার সাথে স্থানীয় জ্ঞানের সমন্বয়। আমরা এমন বসতি তৈরি করতে চাই যেখানে মানুষ নিরাপদে থাকবে, এমন শহর তৈরি করতে চাই যেখানে প্রকৃতি বেঁচে থাকবে, এমন উন্নয়ন করতে চাই যা দুর্যোগেও টিকে থাকবে। আমি বিশ্ব বসতি দিবস 2026 উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সকল কার্যক্রমের সফলতা কামনা করি। এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং একথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
5: মাননীয় মন্ত্রী মহোদয়কে তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহির এমপিকে স্বনির্বন্ধ অনুরোধ করছি।
6: Distinguished guests, ladies and gentlemen, may I now respectfully invite our Honorable Minister of Housing and Public Works and Chair of today's program, Mr. Jakaria Tahir MP, to deliver his speech.
7: Bismillahir Rahmanir Rahim. Bishwo Boshoti Dibosh 2026 upolokkhe ayojito alochonar shobar sommanito pradhanatithi Ganaprajatantri Bangladesh sarkarer মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বিশেষ অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আব্দুল্লাহ মিন্টু এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আহমেদ সোহেল মঞ্জুর এমপি, বাংলাদেশের জাতিসংঘের রেসিডেন্স কোঅর্ডিনেটর মিস ক্যারল ফ্লোর সেমেজিনিয়াক, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সচিববৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সুধীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আজকের এই মহতি আয়োজনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের আপসীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সম্মানিত উপস্থিতি, নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাসস্থান প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান বিপুল সংখ্যক মানুষ শহরমুখী হচ্ছে, যার ফলে আমাদের সীমিত জমির বিপরীতে আবাসন চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমাদের সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার হল বাংলাদেশের নগর ও অঞ্চলগুলিকে পরিকল্পিত, উৎপাদনশীল এবং পরিবেশ বান্ধব বাসযোগ্য এলাকায় রূপান্তর করা। আমরা বিশ্বাস করি টেকসই আবাসন, পরিকল্পিত নগরায়ন এবং সীমিত আয় মানুষের জন্য বাসস্থান সুনিশ্চিত করাই হবে নতুন বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি। আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, পরিকল্পিত শহর গঠন এবং স্বল্প আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুধীবৃন্দ, কৃষি, শিল্প, আবাসন ও সবুজ এলাকার জন্য নির্দিষ্ট জোন চিহ্নিত করে দেশের সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল ও উর্বর কৃষিজমিকে অপরিকল্পিত উন্নয়ন থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে। ঢাকার উপর অতিরিক্ত চাপ কমাতে সেকেন্ডারি সিটিগুলোকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে পরিকল্পিত অবকাঠামো নির্মাণ, বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে শহরগুলিকে রিজিওনাল গ্রোথ সেন্টার হিসাবে গড়ে তুলে হওয়া। সম্মানিত উপস্থিতি, সীমিত আয়ের ও বস্তিবাসী মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পরিকল্পিত আবাসন সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হবে। 36 জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। সবুজ নগরায়ন, পার্ক, লেক উন্নয়ন এবং শিশু ও তরুণদের জন্য নিরাপদ পরিবেশে খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে খেলার মাঠ উন্নয়নে কাজ করা হচ্ছে। সুধীবৃন্দ, ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আর্থকুয়েক সেফটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট গঠন করা হয়েছে। এছাড়া নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করতে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে রাজুক সহ অন্যান্য কর্তৃপক্ষের ভূমি ব্যবহার ছাড়পত্র এখন পুরোপুরি অনলাইনে দেওয়া হচ্ছে। শহরে সমন্বিত বর্জ্য ও পানি ব্যবস্থাপনা চালু করা হবে এবং আধুনিক কেন্দ্রীয় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও রিসাইক্লিং সুবিধা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। অপরিকল্পিত শহর রোধ করা, দুর্যোগ সামলানো এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা এবং রংপুর ও নারায়ণগঞ্জ নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এছাড়া বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের কার্যক্রম চলমান রয়েছে। ঢাকা শহরকে আরো বাসযোগ্য করতে হাতে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ। একই সাথে ঢাকা ও আঞ্চলিক শহরগুলোকে গতিশীল করতে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান আছে। পুরনো ঢাকার ঐতিহ্য রক্ষা ও

0: পরিবেশ সুরক্ষা ও মানসম্মত নির্মাণ কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি। বিগত ১৭ বছরে দেশের আবাসন খাতে অনিয়ম ও দুর্ব্যাচরণের ফলে পরিকল্পিত নগরায়ণ হয়নি, গড়ে উঠেনি জনগণের সুবিধাজনক ও পরিবেশ বান্ধব শহর। দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে যেসব আইন বিধি ও নীতিমালা রয়েছে সেগুলোর সঠিক বাস্তবায়ন ছিল না। বড় বড় মেগা প্রকল্প গ্রহণ করা হলেও তার আড়ালে দেশ থেকে প্রচুর অর্থ পাচার হয়েছে, জনগণের করের টাকা অপচয় ও লুটপাট হয়েছে। বর্তমান সরকার এ সকল অনিয়ম দূর করে আবাসন খাতে সুশাসন প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। সুধীবৃন্দ, আমি বিশ্বাস করি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব ও দিক নির্দেশনায় আমরা দেশের মানুষের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করতে পারব। একটি পরিকল্পিত, টেকসই ও বাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব বসতি দিবস ২০২৬ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাফল্য মণ্ডিত করার জন্য আপনাকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সাথে আজকের অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সহযোগিতা করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: মাননীয় মন্ত্রী মহোদয়কে তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় সুধী, এখন বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
2: Distinguished guest, may I now humbly request our honorable Prime Minister to unveil the commemorative publication marking World Habitat Day 2026.

0: শ্রোতা বন্ধুরা, প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবস 2026 উপলক্ষে গৃহীণ গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্মরণিকাটির মোড়ক উন্মোচন করছেন। আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে অতিথিবৃন্দ রয়েছেন তারাও কিন্তু একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে মোড়কটি উন্মোচন করছেন। গৃহীণ গণপূর্ত মন্ত্রণালয় সবার জন্য টেকসই জলবায়ু প্রতিরোধ, ক্ষতিকর যে বিষয়গুলো আছে সেগুলো প্রতিরোধ সম্পন্ন একটি নগরায়ণ নিশ্চিত করবার জন্য বর্তমান সরকারের পক্ষে কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি
1: মোড়ক উন্মোচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। শ্রোতৃবৃন্দ, এবার আমরা আজকের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে উপনীত হয়েছি, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য এবং বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন ঘোষণার জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি।
2: Now, it is the most significant moments of today's

0: program, the speech of our chief guest. May I now respectfully request our Honorable Prime Minister, Mr. Tariq Rahman MP, to deliver his valuable speech and formally declare the inauguration of Housing Fair as a part of the celebration of World Habitat Day 2026.
1: Dhanyabad. Bismillahirrahmanirrahim. বিশ্ব বসতি দিবস 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রী পরিষদ উপদেষ্টা এবং সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত রিপ্রেজেন্টেটিভ অফ ইউএন হ্যাবিটেট মিস ক্যারল, পেশাজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালাম আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বিশ্ব বসতি দিবসের অর্থ শুধু একটি ঘর নয়, আর অনেকগুলো বিষয় এর সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত। টেকসই আবাসন, আমরা যদি এর অর্থ করি, সাধারণত আমরা যেটি বুঝি সেটি হল নিরাপদ পানি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা, গণপরিবহন এবং উন্নত সড়ক ব্যবস্থাপনা, শিক্ষা এবং স্বাস্থ্য সুবিধা এবং পর্যাপ্ত কর্মসংস্থান, সর্বোপরি মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য একটি নিরাপদ পরিবেশ, সকল নাগরিকের জন্য এমন একটি নিরাপদ এবং টেকসই বাসস্থান নিশ্চিত করা, উন্নত বিশ্বের জন্য যতটা সহজ, খুব সম্ভবত বাংলাদেশের মতন জনবহুল রাষ্ট্রে বোধহয় সেটি সেভাবে সহজ নয়। তবুও প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। নাগরিকদের জন্য শুধু একটি বাসস্থানই নয়, বরং সেটিকে একটি নিরাপদ এবং টেকসই করাও এখন বোধহয় সময়ের দাবি। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের শহর বন্দর নগরে প্রতিনিয়ত মানুষের বসতি এবং বসবাস বেড়েই চলেছে। আমাদের অস্বীকার করার উপায় নেই, বর্তমানে রাজধানী ঢাকা যে কোনো বিবেচনায় ওভার পপুলেটেড একটি সিটি। দেশের অন্যান্য শহরগুলো মোটামুটিভাবে একই অবস্থা। শহর অঞ্চলে স্বাভাবিকের চেয়ে, সবগুলো শহরে বাংলাদেশের স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মানুষ বসবাস করছেন। এমন বাস্তবতায় সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ, এই ধারণাটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। শহরগুলোতে সব মানুষের জন্য নিরাপদ, মানসম্মত, সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ বান্ধব এবং সুপরিকল্পিতভাবে নগর গড়ে তোলাও অত্যন্ত জরুরি আমাদের জন্য। তবে এই বিষয়গুলো মনে হয় বলাটা, আমরা আসলে আলোচনায় যেভাবে যতটা সহজে বলে ফেললাম, কাজটা করা ঠিক ততটা সহজ নয়, বিশেষ করে দেশের বিদ্যমান বাস্তবতায় এর বাস্তবায়ন করা অনেক কঠিন ব্যাপার। তারপরেও সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ নিশ্চিত করার জন্য বর্তমান গণতান্ত্রিক, নির্বাচিত গণতান্ত্রিক সরকার পদক্ষেপগুলো গ্রহণ করছে এবং তা বাস্তবায়নের জন্য চেষ্টাও করছে। সকলের জন্য বসবাসযোগ্য, সাশ্রয়ী, পরিবেশসম্মত, নিরাপদ, মৌলিক সেবা পরিষেবা সম্বলিত বাসস্থান তথা সার্বজনীন আবাসন নাগরিকদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, এই অধিকার নিশ্চিত এবং নিরাপদ করতে সরকার অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ। এবং এই দৃঢ় প্রতিজ্ঞার পাশাপাশিও আমরা একই সঙ্গে নিম্ন এবং নিম্ন মধ্যম আয়ের মানুষের জন্য বাসযোগ্য, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থা গুরুত্বের সাথে আমাদের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছি। আমরা পরিকল্পিত নগরায়ণ এবং আবাসন নিশ্চিত করা এবং সীমিত আয়ের মানুষের জন্য বাসস্থান সুবিধা প্রদান আমাদের সরকারের অন্যতম একটি নির্বাচনী অঙ্গীকারও বটে। আমি যতটুকু জানি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সেই লক্ষ্যেই কাজ করছে। তারা পরিকল্পিত নগরায়ণের জন্য প্রতিটি সিটি কর্পোরেশনে এবং জেলায় মাস্টার প্ল্যান প্রণয়নও কাজ তারা হাতে নিয়েছেন। এরই মধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, যা মাননীয় মন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেছেন। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, সহনশীল এবং টেকসই নগর গড়ে তোলার মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG-র 11 নম্বর যে অভীষ্ট লক্ষ্য সেটা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে। হয়তো সময় লাগবে, কিন্তু আমরা পর্যায়ক্রমিক ভাবে সেটি অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। উপস্থিতিবৃন্দ, শহর অঞ্চলে জনগণের চাপ কমাতে সম্ভাব্য সকল পরিকল্পনা নিয়েও সরকার কাজ করছে। রাজধানী ঢাকা সহ শহরগুলোর সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আরো দ্রুত, সাশ্রয়ী এবং নিরাপদ করার পাশাপাশি গ্রাম অঞ্চলের নাগরিকদের সুবিধা বাড়িয়ে শহরাঞ্চলে মানুষের চাপ কমানোর পরিকল্পনা একটি কার্যকর বিকল্প বলেও বর্তমান সরকার মনে করে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কাজও শুরু করেছে। দেশের বিদ্যমান নগরায়ণ পরিস্থিতিতে রাজধানী এবং কতিপয় বড় শহরে যে কেন্দ্রীভূত উন্নয়ন, অর্থাৎ আমরা দেখছি যে আমাদের সবগুলো উন্নয়ন শহর কেন্দ্রিক হচ্ছে, ঢাকা বা বড় শহরগুলো কেন্দ্র করে উন্নয়ন হচ্ছে, এর বাইরেও এসে বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছে। বর্তমান সরকারের লক্ষ্য কোনো একটি জায়গা কেন্দ্রীভূত করে নগর উন্নয়ন না, বরং বিকেন্দ্রীভূত, ভারসাম্যপূর্ণ নগর এবং আঞ্চলিক উন্নয়ন। অর্থাৎ আমরা চাইছি সকল এলাকায় কম বেশি ভাবে উন্নয়নটা যাতে স্প্রেড আউট করে। সরকার ইতিমধ্যেই গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সারা দেশের জন্য পরিকল্পনা প্রণয়ন এবং ঢাকার আশেপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে। বাসযোগ্য আবাসন তৈরির ক্ষেত্রে পরিবেশ রক্ষার বিষয়টি সরকারের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখেছেন আমাদের ম্যানিফেস্টোতে আমরা বলেছি, আমরা সেভাবে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে আজকে মিনিস্টার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা দেখেছেন যে আমরা পরিবেশের জন্য একটি কাজ হাতে নিয়েছি, যেটি হচ্ছে আগামী 5 বছরে আমরা চেষ্টা করছি 25 কোটি গাছ রোপণ করার জন্য সারা দেশে। এর বাইরেও আপনারা দেখেছেন যে সবগুলো সিটি কর্পোরেশন সহ জেলাগুলোতে আমরা চেষ্টা করছি, স্বাভাবিকভাবেই ঢাকা যেরকম ওভার পপুলেটেড, আমাদের দেশেও জনসংখ্যাও কিছুটা ওভার পপুলেটেড, সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি মানুষের প্রতিদিনকার যে ব্যবহৃত আবর্জনাগুলো যে জমা হচ্ছে, বিভিন্ন জিনিস ব্যবহার করার ফলে যে আবর্জনাগুলো জমছে, এগুলোকেও কিভাবে ম্যানেজ করা যায় সঠিকভাবে সেটিকেও আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, যাতে পরিবেশকে রক্ষা করা সম্ভব হয়। উপস্থিতিবৃন্দ, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি আমাদেরকে নানা রকম চ্যালেঞ্জ এবং সম্ভাবনা উভয়ের মুখোমুখি করেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতেও নগর এলাকার সংকট মোকাবেলায় বিশেষিত সার্বজনীন বাসস্থান নিশ্চিত করতে নানাবিধ পদক্ষেপ দ্রুততার সাথে স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করার চেষ্টা করছি। প্রিয় শ্রোতৃবৃন্দ, দেশের নগর বা শহর অঞ্চলে আবাসন সংকট মোকাবেলা সরকারের একার পক্ষে সঙ্গত কারণেই কিছুটা কষ্টসাধ্য। সেক্ষেত্রে আবাসন খাত সংশ্লিষ্ট বেসরকারি উদ্যোক্তাগণ অংশীজনের সমন্বিত অংশগ্রহণে পরিস্থিতি মোকাবেলায় কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সকলের জন্য বাসযোগ্য সাশ্রয়ী, পরিবেশসম্মত নিরাপদ, মৌলিক সেবা পরিষেবা সম্বলিত বাসস্থান তথা সার্বজনীন আবাসন নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার। নাগরিকদের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ব্লক ভিত্তিক আবাসন উৎসাহিত করার পাশাপাশি এলাকা ভিত্তিক পার্ক বা খেলার মাঠ স্থাপন এবং নির্ধারিত জোনে শিল্প অঞ্চল গড়ে তোলারও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সকল উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি সরকার পর্যায়ক্রমে গৃহীত সকল পরিকল্পনাগুলো বাস্তবায়নে সক্ষম হলে ইনশাল্লাহ সবার জন্য নিরাপদ বাসস্থান এটি দেশের নাগরিকদের সামনে একটি বিদ্যমান বাস্তবতা হয়ে উঠবে ইনশাল্লাহ। আমি বিশ্ব বসতি দিবস 2026 সকল কার্যক্রমের সাফল্য কামনা করে এবং তার শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
2: মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য, প্রজ্ঞাপূর্ণ দিক নির্দেশনা এবং ভবিষ্যতে বাসযোগ্য ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রত্যয় তুলে ধরার জন্য জানাই গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান বক্তব্য ও দিক নির্দেশনার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস 2026 উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠান প্রায় সমাপ্তির পর্যায়ে এসে পৌঁছেছে।
3: সকলের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সবাই কায় মনোবাক্যে উচ্চারণ করি, করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। সভাপতির সম্মতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।
4: শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হয়ে গেল বিশ্ব বসতি দিবস 2026 উপলক্ষে আয়োজিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান। এবং আজকের অনুষ্ঠানে ইতিমধ্যে আপনারা শুনেছেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করলেন এবং ভাষণ প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা এই অনুষ্ঠান থেকে সরাসরি সম্প্রচার থেকে বিদায় নেব, তবে শেষের কথাগুলো শুনে নেব ইয়র্মা শায়ের জাহান থেকে।
5: সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আজকের আয়োজনের ধারা বর্ণনায় ছিলেন শামীম আহমেদ ও ইয়র্মা শায়ের জাহান, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয়ে এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব বসতি দিবস 2026 সাফল্য কামনা করে ও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
6: এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় বিশ্ব বসতি দিবস 2026 উদযাপন ও বসতি মেলা অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

এখন যে গানটি করব, ওস্তাদ আরিফ দন সাহেবের লেখা কথা ও সুর, আর জ্বালা দিস না বন্ধু।

0: এতক্ষণ আকরাম দেওয়ান ঝুলনের কণ্ঠে নিউ মিডিয়া স্টুডিও থেকে সরাসরি পল্লিকীতি উপভোগ করলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
4: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই।
4: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
4: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
4: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
4: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
4: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
4: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন বেলা 11টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফারহানা খান রনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার সরকার সার্বজনীন বাসস্থান নির্মাণের মাধ্যমে নিরাপদ বসতি স্থাপনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ব পরিমণ্ডলের প্রেক্ষাপটে এ কাজটি চ্যালেঞ্জিং হলেও পরিকল্পিত উপায়ে নগরায়ণের লক্ষ্য বাস্তবায়ন করা হবে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নগর জীবনে আয়তনের তুলনায় অধিক জনবসতির কারণে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হলেও নগরবাসীর বিনোদন এবং নিরাপদ বসতি স্থাপনে সর্বাত্মক গুরুত্ব দেওয়া হবে। তারেক রহমান বলেন, কেবল নগরকেন্দ্রিক নয়, মানুষের নিরাপদ আবাসন গড়ে তোলার ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে সরকারের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ। ১৯৮৫ সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস ঘোষণা করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল স্ট্যান্ডিং উইথ টিচার, সিক্সটি ইয়ার্স অব প্রোটেক্টিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইট স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর এ দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসাবে আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকগণের হাতে ২,০০,০০০ ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দিবেন। উল্লেখ্য, এবছর প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০০ জন নির্বাচিত শিক্ষককে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হবে। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উদার গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দেশে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা কেউ যেন নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজার পুনরুজ্জীবিত ও প্রসারিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আগামী এক বছরের মধ্যে দেশের শেয়ার বাজারের চেহারা বদলে যাবে। তিনি গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বার্থে ভয়েস বোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং প্রয়োজনে মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করা হবে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, এই আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে না। আজ শুরু হচ্ছে এবছরের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা। বিকেল ৩:৩০ চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ী, আগামীকাল পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এসব পুরস্কার সুইডেনের রাজধানী স্টকহোম এবং শান্তিতে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। খেলার খবর ফুটবল। যুক্তরাষ্ট্রের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ১৭ বছর ৫ মাস বয়সে এই মাইলফলক স্পর্শ করলেন এই ফুটবলার। তার গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ম্যাচ জিতে ৩-০ গোলে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী ফারহানা খান।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হল। শিল্পী ছিলেন ফারহানা খান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন আমাদের স্টুডিও রেকর্ডে শিল্পী ড্যানিশ রাহুল গোমেস। কথা লিখেছেন এবং সুর করেছেন লাকি আখান্দ।

0: লাকি আখান রচিত এবং সুরারোপিত দুখানি আধুনিক গান শুনে আমাদের স্টুডিও রেকর্ডে গিয়েছেন ড্যানিস রাহুল গোমেজ, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজ এবং FM 106 মেগাহার্টজে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি মইনুল ইসলাম, লুরুয়া ইসাক মনি এবং আমি লায়লা পারভিন কেয়া। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মিসবা চৌধুরী, মোহাম্মদ রুহুল আমিন, তাহিদা আফরোজ, আফরোজা আক্তার, এলিজা আক্তার ও লুৎফুন্নাহার মেরি এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, দিনক্ষণ সময়ের হিসাব মিলিয়ে যথারীতি হাজির হয়ে গেলাম জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল আয়োজনে।
1: শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরতের রূপের যেন তুলনা নেই। নদী তীরে কাশফুল, আকাশে শুভ্র মেঘের দল, নৌকার পালে বিলাসী হাওয়া। শুধু কি তাই, ভেসে বেড়ানো মেঘের প্রান্ত ছুঁয়ে উড়ে চলা পাকপাখালির ঝাঁক, কাশবনে ডাহুকের ডাকাডাকি, বিলঝিলের ডুবো ডুবো জলে জড়িয়ে থাকা শালুক পাতা, আধারের বুক চিরে জোনাকির রূপালী আলো, ঘোর লাগা চাঁদের আলো, কি নেই এই ঋতুর? হয়তো এজন্য কবি সাহিত্যিকরা বলেন, প্রকৃতিতে শরৎ আসে নববধূর মতো। শরতের মন মাতানো ভুবনে নিশ্চয়ই ভালো আছেন।
2: আজ আমরা প্রথমেই যে আলোচনায় যাব তা হল হৃদরোগ নিয়ে।
3: একটা সময় হৃদরোগকে সাধারণত বয়স্ক মানুষের রোগ বলে মনে করা হতো, কিন্তু আজকাল প্রায় সব বয়সী মানুষই হৃদরোগে আক্রান্ত হচ্ছে। তাই হৃদরোগের লক্ষণসমূহ এবং তা থেকে বাঁচার উপায় সম্পর্কে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। গবেষণায় দেখা যায়, পারিবারিক ইতিহাস ও জেনেটিক বৈশিষ্ট্যই হৃদরোগের ক্ষেত্রে প্রধান ও নিয়ন্ত্রণের অযোগ্য কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
2: তবে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক

0: বলি তাহলে বিয়োগ, সত্যি বলতে কি হার্টকে অন্তর বা বিয়োগ করে আমরা বাঁচতে পারি না। তার মানে আমরা যদি সুন্দরভাবে বাঁচতে চাই তাহলে হার্টকে সঙ্গে রাখতেই হবে, আর হার্টকে শুধু সঙ্গে রাখলেই হবে না, হার্টকে ভালো রাখতে হবে, সচল রাখতে হবে, এবং তাহলে শরীর চলবে, রক্ত চলবে, আমরা কাজ করতে পারবো, আমরা বাঁচার মতো বাঁচতে পারবো। এবং এই জন্যে কি করতে হবে, ব্যায়াম করতে হবে। আর ব্যায়ামের কথা বললেই যার কথা আমার মনে উকি দেয়, তিনি এখনো সঙ্গে আছেন আমারই সঙ্গে, এবং শ্রোতা বন্ধুরা এরই মাঝে আপনাদেরও সঙ্গে উনি একাত্ম হবেন, আর তিনি হলেন ডক্টর আরাফেজ আওয়াদ। আর আজকের আলোচ্য বিষয় হল হার্ট বা হৃদযন্ত্র সচল রাখার জন্য ব্যায়াম। আমরা একে একে কিছু প্রশ্নের মাধ্যমে আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই এই বিষয় সম্পর্কে, বিশেষ করে যেহেতু হার্ট বা হৃদযন্ত্র বলছি, আপনার বিবেচনায় এই হার্ট বা হৃদযন্ত্রকে কিভাবে সংজ্ঞায়িত করবেন?
1: আমরা প্রথমে এটাকে দুভাবে যেতে চাই, যে আমরা হার্ট বা হৃদযন্ত্র বলতে কি বুঝি, বা এই হৃদযন্ত্র কিভাবে গঠিত, এর মূল কাজটা কি, এবং তারপরে দেখব এর কি কি অসুবিধাগুলো হয়, এবং এই অসুবিধাগুলো থেকে দূর করার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য, অথবা এই অসুবিধাগুলোর পার্সেন্টেজ যত কমানো যায় সেটার জন্য আমরা কি ধরনের ব্যায়াম করতে পারি সেই সম্পর্কে কথা বলব। প্রথমে যদি বলি হৃদযন্ত্র, এটাকে একটা পাম্পিং মেশিন বলা যায়। পাম্পিং মেশিন, এটার মূল কাজ হলো পাম্প করা এবং রক্তটা সারা দেহে সঞ্চালিত করা, যেটাকে আমরা বলি ইংরেজিতে ব্লাড সার্কুলেশন হয়। এখন যদি এটাকেও বলি ব্লাড সার্কুলেশনটা কেন দরকার, এই হৃদযন্ত্রটা আমাদের শরীরের অনেকগুলো অঙ্গ আছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এটার গুরুত্বপূর্ণ কাজ হলো যে রক্তটা সঞ্চালিত করা। এবং এই রক্ত সঞ্চালিত কেন করবে, বেশি করবে বা কম করবে, তাহলে লাভ বা ক্ষতিটা কি? রক্ত সঞ্চালিত হলে রক্ত মূল হলো তার প্রতিটা সেলের, অর্থাৎ শরীরের যে ক্ষুদ্রতম অংশ সেল, সেলে তার খাবারগুলো রক্ত পৌঁছে দেয়। তার মানে রক্ত তার প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো সেলে নিয়ে যায়।
0: একটা বিষয় কি বলতে পারি, যেমন ধরুন আমরা বলে থাকি যে নিঃশ্বাস প্রশ্বাসের কাজ বন্ধ হলেই আমরা মারা যাব বা মৃত্যুবরণ করব, আমরা এ কথা কি বলতে পারি যে এই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে আমরা মৃত্যুবরণ করব, তাই তো?
1: আসলে হৃদযন্ত্র এবং এই যে আপনি বললেন শ্বাস প্রশ্বাস,
0: দুটো একসাথে,
1: তার মানে দুইটা একসাথে সিঙ্ক্রোনাইজ হয়ে কাজ করে, একেবারে পরিষ্কার। আমরা যেটাকে বলি আমাদের হৃদযন্ত্র, যখন এটা কন্ট্রাকশন রিল্যাকশন হচ্ছে, তখন রক্ত সঞ্চালিত হচ্ছে, রক্তগুলো সারা দেহে যাচ্ছে, এবং দেহে থেকে আবার যেটা ডিঅক্সি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেটা আবার ফুসফুসে ফিরে আসছে, ফুসফুস এটাকে পিউরিফিকেশন করছে এবং আবার হার্টে পাঠিয়ে দিচ্ছে, হার্ট আবার সারা দেহে পাঠিয়ে দিচ্ছে। খুব সহজে যদি বলি আমরা এটাকে এভাবে, তার মানে আমাদের হৃদযন্ত্র এবং ফুসফুস দুটো সমন্বিতভাবে একসাথে কাজ করে। সেই জন্যই যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে হার্ট বন্ধ হয়ে যাবে, আবার যদি হার্ট বন্ধ হয়ে যায় তাহলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তো আমরা যে কথায় যাচ্ছিলাম যে এটা রক্ত সঞ্চালিত করে, এবং যত বেশি পরিমাণ সঞ্চালিত করবে তত বেশি পরিমাণ তার খাদ্য উপাদান রক্তের ক্ষুদ্রতম অংশ অর্থাৎ সেলে পৌঁছে দিবে, আর ক্ষুদ্রতম অংশ তার যত খাদ্য উপাদান ভালো থাকবে, ক্ষুদ্র অংশ তত ভালো থাকবে, অর্থাৎ সেল যত ভালো থাকবে, আস্তে আস্তে যদি এটাকে দুটো সেল, চারটা সেল, মাসল ফাইবার, মাসল এবং পুরোপুরি দেহটা, যেটাকে আমরা স্কেলেটাল মাসল বলছি, সেটা ভালো থাকবে, এবং আপনি তত কর্মক্ষম থাকবেন। আমরা এটাকে বলতে চাই না বা বলি না যে আপনি তত শক্তিশালী থাকবেন। শক্তিশালী কথাটা আমরা তখনই বলি যখন এটা গেমস এন্ড স্পোর্টসে আসে, তখন এটাকে আমরা বলি স্ট্রেংথ কিং কম্পোনেন্ট। স্ট্রেংথ একটা কিং কম্পোনেন্ট, মানে যতগুলো কম্পোনেন্ট আছে তার ভিতরে, তো সেটাকে আমরা ওভাবে বলি। আর এটা হলো যে আপনার যত বেশি আপনি কার্যক্ষম থাকবেন তত বেশি আপনার গুরুত্ব থাকবে, আপনার ট্রান্সফার ভ্যালু তত বেশি থাকবে।
0: আপনি কিন্তু একটু ইশারা দিয়েছেন, এই যে বললেন খেলাধুলো এবং ব্যায়াম, তার মানে কি খেলাধুলোর মাধ্যমে আমরা এই হার্ট বা হৃদযন্ত্রকে সচল রাখতে পারি?
1: মানে সাধারণ মানুষের হৃদযন্ত্র এবং একজন খেলোয়াড়ের হৃদযন্ত্র, এর ভিতরে পার্থক্যটা আছে। আমরা গ্র্যাজুয়ালি আসছিলাম, তো আপনি যখন আগেই বললেন এটাকে আমরা বলি অ্যাথলিট হার্ট। অ্যাথলিট হার্ট তাহলে এটা কি? আমরা জানি যে যেটা আমরা বলেছি যে এটা একটা রাবারের পাম্পিং মেশিন, এটার মূল কাজ হলো পাম্প করা, এটার চারটা প্রকোষ্ঠ থাকে এবং এটার যে পাম্প করে, এবং এইটাকে বলা হয় অ্যাথলিট হার্ট হলো যে এটার ভলিউমটা সাধারণ স্বাভাবিক যে লোক, আমরা মানুষ যাদেরকে দেখি তাদের চেয়ে এটা ভলিউমটা বেশি থাকে, এটা হলো এক নম্বর জিনিস। দু নম্বর জিনিস হলো যে হার্টের যে উইথ আছে, ওয়াল আছে, ওয়ালের যে উইথ সেটা বেশি থাকে, মানে আপনি সহজভাবে যদি ধরুন কোনো বিল্ডিং এর যদি ওয়ালের উইথটা বেশি থাকে, তার মানে এটা ভার্টিক্যাল মোবিলিটি।

0: ঐক্যটি অনেক বেশি থাকবে। আর এইখানে ঐক্য যদি বেশি থাকে ওয়ালে হার্টের, তাহলে তার মানে সে দীর্ঘ সময় কাজ করতে পারবে। দেখুন, আমার আপনার আমরা যারা আছি তাদের মূল বা মূল্যায়িত করা হয় যে তার কাজের উপর সে কতটা কাজ করতে পারেন, এটা তার মূল। সেভাবেই হার্টের ওয়ালটা যত পুরু থাকবে এবং হার্টের ভলিউমটা যত বেশি থাকবে সে তত বেশি সময় কাজ করতে পারবে, তার মূল্যটা তত বেশি হবে।
1: তার মানে কাজ করলেও ব্যায়াম হয়। অতএব এখন শুনবো যে হৃদযন্ত্র সচল রাখার জন্য কি কি জাতীয় ব্যায়াম খুব জরুরি আমাদের জন্য।
0: প্রথম জিনিস হলো হৃদযন্ত্রে কি কি অসুবিধা হতে পারে বা হয়। আমরা এটাকে যদি এভাবে বলি যে মানে অন এন এভারেজ গড়পড়তা যদি ধরি, সারা বিশ্বে হৃদরোগে 50-55% লোক হৃদযন্ত্রের রোগের জন্য মারা যান। তাহলে হৃদযন্ত্রের রোগগুলো কি এটা যদি আমরা বলি এবং এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেটা যদি বলি আমার মনে আর একটু সহজ হবে। প্রথমে যেটা গুরুত্বপূর্ণ যেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে রক্ত তার নির্দিষ্ট রাস্তা দিয়ে চলাচল করে, সেই রাস্তাটা ক্রমান্বয়ে সরু হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যায়। কিভাবে সরু হয় সেটা হলো যেটাকে আমরা বলি কোলেস্টেরল, লাইপোপ্রোটিন বলি, যে এই কোলেস্টেরল যেটাকে ফ্যাট মানে যদি চর্বি ফ্যাট মানে এটাকে যদি আম জনতার কথা হিসাবে বলেন তাহলে চর্বি, আপনার ধমনীতে চর্বি জমে যায়, রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, এক পর্যায়ে গিয়ে এটা বন্ধ হয়ে যায়। তো সেই জন্য এটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা মূল। আবার এরপরে হার্টের যদি আরো যেটাকে বলি এটাকে বলে হার্ট অ্যাটাক, যেটাকে বলছি হার্ট অ্যাটাক হলো যে রক্তটা যে হার্টের ফাংশন করার জন্যই তার রক্তের প্রয়োজন হয় এবং সেই এডিকুয়েট রক্ত যদি সাপ্লাই না হয় হার্টে তাহলে এক পর্যায়ে কি হার্টের কার্যক্ষমতা কমতে থাকে। তার মানে হার্টের যে পেশিগুলো আছে পেশিগুলোতে রক্ত কমে, আস্তে আস্তে তার কার্যক্ষমতা কমতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে অনেকগুলো সেল ডেড হতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যায়, তার মানে হার্ট অ্যাটাক। এবং আরেকটা হলো স্ট্রোক, এই যে তিনটা প্রকার এটাকে বলি। এর ভিতরে আবার করোনারি হার্ট ডিজিজ আছে, সেটা মানে যেটা আমরা এক পর্যায়ে চলে আসছে যে হার্টটা নিজের ফাংশন করার জন্য কাজ করার জন্যই এটা রক্তের প্রয়োজন হয় এবং এই যে রক্তটা যে আর্টারি দিয়ে চলাচল করে সেটা এক পর্যায়ে বন্ধ হয়ে যায়, মানে এডিকুয়েট সাপ্লাই পর্যাপ্ত সাপ্লাই হয় না যার ফলে। এখন যদি আমরা আসি যে এটাতে আমরা কি কি ধরনের ব্যায়াম করব, সাধারণত আমরা বলে থাকি এখানে দুটো বিষয়, যদি কেউ হার্টের পেশেন্ট হয়ে থাকেন তার জন্য আমি এটাকে প্রিভেন্ট করতে চাই তাহলে তার জন্য কিরকম, যদি পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা এটা বারবার বলে থাকি যে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তার বলে দিবেন যে এটার ফ্রিকোয়েন্সি কত হবে, কি তার মানে হার্ট রেটটা কতটুকু হবে, আপনার কতটুকু হার্টটা আপনার এই চাপটা সহ্য করতে পারবে। তো ডাক্তার বলে দিবেন যে আপনার হার্ট রেট 120-140 বা যাই কিছু হোক এই পর্যন্ত হবে। তো সুতরাং তখন ফিজিক্যাল এডুকেশনিস্ট যারা আছে তারা তখন এটা ডিজাইন করবেন এক্সারসাইজটা, যে এটা কতবার কিভাবে করলে ইনটেন্সিটি কত হলে মানে কত দ্রুততার সাথে করলে এটা এর চেয়ে বেশি হবে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে খেয়াল রাখতে হবে। আমরা সাধারণত বলে থাকি যদি আপনি হার্ট ডিজিজটা প্রিভেন্ট করতে চান আপনাকে যেটাকে বলি আমরা এন্ডুরেন্স টাইপ অ্যাক্টিভিটি সেগুলো করতে হবে, মানে দমের মানে দীর্ঘ সময় আপনি হাঁটবেন দৌড়াবেন এবং অন্যান্য কাজগুলো করবেন সেগুলো। আর যদি আপনি পেশেন্ট হন তাহলে ডাক্তারের পরামর্শ মতো আপনার হার্ট রেট কতটুকু সর্বোচ্চ হতে পারে সেই অনুযায়ী মানে আপনার ইন্টেন্সিটি কি হবে, লোয়ার হবে মডারেট হবে অথবা মিডিয়াম হবে অথবা হাই হবে কোনটা, সেটা ডাক্তার সাহেব নির্ধারিত করে দিবেন এবং ফিজিক্যাল এডুকেশনিস্ট সেইভাবে ডিজাইন করবেন, আপনি সেইভাবে এক্সারসাইজ করবেন। সাধারণত আমরা বলে থাকি যে এন্ডুরেন্স টাইপ যে অ্যাক্টিভিটিসগুলো আছে দমের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা, ধরুন দীর্ঘ সময় আপনি হাঁটলেন, দীর্ঘ সময় আপনি দৌড়ালেন, দীর্ঘ সময় আপনি দৌড়ানো এবং হাঁটা দুটো মিলিয়ে করলেন, এরপরে আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন বা ফ্লোর এক্সারসাইজ করলেন, যেভাবেই করুন না কেন আপনার এই করার জন্য যে রেট অফ পেস অফ ডুইং দ্য ওয়ার্ক যেটাকে আমরা বলি ইন্টেন্সিটি সেটা গুরুত্বপূর্ণ। এবং যেভাবেই বলি না কেন আমরা যে আপনার এক্সারসাইজ করতে হলে স্ট্রেচিং করতে হবে, দেন স্লো ওয়াকিং, ফাস্ট ওয়াকিং, জগিং, সবগুলো মিলে আপনার যদি কম্বাইন করে নিতে পারেন সেটা হলো সবচেয়ে ভালো একটা এক্সারসাইজ প্রোগ্রাম। এবং এরপরে আমরা বলি যে আপনার কিছু পরিমাণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ থাকবে, কিছু পরিমাণ ফ্লোর এক্সারসাইজ থাকবে, তাহলে এটা আপনার শরীরের সর্বাংশের জন্য আপনার ব্যায়াম হলো।
1: তার মানে হার্টকে সচল রাখার জন্য আমাদেরকে ব্যায়াম করতেই হবে, আর হার্ট বিকল হলে আমরা অচল। অতএব হার্টকে গুরুত্ব দিয়ে ভাবতেই হবে। শ্রোতা বন্ধুরা, কথার শেষ টানছি, তাই আসুন আমরা আমাদের হার্টকে সচল রাখি, এবং তাহলে জীবনও থাকবে সচল, কাজেও মন বসবে, আমরা যা স্বপ্ন দেখি সেই স্বপ্ন হবে পূরণ।

0: বাংলাদেশের সকল শহর গ্রাম এমনকি প্রত্যন্ত অঞ্চলেও আজ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। সরকারিভাবে অনেক স্বাস্থ্যকেন্দ্র বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে জনগণকে। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা পরিবার পরিকল্পনার নানান সেবাও দিচ্ছেন। এবারে শুনবেন পরিবার পরিকল্পনার সেবা গ্রহীতার অভিজ্ঞতা নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। চলুন শুনি প্রামাণ্য অনুষ্ঠানটি।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা জানি যে আমাদের পরিকল্পিত পরিবার এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা যদি পরিবার ছোট রাখি তাহলে অবশ্যই আমরা সুবিধা পাব। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তারা তো তাদের জীবন যাপনেও কিন্তু একটা স্বাচ্ছন্দ্য পাবে। আজ আমরা এসেছি রাজধানীর তেজগাঁও এলাকায়, বিশেষ করে তেজগাঁও রেল স্টেশনের কাছে যে নিম্ন আয়ের বেশ কিছু মানুষ থাকে সেই সকল মানুষদের সাথে কথা বলার জন্য। তাদেরই একজন মানুষের সাথে কথা বলছি। আপনার নাম পরিচয় জানতে চাই।
2: আমার নাম আবুল হোসেন।
1: আচ্ছা, এই যে আপনারা বস্তি এলাকায় থাকেন, তো এই যে অস্বাস্থ্যকর পরিবেশ এবং তার সাথে সাথে যে ছেলে মেয়ে আছে, তো এই যে বেশি ছেলে মেয়ের সমস্যাটা কি একটু বলবেন আমাদেরকে?
2: আয় যদি কম থাকে তাহলে পরিবারের বেশি সদস্য হলে ছেলে মেয়ে থাকলে ওদের সমস্যা হয়, ওদের পুষ্টির সমস্যা হয়, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, ইনকাম কম থাকে।
1: আচ্ছা, যে পুষ্টির কথা বলছেন, মানে ইনকাম কম থাকলে তো বাচ্চাদের যে পুষ্টি, সে পুষ্টি মানের কি খাবার দেওয়া সম্ভব হয়?
2: পুষ্টি মানের বলতে এই যে খাবার দাওয়া যেগুলা, যেমন মাছ মাংস ডিম দুধ, এটা তো আর রীতিমতো খাওয়ানো যায় না।
1: স্বাস্থ্য স্বাস্থ্য তো ঠিক থাকে না।
2: হ্যাঁ, স্বাস্থ্য ঠিক থাকে না, স্বাস্থ্যসম্মত খাবারও পাওয়া যায় না।
1: আচ্ছা, তারপরে বাচ্চারা কি পড়াশোনা করতে পারে?
2: করতে পারে, যেগুলো সরকারি স্কুল যেগুলো আছে সেগুলোতে করতে পারে, বেসরকারি স্কুল যেগুলো এগুলো তো আমরা চিন্তাও করতে পারি না।
1: আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি তো বস্তি এলাকাতে বসবাস করার পরও দুটি সন্তান নিয়েছেন, তো এই যে সচেতনতার একটা বার্তা, বিশেষ করে আশেপাশে তো অনেকেরই সন্তান রয়েছে। কয়টি সন্তান রয়েছে অনেকের?
2: পাঁচটা চারটা।
1: তারা যে সন্তান নিয়েছে, কেন সন্তান নিয়েছে, তাদের কি ধারণা যে বেশি সন্তান হলে বেশি ইনকাম করা যাবে?
2: অনেকে ধারণা এটা যে অনেক সন্তান হলে বেশি হলে বস্তি এলাকা বিভিন্ন জায়গায় ইনকাম করাবে, বিজ্ঞাবৃত্তি করাবে, এই জন্য তারা সন্তান নিয়ে থাকে। এটা হলো একটা
1: তাদের একটা
2: ভ্রান্ত ধারণা
1: এবং উপস্থিত কিছু ইনকাম করা যাবে। আচ্ছা, আমরা যদি সঠিকভাবে পরিচর্যা না করতে পারি আমাদের বাচ্চাদের স্বাস্থ্য পুষ্টি, তারপরে এই যে তাদের পড়াশোনা মানুষের মতো মানুষ করা, তাহলে তো দেখা যাচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম, বিশেষ করে আমাদের যে দেশের যে নাগরিক হিসেবে তারা গড়ে উঠতে পারবে না। তো আপনি এই সচেতনতার বার্তাটা কিভাবে পেয়েছিলেন?
2: কর্মীরা আসতো এখানে, মানে আমার স্ত্রীকে বুঝাইতো,
1: আপনারা কি দুইজনই কাজ করেন? আচ্ছা, এই যে দুইজনে কাজ করছেন, কাজ করার পরে আপনার পরিবারটা ছোট রেখেছেন, তাদের স্বাস্থ্য শিক্ষার দিকে নজর রেখেছেন এবং এগিয়ে নিচ্ছেন। বিশেষ করে আমাদের সমাজে যারা একেবারে নিম্নবিত্ত মানুষ বা বিত্তহীন রয়েছে, তারা কিভাবে তাদের সংসারটাকে পরিকল্পিত রাখতে পারে এবং আমাদের দেশের জন্য, বিশেষ করে তাদের সংসারের যারা সদস্য আছে তাদের স্বাস্থ্য শিক্ষার দিকে নজর রাখতে পারে, কি করা উচিত তাদের?
2: তাদেরকে নিজেদের স্বাস্থ্যের উপরে ঠিক রেখা ইনকামের ব্যবস্থা করতে হইব, আর পরিকল্পিত ভাবে সংসার বা বাচ্চা কাচ্চা নেওয়ার পরিকল্পনা নিতে হইব। নিয়মিত খাবার দাবার এবং আপনার বিভিন্ন ধরনের চলাচল, যেটা জীবন
1: ঠিকঠাক মতো জীবন যাপন করতে হবে,
2: সরকারি ভাবে যতগুলো নির্দেশনা আছে সকল নির্দেশনা মানতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, তেজগাঁ বস্তিতে আবুল হোসেনের মতো একজন মানুষ, যিনি নিম্ন আয়ের মানুষ, একদম বস্তি এলাকায় থাকেন, স্বামী স্ত্রী উভয়ে কাজ করেন, তারপরেও তিনি এই যে সরকারের যে স্বাস্থ্য বার্তা মেনে চলেন, বিশেষ করে ওইভাবে পরিবার গঠন করেছেন দুটি সন্তান তার, এবং তিনি তার সচেতনতার বার্তা সেটিও ছড়িয়ে যাক বিশেষ করে বস্তি এলাকার অন্যদের। আচ্ছা, আপনার দেখা দেখে কি অন্যরা কি, বিশেষ করে নতুন যারা বিয়ে করছেন, তারা কি ছোট সংসার রাখার ব্যাপারে বা এই যে বাচ্চাদের পড়াশোনা করাতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে হবে, টিকা গ্রহণ করাতে হবে, এই বিষয়গুলো নিয়ে সচেতন হচ্ছে?
2: অনেকেই হচ্ছে।
1: জি, অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে, এবং আমরা মনে করি যে আপনার এই বার্তাগুলো অন্যদের মধ্যেও ছড়িয়ে যাক।

0: প্রিয় শ্রোতা, এডিস মশার লার্ভা থেকেই ডেঙ্গুর জীবাণু ছড়িয়ে পড়ে মানব দেহে। এডিস মশার বংশবিস্তার রোধ করে আতঙ্ক ছড়িয়ে নয়, সাবধানতা আর সতর্কতার মাধ্যমে চিকিৎসকের শরণাপন্ন হয়ে ডেঙ্গু নির্মূল করতে হবে।
1: তোমার কথা শেষ হইতে তো আবার ওই বেলা শেষ হয়ে যাইব, শর্টকাটে বলো।
2: আসনের সময় বড়ি নিয়ে আইসো,
1: ডাইলের বড়ি।
2: মস্করা করো না, মস্করা করো, নিজে তো কিছু ব্যবহার করো না, সব যায় আমার উপর দিয়া।
1: আরে দিলু ভাইরে কইলি তো পারো, তার ওষুধের দোকান থেকে বাকিতে এক পাতা বড়ি আইনা দিলেই তো ভেজাল শেষ। পরে আমি টাকা দিয়া দিব না।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই কিনতে পারো, খালি বড়ি কিনার কথা কইলেই ধানাই পানাই। তুমি কও গো তোমার দিলু ভাইয়ের কাছে।
3: ওই কবি বাজারে যাবি না?
1: হ্যাঁ যাবো। খারা দিলু ভাই, আরে আইতাছি।
3: আয় কি আয়।
2: সালাম আলাইকুম দিলু ভাই।
3: ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার কোলের বাচ্চার মনি, কি নাম রাখছো?
2: মুক্তা।
3: বাহ বাহ বাহ, আহা দেখতে তোমার মতোই সুন্দর হচ্ছে।
1: দিলু ভাই চলেন।
2: দিলু ভাই আপনি তো ওষুধ বেছেন, আপাতত আমার এক পাতা খাইবার বড়ি দিতে পারেন, পরে টাকা দিয়া দিই মনে।
3: জন্ম নিয়ন্ত্রণের বড়ি?
2: হ্যাঁ হ্যাঁ।
3: টাকা লাগবে না তো, তোমার এখন বড়ি কিনতে টাকা লাগবে না।
2: কি কোন এসব?
3: সত্য, কারণ তোমার কোলে দুই মাসের বাচ্চা, বুকের দুধ খায়।
1: তার মানে বড়ি খাওয়ার চলবে না।
3: এসব কর, বড়ি খাওয়া চলবে না। হুনমণি
2: বলেন,
3: তোমার এখন সাধারণ বড়ি না খাইয়া মিনিপিল আপন খাইতে হইব, আপন স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে একদম বিনা পয়সায় পাইবা।
2: আপন?
3: হ্যাঁ আপন। যে মায়েরা বাচ্চারে শুধুমাত্র বুকের দুধ খাওয়ায়, সাথে অন্য কিছু খাওয়ায় না, তাগো জন্য আপন হইল আদর্শ জন্মবিরতিকরণ বড়ি।
2: ও আচ্ছা আচ্ছা।
3: এইটা স্বল্প মেয়াদি, আবার অধিক কার্যকর। প্রসবের পর 48 ঘন্টার মধ্যে খাওয়া শুরু করতে হয়, 6 মাস পর্যন্ত খাওয়া যায়। আপন মিনিপিল খাওয়াকালীন 6 মাস আর মাসিক হবে না।
2: আচ্ছা।
3: আর এইটায় বুকের দুধের পরিমাণ, গুণগত মান কোনটাই পরিবর্তন হয় না।
2: আমার মুখটা তো বুকের দুধ ছাড়া আর কিছুই খায় না, আমার লেগা আদর্শ বড়ি হইল আপন।
4: আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাতে লিখুন এই ঠিকানায়: ডাকবাক্স প্রযুক্তি পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, সেটি বাংলানগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেলও করতে পারেন এই ঠিকানায় betarphnc1207@gmail.com।
0: একে একে চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। শেষ বেলায় বলতে চাই, আসুন সবাই সুস্থ থাকি, সুস্থ সুন্দর জীবন গড়ি, এই শুভ প্রত্যাশায় জানাবো শেষের কথাগুলো। আজ স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন আসফিয়া তাসনিম, উপস্থাপনায় ছিলাম আমি আহসানুল্লাহ তামাল,
4: আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
5: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামছিয়া শাম্মি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার সরকার সার্বজনীন বাসস্থান নির্মাণের মাধ্যমে নিরাপদ বসতি স্থাপনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, বিশ্ব পরিমণ্ডলের প্রেক্ষাপটে এই কাজটি চ্যালেঞ্জিং হলেও পরিকল্পিত উপায়ে নগরায়ণের লক্ষ্য বাস্তবায়ন করা হবে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আবাসন সুবিধা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। তারেক রহমান বলেন, নগর জীবনে আয়তনের তুলনায় অধিক জনবসতির কারণে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হলেও নগরবাসীর বিনোদন এবং নিরাপদ বসতি স্থাপনে সর্বাত্মক গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, কেবল নগরকেন্দ্রিক নয়, মানুষের নিরাপদ আবাসন গড়ে তোলার ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে সরকারের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ। ১৯৮৫ সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল স্ট্যান্ডিং উইথ টিচার্স, ৬০ ইয়ার্স অব প্রোটেক্টিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতি বছর এ দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকগণের হাতে ২,০০,০০০ টাকা ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেবেন। উল্লেখ্য, এবছর প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০০ জন নির্বাচিত শিক্ষককে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হবে। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বার্থে ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং প্রয়োজনে মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করা হবে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, এই আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে না। ইয়েমেনে হুতিদের দখলে থাকা এলাকা পুনরুদ্ধারে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি গতকাল টেলিভিশনে দেওয়া বক্তৃতায় এই ঘোষণা দেন। দেশটিতে সৌদি জোট এবং ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই ঘোষণা দেওয়া হল। এদিকে সৌদি আরবের জাতীয় তেল পরিশোধন কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। হুতিদের দাবি, ১২ ঘণ্টায় সৌদি জোট তাদের অবস্থানে অন্তত ৫০ বার হামলার জবাবে সৌদি আরবে ওই হামলা চালানো হয়েছে। আজ শুরু হচ্ছে এবছরের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা। বিকেল ৩:৩০টায় চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ী, আগামীকাল পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে। আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এসব পুরস্কার সুইডেনের রাজধানী স্টকহোম এবং শান্তিতে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। খেলার খবর, ফুটবল। যুক্তরাষ্ট্রের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ১৭ বছর ৫ মাস বয়সে এই মাইলফলক স্পর্শ করলেন এই ফুটবলার। তার গোলেই 2-0 ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র, শেষ পর্যন্ত ম্যাচ জেতে 3-0 গোলে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা এবং ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 5ই অক্টোবর সোমবার দুপুর 2টায় ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে 2026 সালের জন্য মনোনীত গুণী শিক্ষকগণকে সম্মাননা প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্জে, FM 90 মেগাহার্জে, FM 102 মেগাহার্জের অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর আবারও বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিপত্নি খেলেন কিছুদিন আগে, না এক বছর হয়েছে?
1: হ্যাঁ, বছরের উপরে গেছে সম্ভবত।
0: আগের বউ আছে না?
1: ভাইয়া লাইন দেয়া, আপনাদের সকলের সময় সুন্দর কাটুক এমন শুভকামনায় শুরু করছি আজকের সমীপেশ অনুষ্ঠান। ঠিক আছে,
0: আমার কণ্ঠ ঠিক আছে?
1: শুরু করব না, ইমেল দিয়ে। আপনাদের সকলের সময় সুন্দর কাটুক এমন শুভকামনায় শুরু করছি আজকের সমীপেশ অনুষ্ঠান। চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা, এবং উত্তরদানে রয়েছেন
0: আমি মোহাম্মদ আব্দুল হক।
1: শুরু করছি ইমেল দিয়ে। মোহাম্মদ রাসেল শেখ, পূর্ব আর পাড়া, আমডালা, শিবালয়, মানিকগঞ্জের বন্ধু লিখেছেন, গত 26 সেপ্টেম্বর প্রচারিত হয় পবিত্র কুরআন শিক্ষার আসর শীর্ষক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে পবিত্র আল কুরআনের 104 নম্বর সুরা আল হুমাজা তিলাওয়াত করা হয়। অনুষ্ঠানটি থেকে সহিহভাবে সুরা আল হুমাজা শেখার সুযোগ হল। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তবে অনুষ্ঠানটিতে একটি বিষয় কিছুটা অপূর্ণ রয়ে গেছে, সুরা আল হুমাজার বাংলা অর্থ তুলে ধরা হয়নি। অনুরোধ রাখছি পরবর্তী অনুষ্ঠানে যে সুরা নিয়ে আলোচনা করা হবে সে সুরার বাংলা অর্থ তুলে ধরার জন্য, এতে শ্রোতারা সুরাটির অর্থ ও মর্ম আরও ভালোভাবে বুঝতে পারবেন। এছাড়া পরবর্তী কোন পর্বে পবিত্র আল কুরআনের 100 নম্বর সুরা আল আদিয়াতের তিলাওয়াত শুনতে চাই।
0: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনার মতামতের জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনারা সবাই জানেন যে অনুষ্ঠানে যখন পরিকল্পনা করা হয় তখন সময়ের সাথে সঙ্গতি রেখে বিষয়বস্তু নির্ধারণ করা হয়, সেই হিসাবে এখানে শুধুমাত্র বিশুদ্ধ তেলাওয়াতটি এখানে ছিল। তারপরও আপনি শ্রোতা হিসাবে দাবি করেছেন যে অর্থ যদি আসে তাহলে ভালো হবে, বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম। আর একই সাথে পরবর্তীতে আপনার চাহিদা মতো আল আদিয়াতের প্রসঙ্গ আমরা তাদেরকে জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: আশিকুল ইসলাম নাইম বদরখালী চকরিয়া কক্সবাজার থেকে লিখেছেন, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসায় মহিলাদের অ্যাডেনোমিওসিস। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসায় মহিলাদের অ্যাডেনোমিওসিস এর কারণ, লক্ষণ, খাবার ও চিকিৎসা নিয়ে দয়া করে সময় দেবেন। সমীপেশুর সময় আরও বাড়ানো হলে ভালো হবে, এতে সকল শ্রোতারা উত্তর পাবে। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নমূলক কার্যক্রমের অনুষ্ঠানের কুইজের উত্তর চিঠির পাশাপাশি ইমেইলেও নেয়ার অনুরোধ রাখছি।
0: ভাই আশিকুল ইসলাম নাইম, আপনার বিষয়গুলো আমাদের কাছে পছন্দ হয়েছে, আমরা সংশ্লিষ্ট শাখায় জানিয়ে দিলাম। তবে সময়বিশেষ সময় বাড়ানোর বিষয়টি আপাতত বিবেচনা করা হচ্ছে না। আপনার মতামতের জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ তারিফ হাসান রজনীগন্ধা বেতার শ্রোতা ক্লাব মাগুরা ফুলের ঘাট কিশোরগঞ্জ নীলফামারী থেকে লিখেছেন, রাতে প্রচারিত ঢাকা কেন্দ্রের উত্তরণ অনুষ্ঠানটি আমি নিয়মিত শুনি, বিশেষ করে আপনার লেখা পর্বটি আমার খুব ভালো লাগে। অনুষ্ঠান কর্তৃপক্ষের নির্বাচিত বিষয়ের উপর শ্রোতাদের লেখা তুলে ধরার এই উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। তবে জানতে চাই, আপনার লেখা পর্বের জন্য প্রতি সপ্তাহে নির্বাচিত কোনো বিষয় দেয়া হয় না কেন? নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট বিষয় ঘোষণা করে শ্রোতাদের কাছ থেকে লেখা আহ্বান করা হলে আরও বেশি শ্রোতা এতে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে মনে করি। আর উত্তরণ অনুষ্ঠানে আগে একটি কুইজ পর্ব ছিল যা অনুষ্ঠানটির আকর্ষণ আরও বাড়িয়ে দিত এবং শ্রোতাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করত। আমরা জানতে চাই, কুইজ পর্বটিকে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে? যদি বন্ধ হয়ে থাকে তাহলে শ্রোতাদের আগ্রহ ও অংশগ্রহণের কথা বিবেচনা করে পর্বটি আবার চালু করা যায় কিনা এ বিষয়টি কর্তৃপক্ষের সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। শ্রোতাদের অংশগ্রহণমূলক এমন পর্বগুলো নিয়মিত চালু থাকলে উত্তরণ অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও শ্রোতা বান্ধব হয়ে উঠবে বলে আমি মনে করি। শ্রোতা হিসেবে উত্তরণ অনুষ্ঠানের আরও সমৃদ্ধি ও দীর্ঘ পথ চলা কামনা করছি।
0: ভাই মোহাম্মদ তারিফ হাসান আপনার চিঠিতে দুটো বিষয় উল্লেখ করেছেন, একটি আপনার লেখা পর্বে বিষয় নির্ধারণ করে দেওয়ার বিষয়টি, আর একটি পর্বে আপনি উত্তরণ অনুষ্ঠানের কুইজ পর্ব নিয়ে আলোচনা করেছেন। আপনার লেখা পর্বে যে বিষয়ের কথা বলেছেন সেক্ষেত্রে আমরা আপাতত একমত না, কারণ বিষয় যদি ফিক্সড করে দেওয়া হয় তাহলে লেখকের চিন্তাটা সীমাবদ্ধ হয়ে যায়। আমরা চাই লেখকও সে উন্মুক্তভাবে চিন্তা করুক এবং তার লেখা পাঠিয়ে দেয়, সেখান থেকে আমরা ভালো ভালো লেখাগুলো পড়ে শোনাতে পারব। আর উত্তরণ অনুষ্ঠানে যে কুইজ পর্বের কথা বলেছেন বিষয়টি বিবেচনার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: পারভীন আক্তার, আপন বেতার শ্রোতা সংঘ, মাইলাগি মধ্যপাড়া ঘিওর মানিকগঞ্জ থেকে লিখেছেন, ফেসবুক ভিত্তিক অনুষ্ঠানগুলোর গুরুত্ব সমকালীন জীবনে অপরিসীম। সামাজিক যোগাযোগ মাধ্যমের অবারিত জগতে বেতারের এই ডিজিটাল রূপান্তর শ্রোতাদের কাছে পৌঁছে দেয় এক অনন্য ভিন্ন মাত্রার অভিজ্ঞতা। তাই অনুরোধ থাকবে বেশি বেশি ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান প্রচার করার।
0: বোন পারভীন আক্তার, আপনার অনুরোধটি আমাদের বিবেচনায় থাকলো, আর একই সাথে আপনাকে জানাচ্ছি যে আপনাদের সহযোগিতা, আপনাদের মতামতের কারণে এবং আমাদের কর্মকর্তাদের চিন্তা চেতনার কারণে সমস্ত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে বাংলাদেশ বেতার সামনে এগিয়ে যাচ্ছে। আশা করি ভবিষ্যতেও তার সেবা অব্যাহত রাখবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: পরের শ্রোতা কিন্তু জীবনে ইমেল করে না, এটাই প্রথম, এবং প্রথম ইমেইলেই খুব অ্যাটাক করে কথা বলে। আফিয়া আহমেদ উত্তরা ঢাকা থেকে লিখেছেন, বেতার শুনে অনুষ্ঠান বিষয়ে ইমেল পাঠিয়ে জবাব পাই না, কিন্তু অনুষ্ঠান না শুনেও কেউ কেউ উত্তর পাচ্ছেন। এই সব দুধের মাছিরা হারিয়ে যাবে, কিন্তু আমরা হারাব না। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি।
0: আফিয়া আহমেদ, আপনার প্রথমে আপনার মেইলের জন্য ধন্যবাদ। যদি কেউ অনুষ্ঠান না শুনে উত্তর দিয়ে থাকেন, এই বিষয়টি আসলে আমাদের যাচাই করার সুযোগ নেই। আর আপনি বলেছেন দুধের মাছে হারিয়ে যাবে, আমরা হারাব না। অবশ্যই আপনাদেরকে আমরা হারাব না, আপনাদের নিয়েই আমরা কাজ করব। আপনার মেইলের জন্য ধন্যবাদ, তবে নিয়মিত রাখবেন।
1: মোহাম্মদ ইমরান মুন্সি, ধানসিঁড়ি বেতার শ্রোতা ক্লাব, কাণ্ডপাশা, গৌর নদী, বরিশাল থেকে লিখেছেন, ঢাকা বেতারে চলো বদলে যাই ইমেইল চালু করা হোক, যারা চিঠিতে পারে না, যারা চিঠি পাঠায়। আরেকবার, ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান চলো বদলে যাই, এতে ইমেইল চালু করা হোক, যারা চিঠি পাঠাতে পারে না তারা যেন ইমেইল করতে পারেন। এছাড়াও আমাকে চলো বদলে যাই অনুষ্ঠানে কুইজ বিজয়ী করা হচ্ছে না, চলো বদলে যাই অনুষ্ঠানের লাইভে কমেন্ট করছি, এখানে যেন ইমেইল চালু করে, কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না। বর্তমান সময়ে ইউফোনিতে বিজয়ী করা হচ্ছে, এ নিয়ে নানা বৈষম্য চলছে, গুরুত্ব পাচ্ছি না।
0: ভাই মোহাম্মদ ইমরান মুন্সি, আপনার মেইল আমরা পড়ছি, এতে অবশ্যই আপনি গুরুত্ব অনুভব করবেন। আর যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন বৈষম্যের বিষয়টি, এটা আসলে দূর থেকে আপনার কাছে মনে হয় বিষয়টি, তারপর আমরা খতিয়ে দেখব। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
1: শামীম আকন্দ কালীগঞ্জ গাজীপুর থেকে লিখেছেন, শিশু কিশোর নারী উন্নয়নমূলক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই, এ অনুষ্ঠানে কুইজ বিজয়ী নাম প্রকাশ করা হোক আর ইমেল ঠিকানা চালু করা হোক। আবহমান বাংলা অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগে।
0: স্বামী আকন্দ, আপনার ভালো লাগার জন্য আমাদেরও ভালো লাগছে। আর যে বিষয়টি আপনি এখানে উল্লেখ করেছেন বিষয়টি আমরা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ মেহেদী হাসান গোপালপুর বোচাগঞ্জ দিনাজপুর থেকে লিখেছেন, ছোটবেলায় শুনতাম বেতারে বলা হতো ঢাকা কয়ের জাতীয় অনুষ্ঠান প্রচার করার জন্য নিজস্ব অনুষ্ঠান শুনবেন ঢাকা খয়ে, ঢাকা খয়ের অনুষ্ঠান প্রচার করা হবে ঢাকা গয়ে। এ দিনগুলো কি আবার ফিরিয়ে আনা যায়? ঢাকা খ ও ঢাকা গয়ের নতুন ট্রান্সমিটার আনার কি কোনো পরিকল্পনা আছে?
0: ভাই মোহাম পানি, থ্যাংক ইউ। ভাই মোহাম্মদ মেহেদী হাসান, সময়ের প্রেক্ষিতে অনুষ্ঠানের অনেক পরিবর্তন হয়, পরিবর্তন এবং পরিবর্তন হয়। ট্রান্সমিটারের বিষয়টি যেটা বলেছেন সেটা অ্যান্সার আপাতত এখানে দেওয়া যাচ্ছে না, এটা দীর্ঘ পরিকল্পনার বিষয়, তবে এ নিয়ে কাজ করা হচ্ছে। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
1: মনিরা খাতুন নারায়ণপুর ভাবখালি নতুন বাজার ময়মনসিংহ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ও ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রচারিত সচেতনতামূলক অনুষ্ঠান চলো বদলে যাই, বদলে যাই না চলো
0: বদলে,
1: আচ্ছা স্যার এটাই বলি, আপনি আপনার মতো করে বলে দেন। বাংলাদেশ বেতার ও ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রচারিত সচেতনতামূলক অনুষ্ঠান এসো বদলে দেই বেতারের অন্যতম জনপ্রিয় এবং অর্থবহ আয়োজন, প্রতিটি পর্বে প্রদান করা হয় কুইজ শ্রোতাদের মাঝে এক প্রতিটি পর্বে প্রদান করা রিপিট প্রতিটি পর্বে প্রদান করা কুইজ শ্রোতাদের মাঝে এক অপূর্ব উৎসাহ ও প্রতিযোগিতার আনন্দ জাগিয়ে তোলে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিজ্ঞানের এই স্বর্ণযুগে এসেও কুইজের উত্তর পাঠানোর একমাত্র বা প্রধান মাধ্যম হিসেবে ডাকযোগের উপর নির্ভর করা হচ্ছে। আধুনিক ব্যস্ত জীবনে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের নারী শ্রোতা ও দূর দূরান্তের সাধারণ মানুষের পক্ষে সময়মতো ডাকঘরে গিয়ে চিঠি পোস্ট করা প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। ইতোপূর্বে ইমেইলে উত্তর গ্রহণের ব্যাপারে আবেদন করা হলে কর্তৃপক্ষ ইতিবাচক আশ্বাস প্রদান করলেও বাস্তবে এখনও ইমেইলে উত্তর গ্রহণের কোনো কার্যকর পদক্ষেপ গৃহীত হয়নি, যেখানে কর্তৃপক্ষ নিজেই স্বীকার করেন যে সময়ের সাথে তাল মিলিয়ে বেতার এগিয়ে চলেছে এবং ইমেইলও বর্তমানের সর্বজনীন মাধ্যম। সেখানে প্রযোজক পর্যায় থেকে এই সিদ্ধান্তহীনতা বহু শ্রোতাকে প্রতিযোগিতার অধিকার থেকে বঞ্চিত করছে। সবাইকে নিয়ে পথ চলা এবং বাংলাদেশ বেতার সবার জন্য সবসময় সবখানে সমান, এই মূলনীতিকে সার্থক করতে হলে অংশগ্রহণের ক্ষেত্রে এমন বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। শ্রোতারাই বেতারের মূল চালিকা শক্তি, তাই নারী ও দূর দূরান্তের শ্রোতাদের অধিকার রক্ষা এবং সকলের সমান সুযোগ নিশ্চিত করতে কুইজের উত্তর ইমেলের মাধ্যমে নেয়া অবিলম্বে চালু করার জোর দাবি জানাচ্ছি।
0: বোন মনিরা খাতুন, আপনার জোর দাবি আমরা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলাম, তবে আপনি শুরুতে যেটা লিখেছেন যে এসো বদলে দেই বেতারের জনপ্রিয় অনুষ্ঠান, আসলে অনুষ্ঠানটির নাম চলো বদলে যাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর আপনার মতামতগুলো আমরা কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিলাম, নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ শাহাদাত হুসাইন বাল্লু সোনাতলা বগুড়া থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা ক থেকে প্রচারিত ইউফোনি অনুষ্ঠান আমি ভীষণ ভালোবাসি। আমার কথা হল বাংলাদেশ বেতারের যারা উপরের কর্মকর্তা তারা বলে থাকেন এখন বাজেটের বিশাল ঘাটতি, এই ঘাটতি যতদিন থাকবে ততদিন কুইজের ব্যবস্থা নেওয়া যাবে না নতুন করে। আবার লক্ষ্য করলাম ইউফোনি অনুষ্ঠানে প্রথমে যারা কুইজ বিজয়ী হল তাদেরকে রেডিও সেট উপহার দেওয়া হল, আর এখন রেডিও সেট উপহার দেওয়া হচ্ছে না কিন্তু কুইজ বিজয়ীকে স্টুডিওতে সরাসরি ডেকে আনা হচ্ছে, এতে করে কি বাজেট বেশি দেয়া হল না? কুইজ বিজয়ীকে বেতারে এনে তার একটা যাতায়াত খরচা আছে, তার সব দিতে হল ম্যাক্সিমাম 2000 টাকার মতো করে আসবে। রিপিট, কুইজ বিজয়ীকে বেতারে এনে তার যাতায়াত খরচা থেকে যে সব কি লিখছে কিভাবে বলি কুইজ বিজয়ীকে বেতারে এনে তার একটা যাতায়াত খরচা আছে, তার সব দিতে হলে ম্যাক্সিমাম 2000 টাকার মতো খরচা আসবে। আর যদি পূর্বের ধারা অব্যাহত রাখতেন সেখানে খরচ একটু কম হতো। প্রয়োজনে কুইজ বিজয়ী সংখ্যা আরেকটা বাড়িয়ে দিন, তবুও ভালো আছে। আর এখানে লক্ষ্য করলাম বারবার মেয়ে শ্রোতাদের বেশি বিজয়ী করা নারী শ্রোতাদের বিজয়ী করা হচ্ছে, এটা শুধু ঢাকার আশপাশের জেলা থেকে, এতে কি আমরা বৈষম্যের শিকার হচ্ছি না? আমি শুরু থেকে আজ অবধি পর্যন্ত লিখে গেলাম, বিজয়ী হতে পারলাম না। কর্তৃপক্ষের কাছে সমীপেশুর মাধ্যমে জানাই, বিষয়টি গভীরভাবে ভাবার জন্য অনুরোধ রইল।
0: ভাই মোহাম্মদ শাহাদাত হুসাইন বাল্লু, আপনি কর্তৃপক্ষের সমীবেশুর মাধ্যমে কর্তৃপক্ষকে যা জানিয়ে জানাতে চেয়েছিলেন সেটা জানানো হলো, যেহেতু আমরা আপনার পুরো মেইলটি পড়েছি। আর আপনি এখানে একটি তুলনামূলক বিবরণী দিয়েছেন খরচের বিষয়টি, আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খরচ একটি মাধ্যম মাত্র, আরও অনেকগুলো বিষয় এখানে বিবেচ্য থাকে। আশা করি আস্তে আস্তে সবগুলো বুঝতে পারবেন, নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
1: মোহাম্মদ বিল্লাল শেখ মাই টাইম রেডিও লিসেনার্স ক্লাব সি অ্যান্ড বি পাড়া চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, ঢাকা কেন্দ্র শুনছি 75 সন থেকে, রেডিও সম্বন্ধে অভিজ্ঞতার কমতি নেই, তারপরও কিছু বুঝি না, কেন বুঝি না জানেন? পরাণের গানে অনুরোধ পাঠাচ্ছি কিন্তু গান শোনানো হয় না, সুদূর ভারত থেকে গান শুনতে চাইলে তা শোনানো হচ্ছে বটে, অথচ আমরা দেশের ছেলেরা কি অপরাধ করেছি জানাবেন কি? এখন থেকে পরাণের গানে অনুরোধ করলে যাতে গান শোনানো হয় সে ব্যাপারে দৃষ্টি দেবেন। আমি আগামী ফিক্সড পয়েন্টে দর্পণ ও মহানগর পূর্বের মতো 6 দিন প্রচার করার অনুরোধ করছি জানাবেন। যদি পূর্বের মতো প্রচার না হয় মহানগর ও দর্পণের পরিবর্তে উচ্চাঙ্গ সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত বাজানো হোক।
0: এমডি বেল্লাল শেখ, আবেগের কাছে মনে হচ্ছে নিজে হেরে যাচ্ছেন, যে কারণে আপনি অনেক অনুযোগ এবং অভিযোগ একসাথে করছেন, আমরা আসলে সবগুলো বিষয়ে বিবেচনা করছি, কখনোই কাউকে ছোট করার চেষ্টা করা হচ্ছে না। এটা তুলনাগুলো আপনার ভিতরে তুলনা, যে হয়তো আমারটা বাড়ানো হচ্ছে না, অন্য কারো জিনিস পঠিত হচ্ছে বা শোনা হচ্ছে। আমরা সকলকে বিবেচনা করি, তারপরও আপনার মেইলের জন্য ধন্যবাদ
1: স্যার। পরের শ্রোতার ইমেইল কিন্তু আমরা পড়া হচ্ছে না, কিন্তু প্রাপ্তি স্বীকার করা হচ্ছে। মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে লিখেছেন, আন্তরিক শুভেচ্ছা নেবেন। আমি নিয়মিত শ্রোতা ও ইমেইল প্রেরক, দীর্ঘদিন যাবৎ ইমেইলের উত্তর পাচ্ছি না। সমীপেশু অনুষ্ঠানে ইমেইল আর চিঠির সংখ্যা বেড়ে গেলে আসন্ন শীতকালীন সময়সূচিতে সমীপেশু অনুষ্ঠানটি সপ্তাহে দুদিন প্রচারের অনুরোধ করছি।
0: ভাই মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আর আপনি উত্তর পাচ্ছেন না, বিষয়টি কতটুকু সঠিক না যাচাই করা উচিত, কারণ আমরা উত্তর দিতে না পারলেও তার প্রাপ্তি স্বীকার করে থাকি। সমীবেশির ব্যাপারে যেটা বলেছেন সেটা বিবেচনা থাকতে পারে, তবে এই মুহূর্তে সিদ্ধান্ত নেই। আপনার মেয়ের জন্য আবারও ধন্যবাদ।
1: পরের শ্রোতার ইমেইল স্যার পড়া হয় না, প্রাপ্তি স্বীকার দেওয়া হয়, কারণ উনি প্রতি সপ্তাহে এআই থেকে এক মানে ইয়া করে ঠাসে লিখে রাখে, যেটা পড়ার কোনো কিছুই থাকে না। আজকেরটাও এআই কিন্তু খানিকটা পড়া যায়। জাকির হোসাইন ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতারের জনপ্রিয় চিঠিপত্রের অনুষ্ঠান সমীপেশু আমার সপ্তাহের সবচেয়ে কাঙ্ক্ষিত এক ভালোবাসার নাম। প্রতি সপ্তাহে অনেক আশা শ্রম আর আবেগ ঢেলে কত কথা মনের মধ্যে জমিয়ে একটা ইমেল সাজিয়ে পাঠাই সমীপেশুর ঠিকানায়। ইমেলটি করার পর থেকে শুরু হয় প্রহর গোনা। শনিবার রাত 9:05 রেডিওর স্পিকারের পাশে কান পেতে অধীর আগ্রহে বসে থাকি, কখন কণ্ঠে কখন প্রিয় কখন উপস্থাপকের কণ্ঠে ভেসে উঠবে আমার নাম, কখন শোনানো হবে আমার অনুভূতির কথাগুলো। কিন্তু বিগত 4 সপ্তাহ ধরে সেই দীর্ঘ প্রতীক্ষার শেষ পরিণত হচ্ছে, কিন্তু বিগত চার সপ্তাহ ধরে সেই দীর্ঘ প্রতীক্ষার শেষ পরিণতি হচ্ছে এক গভীর হতাশায়। প্রতি পর্বেই মূল ইমেলটি পাঠ না করে কেবল প্রাপ্তি স্বীকারের তালিকায় আমার নামটি ঘোষণা করে পর্ব শেষ করা হচ্ছে। পুরো সপ্তাহ ধরে এত কষ্ট করে লিখে যখন দিন শেষে কেবল প্রাপ্তি স্বীকারে নাম শুনতে পাই, তখন বুক জুড়ে অভিমান আর বিরক্তি জমা হয়। মনে প্রশ্ন জাগে, এ কি শুধুই নিয়মের বাধ্যবাধকতা, নাকি আমার সাথে অজান্তেই কোনো বৈষম্য করা হচ্ছে? তাহলে মনে হয় বাংলাদেশ বেতারের কাছে আমার মতামত সম্পূর্ণ ভিত্তিহীন। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সংবাদ পর্যালোচনার পর দুইটি দেশাত্মবোধক না কর্তৃপক্ষের কাছে অনুরোধ সংবাদ পর্যালোচনার পর দুইটি দেশাত্মবোধক গান না বাজিয়ে সমীপেশু রাত নটায় শুরু করা হোক।
0: ভাই জাকির হোসাইন, আপনার মতামতটি আমাদের বিবেচনায় থাকলো, তবে 9:05 সিদ্ধান্ত গ্রহণ করার পিছনে অনেক যুক্তিকতা আছে, তবু আপনি একটা যুক্তি উপস্থাপন করেছেন। আর আপনি নিজের যে আবেগ অনুভূতির কথা বলেছেন, আশা করি আজকের চিঠি আপনার মেইল যেহেতু পড়া হয়েছে, রিপিট আপনার মেইল যেহেতু পড়া হয়েছে, আপনি এটা বুঝতে পেরেছেন। তবে একটা বিষয় আমাদের পর্যবেক্ষণে আছে, সেটা হলো যে অনেক সময় আপনার চিঠিগুলো কিছুটা হইলো আপনি তৃতীয় পক্ষের উপর নির্ভরশীল, অন্য ভাষায় বলবো এআই নির্ভরশীল। আমরা এআই এর সাহায্য নেব, কোনো সমস্যা নেই, তবে সেখানে নিজের প্রাধান্য থাকতে হবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: শ্রী বিকাশ চন্দ্র ঝা পূর্বাশা বেতার শ্রোতা ক্লাব বেংহারি ব্রাহ্মণপাড়া কালীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন, সকলকে জানাচ্ছি শরতের শুভেচ্ছা। আসছে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, আর মাত্র কদিন হল মহালয়ার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা। বাংলাদেশ বেতার থেকে কি শ্রোতাদের জন্য ফোন ইন অনুষ্ঠান প্রচার করা হবে? এবার গীতিনকশা প্রচার না করে ঈদের মতো করে শুভেচ্ছা বার্তা প্রচার করার জন্য বিনীত অনুরোধ করছি।
0: শ্রী বিকাশ চন্দ্র ঝা, আপনার অনুরোধটি আমাদের বিবেচনায় থাকলো, নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
1: আরিফ মাহমুদ পরশ দ্বীপ শিখা বেতার শ্রোতা ক্লাব কাপাসিয়া গাজীপুরের বন্ধু, আপনার ইমেইলে আপনি কোথাও কোনো রকম দাড়ি ব্যবহার করেন না, যার কারণে আসলে ইমেইলের ভাষা বোঝা একটু মুশকিল হয়ে পড়ে। আশা করছি আগামীতে অবশ্যই আপনার লেখায় দাড়ি কমার ব্যবহার করবেন। লিখেছেন, বাংলাদেশ বেতার আমার বিনোদনের একমাত্র মাধ্যম, জাতীয় এই গণমাধ্যমে শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও বিনোদনে ভরপুর নানান বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচার করে আসছে যুগ যুগ ধরে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে দিনে তিনটি ম্যাগাজিন অনুষ্ঠান, সপ্তাহের ছয় দিন প্রচার কার্যক্রম চালিয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু কিছুদিন আগে দুটো ম্যাগাজিনের প্রচার চার এবং দুই দিন হলেও সেপ্টেম্বর মাস পর্যন্ত উত্তরণ অনুষ্ঠানটি সপ্তাহের ছয় দিন প্রচার হত। শীতকালীন অনুষ্ঠান সূচিতে তিনটি অনুষ্ঠানই সপ্তাহে মাত্র দুদিন প্রচার হবে, যা শুনে শ্রোতাদের মনে প্রশ্ন উঠেছে, পুরনো একটি গণমাধ্যম রেডিও শ্রোতানন্দিত অনুষ্ঠানগুলো বন্ধ করে কি রেডিও তার ইতিহাস ও ঐতিহ্য মুছে ফেলতে চাইছে? আমার দাবি, এই তিনটি অনুষ্ঠানই বরাবরের ন্যায় সপ্তাহের ছয় দিন প্রচার কার্যক্রম চালানো শুরু করার বিনতি আমার দাবি এই তিনটি অনুষ্ঠানই বরাবরের ন্যায় সপ্তাহের ছয় দিন প্রচার কার্যক্রম শুরু করার বিনীত অনুরোধ করছি। নইলে আমরা সারা দেশের সকল শ্রোতারা মিলে বাংলাদেশ বেতারের মহাপরিচালক বরাবর স্মারকলিপি পাঠাব পুরনো এই ঐতিহ্যের অনুষ্ঠানগুলো ফেরত আনার জন্য। আশা করছি বেতার কর্তৃপক্ষ সুদৃষ্টি দেবেন, শ্রোতাদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে অনুষ্ঠান প্রচার করবেন।
0: আরিফ মাহমুদ পরশ, অবশ্যই আমরা শ্রোতাদের চাহিদাকে বিবেচনায় রেখে অনুষ্ঠান প্রচার করছি। আর যে সিদ্ধান্ত এবং যে পরিবর্তন আসছে সেটাও দীর্ঘদিনের গবেষণা এবং শ্রোতাদের মতামতের ভিত্তিতে করা হয়েছে। তারপরও আপনার মতামত আমাদের কাছে আবারও জমা থাকলেও নিয়মিত লাগবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: কৃষ্ণ কর্মকার কৌশিক, উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ বন্দর কর্মকার পট্টি মঠ পাড়িয়া পিরোজপুর থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আমার একটি স্পন্দন, যার কাছে আছে যত কষ্ট, বেদনা, সহানুভূতি সবকিছুই পাই। আমার জীবনের একজন পথ প্রদর্শক হিসেবে মনে করছি বাংলাদেশ বেতারকে। এর ছোঁয়ায় আমার জীবন একটি সোনার সংসারের রূপ নিয়েছে। ধন্যবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রকে, এক একটি অনুষ্ঠান এক একটি পাঠশালা হিসেবে মনে করছি।
0: কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনার মনে করাটি সঠিক আছে এবং আমরা অনুষ্ঠান যখন পরিকল্পনা গ্রহণ করা হয় তখন এভাবেই বিবেচনায় রাখা হয়। আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
1: হীরামন শেখ,
0: আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: হীরামন শেখ, রবিন দা ও রেহানা শেখ গোংরা, রানাবন্ধ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন, রেডিও শুনুন, ভালো থাকুন, কাজের ফাঁকে অলস ক্ষণে একলা যখন মনটা বসে, রেডিওটা টিপলে পড়ে সব বিষাদ যায় গো ভেসে। পুরনো দিনের মিষ্টি গান কিংবা দেশের টাটকা খবর, শব্দ তরঙ্গ ভাসিয়ে নেয় নিমেষেই সব ক্লান্তি জবর। ঘরগেরস্থির কাজের মাঝে সঙ্গী সেত পরম সুখে, হারিয়ে যাওয়া শৈশবকে ফিরিয়ে আনে হাসির মুখে। হেডফোনটা কানে গুঁজে কিংবা ঘরের কোণের বাক্সে, একলা থাকার গল্পগুলো মিষ্টি সুরে নতুন রূপে সে একলা থাকার গল্পগুলো মিষ্টি সুরে নতুন রূপ সে তাই তো বলি বন্ধু শোনো, একটুখানি সময় রাখো, রেডিওর ওই জাদুর টানে রেডিও শুনুন, ভালো থাকুন।
0: হীরামন শেখ, রবীন্দা ও রেহানা শেখ, আপনাদের এত সুন্দর সাজানো লেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। আপনাদের মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফ্রেশিয়া বেতার শ্রোতা ক্লাব, ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, অনেকদিন হল খান আতাউর রহমান অভিনীত নাটক প্রচার করা হচ্ছে না, তা যেন তাড়াতাড়ি প্রচার করা হয়। আমি ইউফোনি অনুষ্ঠানের পুরস্কার বিজয়ী হিসেবে আমার নাম বলা হয়েছে। গত আট সাত 2026 তারিখে আমার পুরস্কারটি পাইনি। আমাকে ইউফোনি থেকে দুবার ফোন করেছে, একবার কথা হয়েছে, আরেকবার আমাকে ফোন করে পাইনি। আমিও একবার ফোন করেছি, আমার কল কেউ রিসিভ করেনি। আমাকে আরেকবার ফোন করতে বলবেন সকাল দশটা থেকে। হেসে নেই আগে। আমাকে আরেকবার ফোন করতে বলবেন সকাল দশটা থেকে। পড়বো স্যার, এগুলি
0: পড়েন।
1: আমাকে, আমি তো পড়তেই পাচ্ছি না হাসির চোটে। আমাকে আরেকবার ফোন করতে বলবেন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে, আমার সাথে যদি মোবাইল কি লিখছে আমার সাথে যদি মোবাইলটা থাকে বা আমি যদি মোবাইলের কাছে থাকি তবেই রিসিভ করব, আর আমাকে যদি ফোন করে না পায় তবে আমার কাঙ্ক্ষিত কুরিয়ার সার্ভিসে সোলার রেডিও পাঠাতে বলবেন। ইউফোনিতে যারা দায়িত্বে আছেন তাদের অবগত করবেন, আমার পরে যারা পুরস্কৃত হয়েছে ইউফোনি থেকে তারা তাদের পুরস্কার কুরিয়ার সার্ভিস থেকে পুরস্কার পেয়ে গেছেন। আমি তো আগেও আমার কাঙ্ক্ষিত ঠিকানা দিয়ে দিয়েছি, তারপরও কেন আমার পুরস্কারটি পাঠানো হচ্ছে না? ইউফোনি অনুষ্ঠানে কুইজের উত্তর ডাকযোগেও গ্রহণ করার বিনীত অনুরোধ রইল, কারণ অনেকেই মোবাইলের মাধ্যমে কুইজে অংশগ্রহণ করতে পারে না, আবার অনেকের স্মার্ট বা অ্যান্ড্রয়েড মোবাইল নেই। এদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী রয়েছে, তাদের কথা চিন্তা করে ব্যবস্থা নেবেন।
0: ভাই মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ, আপনি মনের মাধুরী মিশিয়ে অনেকগুলো কথা লিখেছেন, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আপনার পুরস্কার খুব শীঘ্রই পেয়ে যাবেন, আবারও লিখবেন।
2: কেটেন না ভাইয়া, এটা শ্রোতারা শুনুক, কেমন লোক। সময় আছে তো না ভাইয়া? ওয়াকিব ভাই, ওয়াকিব ভাই, সময় আছে না?
1: এবারে আপনাদের পাঠানো চিঠি থেকে পড়ছি। তাবারাকা সিদ্দিকিয়া মহল্লা সোনাডাঙ্গা খুলনার বন্ধু লিখেছেন, সাদা দুপুর রং কখনো বা রঙিন, কাগজে লেখা হলো কিছু কথা, সেই শব্দমালায় থাকে মায়া, থাকে প্রয়োজন অপ্রয়োজনের গন্ধ, আরে থাকে প্রয়োজন অপ্রয়োজনের গল্প। কাগজটি ভাঁজ করে ঢোকানো হলো হলুদ কিংবা বাদামি খামে, খামের উপর লেখা হলো প্রেরক ও প্রাপকের ঠিকানা, তারপর সেটি খুব যত্ন করে ফেলে দেয়া হল ডাকবাক্সে। শুরু হল অপেক্ষা, চিঠি কবে পৌঁছবে, কবে আসবে তার উত্তর। কাগজ কলমে চিঠি লেখার অভ্যাসকে আবারও মানুষের জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে আজ পয়লা সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবস পালন করা হয়। আমার প্রিয় সমীপেশুকে জানাই চিঠি দিবসের শুভেচ্ছা। সমীপেশু অনুষ্ঠানে প্রতিনিয়ত অসংখ্য ইমেইল ও হাতে লেখা চিঠির মেলা বসে, আমরা শ্রোতারা তন্ময় হয়ে আমাদের চিঠির ও ইমেইলের জবাব শুনতে পাব বলে প্রতি শনিবার ঠিক রাত 9:05 অপেক্ষা করে থাকি। সুন্দর শব্দ চয়ন ও শুদ্ধ উচ্চারণে আমাদের চিঠি ও ইমেইলগুলো চমৎকারভাবে পড়ে দেয়া হয়, আর শ্রদ্ধেয় আব্দুল হক স্যার সাবলীলভাবে প্রতিটি লেখার উত্তর দিয়ে থাকেন। আমরাই ইমেইলের মাধ্যমে বেশি বেশি করে সমীপেশু সহ বিভিন্ন অনুষ্ঠানে বেশি পরিমাণে হাতে লেখা চিঠি জমা করি এবং চিঠি লেখার ঐতিহ্যকে টিকিয়ে রাখি। সকল শ্রোতা ও লেখক বন্ধুদেরকে জানাই বিশ্ব চিঠি দিবস 2026-এর আন্তরিক শুভেচ্ছা।
0: বোন তাবারাকা, আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনি এখানে পহেলা সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবস উল্লেখ করেছেন। আমরা তো বাংলাদেশ বেতার দাবি করি যে চিঠি যদিও পোস্ট অফিসের কাজ, এর প্রচার এবং প্রসারে তারা ভূমিকা রাখবে, কিন্তু সে ভূমিকা আমরা বাংলাদেশ বেতার রাখছি। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে শ্রোতাদেরকে সংযুক্ত করার ক্ষেত্রে চিঠি পড়া এবং চিঠি প্রাপ্তি দিয়ে আমরা পোস্ট অফিসের ঐতিহ্যকে ধরে রাখছি, এবং আপনারাও সেক্ষেত্রে ভূমিকা রাখছেন। আপনার চিঠির জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি।
1: মনোয়ারুল ইসলাম, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কলেজ হাট, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে লিখেছেন, কষ্ট করে লেখা চিঠি যখন স্বীকৃতি পায় তখন সেই কষ্টগুলো আর কষ্ট থাকে না, রূপ নেয় অনাবিল আনন্দে। রাত জেগে ভাবনার শব্দগুলোকে বাক্যে গাঁথা, অনুভূতিগুলোকে চিঠির পাতায় সাজানো, রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে পোস্ট অফিসে গিয়ে চিঠি পাঠানোর যে শ্রম, স্বীকৃতির স্পর্শে সেই শ্রম হয়ে ওঠে সার্থক। গত 10ই সেপ্টেম্বর সেরা পত্রলেখকের পুরস্কার হাতে পেয়ে ভীষণ আনন্দিত হয়েছি, এজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই সমীপেশু অনুষ্ঠান ও বাংলাদেশ বেতারকে। তবে একটি ছোট্ট অনুরোধ, পুরস্কারগুলো কুরিয়ারে বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানোর প্যাকেটটি আরও যত্ন সহকারে করতে হবে, কারণ কুরিয়ারে পাঠানো অনেক সামগ্রী ভাঙাচোরা অবস্থায় পৌঁছায়। আমার প্রাপ্ত পুরস্কারটিও কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায় হাতে এসেছে, যদিও সৌভাগ্যবশত সেটি সচল ছিল।
0: ভাই মনোরুল ইসলাম, আপনাকে আমাদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আপনি পুরস্কারটি পেয়েছেন, এর জন্য আমাদেরও ভালো লাগলো। আর যে বিষয়টি আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন, এর সাথে কুরিয়ার জড়িত আছে, আমরা আমরা যেমন সচেতন হব, কুরিয়ারকেও সচেতন হওয়ার জন্য পরামর্শ দেব। আপনার চিঠির জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ শরীফ উদ্দিন, বৈশাখী বেতার শ্রোতা সংঘ, মাহির খাড়ুয়া, গফরগাঁও, ময়মনসিংহ থেকে লিখেছেন। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত শ্রোতাদের অনুরোধের গানের আসর নিবেদন, যা প্রতি রোববার রাত ১০টায় প্রচারিত হয়ে থাকে, কিন্তু কোনো প্রকার নোটিশ বিজ্ঞপ্তি ছাড়াই গত ২ সপ্তাহ যাবৎ নিবেদন প্রচার করা হচ্ছে না, যার স্থলে অন্য একটি অনুষ্ঠান পুনঃপ্রচার করা হয়েছে যা অনভিপ্রেত। কোনো অনুষ্ঠান প্রচারে পরিবর্তন আসলে তা পূর্ব ঘোষণার মাধ্যমে শ্রোতাদের জানানো যেতে পারে। বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট মতামত জানার আগ্রহ প্রকাশ করছি।
0: এরা কি উত্তর দেব?
2: হ্যাঁ স্যার, আরো একদিন উনি লিখছিল এই বিষয়ে, এখন কেন যে জানায় না, এনারাই জানে, সবাই তো উদাস।
0: আমার বলে দিয়ে কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম, ঠিক
2: আছে।
0: ভাই মোহাম্মদ শরীফ উদ্দিন, আপনার পত্রের জন্য ধন্যবাদ, এবং আপনার উল্লিখিত বিষয়টি আমরা কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিলাম, নিয়মিত লিখবেন। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
1: আব্দুল ওয়াহাব প্রধান, সম্রাট রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকি বাজিত, বড়িয়াহাট, শিবগঞ্জ, বড়িয়াহাট, মোকামতলা, বগুড়া থেকে লিখেছেন। ইউফোনি অনুষ্ঠানে কনক চাপাকে চাই।
0: ভাই আব্দুল ওহাব প্রধান, সম্রাট, আমরা অবশ্যই ইউপিএন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে আপনার মতামত জানিয়ে দিলাম, নিয়মিত লিখবেন, আপনার পত্রের জন্য ধন্যবাদ।
1: এবারে আপনাদের পাঠানো চিঠি ও ইমেইলে প্রাপ্তি স্বীকার করছি। আসিব আকন, শিক্ষার আলো বেতার শ্রোতা ক্লাব, মাছুয়াখালী, লক্ষ্মীপাশা, বাকেরগঞ্জ, বরিশাল, মোহাম্মদ আজমাইন হোসেন, পলাশতলী, মঙ্গলবাড়ি, জয়পুরহাট, তানজিলা সাথী, মহানগর বেতার শ্রোতা ক্লাব, উত্তর বাসাবো, ঢাকা, ফয়সাল আহমেদ শিপন, বি এম কৌশিক আহমেদ সুজন, তাসলিমা খানম সুমি, আফিয়া খানম জুলি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায়ের, সুলতানশাহী, গোপালগঞ্জ, বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সৈকত কুমার দাস, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীরবন্দর, চিরির বন্দর, দিনাজপুর, শ্রী বিথি চক্রবর্তী, শ্রীদীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, সুন্দর দিঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে। এবারে জেনে নিন আমাদের কাছে লিখবার ঠিকানা। চিঠি লিখুন সমী পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন esomipeshu@gmail.com, esamipeshu@gmail.com। প্রিয় শ্রোতা, আপনারা অনেকেই লিখবার সময় কোন রকম দাঁড়ি কমা কিছুই ব্যবহার করেন না, এতে করে আপনাদের লেখার কি বলে স্যার এটাকে,
0: ভাবার্থ বোঝা কঠিন হয়ে যায়।
1: এতে করে আপনাদের লেখার ভাবার্থ বোঝা আমাদের জন্য কঠিন হয়ে যায় কিংবা বদলে যায়। তাই দয়া করে যখনই লিখবেন নিজে বুঝেই লিখবেন, এবং তা যেন আমরা পড়তে পারি সেভাবে করেই লিখবেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: টাইমে কভার হবে তো?
0: থ্যাংক ইউ।
2: আমরা স্যার আগামী সপ্তাহে তাহলে সমস্যা না থাকে।

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্জে। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ পাঁচ পিশালী গানের আয়োজনে। প্রথমেই আপনাদের জন্য রেখেছি দেশের গান, গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলাউদ্দিন আলী।

0: বাংলাদেশ বেতার এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জ। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলো হার্জ, এফএম 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.pd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। শিক্ষা মানুষকে নম্র করে, বুদ্ধিমত্তা মানুষকে উন্নত করে, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তার সংযোগ মানুষকে মহান করে। শ্রোতা বন্ধুরা, ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে 2026 সালের জন্য মনোনীত গুণী শিক্ষকগণকে সম্মাননা প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। আজ বিশ্ব শিক্ষক দিবস 2026। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি ফাতিমা আফরোজ সোহেলি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন। জাতি গঠনে শিক্ষকদের অনন্য অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের 101 গুণী শিক্ষককে আজ বিশেষ সম্মাননা দেওয়া হবে। এ উপলক্ষে নির্বাচিত প্রত্যেক শিক্ষককে নগদ 2,00,000 টাকা ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া এমপি এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ও মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মাহাদি আমিন। এছাড়া বক্তব্য রাখবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শ্রোতা বন্ধুরা, ইউনেস্কো ঘোষিত এবারের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য শিক্ষকদের পাশে, পেশার সুরক্ষায় 60 বছর মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ করা। দিবসটির মূল লক্ষ্যই হল শিক্ষা ও সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদানকে স্মরণ করা এবং যথাযথ মূল্যায়নের মাধ্যমে শিক্ষকতা পেশার মর্যাদা সুদৃঢ় করা। এবছর বিভিন্ন ক্যাটাগরিতে যে 101 শিক্ষক এ রাষ্ট্রীয় সম্মাননা পাবেন, তার মাঝে প্রাথমিক পর্যায়ে 10 যারা সাধারণ শিক্ষায় 8 ও মাদ্রাসায় 2, মাধ্যমিক পর্যায়ে 20 সাধারণ মাধ্যমিকে 10, কারিগরিতে 5 ও মাদ্রাসায় 5, কলেজ পর্যায়ে 25 শিক্ষক সাধারণ শিক্ষায় 15, কারিগরিতে 5 ও মাদ্রাসায় 5 এবং সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে 20 শিক্ষক যারা সরকারি বিশ্ববিদ্যালয়ে 18, বেসরকারিতে 2 শিক্ষক রয়েছেন এই 20 ক্যাটাগরিতে। এছাড়া চিকিৎসা শিক্ষায় 10, মেডিকেল কলেজে 5 ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 5, কৃষি বিশ্ববিদ্যালয়ে 3, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 3, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরিতে 4 এবং প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় নির্বাচিত আরও 6 শিক্ষক এবারের যে পুরস্কার পাবেন শিক্ষকরা সে ক্যাটাগরিতে রয়েছেন। গুণী শিক্ষক নির্বাচনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পৃথক সার্চ কমিটি গঠন করেছিল। প্রতিটি ক্যাটাগরিতে সুপারিশকৃত প্যানেল থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা অনুমোদন করে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আজকের এই বিশেষ দিনটি উপলক্ষে এই ওসমানী স্মৃতি মিলনায়তনের কেন্দ্রীয় আয়োজন সহ রাজধানী সহ সারা দেশে কিন্তু জেলা উপজেলা প্রতিটি স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি চলছে। শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করে আছি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির। তিনি উপস্থিত হলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

0: শ্রোতা বন্ধুরা, ওসমানী স্মৃতি মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির উপস্থিতির পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হলো মূল অনুষ্ঠান। চলুন আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করি।
1: বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা, জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদান সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং গুণী শিক্ষকগণকে সম্মাননা প্রদানের মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি সম্মান প্রদর্শন, তাঁদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা। বিশ্ব শিক্ষক দিবস পালনের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। দেশের বিভিন্ন স্তরের 102 জন গুণী শিক্ষককে আজ বিশেষ সম্মাননা দেওয়া হবে। গুণী শিক্ষকগণ প্রত্যেকে 2 লাখ টাকার চেক, একটি মেডেল, সম্মাননা সনদ এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত সম্মাননা পত্র পাবেন।
2: সুধীবৃন্দ, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে আজ একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনে রয়েছি আমি নীলুফার জাহান
1: এবং আমি দেওয়ান সাইদুল হাসান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ নাজমুল হুসাইন, প্রভাষক আরবি ও ইসলাম শিক্ষা, সরকারি মাদ্রাসা আলিয়া, ঢাকা।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,

0: ইরশাদ হচ্ছে, অরুণ আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্তপিণ্ড থেকে। পড়ুন, আপনার রব বড়ই অনুগ্রহশীল, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে এমন বিষয় শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক আয়াত নং 1-5।
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন অধ্যাপক রীতা হালদার, ভূগোল ও পরিবেশ বিভাগ, ইডেন মহিলা কলেজ।
2: নমস্কার, পবিত্র গীতা থেকে পাঠ করছি। সাংখ্যযোগ থেকে বলছি, রাগ দ্বেষ বিমুক্ত স্তু বিষয় ইন্দ্রিয়শ্চরণ আত্মবাসীর বিধে আত্মা প্রসাদমধিগচ্ছতি প্রসাদে সর্বদুঃখ নাং হানির শ্যাপ জায়তে প্রসন্ন চেতসু হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অর্থাৎ যাহার মন নিজ বশে আছে এবং যাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়াছে, তিনি সংসারে দুঃখভোগী থাকিলেও অন্তরে আত্মতৃপ্তি লাভ করেন। যাহার হৃদয় সদাই প্রসন্ন থাকে, তাহার সকল দুঃখের হানি হয় এবং বুদ্ধি অতি সহজেই স্থির হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
3: এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন শুক্লা বড়ুয়া, সহকারী শিক্ষক, ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়, ঢাকা।
4: নমস্কার। নম তাসা ভগবত আরাহত সম্মা সম্বোধাস্য। গৌতম বুদ্ধের শিক্ষা হল বিশ্ব মানবতার এবং ইহজাগতিক ও পারমার্থিক জীবনের। বুদ্ধ মঙ্গলসূত্রে 38 প্রকার মঙ্গল বিষয়ক শিক্ষার কথা বলেছেন, যেমন বিনয়ী সুশিক্ষিত হওয়া, সত্য ও সুবাসিত বাক্য বাসন করা এবং সৎলোকের সংস্রব ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠন করা। গৌতম বুদ্ধের মতে এগুলো সবাই ধারণ ও গ্রহণ করতে পারে এবং সর্বজনীন শিক্ষার অধিকার। তাই ধর্মপদে ব্যক্ত হয়েছে, সব পাপস্য অকারণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পারিয়দ পাহানম এথং বুদ্ধানুশাসনম। অর্থাৎ সব রকম পাপ থেকে বিরত থাকা, সদা কুশলকর্ম সম্পাদন করা এবং স্বীয় চিত্তকে পরিশুদ্ধ রাখা, এটাই গৌতম বুদ্ধের অনুশাসন। সব্যে সত্তা সুখিতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রতন ব্রহ্ম, সহকারী শিক্ষক ইংরেজি, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ধানমন্ডি, ঢাকা।
5: নমস্কার, পবিত্র বাইবেল থেকে পাঠ করছি হিতোপদেশ 4:5-8। প্রজ্ঞা উপার্জন করো, সুবিবেচনা উপার্জন করো, ভুলিও না আমার মুখের কথা হইতে, বিমুখ হইও না, প্রজ্ঞাকে ছাড়িও না, সে তোমাকে রক্ষা করিবে, তাহাকে প্রেম করো, সে তোমাকে সংরক্ষণ করিবে। প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জন করো, সমস্ত উপার্জন দিয়ে তুমি সুবিবেচনা উপার্জন করো, তাহাকে শিরোধার্য করো, সে তোমাকে উন্নত করিবে, যখন তাহাকে আলিঙ্গন করিবে সে তোমাকে মান্য করিবে। পাঠ সমাপ্ত হল, ধন্যবাদ।
3: উপস্থিত সুধী, এবছর বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হল শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, এর মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গড়া 60 বছর। স্ট্যান্ডিং উইথ টিচার্স, 60 years অফ প্রটেক্টিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস অ্যান্ড শেপিং আওয়ার ফিউচার্স।
1: সম্মানিত সুধী, এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন জনাব আব্দুল খালেক, সচিব মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব শিক্ষক দিবস 2026 অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শিক্ষামন্ডলের মাননীয় মন্ত্রী জনাব এহসানুল মিলন, শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার জনাব মাহাদি আমিন, মঞ্চে উপবিষ্ট জাতীয় অধ্যাপক মাহবুল্লাহ স্যার, সামনে উপস্থিত সম্মানিত মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং জাতীয় সম্মাননাপ্রাপ্ত গুণী শিক্ষকবৃন্দ, ভাইস চ্যান্সেলরবৃন্দ, আসসালামু আলাইকুম। 1966 সালে ইউনেস্কো এবং আইওএলও কর্তৃক যে গৃহীত সনদ হয়েছিল তারই ধারাবাহিকতায় 60 বছর পর বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমরা 102 জন বিভিন্ন স্তরের শিক্ষককে সম্মাননা দিতে পেরে আমরা আনন্দিত গর্বিত। এই দিনে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সম্মানিত গুণী শিক্ষকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক পর্যায়ে 81তম জাতিসংঘে ভাষণে অনেক কিছু বলার সাথে সাথে শিক্ষার গুরুত্ব উনি উল্লেখ করেছেন। জাতীয় উন্নতির মূল ভিত্তি শিক্ষা, গবেষণা, মানব সম্পদ উন্নয়ন এবং শিক্ষাকে তিনি গুরুত্ব দিয়েছেন। আজ থেকে 7 মাস আগে 25 ডিসেম্বর 1925 মাননীয় প্রধানমন্ত্রী ওনার প্লেনের কথা ঘোষণা করেছিলেন পূর্বাচলের রাজপথে। তারই ধারাবাহিকতায় আমরা এই 7 মাসে শিক্ষাক্ষেত্রে যে প্রভূত উন্নতি করেছি তার ফলে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফিরে এসেছে, আত্মবিশ্বাস ফিরে এসেছে। আজকের জমায়েত তারই বড় প্রমাণ। সম্মানিত সুধীবৃন্দ, আমি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা সহ স্মরণ করছি মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে, যিনি 1993 সনে এদেশের মহিলা শিক্ষা প্রসারিত করার জন্য, মেয়েদের বাল্যবিবাহ রোধ করার জন্য এবং জ্বরে পড়া রোধ করার জন্য সার্বজনীন বৃত্তি প্রদান চালু করেছিলেন। কালের পরিক্রমায় পরবর্তী পর্যায়ে ফেটিস সরকার আমলে সেটি বন্ধ হয়ে মাত্র 50-60% ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 7 মাসের মাথায় অর্থের সংকট থাকা সত্ত্বেও নির্দেশ দিয়েছেন যে আমরা 70 লক্ষ মেয়েকে সার্বজনীনভাবে সবাইকে বৃত্তি প্রদান করব। আমরা গর্বিত, আনন্দিত যে এমন একজন নেতা পেয়েছি যিনি 7 মাসের মাথায় 70,000 শিক্ষকের পেনশন এবং অবসর ভাতা পাওয়ার পথ সুগম করেছেন। ইএফটি এবং আইবিএসের মাধ্যমে আমরা সেই পথকে সুপ্রস্তুত করেছি এবং সুগম করেছি। সদ্য শিক্ষকবৃন্দ, আমরা কারিকুলাম আপডেট করেছি আপনাদের শিক্ষকবৃন্দের দ্বারাই, কিন্তু কারিকুলাম স্কুলে যখন পড়ানো হবে তখন শিক্ষকদের প্রয়োজন। আমরা সেই 102 জন শিক্ষককে আমাদের প্রতিনিধি চাই, আমাদের সাথে কাজ করার আমরা আপনাদেরকে আহ্বান জানাই। আগামী দিনে আপনারাই হবেন আমাদের সারথি। এই 102 জন শিক্ষক আগামী দিন জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান সহ যাতে তাদের প্রাপ্য সম্মান ফিরে পায় আমরা সেই জন্য আপ্রাণ চেষ্টা করব। আমার অনেক কিছু বলার ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সময় কম, 4:30 ক্যাবিনেট মিটিং, সবাইকে স্বাগত জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
3: সুধীবৃন্দ, এখন বক্তব্য প্রদান করবেন জাতীয় অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহৎ অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন, অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় খুব কম, আমাকে দু কথা বলতে হচ্ছে, তাই বলছি। আজ বিশ্ব শিক্ষক দিবস। এই বিশ্ব শিক্ষক দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে, আজকের এই মুহূর্তে আমরা ঘোষণা করেছি আমরা শিক্ষকদের পাশে দাঁড়াব। শিক্ষকদের পাশে দাঁড়াবো এই জন্য, কারণ শিক্ষকরা বলেন, মোরা শিক্ষক ধরনীর মোরা দীক্ষক। এই ধরনীর দীক্ষকদেরকে আমরা যদি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রীতি জানাতে না পারি, তাহলে আমাদের জীবন সাধনা অসম্পূর্ণ থেকে যাবে। আমি এখানে শিক্ষক এবং শিক্ষকদের সম্পর্কে দু একটি মূল্যবান কথা যেটা মনীষীরা বলেছেন সেটা উদ্ধৃত করতে চাই। সেটা হচ্ছে, প্রথমত, রবীন্দ্রনাথ তিনি জনৈক অধ্যাপককে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি লিখেছেন, শিক্ষা বলতে কি বোঝায়? প্রাণকে সম্পূর্ণ জাগানো। প্রাণ বলতেই বোঝায় সত্য আগ্রহের লক্ষ্য ধরে নিরন্তর এগোনো। আমাদের দেশে মানুষ আগ্রহহীন, মানুষের প্রতি তাদের আগ্রহ নেই, জ্ঞানের প্রতিও। শিশুকাল থেকে ছেলেদের মনে আমরা শিক্ষণীয় বিষয় খালি করে চালাই, তাতেই শিক্ষার আগ্রহ মারা পড়ে। অর্থাৎ চিত্তকে আমরা বইয়ের শেলফের মতো দেখি, প্রাণবান জিনিসের মতো দেখি না। আমাদের দেশে সবচেয়ে দরকার শিশুকাল থেকেই আমাদের ছেলে মেয়েদের মনে আগ্রহ জন্মিয়ে দেওয়া। চারিদিকে যা কিছু আছে সব তাতেই তাদের আগ্রহ জানানো চাই, বিচিত্র বিষয়ে। কেননা মনের খোরাক দেহের খোরাকের মতোই বিচিত্র। আমাদের শিক্ষকদের নিজেরই মনে চারিদিকের প্রতি, ছাত্রদের প্রতি আগ্রহ নেই বলেই তারা কেবল মরা মন হয়। সে মন অকর্মক ভাবে বস্তু ধারণ করতেই পারে, কিন্তু রূপ সৃষ্টি করতে পারে না। তারা বীজের বস্তার মতো, বীজকে ফলানো তাদের কর্ম নয়। যে মন অকর্মক ভাবে বস্তু ধারণ করতেই পারে, কিন্তু রূপ সৃষ্টি করতে পারে না, তারা বীজের বস্তার মতো, বীজকে ফলানো তাদের কর্ম নয়, তাদের বীজের প্রতি তাদের প্রাণগত আগ্রহ নেই। যে শিক্ষক যে বিষয়টি সর্বদাই নিজে পড়ে না, অন্যকে পড়ায়, তার শিক্ষকতার অধিকার নাই। যাই হোক, আমার পণ এই যে, এখনকার ছাত্রদের শুধু বিদ্যান করা নয়, আগ্রহবান করা, জীবনের প্রতি, জগতের প্রতি অন্তহীন ঔৎসুক্য যেন থাকে, তাহলেই তারা বেঁচে আছে বলে জান। আজকে আমাদের ব্রত হোক, একজন শিক্ষক হিসেবে আমরা আমাদের শিক্ষার্থীদের আগ্রহবান করে তুলব। কিসের জন্য? জ্ঞানের জন্য। কিসের জন্য? নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য। কিসের জন্য? দেশকে ভালোবাসার জন্য। কিসের জন্য? সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার জন্য। এটাই আমাদের নৈতিক দায়িত্ব। আজ থেকে বহু বছর আগে কবি আশরাফ সিদ্দিকী তালেব মাস্টার বলে একটি কবিতা লিখেছিলেন, সেটা একটা বিশাল কবিতা। এর প্রতিটি লাইন পড়লে মনের ভিতরটা, হৃদয়ের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। তারপরেও আমি শেষের দিকে দু তিনটি লাইন পড়ব, সেটা হচ্ছে এই, আমি যেন সেই হতভাগ্য বাতিওয়ালা, আলো দিয়ে বেড়াই পথে পথে, কিন্তু নিজের জীবনী অন্ধকার মালা। মানিকবাবু অনেক বই পড়েছি আপনার, পদ্মা নদীর মাছির ব্যথায় আমিও কেঁদেছি বহুবার, খোদার কাছে মোনাজাত করি, তিনি আপনাকে দীর্ঘজীবী করুন, আমার অনুরোধ আপনি আরো একটা বই লিখুন, আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন আর আমাকে তার নায়ক করুন। কোথাও রোমান্স নেই, খাঁটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশের। যাই হোক, সেই তালেব মাস্টারের যে সময়, আমাদের দেশের পাঠশালার শিক্ষকদের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে অনেক উন্নতি হয়েছে, কিন্তু যে উন্নতি হয়েছে সেটাই যথেষ্ট নয়, আরো অনেক উন্নতি দরকার। দরকার ছাত্র শিক্ষকের সঠিক অনুপাত, দরকার শিখন শিক্ষণের জন্য প্রয়োজনীয় সামগ্রী, দরকার স্কুলে চমৎকার শিক্ষার পরিবেশ, দরকার আনন্দময়ভাবে শেখার পরিবেশ। আজকে আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি তারেক রহমানের কাছে অনুরোধ করব, আগামী দিনগুলোতে তিনি আমাদের শিক্ষাকে আনন্দময় করে এবং বহুধামুখী করে তুলবেন এবং শিক্ষাকে যথার্থ অর্থে শিক্ষা বলে গড়ে তুলবেন, এটাই আমার কামনা। এবং তিনি নিঃসন্দেহে তার প্রতিটি কর্মে আমাদের শিক্ষকদেরকে ভুলে যাবেন না, অন্তরে অন্তরে প্রতিটি পদক্ষেপে শিক্ষকদের কথা তিনি স্মরণ করবেন। স্মরণ স্মরণ মাত্র আজ্ঞাকারী যার, মানুষ তারেই বলি মানুষ, সেই মানুষ হবেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। ধন্যবাদ।
1: এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম ভূঁইয়া এমপি, সভাপতি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज विश्व शिक्षक दिवस, दिवस टी उपलक्षे गणप्रजातंत्री बांग्लादेश सरकार शिक्षा मंत्रणालय कर्तृक आयोजित अनुष्ठान सद्य सभापति माननीय शिक्षामंत्री प्रधान अतिथि गर्व বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, শিক্ষা প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজার, মাননীয় উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহাদি আমিন, জাতীয় অধ্যাপক জনাব মাহবুবুল্লাহ, সামনে উপস্থিত মন্ত্রিসভার সদ্য সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং যাদের জন্য আজকে এই আয়োজন, গুণী শিক্ষক যারা উপস্থিত আছেন, উপস্থিত সাংবাদিক ভাইয়ের আসসালামু আলাইকুম। সময় কম, কিন্তু বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অনেক কথা আমাদের শিক্ষকদের বলার থাকে, কিন্তু বলার কোন প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ আমাদের সকল কথাই মাননীয় প্রধানমন্ত্রী জানেন। ১৯৬৬ সনে প্যারিসে আন্ত মন্ত্রণালয়ের যে সরকার, সেই সরকারের মাধ্যমে যে প্যারিসে বিশ্ব শিক্ষক দিবসের এই সুপারিশমালা গৃহীত হয়, পরবর্তীতে ১৯৯৪ সালে এই বিশ্ব শিক্ষককে মর্যাদা দেওয়া হয় পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসাবে। এই দিবসটি হল শিক্ষকদের অধিকার এবং মর্যাদার জন্য এই দিবসটিকে আপনার গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এই শিক্ষকরা যে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার পিছনে আসলে অনেক অনীহা ছিল বিগত ১৭ বছরে দেশি সরকারে, তারা শিক্ষকদের নিয়ে এই ধরনের বিশ্ব শিক্ষক দিবসে কোনো অনুষ্ঠান করেনি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবারই প্রথম এই বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। তার আগে ২০০৩ সনে আমাদের মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার নেতৃত্বে আমরা বিশ্ব শিক্ষক দিবস পালন করেছি, র্যালি করেছি এই রাজপথে। আজকে আবার ওনার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী, উনি শিক্ষকদেরকে যে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, তার পিতা ১৯৮০ সনে যখন বাংলাদেশের শিক্ষকরা ৭৫ টাকার ডিয়ারনেস অ্যালাউন্স শুধু পাইতেন, সেই সময় ১৯৮০তে বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য উনি বাংলাদেশের শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেছেন, এবং সেই বেতন স্কেলের অন্তর্ভুক্ত করে সেখানে সেই স্কেলের ৫০% বেতন আমাদেরকে দিয়েছিলেন। পরবর্তীতে শিক্ষকদের যে অসহায় শিক্ষকরা, তারা যখন বিদায়ের বেলা একটি ছাতা, জায়নামাজ, লাঠি, পায়জামা, পাঞ্জাবি, ছাত্র ছাত্রীদের টিফিনের টাকা থেকে চাঁদা তুলে তার প্রিয় শিক্ষককে বিদায় দিতেন, এই কথাটি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানতে পেরেছেন, উনি এই বেসরকারি শিক্ষকদের জন্য অবসর সুবিধা বোর্ড চালু করেন। ২০০২ সনের ২৪শে জানুয়ারি বিয়াম মিলনায়তনে তিনি বেসরকারি শিক্ষকদের এই অবসর সুবিধা চালু করে প্রতীক হিসাবে পাঁচজন শিক্ষকের হাতে অবসর সুবিধা বোর্ডের টাকা হস্তান্তর করেছিলেন। আজকে আমি শুধু উনি যে আমাদেরকে সেই অবসর সুবিধা বোর্ডের টাকা দিয়েছিলেন তা নয়, আমাদের এই স্কেলে একটি ইনক্রিমেন্ট দিয়েছিলেন, উনি আমাদের চিকিৎসা ভাতা বাড়িয়েছিলেন, আমাদের বাড়ি ভাড়া বাড়িয়েছিলেন। এই শিক্ষকদেরকে এই জন্য বিএনপি সরকারকে বলা হয় শিক্ষক বান্ধব সরকার, এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি থাকা অবস্থায় আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন এবং বিনা বেতনে অধ্যয়নের জন্য ছাত্রীদেরকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত যাতে বিনা বেতনে অধ্যয়ন করতে পারে সেই ব্যবস্থা উনি করেছিলেন নারী শিক্ষার প্রসারের জন্য। এই বর্তমানে যে আমাদের অর্থনীতির অবস্থা আপনারা সবাই জানেন, তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন জানতে পেরেছেন এই বিগত ১৭ বছর যাবৎ এদেশের শিক্ষকদের অবসর ভাতা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, শিক্ষকদের অবসর ভাতা ঠিকমতো দেওয়া হচ্ছে না, উনি জানতে পেরে ২০০০ কোটি টাকা এই অর্থনীতির উপর দাঁড়িয়েও ২০০০ কোটি টাকা এই শিক্ষকদের জন্য বরাদ্দ করে ৭৫,০০০ শিক্ষককে এই টাকাটি দিয়েছেন। মাত্র ১.৫ মাসও হয়নি, এর মধ্যে আবার এই শিক্ষকদেরকে আজকে উনি শিক্ষকদেরকে উনি সম্বর্ধনা দিচ্ছেন, এবং এই সম্বর্ধনায় দেখা যাচ্ছে যে আপনাদেরকে যে পুরস্কারটি দেওয়া হবে এটা আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যেই সম্মান আমাদেরকে দেখিয়েছেন আজকে যে দেখাচ্ছেন এটা বাংলাদেশের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা হয়ে থাকবে আজকে। এই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ব্যস্ত আমরা জানি, সেই জন্যই সময় আমি আর বেশি নিচ্ছি না। এদেশের শিক্ষা ব্যবস্থা এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে এই পর্যদস্ত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে, ঢেলে সাজাতে হলে আপনার সাথে সাথে আমাদের শিক্ষকদেরও কাজ করতে হবে। এদেশের নন এমপ্লয়েড শিক্ষক মাননীয় প্রধানমন্ত্রী আজকে কিন্তু আমাদের আনন্দের দিন, আজকে আমাদের গর্বের দিন, কিন্তু বাংলাদেশের একটি অংশের একটি শ্রেণী শিক্ষক যারা নন এমপ্লয়েডভুক্ত শিক্ষক তা সরকার থেকেও টাকা পায় না, শিক্ষা প্রতিষ্ঠান থেকেও টাকা পায় না, তাদের ছেলেমেয়েরা অনাহারে অর্ধাহারে জীবনযাপন করে। আপনিই পারবেন, আপনি তারেক রহমান যেটা দেখিয়েছেন আপনি পারবেন এদেশের এই বেসরকারি শিক্ষক কথায় যারা নন এমপ্লয়েড শিক্ষক তাদেরকে একটু এমপ্লয়েডভুক্ত করার জন্য, এবং এদেশের শিক্ষকদের সামাজিক মর্যাদা যদি বাড়াতে হয়, তাদের আর্থিক সচ্ছলতা যদি বাড়াতে হয়, তাদের যদি চাকরির নিরাপত্তা দিতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের শিক্ষকদের কিন্তু চাকরির কোনো সিকিউরিটি নাই। আজকে যে শিক্ষক এখানে বসে আছেন তিনি যদি তার প্রতিষ্ঠানে যায় গিয়ে হয়তো এরকম হতেও পারে, দেখতে পারে, যদিও আপনার সরকারের আমলে এটা হবে না, যে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ওই হেডমাস্টারের চেয়ারে বসে আছে অন্য একজন শিক্ষক, উনি আসছে একটা অনুষ্ঠানে গিয়ে দেখে অন্য একজন শিক্ষক ওই চেয়ারে বসা, বলে যে ভাই আপনি কে, বলে যে গত রাতে তো আমাকে এখানে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে দিয়েছে, বলে আমি তো প্রধানমন্ত্রী, আমি একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে গিয়েছিলাম, তা আপনাদের কালকে ম্যানেজিং কমিটি বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে আমাকে এখানে নিয়োগ দিয়ে দিয়েছে। এই চাকরির কোনো সিকিউরিটি নেই, শিক্ষকদের সামাজিক মর্যাদা, চাকরির নিরাপত্তা এবং আর্থিক সচ্ছলতা বাড়াতে হলে চাকরি জাতীয়করণের কোনো বিকল্প নেই, এবং সেটার জন্য আমি একটা হিসাব আপনাকে দিয়েছিলাম 2025-এ ঐতিহাসিক স্বরাজ্য উদ্যানে, সেখানে আমি আপনাকে একটা হিসাব দিয়েছিলাম 200 কোটি টাকার মাত্র প্রয়োজন, আর এর আগে 2024-এ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমি আপনাকে একটা হিসাব দিয়েছিলাম। আজকে আমি করজোড়ে আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই মাত্র 700 কোটি টাকা হলেই এদেশের বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা সম্ভব, এবং সেটা আপনারা হিসাব আমি আপনার মন্ত্রণালয়ে আপনার কাছে অবশ্য হিসাবটা পাঠিয়ে দিয়েছি, যদি আমাদেরকে ডাকা হয় সেই ব্যাপারে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। তো সবশেষে আমি বলতে চাই এদেশের শিক্ষকদের অনেক দূর এগিয়ে যেতে হবে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ইনশাল্লাহ এদেশের শিক্ষা ব্যবস্থা ধীরে সাজানোর জন্য আমরা দিন রাত পরিশ্রম করব। সবশেষে রবার্ট ফ্রস্টের কবিতায় দুটি লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দি উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিজেস টু স্লিপ অ্যান্ড মাইস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইস টু গো বিফোর আই স্লিপ। ধন্যবাদ সবাই।
1: সুধী এবারে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মাহদি আমিন, উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মুখপাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়।
2: আসসালামু আলাইকুম, উপস্থিত মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরবৃন্দ, শিক্ষকবৃন্দ, যারা আজকে সম্মানিত হবেন সেই বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবিদ এবং শিক্ষকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে একটা ভিন্ন মাত্রিক বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে রয়েছি। দীর্ঘদিন পর বাংলাদেশে গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষকেরা এখানে এসেছেন, যাদের মাঝে একটি বড় অংশে রয়েছে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের সাথে একটি বিশাল সাহসী দেশপ্রেমিক ভূমিকা। আমরা মহান স্বাধীনতা যুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, যেটা গত 16 বছর ধরে হয়ে চলেছে, জুলাই গণ অভ্যুত্থান, এই প্রতিটি ক্ষেত্রে দেখেছি শিক্ষকদের একটি বিশাল অংশ কিভাবে দেশের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, সত্য এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিল। আজকে সেই পথযাত্রায় যে গণতান্ত্রিক সরকার, সেখানে আমরা অত্যন্ত সৌভাগ্যবান সেই সরকারের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজকে যিনি রাষ্ট্র পরিচালনায় রয়েছেন, তিনি নিজেই অত্যন্ত শিক্ষানুরাগী একজন সরকার প্রধান। আমরা যদি দেখি বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে রাষ্ট্র এবং দল পরিচালনার বাইরেও ব্যক্তিগতভাবে ওনার উদ্যোগে জিয়া রহমান ফাউন্ডেশন এবং সুরভির মাধ্যমে কিভাবে ওনারা শিক্ষা কার্যক্রমকে গতিশীল করেছিলেন, কিভাবে লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং শিক্ষকের জন্য ভাগ্য পরিবর্তন করেছিলেন। ব্যক্তিগত সেই উদ্যোগই আজকে রাষ্ট্র পরিচালনায় অনুরণিত হয়েছে দেশের ইতিহাসে একটি অভূতপূর্ব বাজেট প্রণয়নের মাধ্যমে, যেখানে সবচেয়ে বেশি অ্যালোকেশন পেয়েছে শিক্ষা। আমরা যখন দেশে বিদেশে আলোচনা করি, সবাই অভিভূত হয়েছে বাংলাদেশের মতন অর্থনৈতিক চাপে, ফ্যাসিবাদী কারণে অনেকটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে দাঁড়িয়েও এত বিপুল পরিমাণ বাজেট কিভাবে শিক্ষার পেছনে বাংলাদেশের মতন রাষ্ট্র অ্যালোকেট করতে পারে। দেশে বিদেশে এটা প্রশংসিত হয়েছে, কিন্তু আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ বিচ্ছিন্ন কোনো বিষয় না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, এটি সেই রাজনৈতিক দল বিএনপি যারা আজকে রাষ্ট্র পরিচালনায় রয়েছে, যারা সবসময় শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষক বান্ধব নীতিমালা প্রণয়ন করেছিল। আমরা যদি বাংলাদেশের শিক্ষার প্রতিটি স্তরের দিকে তাকাই, প্রাথমিক শিক্ষা, গণশিক্ষা, মাধ্যমিক শিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা কিংবা উচ্চশিক্ষা, প্রতিটি ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের জন্য যত ভালো ভালো বড় বড় পলিসিগুলো, সেগুলো কিন্তু বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের নেতৃবৃন্দ খালেদা জিয়ার প্রত্যেকটা সরকারের সময় গ্রহণ করা হয়েছিল। আজকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শুরু করা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিংবা দেশের সবচেয়ে বেশি জাতীয়করণ, প্রতিটি লেভেল অফ এডুকেশনের ক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু পূর্ববর্তী বিএনপি সরকারের অর্জন। আমাদের শিক্ষকদের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বড় যে বিষয়গুলো রয়েছে, এমপিও ভুক্তি প্রতিষ্ঠানের, যার মাধ্যমে শিক্ষকদের আমরা দেখেছি কিভাবে অধিকার সমুন্নত হয়েছে, এনটিআরসি শুরু করা কিংবা কল্যাণ ট্রাস্ট, অবশ্য সুবিধা প্লট, প্রত্যেকটাই কিন্তু বিএনপির পূর্ববর্তী সরকারের হাত ধরে শুরু হয়েছে। সেই ধারাবাহিকতা আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যখন ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনৈতিক রাষ্ট্রযন্ত্র উত্তরাধিকারী সূত্র পেয়েছেন গত 16 বছরে ফ্যাসিবাদী কারণে, তারপরেও কিন্তু তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন শিক্ষকদের স্বার্থ সংরক্ষণে। আমরা দেখেছি অবসরপ্রাপ্ত শিক্ষকদের যে সুবিধা দিয়েছিল, যেটা বকেয়া ছিল, ফ্যাসিবাদীরা দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তনের মাধ্যমে যেটা লুটপাট করে নিয়ে গিয়েছিল, সেই টাকা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠনের পরে 6 মাসের মাঝে নিশ্চিত করে প্রাথমিকভাবে 2000 কোটি টাকা সেখানে বরাদ্দ দিয়েছিলেন এবং শিক্ষকদের হাতে তুলে দিয়েছিলেন। আজকে আমাদের যে অনুষ্ঠান, আমরা যদি ইতিহাস দেখি, নিয়মিতভাবে এখানে প্রতি বছর 12 জন শিক্ষককে সম্মাননা দেওয়া হতো। মাননীয় প্রধানমন্ত্রী যখন সেটি জানতে পেরেছেন, এত বিপুল সংখ্যক শিক্ষকদের ভেতর থেকে কেন 12 জন, তিনি নিজ উদ্যোগে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আজকে আমাদের শতাধিক শিক্ষককে আমরা এখানে সম্মাননা প্রদান করছি। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে কিন্তু শিক্ষকদের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের জন্য এবং ওনাদের আরও কিভাবে বিকশিত করা যায়, আরও কিভাবে ওনাদেরকে আপগ্রেড করা যায় প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ওনাদের কিভাবে স্ট্যান্ডার্ডাইজ টিচিং ম্যানুয়াল করা যায়, তার জন্যই একটা যুগের চাইতে আগানো যে কর্মসূচি আমরা ওয়ান টিচার ওয়ান টাইপ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, যেটা ইতিমধ্যে দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আমাদের শিক্ষকদের সর্বোচ্চ সম্মান আমরা কিভাবে দিব, মর্যাদা কিভাবে দিব, কিভাবে তাদের ক্ষমতায়িত করব, এটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে বহুমুখী কর্মযোগ্য। আমরা চাই সকল পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ আরও বেশি প্রসারিত করতে, বিদেশি উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে, টিচার এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আমরা বিভিন্ন দেশের দূতাবাসের সাথে কথা বলছি, ইন্ডাস্ট্রি একাডেমির কোলাবোরেশন বাড়াতে চাচ্ছি এবং রাষ্ট্রীয় বিভিন্ন নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে আমাদের টিচারদের যে এক্সপার্টিস রয়েছে সেটিকে কাজে লাগাতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন রয়েছে শিক্ষাক্ষেত্রে, সেখানে আমরা নতুন বেশ কিছু সাবজেক্ট ইন্ট্রোডিউস করছি, তৃতীয় ভাষা, লার্নিং উইথ হ্যাপিনেস, কারিগরি শিক্ষা, স্পোর্টস, কালচার, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নতুন নতুন শিক্ষকের প্রয়োজন হবে, কর্মসংস্থানের প্রয়োজন হবে, ওনাদের কর্মদক্ষতা বিকশিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা বান্ধবী সরকার থেকে আমরা নিশ্চয়তা দিতে চাই, আমরা শিক্ষকদের সাথে থাকব, পাশে থাকব, সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলবার জন্য শিক্ষকদেরকেই আমাদের রাষ্ট্র বিনির্মাণের প্রাণকেন্দ্রে পরিণত করব ইনশাআল্লাহ। আপনার সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: শুভবৃন্দ, এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি কে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ সকল জনপ্রতিনিধি, ক্যাবিনেট মিনিস্টার এবং সমাজের সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে সম্মানিত ব্যক্তিবর্গ, আমাদের শিক্ষকগণ, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে এমন সুন্দর একটি অনুষ্ঠানে আমরা এসেছি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সমাজের সবচেয়ে সম্মানিত যে ব্যক্তিত্ব, যারা সমাজ গঠনে সবচেয়ে বড় দায়িত্ব পালন করেন, তাদেরকে সম্মান দিতে এসেছেন। তো আমি চাইব আমরা শুরুতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সম্মানে একটা একটা রাউন্ড অফ প্রজেক্ট হাততালি দিয়ে আমরা শুরু করি। আমি আলোচনা খুব অল্প করব। আমার দায়িত্ব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেখান থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি। আমরা 7.5 মাস আগে যখন দায়িত্ব নিয়ে কাজ শুরু করি, মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করেন যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশ জাতি গড়ার জন্য, এবং এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন যদি করতে হয় তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষকগণ। বিগত কোন সরকার কবে কি করেছে এটা গুরুত্বপূর্ণ না, এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করে যে শিক্ষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং শিক্ষকদেরকে সঠিকভাবে তৈরি করা, তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা, এটা করার জন্য যা কিছু প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের আমাদের সরকার করতে প্রস্তুত এবং করার কাজ শুরু করেছে। আগামী যত বছর আছে সে কাজ আমরা করে যাব, যেন বাংলাদেশের শিক্ষার মান সঠিক জায়গায় যেয়ে পৌঁছায়। সেটার প্রথম একটা পদক্ষেপ আজকে আপনারা দেখেছেন, অনেক বেশি সংখ্যক শিক্ষককে আজকে সম্মান দেওয়া হচ্ছে। কিন্তু শুধু সেটা না, প্রাথমিক ও গণশিক্ষার জায়গা থেকে শিক্ষকদের মান উন্নয়নের জন্য পুরো নতুনভাবে ঢেলে সাজানোর দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের জন্য পলিসি। সো দায়িত্বরত অধিদপ্তরগুলো সেগুলো নিয়ে এখন কাজ করছে প্রত্যেকটা জায়গায়। আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারে 3.5 লক্ষের উপরে আমাদের শিক্ষক আছে, এর বাইরে প্রাথমিক শিক্ষায় আপনার প্রাইভেট ইনস্টিটিউশনে আরো 3-4 লক্ষ শিক্ষক আছেন। তাদের সকলের সঠিক অবস্থান, সঠিক মর্যাদা, পে স্কেল থেকে শুরু করে সামাজিক সম্মান সবকিছু যেন সঠিক জায়গায় থাকে সেটা নিয়ে কাজ করবার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলকে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো, আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে চাই, উনি আমাদেরকে জানাবেন, উনি ওনার স্বপ্নের কথা আমাদেরকে বলবেন, যেটা প্রথম থেকে উনি বলে এসেছেন, উনি বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, উনি জাতি কিভাবে তৈরি করতে চায়, এবং সেই জায়গায় আপনাদের সকলের অবদান কত বড়। আমি পার্সোনালি অত্যন্ত সম্মানিত বোধ করি, কারণ আমি নিজে 17 বছর শিক্ষক ছিলাম, শিক্ষকতা করেছি বিশ্ববিদ্যালয়ে। সেই জায়গা থেকে আমি আমার গর্বের জায়গার কথা বলি, যে আমি অত্যন্ত গর্বিত বোধ করি যে আমি এমন একটা সরকারের অংশ হয়ে কাজ করার সুযোগ পাচ্ছি যেই সরকারের প্রধান আসলেই মনে প্রাণে বিশ্বাস করে যে শিক্ষা ছাড়া অন্য কোনো কিছু ভালোভাবে করা সম্ভব না, এবং এই শিক্ষা সঠিকভাবে তৈরি করতে হলে সবচেয়ে বেশি মর্যাদা দিতে হবে আমাদের সকল শিক্ষকদের। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আমরা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনতে চাই। তো আপনাদের সবাইকে, মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
4: এখন আজকের অনুষ্ঠানের সভাপতি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপিকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক দিবস আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন, আমাদের প্রতিমন্ত্রী ববি হাদ্দার সাহেব রয়েছেন, উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন রয়েছেন, আমাদের এই পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সেলিম ভুঁইয়া রয়েছেন, আমাদের সচিব আব্দুল খালেক সাহেব এবং প্রফেসর মাহবুবুল্লাহ জাতীয় অধ্যাপক, উপস্থিত শিক্ষক, সামনে উপস্থিত

আগামী দিনে এই শিক্ষাকে আরো বেগবান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেখানে 12 জনকে এই দিবসে পুরস্কৃত করা হতো সেই জায়গায় তিনি বাড়িয়ে 102 জনকে করেছেন। আজকের এই ব্যস্ততম দিনে তিনি প্রতিটি শিক্ষককে মেডেল পরিয়ে এবং হাতে 2 লক্ষ টাকা চেক দিয়ে এবং একটি সার্টিফিকেট দিয়ে তিনি সম্মানিত করতে চাচ্ছেন। যদিও আজকের এই দিনে প্রথমে সকালে মিটিং ছিল না, আবার বিকেল ক্যাবিনেট মিটিং রয়েছে, এই স্বল্প সময়ের মধ্যে তিনি এই আয়োজনটি করেছেন। আমরা জানি বাবা মাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। এই বাবা মা শিখিয়ে যখন স্কুল কলেজে পাঠায় এই দীর্ঘ সময় আমাদেরকে শিক্ষকরাই শিক্ষা দিয়ে থাকেন এবং সেই জায়গাটি সবচেয়ে বেশি প্রয়োজনীয় আজকে জাতি গঠনের জন্য। একটি শ্রেণীকক্ষে শিক্ষক শুধু প্রতিদিন পাঠদানই করেন না, তিনি প্রতিদিন আগামীর বাংলাদেশ গড়ে তোলেন। শিক্ষককে ন্যায়সঙ্গত আচরণ করা, শিক্ষার্থীদেরকে শেখানো এবং তাদেরকে প্রতিনিয়ত প্রস্তুতি করাই আমাদের শিক্ষকদের প্রধান কাজ রয়েছে। মনে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি এই গুণী শিক্ষকদের নিয়ে, গুণী শিক্ষক জনদের এবং শিক্ষার্থীদের নিয়ে তিনি হিজবুল বাহারি গিয়েছিলেন। আমারও সুযোগ হয়েছিল সেদিন সেখানে থাকার। সেদিন এই বাংলাদেশের সম্পদকে এই শিক্ষকগণ, এই গুণীজন, এই শিক্ষার্থীরা কিভাবে এক্সপ্লোর করতে পারে সেই বিষয়ে তিনি উৎসাহ দিয়েছিলেন। আমার স্পষ্ট মনে রয়েছে তিনি সেদিন আমরা যারা ছিলাম হিজবুল বাহারে সকলকে দেখিয়ে বলেছিলেন এই হিজবুল বাহারটি হচ্ছে বাংলাদেশ, আর অবারিত সম্পদ রয়েছে আমাদের এই দেশে, আর তোমরা আমাদেরকে দেখে বলেছিলেন তোমরাই হবে আগামী দিনে এই দেশের ক্যাপ্টেন। সেই ক্যাপ্টেন, সেই দেশাত্মবোধের নাগরিক এই সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব এই শিক্ষকদের রয়েছে। এই শিক্ষকরাই আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলবে এবং তারাই হচ্ছে বাংলাদেশের নির্মাতা। আমাদের মনে রয়েছে দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং সেই দিনেই আমাদের এই বাংলাদেশের শিক্ষকদেরকে গুরুত্ব দেওয়ার আরেকটি অধ্যায় শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন 50% দিয়ে এই বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্ত করেছিলেন, সেটিকে তিনি 100% উন্নীত করেছিলেন। বিদায়ের বেলায় শিক্ষকরা যেন তাদের আগামী দিনের প্রস্তুতি থাকতে পারে সেই জন্য বেতন স্কেল বাড়ানো, অবসর ভাতা, কল্যাণ ট্রাস্ট তিনি সূচনা করেছিলেন। আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি এই অবসর ভাতা, কল্যাণ ট্রাস্ট সেগুলোকে যেন আর আগামী দিনে প্রাপ্যতা থেকে কোথাও দূরে না থাকতে হয় এবং কোথাও যেন হয়রানির শিকার না হতে হয় সেই জন্য অটোমেটেড অনলাইন সিস্টেমে তিনি কিছুদিন পূর্বে প্রায় 125,000 শিক্ষককে তাদের জন্য অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের টাকা তিনি দিয়েছিলেন। আমরা যাদের হাত থেকে সন্তানের ভবিষ্যৎ তুলে দেই তাদের নিজের ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করেছিলেন আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে সমস্যার কথা মন দিয়ে শুনতে হবে। শিক্ষকদের মর্যাদা যেন ফুলের তোড়ায় সীমাবদ্ধ থাকতে না পারে, তার প্রতিফলন থাকতে হবে তাদের বেতন, তাদের নিরাপত্তা এবং তাদের কর্ম পরিবেশে। সেই আহ্বানই আজকের এই দিনে আমরা শিক্ষকদের জন্য উপস্থিত হয়েছি। শিক্ষকদের সম্ভাবনার বিকাশের সুযোগ আমাদের সৃষ্টি করতে হবে। এই এআই যুগে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং তার ব্যবহারিক প্রয়োজনীয়তা এবং সেইটি আমাদের নিশ্চিত করতে হবে। শ্রেণীকক্ষে অভিজ্ঞতা যাদের রয়েছে, শিক্ষা সংস্কারে যাদের কণ্ঠের মূল্যায়ন আজকে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেদিকে আমাদেরকে আগামী দিনও দৃষ্টি রাখতে হবে। শিক্ষকতায় তরুণ মেধাবী আমাদের সময় আমরা দেখেছি যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে তারাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা বা শিক্ষায় আসবেন। আজকে কিন্তু আমরা সেই স্লোগান থেকে অনেক দূরে চলে গিয়েছি। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে মেধাবী তরুণ শিক্ষকরা আগামী দিনে সচ্চর হবে, আমরাই হব আগামী দিনের শিক্ষক। সেই জায়গায় আমরা আগামী দিনের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে যেতে চাই। আমরা চাই যে শিক্ষার্থী বেঞ্চে, অর্থাৎ ক্লাসের ব্যাক বেঞ্চে বসে থাকে, চুপচাপ করে বসে থাকে, সেই

0: শিক্ষার্থীকে জিজ্ঞেস করা, সেই শিক্ষার্থীকে এগিয়ে আনা, সেই শিক্ষাকে সাহস দেওয়া, এই যে পিছনে বেশি বসে থাকা শ্রেণীর ছাত্রটি যার স্বপ্ন আগামী দিনে এমন হতে পারে, সেই শিক্ষার্থী হতে পারে বাংলাদেশের রাষ্ট্রের প্রথম সারির একজন, সেদিকেই আমাদেরকে নিশ্চিত করতে হবে শিক্ষকরা যেন সেদিকে লক্ষ্য রাখেন। আমি পরিষদে বলবো, আজকের এই দিবসটিতে আমরা মূল্যায়ন করছি শিক্ষকদের, মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প সময়ের মধ্যে এসে আপনাদেরকে মূল্যায়িত করছেন, আমরা আগামী দিনে শিক্ষকদের পাশে থাকব, তাদের সুযোগ সুবিধা সব আমরা দেখব, এই আশ্বাস এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: উপস্থিত সুধী, এবারে 2026 সালের জন্য মনোনীত গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান পর্ব। মাননীয় প্রধানমন্ত্রী এখন গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করবেন, তাকে সহযোগিতা করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব মহোদয়। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আমরা গুণী শিক্ষকদের নাম একে একে ঘোষণা করব এবং মঞ্চে আহ্বান জানাব। বিশ্ববিদ্যালয়, প্রথমেই সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ব শিক্ষক দিবস 2026 এর সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত গুণী শিক্ষক প্রফেসর ডক্টর ইমাজউদ্দিন আহমদ মরণোত্তর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষে তাঁর কন্যা ডক্টর দিল রওশন জিন্নাতারা নাজনীন সম্মাননা গ্রহণ করবেন, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ডক্টর দিল রওশন জিন্নাতারা নাজনীন।

এরপর অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী এমেরিটাস অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ অবসরপ্রাপ্ত ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডক্টর রফিকুর রহমান অবসরপ্রাপ্ত বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর আফম ইউসুফ হায়দার এমেরিটাস অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর সদরুল আমিন এমেরিটাস অধ্যাপক ইংরেজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর তাজমেরি এস এ ইসলাম এমেরিটাস অধ্যাপক রসায়ন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর খন্দকার সিদ্দিকি রব্বানি অনারারি অধ্যাপক বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। অসুস্থতার কারণে তিনি আজ উপস্থিত হতে পারেননি, তার পক্ষে সম্মাননা গ্রহণ করবেন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম। অধ্যাপক ডক্টর বোরহানউদ্দিন খান আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর এতমিনা আহমেদ অবসরপ্রাপ্ত রসায়ন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর এমেরিটাস ডক্টর অরুণ কুমার বসাক পদার্থবিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম হোসেন মণ্ডল ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম সাদিক ফার্মেসি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম মরণোত্তর গণিত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পক্ষে তার কন্যা জনাব সাদফ সাজ সিদ্দিকী, প্রফেসর ডক্টর আনম মুনির আহমেদ চৌধুরী অবসরপ্রাপ্ত রাজনীতি বিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ পরিচালক সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ও অধ্যাপক লোক প্রশাসন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান মরণোত্তর সাবেক উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পক্ষে তার কন্যা ডক্টর তাসমিনা রহমান সম্মাননা গ্রহণ করবেন।

0: সাধারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়। মঞ্চে এসে সম্মাননা গ্রহণ করবেন অধ্যাপক ডক্টর নোভা আহমেদ, ইসিই বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। সম্মাননা গ্রহণ করবেন অধ্যাপক ডক্টর ফোয়াদ হাসান মল্লিক, ডিন, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড ডিজাইন, ব্র্যাক ইউনিভার্সিটি। চিকিৎসা বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়। মঞ্চে এসে সম্মাননা গ্রহণ করবেন অধ্যাপক ডাক্তার এম এ হাদি, মরণোত্তর, ইউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। পক্ষে সম্মাননা গ্রহণ করবেন তার স্ত্রী জনাব খালেদা বেগম। অধ্যাপক ডাক্তার এম এ মাজেদ, মরণোত্তর, সাবেক ইএনটি সার্জন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। পক্ষে সম্মাননা গ্রহণ করবেন তার পুত্র জনাব মোহাম্মদ কাউসারুল মাজেদ। সম্মাননা গ্রহণ করবেন অধ্যাপক ডাক্তার সায়বা আক্তার, অবসরপ্রাপ্ত, গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ডাক্তার আব্দুল মোবিন খান, মরণোত্তর, অধ্যাপক হেপাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। পক্ষে তার কন্যা জনাব মুনা খান সম্মাননা গ্রহণ করবেন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মরণোত্তর, চক্ষু বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। পক্ষে তার পুত্র ডাক্তার আব্দুল্লাহ আল আরাফাত সম্মাননা গ্রহণ করবেন। ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এম এ মালিক, মরণোত্তর, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। পক্ষে তার কন্যা অধ্যাপক ডক্টর ফজিলাতুন্নেসা মালিক সম্মাননা গ্রহণ করবেন। অধ্যাপক ডাক্তার ফিরুজা বেগম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিটো ম্যাটার্নাল মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সম্মাননা গ্রহণ করবেন অধ্যাপক ডাক্তার এ এস এম এ রায়হান, গ্যাস্ট্রো এন্ডোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সম্মাননা গ্রহণ করবেন প্রফেসর মোহাম্মদ শফিকুল বাড়ি, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। প্রফেসর ডাক্তার শামিরুল মাসুদ আহমেদ, বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি ও থেরাপিউটিক্স বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
1: কৃষি বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ বাহানুর রহমান, অধ্যাপক, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এরপর আসবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বাসেদ মিয়া, ফসল উদ্ভিদ বিদ্যা বিভাগ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। সম্মাননা গ্রহণ করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল করিম, অবসরপ্রাপ্ত, কৃষি তত্ত্ব বিভাগ, শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
0: প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্মাননা গ্রহণ করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান, মরণোত্তর, সাবেক উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। পক্ষে সম্মাননা গ্রহণ করবেন তার পুত্র ডক্টর মোহাম্মদ ইকবাল। সম্মাননা গ্রহণ করবেন ডক্টর এ বি এম হারুনুর রশিদ, অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সম্মাননা গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ আব্দুর রফিক, অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুল হাসান, অবসরপ্রাপ্ত, পদার্থ বিজ্ঞান বিভাগ, শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তার পক্ষে তার পুত্র ফোয়াদ আরিফ তন্ময় সম্মাননা গ্রহণ করবেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম, মরণোত্তর, বাংলা বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পক্ষে তার স্ত্রী মাহমুদা ইয়াসমিন সম্মাননা গ্রহণ করবেন। ডক্টর মোহাম্মদ বেলাল হুসাইন, অধ্যাপক, মৎস্য সামুদ্রিক বিজ্ঞান বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্মাননা গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ মুরসালিন বিল্লা, অধ্যাপক, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, খুলনা বিশ্ববিদ্যালয়।
1: মাধ্যমিক ও কলেজ। মাধ্যমিক পর্যায়ে সাধারণ, সম্মাননা গ্রহণ করবেন জনাব মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক রসায়ন, কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ আড়পাড়া মধুখালী ফরিদপুর। এরপর মোহাম্মদ কুতুবুদ্দিন তালুকদার, প্রধান শিক্ষক, 5 জুনিয়র ধানখালী মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়া পটুয়াখালী। মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব এ কে এম মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক কৃষি শিক্ষা, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, ঢাকা। হাফিজ মোহাম্মদ রশিদ আলম, সহকারী শিক্ষক, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও। সম্মাননা গ্রহণ করবেন মোহাম্মদ আনোয়ার পারভেজ, সহকারী শিক্ষক, সরজুবালা সরকারি বালিকা বিদ্যালয় সদর, কিশোরগঞ্জ। মোহাম্মদ আব্দুর রউফ হোসেন, সহকারী শিক্ষক বাংলা, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কাহালু, বগুড়া। মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় জয়পুরহাট। জনাব হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় শিবালয়, মানিকগঞ্জ। জনাব চম্পানন চাকমা, সিনিয়র শিক্ষক, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, সিনিয়র শিক্ষক ইংরেজি, সাচার মুহুমুখী উচ্চ বিদ্যালয় কচুয়া, চাঁদপুর।
0: কলেজ পর্যায়ে সাধারণ সম্মাননা গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ টিপু সুলতান, সহযোগী অধ্যাপক বাংলা, সরকারি আইনউদ্দিন কলেজ মধুখালী ফরিদপুর। সম্মাননা গ্রহণ করবেন লেফটেন্যান্ট কর্নেল ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম, এমফিল, পিএইচডি, এইসি অধ্যক্ষ, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার। সম্মাননা গ্রহণ করবেন প্রফেসর মোহাম্মদ আবু তাহের খান, অধ্যক্ষ, নেত্রকোনা সরকারি কলেজ সদর, নেত্রকোনা। সম্মাননা গ্রহণ করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বেল্লাল হোসেন, অধ্যক্ষ, সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বগুড়া। সম্মাননা গ্রহণ করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ হোসেন, অধ্যাপক ভূগোল, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর। সম্মাননা গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ সাজিদুল ইসলাম, অধ্যাপক রসায়ন, রাজশাহী কলেজ, রাজশাহী। সম্মাননা গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক রসায়ন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। সম্মাননা গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ সিরাজুল রাসুল, অধ্যাপক, বিভাগীয় প্রধান মার্কেটিং, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা। সম্মাননা গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক বাংলা, বিএএফ শাহীন কলেজ, ঢাকা। সম্মাননা গ্রহণ করবেন মোহাম্মদ নাজিম উদ্দিন, অধ্যক্ষ ভারপ্রাপ্ত, খিদিরপুর ডিগ্রি কলেজ, নরসিংদী। সম্মাননা গ্রহণ করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা, অধ্যক্ষ, অধ্যাপক, মৃত্তিকা বিজ্ঞান, সরকারি শাহবাজপুর কলেজ, লালমোহন, ভোলা। সম্মাননা গ্রহণ করবেন সুস্মিতা পাল, প্রভাষক উদ্ভিদবিদ্যা, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান। সম্মাননা গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আহসান শাহরিয়ার তোহফা, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। সম্মাননা গ্রহণ করবেন প্রফেসর ডক্টর তৌহিদা জেসমিন শম্পা, অধ্যাপক বাংলা, গুরুদয়াল সরকারি কলেজ সদর, কিশোরগঞ্জ। সম্মাননা গ্রহণ করবেন ডক্টর ফাদার শঙ্কর ডমিনিক গমেজ, অধ্যক্ষ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বড়াইগ্রাম, নাটোর।
1: মাদ্রাসা আলিম ফাজিল কামিল পর্যায়। সম্মাননা গ্রহণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম মুকুল, প্রভাষক আদব, নাগেশ্বরী কামিল মাদ্রাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম। এরপর আসবেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক, অধ্যক্ষ, মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মধ্য পাইকপাড়া, মিরপুর 1, ঢাকা। ডক্টর মোহাম্মদ আহমদুল্লাহ, প্রভাষক আরবি, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা, ছাতক, সুনামগঞ্জ। জনাব মোহাম্মদ ইমরান হুসাইন, সহকারী অধ্যাপক আরবি, পুষ্পপাড়া কামিল মাদ্রাসা, আটঘরিয়া, পাবনা। জনাব মোহাম্মদ মোশারফ হুসাইন, মুহাদ্দিস, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর।
0: দাখিল মাদ্রাসা। মঞ্চে এসে সম্মাননা গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসা, চাঁদপুর। সম্মাননা গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান মজুমদার, সহকারী শিক্ষক গণিত, উচ্চগা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হাজীগঞ্জ, চাঁদপুর। সম্মাননা গ্রহণ করবেন জনাব মারুফা সুলতানা, সহকারী শিক্ষক ইংরেজি, আলহাজ মতিউর রহমান মহিলা ফাজিল মাদ্রাসা, আর কে মিশন রোড, যশোর। সম্মাননা গ্রহণ করবেন জনাব মোহাম্মদ ইকরামুল হক, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পাবনা সদর, পাবনা। সম্মাননা গ্রহণ করবেন জনাব মিনারুল ইসলাম, সহকারী মৌলভী, ঈশ্বরদী ইসলামিয়া আলী মাদ্রাসা, ঈশ্বরদী, পাবনা।

0: ಮೊಸಮ್ಮದ್ ಅಕ್ಲಿಮಾ ಅಖ್ತಾರ್ ಇಬ್ತದಾಯಿ ಜೂನಿಯರ್ ಶಿಕ್ಷಕ್ ನಾಗೇಶ್ವರಿ ಕಾಮಿಲ್ ಮದ್ರಸಾ ನಾಗೇಶ್ವರಿ ಕುಡಿಗ್ರಾಮ್ সম্মাননা গ্রহণ করবেন মোহাম্মদ নূরে আলম ইবতেদাই প্রধান পটুয়াখালী ওয়াইজিয়া কামিল মাদ্রাসা সদর পটুয়াখালী
1: কলেজ কারিগরি পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ এমদাদুল হক চিফ ইনস্ট্রাক্টর পাওয়ার রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী সম্মাননা গ্রহণ করবেন জনাব তসলিমউদ্দিন ইনস্ট্রাক্টর ফুড টেকনোলজি ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সম্মাননা গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ আরিফুল আলম সহকারী পরিচালক প্রশিক্ষণ আঞ্চলিক পরিচালকের কার্যালয় রংপুর কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্মাননা গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ শাহরিয়ার আলম ইনস্ট্রাক্টর ফুড টেকনোলজি ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সম্মাননা গ্রহণ করবেন প্রকৌশলী মোহাম্মদ খোরশেদ আলম অধ্যক্ষ ঢাকা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট
0: মাধ্যমিক কারিগরি পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন জনাব জেসমিন সুলতানা চিফ ইনস্ট্রাক্টর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মুন্সিগঞ্জ। এরপর আসবেন প্রকৌশলী মোহাম্মদ শফিউদ্দিন চিফ ইনস্ট্রাক্টর ফার্ম মেশিনারি মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুর। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ অধ্যক্ষ কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ চাঁদপুর। জনাব মোহাম্মদ আমিনুল হক অধ্যক্ষ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। ইঞ্জিনিয়ার সন্তোষ চন্দ্র দেবনাথ অধ্যক্ষ সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সিলেট।
1: প্রাথমিক স্কুল পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন জনাব মুস্তাফিজুর রহমান সহকারী শিক্ষক সেনপাড়া পার্বত্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরপুর ঢাকা। সম্মাননা গ্রহণ করবেন জনাব সজিবুল হাসান প্রধান শিক্ষক ডি বালিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ইসলামপুর জামালপুর। সম্মাননা গ্রহণ করবেন জনাব হুসনে আরা প্রধান শিক্ষক বিষ্ণুদি আজিমিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর চাঁদপুর। সম্মাননা গ্রহণ করবেন জনাব আয়েশা সিদ্দিকা সহকারী শিক্ষক আমলিতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনাতলা বগুড়া। সম্মাননা গ্রহণ করবেন জনাব তাজ আলমিনার প্রধান শিক্ষক ব্রহ্মপুত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বিরল দিনাজপুর। সম্মাননা গ্রহণ করবেন জনাব ডলি রানী দেব প্রধান শিক্ষক গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নবীগঞ্জ হবিগঞ্জ। সম্মাননা গ্রহণ করবেন জনাব এস এম সেরাজুল ইসলাম সহকারী শিক্ষক মঠবাড়ি সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়রা খুলনা। সম্মাননা গ্রহণ করবেন জনাব মুসাম্মদ শাহিদা আক্তার প্রধান শিক্ষক নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোলা সদর ভোলা।
0: এরপর মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাছাইকৃত গুণী শিক্ষকগণ সম্মাননা গ্রহণ করবেন। প্রথমেই জনাব মোহাম্মদ লুৎফর রহমান, তিনি মূলত এক টাকার শিক্ষক হিসেবে পরিচিত। 1974 সাল থেকে বাড়ি বাড়ি গিয়ে তিনি বাচ্চাদের শিক্ষা দেন। জনাব মোহাম্মদ লুৎফর রহমান মঞ্চে আসবেন সম্মাননা গ্রহণের জন্য। এরপর আসবেন জনাব রমণীকান্ত ব্যাপারী, তিনি মূলত রমণীকান্ত পাঠশালা হিসেবে পরিচিত।

জনাব মোহাম্মদ লুৎফর রহমান, এরপর জনাব রমণীকান্ত ব্যাপারী, তারপর আসবেন জনাব বাউং কিয়াং মিংলেন, প্রধান শিক্ষক তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থানচি বান্দরবান। মঞ্চে আহ্বান জানাচ্ছে মোহাম্মদ মইনুদ্দিন মজুমদার, প্রিন্সিপাল মরকাজুল মদিনা শিক্ষা পরিবার, দেমরা, ঢাকা।

জনাব মোহাম্মদ লুতফুর রহমানের পর জনাব রমণীকান্ত ব্যাপারী, তারপর আসবেন জনাব বামং খিয়াং মিংলেন, প্রধান শিক্ষক হিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থানচি বান্দরবান। এরপর মোহাম্মদ মইনুদ্দিন মজুমদার, প্রিন্সিপাল মরকাজুল মদিনা শিক্ষা পরিবার ডেমরা ঢাকা। তারপর আসবেন সৈয়দা খালেদা আক্তার পলি, সহকারী শিক্ষিকা, কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফেনী। সম্মাননা গ্রহণ করবেন হাফসা আক্তার, সহকারী শিক্ষক, 69 নম্বর বাগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাদি, বাগড়া বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর। এবং মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, সহকারী শিক্ষক, প্রয়াস ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন, ঢাকা সেনানিবাস, ঢাকা।

0: গণেশ শিক্ষকদের সম্মাননা প্রদান পর্ব শেষ হল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এখন সম্মাননা গ্রহণ করছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অবসরপ্রাপ্ত, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
1: সম্মানিত সুধী, এখন শিক্ষকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশ। প্রথমেই মঞ্চে এসে অনুভূতি প্রকাশ করবেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান। তিনি মূলত এক টাকা শিক্ষক হিসেবে পরিচিত। 1974 সাল থেকে বাড়ি বাড়ি গিয়ে তিনি বাচ্চাদের শিক্ষা দিতেন। জনাব মোহাম্মদ লুৎফর রহমানকে অনুভূতি প্রকাশ করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি।
2: আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সহস্র সালাম অভিনন্দন করিলেন এবং আল্লাহ তার দিবি করুক। আমি এটা জানি এডুকেশন দ্য বিগ বর্ন নেশন, শিক্ষা যেন মেরুদণ্ড। 74 সালে প্রভাব ছিল, ছেলে প্রতিভা লেখি পারে না, তাদের উঠে নিয়ে বাড়িতে গিয়ে তাদের লেখাপড়া শিখেছি, টাকা পয়সা নেন বিনা টাকায় লেখাপড়া শিখেছি। তারপর থেকে ছেলেরা আমাকে টাকা দেয় নেন, এক টাকা দিয়ে কেউ দেয়নি। আমি বাবা, আমি বললাম বাবা নলেজ ইজ পাওয়ার, আমি কিন্তু শিক্ষা অর্পিত হোক, শিক্ষা ছাড়া জাতি কোনো উন্নতি হতে পারে না, আমার শিক্ষা ছাড়া নামাজও হবার। আমি আশা করি একটা ছেলে আমার ডিগ্রি হবে, সাবজেক্টে হবে, জজ হবে, ভালোকে লেখাপড়া। আমাকে বর্তমান ঢাকায় আমার ছাত্র আছে, প্রফেসর আছে ঢাকায়, ও সচিব আছে, ইউনো আছে, বিজিবি আছে, প্রতি ধরনের ছাত্র আমার আছে। আমার উদ্দেশ্য হল কি, ছেলে পড়ে আমি যে ছেলে প্রত্যেকটা লেখি পারে না তাদেরকে আমরা শিখে আমি শিখে দিই জ্ঞান। ছেলেমেয়েরা এখন দেখছি ছাত্র, আমি স্কুল গেছি ওরা প্রায় আত্মাঘাত, ওটা বাকি ডালিম গাছে বউ এত দেখি তবু কত কোনা করুন বউ, এভাবে পড়া হবে না। আত্মা শরীরা কয়েক আত্মা, আত্মা আমি বরং পড়াই এবং লেখাই, বরং করো আর লেখো, এইভাবে আমি পড়াই। আমি কোনো ফাঁকি দেয়নি কোনো ছেলেকে। আমি আমি আর বাড়িতে গেলাম শিক্ষার জন্য, সে ছেলে বললো আমাকে বললো স্যার আমার ছেলে ফাইভে পড়ে, শিখেন তো স্যার একটু। তা ওই ছেলে পড়তো বাবা, তো ছেলে বাংলাদেশ উইলিভ ইন বাংলাদেশ, আমার কাঁচকে ফাঁকিয়ে ল্যান দেখলাম তোমার তুমি ফাঁকিয়ে ল্যান মান স্যার পারি নে, তারপর হোম ল্যান বান কর পারি নে। তা আমি কিভাবে শিখলাম স্যার, মুখস্থবিদ্যা বই দেখি করছে, বই দেখিয়া আর বর্তমান টিচাররা ওই নোট নিয়ে গেছে, নোটের মাধ্যমে পড়ায়, ওরা তো অর্থ জানে না, ও সাপের মতো মুখস্থ করতে শিখছে, সেই ছেলে কিন্তু আমি উন্নতি দেবো না। আরো আর ছেলে আমি পড়াচ্ছি, সে ছেলে তো ভালোই ছিল, তো প্রত্যেকমানে তো দুশ্চিন করে, তো দুশ্চিন করে ওই ছেলেটা আমার খুব দুশ্চিন করে, স্যার আমরা তো আমার পড়াশোনা না করে মন খারাপ হয়ে যান, ও তুই মানুষ হবে। আমার ওই ছেলেটা আমার হাত ধরে মোলাকাত করলো, স্যার আমার আসবে দাও তুই মানুষ হবে, সেই সব কারণেই তো করবে কারণ করে আসির সময় আমাকে সারা বলল স্যার আমি এত কষ্ট করে আমি শিখেছেন, যার পর কারণ করে পড়তেছি, আমার দোয়া করেন আমি চাকরি আছি চাকরি হচ্ছি। সবচেয়ে বড় দোয়া মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সালাম নেন, খুব ভালো মানুষ, এরকম মানুষ হয় না। ঈদের দিন আমাকে বাবা, আমি অসহায় মানুষ, ঈদের দিন খাবার দিছে, আমি আনন্দ উচ্ছল, আমার তো আজকে পয়সা কিছু ছেলেমেয়েরও খাবার নাই, আমার স্ত্রী এবং ছেলে দেখিয়ে খুব আনন্দ হচ্ছে, ওই ছেলে দেখে আমি খাচ্ছি খুব আনন্দ হচ্ছে। তারপর ডিশ করলো কি আমাকে বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে যাওয়া ডিশ আমাকে খোয়ালো, আসতে যে কোরবানি করছে দিল ডিশ, ডিশ খুব ভালো মানুষ। ডিশ এ কথা বললো স্যার, আমি বললাম স্যার একটা কাজ করেন, বল স্যার আমি একটা কাজ করেন, আমি তো পড়াশোনা করাই বাড়ি বাড়ি আমি পড়াছি, বাড়ি বাড়ি যা কোন ছেলে পড়ে কোন ছেলে না পড়ে ওটাই যা পড়াছি, তা আমাকে স্কুল করে দিয়ে ভালো হলো ভাই, তা আমার ডিশ আমাকে স্কুল করে দিচ্ছি, সেই স্কুলের নাম হলো এক টাকা স্কুল, এক টাকা স্কুল ছেলে পেয়েছে, সাহায্য আমার দরকার স্কুল চালাতে পারি।
3: মাননীয় প্রধানমন্ত্রী, উনি বিনা পয়সে পড়ান, উনি কোন প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশন বা আমাদের স্কুল কলেজের শিক্ষক না, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী উনাকে আমাদের অবসর ভাতা তহবিল থেকে উনাকে অবসর ভাতা দেওয়ার অনুশাসন এই মাত্র বললেন।
0: এখন অনুভূতি প্রকাশ করবেন জনাব রমণীকান্ত ব্যাপারী, তিনি মূলত রমণীকান্ত পাঠশালা হিসেবে পরিচিত। এবার অনুভূতি প্রকাশ করবেন জনাব রমণীকান্ত ব্যাপারী।

0: নমস্কার, সবাইকে নমস্কার। এবং আমার প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানকে আমার সৎসুদ্র প্রণতি নিবেদন করছি। আজকের আমি এখানে আমার ভাগ্যের এতটা সুন্দর পরিবেশ হয়েছে, তাতে আমি শত শত প্রণাম জানাই আমার তারেক রহমানকে। তার জন্যই আমি এই সভা সমিতিতে আসতে পেরেছি। আর আমি আজ 55 বছর হয় ছোট্ট ছোট্ট শিশুগো আমি পড়াই আসছি। আরো যে কটা দিন আছে সে কটা দিন যেন আমরা আশীর্বাদে সেই কটা দিন যেন এরম ভাবেই আমি ছোট্ট শিশুগো পড়াইয়া বিনা বেতনে পড়াইছি এই পঞ্চান্ন বছর ধরে। আমার আর বলার কওয়ার কিছুই নেই। আমার শ্রদ্ধেয় তারেক রহমানকে আমার নমস্কার গ্রহণ করি, ধন্যবাদ। সবাইকে আমার ধন্যবাদ, নমস্কার।
1: এবারে অনুভূতি প্রকাশ করবেন ডক্টর তৌহিদা জেসমিন শম্পা, অধ্যাপক বাংলা, গুরুদয়াল সরকারি কলেজ, সদর কিশোরগঞ্জ।

0: আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রদান করছি মাননীয় প্রধানমন্ত্রীকে, আমার মতো একজন সাধারণ শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়ার জন্য। আমি কিশোরগঞ্জ জেলার হাওড় বিদ্যুত কিশোরগঞ্জ জেলার এক সাধারণ শিক্ষক পরিবারের সন্তান। আমার পিতা একজন শিক্ষক। আমার মতে এমন একজন সাধারণ শিক্ষককে আপনারা যে গুণী শিক্ষকের মর্যাদা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, আমার আসলে অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই। আমি ভীষণ আনন্দিত, অভিভূত, গৌরবান্বিত। আমার এই সম্মান শুধু আমার একার নয়, আমার যে কলেজ কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ এবং আমার জেলা কিশোরগঞ্জ জেলা, তাদেরও সম্মান, সর্বোপরি এটি সমগ্র শিক্ষক সমাজের সম্মান। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন শিক্ষাক্ষেত্রে আমি নিজেকে যেন নিবেদিতভাবে আরও কিছু দিতে পারি বাকি জীবনটা, যেন আমি এই চেষ্টায় আমার জন্য থাকে। আমি সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবারও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘায়ু দান করুন এবং দেশ সেবায় যেন আপনি সুন্দরভাবে সুযোগ্য দেশ সেবা উপাদান করতে পারেন। সবাইকে আবার ধন্যবাদ।
1: এবারে অনুভূতি প্রকাশ করবেন অধ্যাপক ডক্টর বনউদ্দিন খান, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুভূতি প্রকাশ করার জন্য তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি অধ্যাপক ডক্টর বুরহানউদ্দিন খান।
2: আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, মঞ্চ উপবিষ্ট মন্ত্রীবৃন্দ, অ্যাডভাইজার, সংসদ সদস্য, আমার সামনে উপস্থিত আছেন মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, শিক্ষকরা ভাইস চ্যান্সেলাররা এবং যারা আজকে আমরা এই অ্যাওয়ার্ড পেয়েছি। আমার আগে যারা বলে গেলেন তাদের অনুভূতির সাথে, তাদের যে ধন্যবাদ জ্ঞাপন তারা করলেন তার সাথে একমত রেখেই আমি আর একটু ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছি আমার অনুভূতির ক্ষেত্রে। আমি আসলে আগে জানতাম না যে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিশ্ব শিক্ষক দিবস সম্পর্কে আমার ধারণা ছিল। আমাকে যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে একবার বলল যে আমরা আপনাকে নমিনেট করেছি, তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, নমিনেশন হতেই পারে, লম্বা পথ, আমার আগে আরো অনেক শিক্ষক আছেন, অনেক গুণী শিক্ষক আছেন, যারা আজকে আমরা পাইনি তাদের মধ্যেও অনেকে গুণী শিক্ষক আছেন, আগামীতে তারা পাবেন, ভালো লাগলো। এরপর রাতে, কয়েকদিন পরে রাতে, আমাদের শিক্ষা সচিব উনি আমাকে ফোন করলেন। উনি আমার এক বছরের সিনিয়র, আমার ডিপার্টমেন্টের বড় ভাই। উনি বললেন আমার খুব ভালো লাগছে তোমার সার্টিফিকেটে সাইন করতে পেরে। তখন আসলে আমার দ্যাটস দ্য টাইম অ্যাকচুয়ালি আই এনজয়েড দিস অ্যাওয়ার্ড। এবং আমার অনুভূতিটা, তখন আমার স্ত্রী আমার সামনে বসেছিলেন, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমরা দুজনেই খুব খুশি হলাম। এবং আমার ছেলেকে প্রথমে ফোন করলাম, বাবা দিস হ্যাজ হ্যাপেন্ড, সো মাই সান ওয়াজ ভেরি হ্যাপি। তো আমি যেটা বলতে চাই যে দিস ইজ অ্যান অ্যাওয়ার্ড অ্যাকচুয়ালি, দিস ইজ নট এ রিওয়ার্ড, উই মাস্ট রিমেম্বার দ্যাট। অ্যান্ড দিস অ্যাওয়ার্ড ইজ বেসিক্যালি এ রেকগনিশন অ্যান্ড রেসপেক্ট। এখন যখন আমরা রেকগনাইজড হব বা যখন আমরা রেসপেক্ট পাব, তার সাথে কিন্তু আসে রেসপন্সিবিলিটি অ্যান্ড অব্লিগেশন। সেটা কি? আমরা আমাদের ছাত্রীরা যাদেরকে আমরা পড়িয়েছি, যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছিলাম, মূলত কিন্তু এই অ্যাওয়ার্ডটা তাদেরই প্রাপ্তি। উই হ্যাভ টু শেয়ার দিস উইথ আওয়ার স্টুডেন্টস, উইথ আওয়ার ইনস্টিটিউশনস। বাট আজকে সরকার কর্তৃক রেকগনিশনের কারণে আমাদের কিন্তু আমাদের যে আগে ছোট পরিসরে যে সামাজিক দায়িত্ব ছিল শিক্ষা প্রসারের, আজকে কিন্তু সেই সামাজিক দায়িত্ব থেকে আমাদের দায়িত্বটা সবারই একটু বেড়ে গেল, সেটি হলো যে রাষ্ট্রীয় দায়িত্বে পরিণত হলো এবং আমাদেরকে আরো বেশি বেশি কন্ট্রিবিউট করতে হবে। এবং আমরা আশা করি আমরা আজকে যারা এই অ্যাওয়ার্ডেড হলাম, আমাদেরকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে। তবে নিশ্চয়ই শিক্ষকরা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাজ করবেন না, তারা তাদের মতো করে কাজ করবেন। কোনো না কোনো সময় ইনশাল্লাহ কেউ অ্যাওয়ার্ড হবেন, অ্যাওয়ার্ডেড হবেন অথবা হবেন না, না হলেও কোনো অসুবিধা নেই, শিক্ষকরা তাদের কাজ করে যাবে। সকলকে ধন্যবাদ।
1: শুভবৃন্দ, যে বিশেষ মুহূর্তের জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীকে তাঁর মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকল শিক্ষক বৃন্দ, উপস্থিত শিক্ষাবিদ গবেষক বৃন্দ, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই দেশের সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে জানাই বিনম্র শ্রদ্ধা। একই সঙ্গে আজকে যারা নিজেদের মেধা যোগ্যতা দিয়ে গুণী শিক্ষক হিসেবে পুরস্কৃত হলেন তাদেরকে আবারও জানাই অভিনন্দন। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, এভাবেই সম্মানিত শিক্ষকগণ যদি শিক্ষার্থীদের প্রয়োজন এবং প্রিয়জন হয়ে উঠতে পারেন, আমি বিশ্বাস করি শিক্ষা দীক্ষার মাধ্যমে একজন সুনাগরিক হিসাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের জন্য আরো অনেক সহজ হয়ে উঠবে। পারিবারিক পাঠশালার গণ্ডি পার হওয়ার পর প্রতিটা শিক্ষার্থী প্রথমেই শিক্ষক শিক্ষকরাই হচ্ছেন তাদের আদর্শ রোল মডেল। নিজেকে একজন রোল মডেল হিসাবে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারেন তারা। বর্তমান সরকার সে ধরনের পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য কাজ করার চেষ্টা করছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিকাশ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সময় প্রথাগত শিক্ষা পদ্ধতির বাইরে এসে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বিকল্পহীন হয়ে উঠেছে। সুতরাং শিখন এবং শিক্ষণ পদ্ধতির কৌশল পরিবর্তন এবং শিক্ষা সিলেবাসের আধুনিকীকরণ, এসব ক্ষেত্রে প্রচলিত প্রথাগত পদ্ধতির পরিবর্তন খুব সম্ভবত এখন সময়ের দাবি। শিক্ষকরা উপস্থিত আছেন, ওনারা নিশ্চয়ই এই ব্যাপারে একমত। বাস্তবতার নিখিরে সরকার নতুন সিলেবাস প্রণয়ন করছে। এবছরে ইনশাল্লাহ শিক্ষার্থীরা নতুন সিলেবাস অনুযায়ী বই তাদের হাতে পাবে। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, শিক্ষকদের সম্পর্কে আলবার্ট আইনস্টাইনের একটি উক্তির কথা মনে হয় আমরা এখানে তুলে ধরতে পারি। সেটি ছিল এমন, সৃজনশীল প্রকাশ এবং জ্ঞানের মধ্যে আনন্দ জাগিয়ে তোলাই হল শিক্ষকের সর্বোচ্চ শিল্প। সুতরাং প্রিয় শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা যাতে বই বিমুখ না হয়ে উঠে এক্ষেত্রে শিখন এবং শিক্ষণ পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। মুখস্থ করার চেয়ে কেন এবং কিভাবে, এই প্রশ্নগুলি শিক্ষার্থীদের মনে জাগিয়ে তোলা অত্যন্ত জরুরি। কৌতূহল থাকলে শিক্ষার্থী নিজেই নিজের শিক্ষক হয়ে উঠতে পারে। এমন বাস্তবতায় বর্তমান সরকার গত ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব নিয়ে স্কুল সিলেবাস আধুনিকীকরণের কাজ শুরু করেছে। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, শিখন কৌশল হিসাবে আনন্দময় শিক্ষা সারা বিশ্বেই বিশেষ করে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কাছে গ্রহণীয় হয়ে উঠছে ধীরে ধীরে। আমি বিশ্বাস করি আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশে এবার প্রথমবারের মতন শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে লার্নিং উইথ হ্যাপিনেস শিরোনামে একটি নতুন বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীগণ যাতে আনন্দের সঙ্গে লেখাপড়া করতে পারেন সেই উদ্দেশ্যেই এই ধরনের উদ্যোগ। পর্যায়ক্রমে অন্য ক্লাসেও এই বইগুলো দেওয়া হবে। বর্তমানে আমরা এমন একটি সময়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করছি যখন শিক্ষা ব্যবস্থার সামনে একদিকে রয়েছে বিপুল সম্ভাবনা, অন্যদিকে রয়েছে একই সাথে বড় বড় চ্যালেঞ্জ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জ্ঞান অর্জনের সুযোগকে অবাধিত করেছে। সার্টিফিকেট নির্ভর জ্ঞানের পরিবর্তে বর্তমানে কারিগরি এবং ব্যবহারিক জ্ঞান অপরিহার্য হয়ে উঠছে। তথ্য প্রযুক্তির দ্রুত অগ্রগতি শিক্ষক শিক্ষিকাদেরকেও তাদের সামনে এটি একটি বড় চ্যালেঞ্জ হয়েও দেখা দিয়েছে। সুতরাং সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় টিচার ট্রেনিং কলেজগুলো আরো আধুনিকীকরণ করা জরুরি হয়ে পড়েছে মনে আমি মনে করি। সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রযুক্তিকে আমরা শিক্ষকের বিকল্প হিসেবে দেখতে চাই না, বরং প্রযুক্তি হবে শিক্ষকের শক্তি। এই লক্ষ্যেই আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচিকে এগিয়ে নিতে চাচ্ছি। একজন শিক্ষক তার ট্যাবের মাধ্যমে ডিজিটাল লেসন প্ল্যান, কোয়েশ্চেন ব্যাংক, শিক্ষার্থীর শেখার অগ্রগতি এবং প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ব্যবহার করতে পারবেন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়ার ক্লাসরুম সম্প্রসারণ এবং ফ্রি ওয়াইফাই সুবিধা বাড়ানোরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা দেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে গড়ে তুলতে চাই যেখানে কোনো শিশু শিক্ষা বঞ্চিত থাকবে না, এবং একই সাথে শিক্ষা জীবনের যে কোনো পর্যায় থেকে কেউ যেন কোনো কারণে ড্রপ আউট না হয়, কাউকে বেকার থাকতে না হয় সেটি নিশ্চিত করা কিন্তু অত্যন্ত জরুরি। নিশ্চয়ই আপনারা দেখেছেন শিক্ষা খাতে বর্তমান সরকার সবচেয়ে বড় অগ্রাধিকার দিয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতন জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করা হয়েছে, এবং আমরা যে লক্ষ্যগুলোকে সামনে স্থির করেছি সেই লক্ষ্যগুলোকে অ্যাচিভ করার মাধ্যমে এই বাজেটের পরিমাণ আগামী 5 বছর আরো ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে। তবে অবশ্যই এখানে শিক্ষক সমগ্র বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে যে সকল শিক্ষকবৃন্দ আছেন আপনাদের একান্ত সহযোগিতা সরকারের প্রয়োজন, তাহলেই আমরা যেমন আমাদের লক্ষ্যগুলোকে অর্জন করতে পারবো একই সাথে আমরা বাজেট বৃদ্ধিটি বাস্তবায়ন করতে সক্ষম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপ্তি অনেক বড়। দেশের মাধ্যমিক পর্যায়ে প্রায় 21,000 প্রতিষ্ঠান এবং 3 লাখেরও বেশি শিক্ষক কোটি কোটি শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছেন। দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার বড় অংশে বেসরকারি এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানের উপরে নির্ভরশীল। আমরা মনে হয় কেউই অস্বীকার করতে পারি না দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা সুযোগের ক্ষেত্রে শহর এবং গ্রামের মধ্যে বেশ অনেকটা কিন্তু পার্থক্য রয়ে গিয়েছে। তবে শহর অঞ্চল কিংবা গ্রাম অঞ্চল সব অঞ্চলের শিক্ষার্থীরা যাতে দক্ষ শিক্ষক আধুনিক প্রযুক্তির সুবিধা ভোগ করতে পারেন সেটি নিশ্চিত করার জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করছে, এবং সরকার সেই পরিকল্পনাগুলোকে শুধু পরিকল্পনা নয় সেগুলোকে বাস্তবায়নও সরকার করতে চায়। এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা সংস্কারে সরকারের পরিষ্কার দৃষ্টিভঙ্গি হচ্ছে সমান সুযোগ, মানসম্মত শিক্ষা এবং বৈষম্যহীন প্রবেশ অধিকার। সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মমুখী শিক্ষা প্রয়োজন দেশের বাস্তবতা বিবেচনায়। তবে আমাদেরকে এটাও মনে রাখা মনে হয় জরুরি, একটি কর্মসংস্থানই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। যেটি ব্যক্তিগতভাবে আমি বিভিন্নভাবে আমি ফিল করি সেটি হচ্ছে নৈতিকতা এবং চরিত্র গঠন অবশ্যই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত, কারণ জ্ঞান যদি নৈতিকতার সঙ্গে যুক্ত না হয় তাহলে সেই জ্ঞান সমাজের কল্যাণের পরিবর্তনে হয়তোবা অকল্যাণেরও কারণ হয়ে থাকতে পারে। সুতরাং সত্যবাদিতা, দায়িত্ববোধ, সহমর্মিতা, দেশপ্রেম, মানবিকতা, শৃঙ্খলা এবং অন্যের প্রতি সম্মান, এসব মূল্যবোধ আমাদের শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করে নিতে হবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উজ্জীবিত করতে পরিবারের পরে শিক্ষকই শিক্ষিকাগণই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। দেশের শিক্ষক সমাজ বিশেষ করে স্কুল মাদ্রাসার প্রাথমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চয়তা বিধান এবং শিক্ষকতা পেশাকে সুযোগ এবং সম্মানের দিক থেকে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করছে। আমি আগেও বলেছি শিক্ষকতা পেশা কখনোই উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকরির মতন হতে পারে না। কথাটি আমি আবার বলি, শিক্ষকতা পেশা কখনোই উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকরির মতন হতে পারে না, বরং শিক্ষা দীক্ষায় সবচেয়ে মেধাবী যে মানুষটি, সে যাতে করে কর্মজীবনে শিক্ষকতা পেশাকে প্রথম প্রায়োরিটি হিসাবে বেছে নিতে আগ্রহী হয়ে উঠেন, সরকার শিক্ষক নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই গড়ে তুলতে চায়। কারণ আমরা বিশ্বাস করি রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের সম্মান এবং মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তি জড়িত। সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে অবশ্যই রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে। সম্মানিত শিক্ষকবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা কিংবা বিজয় দিবস সহ প্রতি বছর বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রীয় উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানিয়ে থাকেন, শুভেচ্ছা বিনিময় করে থাকেন। এ ধরনের জাতীয় দিবসগুলোতে আমন্ত্রিতদের তালিকায় একটি নীতিমালার ভিত্তিতে চলতি বছর থেকে বাধ্যতামূলকভাবে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের কমপক্ষে একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানোর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করছি। একজন শিক্ষক, তিনি কর্মরত কিংবা অবসর জীবনে যেভাবেই থাকুন না কেন, তার সুমহান পেশার কারণে আমন্ত্রিত তিনি রাষ্ট্রের কাছে অবশ্যই সম্মানীয়। এজন্যই আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি, একজন শিক্ষক শুধুমাত্র তার বেতন কিংবা অবসর ভাতার জন্য কষ্ট করে অফিসে ঘোরার প্রয়োজন নেই, যথানিয়মে যথাসময়ে তার প্রাপ্ত অর্থ ব্যাংকের মাধ্যমে তাকে পৌঁছে দিতে হবে। দেশের শিক্ষকগণই হচ্ছেন জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ গড়ার অন্যতম প্রধান হাতিয়ার। উপস্থিত প্রিয় শিক্ষকবৃন্দ, উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, বিশ্ব শিক্ষক দিবসে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের শিক্ষক সমাজের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার আজকের বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ বিশ্ব শিক্ষক দিবস 2026 পরীক্ষায় আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ বেতারের এই সরাসরি সম্প্রচারে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। ধারা বর্ণনায় আমি ফাতিমা আফরোজ সোহেলি, প্রকৌশল দায়িত্বে মিসবাহ চৌধুরী ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ ও মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী, প্রকৌশল নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আবু মাসুদ। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। সুপ্রিয় বন্ধু, আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। আপনাদের সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
2: এতক্ষণ ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আয়োজিত শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে মনোনীত গুণী শিক্ষকগণকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত

0: শ্রী লঙ্কা ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। বাট এখানে ফরম্যাটের একটা হিসাব আছে যে এখানে অনেক খেলাটাকে লম্বা করা হয়েছে, গ্রুপ পর্ব থেকে দুই গ্রুপ থেকে তিনটা তিনটা করে দল অটোমেটিক্যালি যাবে এবং দুই গ্রুপের বেস্ট ফোর্থ টিমও যাবে, একটা সুপার সেভেন হবে, তারপর সেখানে আবার সবাই সবার সঙ্গে খেলবে, তারপর হবে সেমিফাইনাল। সো এই গ্রুপ থেকে বাংলাদেশের অন্তত চেষ্টা করতে হবে ফোর্থ হওয়ার। সো ফোর্থ হতে হলেও কিন্তু আপনার ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড কিংবা শ্রীলঙ্কার উপরে শেষ করতে হবে, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। সো দেখা যাক আর কি। এবং এখন আবার ক্যাপ্টেন সিনিয়র একটা ইস্যু হচ্ছে, লিটন দাস এখন ক্যাপ্টেন হয়েছেন, বাট তিনি এক বছর পর্যন্ত আরো থাকবেন কিনা, কারণ তার ক্যাপ্টেন্সির উপর কিন্তু একটা চাপ চলে আসছে। টি টোয়েন্টি ফর্মেটেও তিনি ক্যাপ্টেন ভালো করতে পারছেন না, নিজের রান নাই ব্যাটে, এগুলো নিয়ে বেশ টেনশন হচ্ছে। বাট আপাতত মুহূর্তে আমি আসলে একটু শর্ট সাইটেড। সো বাংলাদেশের সামনে যে টেস্ট ম্যাচ গুলো আছে আমি সেগুলো আসলে দেখতে ইন্টারেস্টেড, কারণ টেস্টেই একটা মাত্র ফরম্যাটে মনে হচ্ছে বাংলাদেশ একটু বেটার অবস্থায় আছে টি ওয়ানডে টি টোয়েন্টি,
1: এবং সেটার ফল আমরা অস্ট্রেলিয়াতে দেখতে পেরেছি। বলে আলফাজ ভাই, পুরোপুরি ফুটবলের মানুষ আপনি, তারপরও আপনাকে যদি ওভারঅল বাংলাদেশের এই গেমস নিয়ে জিজ্ঞেস করি, আমাদের উশু থেকে মাত্র আমরা একটা ব্রোঞ্জ মেডেল পেয়েছি, জিন্নাত পেয়েছে। সো এই যে খেলার প্রতি আমাদের কিন্তু অনেক প্যাশন রয়েছে বাঙালিদের, এবং গভর্নমেন্ট পর্যায়ে থেকে কিন্তু এখন বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে যেন আরো বেটার কিছু হয়, কতটুকু আশাবাদী আসলে আপনি?
2: মানে এই এশিয়ান গেমস এর একেবারেই হতাশ, যেটা আসলে আমরা কেউ কাম্য করি না যে একটা ব্রোঞ্জ এতগুলো ইভেন্ট খেলতে যাওয়ার পরে। তো আসলে আমরা এখানে অনেক পিছিয়ে আছি, আমরা যদি স্পোর্টস এর দিকটা যদি চিন্তা করেন, সরকার যেভাবে নতুন ভাবে তাদের উদ্যোগ নিয়েছে, আসলে এখান থেকে সবাই উৎসাহিত হয়ে যদি চেষ্টা করে, আমার মনে হয় যে চেষ্টা করলে সফল হওয়া সম্ভব। সো স্পোর্টসম্যান যারাই আছে, যারাই খেলাধুলা করছে, তাদেরকে একটা আমার ইয়া থাকবে যে পরিশ্রমের কোনো বিকল্প নাই, পরিশ্রম করতে পারলে এবং স্বপ্ন দেখলে, ইচ্ছা থাকলে অবশ্যই আগামীতে গোল পাবে।
1: এবং সেটা অবশ্যই আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে মাঠের যে স্বল্পতা, খেলার মাঠের স্বল্পতার কারণে অনেকে খেলতে পারছে না, অথবা শহর কেন্দ্রে কিছু টার্ফ রয়েছে কিন্তু সেগুলো আসলে সবার সাধ্যের বাহিরে, আমি বলবো এক ঘন্টা খেলার জন্য অনেক বড় একটা অঙ্ক দিতে হয়, কিন্তু এই যে সরকারি ভাবে যে বিভিন্ন স্কুলের খেলার মাঠ, কমিউনিটি সেন্টারের মাঠ, সেইগুলো যদি সম্পূর্ণভাবে ওপেন করে দেয়া হয় নিশ্চয়ই সেটা হেল্পফুল হবে।
2: এটা তো অবশ্যই, আপনার ক্রীড়ামন্ত্রী যেভাবে পরিশ্রম করছে, প্রতিটা স্টেডিয়াম বলেন, যেখানে যেখানে মাঠ দরকার সবগুলোই আমি দেখেছি যে তাদের লিস্টেড হয়েছে এবং আস্তে আস্তে কাজ ধরছে, তাদেরকেও সময় দিতে হবে। একটা জিনিস আপনি জানেন, যদি দেখেন স্পোর্টসম্যানরা আসলে কারো অপেক্ষায়, মাঠের অপেক্ষায় থাকা যায় না। যেমন রিভালদোর মতো প্লেয়ার, যখন ব্রাজিলিয়ান রিভালদো, সে 15 কিলোমিটার সে সাইকেল চালায় যাইত, দেখা গেছে হাইটেও যেত। তো যারা প্রতিভাবান তারা পরিশ্রম করলে দেখবেন যে ওই মাঠ লাগে না, আপনার ফ্যাসিলিটিস লাগে না, না খায়াও সে যদি পরিশ্রম করে, সে যদি লক্ষ্য থাকে, তাহলে দেখবেন যে সে সফল হতে পারবে। সে নিজের ইচ্ছাটাই সবচেয়ে বড় যথেষ্ট, এবং পাশাপাশি তো সবাই আছে, আমরা সবাই আছি, মন্ত্রী আছে, ফেডারেশন আছে, সবাই তো চেষ্টা করছে, কিছু না কিছু ভাবে চেষ্টা করছে। বাট নিজের একটা যে একটা
1: মানে প্রতিটা প্লেয়ারের, প্রতিটা অ্যাথলিটের নিজস্ব ডেডিকেশন থাকতে হবে, সাধনা হবে,
2: তাহলে অবশ্যই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে।
1: একদমই, আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই। পারভেজ ভাই, খুব সম্প্রতি আমাদের, আমরা সবসময় বলে থাকি আমাদের ইভেন্ট কম, আমাদের খেলার লিগ কম, কিন্তু অতি সম্প্রতি কিন্তু আমাদের মানে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবাল ডোমেস্টিক 3 শুরু করলেন, এবং মজার ব্যাপার হচ্ছে প্রথমবারের মতো এখানে ক্রিকেট কোচ, ক্রিকেট ফিটনেস হিসেবে যারা থাকবেন, ফিটনেস ট্রেনার, তাদেরকে খুঁজে নেয়ার পছন্দ করা একটা অপশন ছিল। আমার মনে হয় এটা প্রথমবারের মতো, এর আগে আমরা দেখিনি। সবসময় তো আমরা খেলোয়াড়দের প্লেয়ার অপশন দেখেছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো ডোমেস্টিক 3 নিয়ে কতটুকু আশাবাদী বরিশাল থেকে যেহেতু শুরু হচ্ছে?
0: না, আই এম ভেরি হোপফুল, কারণ প্রথম কথা হচ্ছে যে এটাও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক করা হয়েছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটা হচ্ছে 6টা ভালো লেভেলের ফ্র্যাঞ্চাইজিকে পাওয়া গেছে যারা 3 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, সুতরাং সেটা মাত্র ওয়ান অফ হবে, এটা আশা আমরা করি না, এটার কন্টিনিউয়েশন হবে। তারপর আবার আরেকটা যেটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে আপনি যেটা মেনশন করলেন, শুধু প্লেয়ার না, কোচিং স্টাফদেরও একটা আলাদা অপশন হয়েছে, সেখানেও বিভিন্ন দল তাদের মতো করে তাদের কোচদেরকে ডাকার সুযোগ পেয়েছে। সো এই ছোট ছোট ইভেন্টগুলো কিন্তু এই টুর্নামেন্টের বা এই পুরো ব্যাপারটার আয়োজনের হাইপটা বাড়ায়, এবং এখানেও কিন্তু একটা ইন্টারনাল কম্পিটিশন থাকে। ফর এক্সাম্পল, আপনি যখন জানেন যে সাপোজ আমি বরিশালের প্লেয়ার, আমি জেলার মানে আমার বিভাগীয় টিমে আমি থাকবো, মানে যখন এনসিএলটা হচ্ছে, এখন ফর এক্সাম্পল

0: ক্রিকেট লীগ, সেখানে কিন্তু তাদের জেলার যেই জায়গা বা বিভাগীয় যেই জায়গা সেখান থেকে সিলেকশন করে তাদের বিভাগের প্লেয়ারদেরকে একসঙ্গে করা হচ্ছে। সো এক বিভাগের প্লেয়ার অন্য বিভাগে যাচ্ছে না, দ্যাটস আ ভেরি বেসিক থিং। সো অনেক সময় দেখা যায় যে ঢাকার টিমটা স্ট্রঙ্গার বা চিটাগাং ভেরি স্ট্রং, সিলেট ভালো স্ট্রং, বরিশাল একটু উইক বা এরকম একটা কম্পারিজন চলে আসে। বাট যখন অকশন হচ্ছে উইদিন দ্য ডোমেস্টিক সার্কিট, এটা কিন্তু অনেকটা বিপিএল ধাঁচের উইদাউট দ্য ফরেন প্লেয়ার্স। এবং সেখানে যখন কোচিং স্টাফ নিয়েও এই অকশনটা হয়, তার মানে হচ্ছে সেখানে একটা ইন্টারনাল কম্পিটিশন হয় যে এখন কে ভালো অবস্থায় আছে সেটার একটা প্রমাণ পাওয়ার সুযোগ থাকে, আদার দেন যে জাস্ট বুঝিয়ে দেয়া যে তুমি এই দলের দায়িত্ব নাও বা তুমি এই দলের দায়িত্ব নাও। দিস ইজ ভেরি নাইস
1: তাদের জন্য, এটা একটা কম্পিটিটিভ।
0: এবার হয়নি, এই তিন বছর পরের বার যখন অপশন হবে প্রবাবলি তালহা জুবায়ের ভাববেন যে আই নিড টু ডু বেটার, বা যিনি এখন হেড কোচের পজিশনে নাই, অ্যাসিস্ট্যান্ট কোচের ক্যাটাগরিতে পড়েছেন, তিনি হয়তো ভাববেন যে আমি নেক্সট বার হেড কোচের জন্য থাকতে চাই এবং আমার জন্য যেন চাহিদা থাকে, সবাই যেন আমাকে চায়। দ্যাটস হাউ আই হ্যাভ টু ওয়ার্ক, সেম গোজ ফর দ্য প্লেয়ার। সো এই ব্যাপারটা খুব এক্সাইটিং লেগেছে আমার কাছে। আর যেহেতু এটা কাইন্ড অফ বিপিএল কে রিপ্লেস করছে এই বছরটা, এই কারণে বোধ হয় হাইপটা একটু বেশি, কারণ আমরা জানতে পেরেছি যে এই বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ হবে না। তো সেটাকেই রিপ্লেস করছে কাইন্ড অফ এই D3, যেখানে তিনটা ভিন্ন ফরম্যাটেই কম্পিটিশনটা হবে। টি-20ও আছে, চার দিনের খেলাও আছে, ওয়ান ডেও আছে। সো This is a very big thing, আমি বলবো এটাকে কন্টিনিউ করতে পারাটা একটা চ্যালেঞ্জ।
1: এবং এটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে অন্য সময় যেটা আমরা দেখি ফরেন প্লেয়ারদেরকে আনা হয়, তখন দেশের অনেকে সুযোগ পায়, অনেকে সুযোগ পায় না। কিন্তু দেখেন বিপিএল থেকে আমরা অঙ্কনকে পেয়েছি, আরো বেশ কয়েকজন খেলোয়াড়কে পেয়েছি যারা আসলে পরবর্তীতে মানে ন্যাশনাল টিমে খেলেও দেশের বাহিরেও ভালো করেছে। এই যে ডোমেস্টিক থ্রি করার প্ল্যানের কারণে আমরা নিশ্চয়ই দেশের যে প্লেয়ার রয়েছে তাদেরকেও আমরা ইন্টারন্যাশনাল লেভেলের খেলার সুযোগ তারা পাচ্ছে বা বেটার হয়তো বা কিছু করবে এবং তারা নেক্সট বিপিএল এর জন্য হয়তো বা রেডি হবে।
0: না, অ্যাবসলিউটলি। আর আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে বরিশাল দিয়ে শুরু হচ্ছে, এটা কিন্তু একটা বিশাল স্টেপ।
1: রাইট,
0: বরিশাল স্টেডিয়ামের আগে ক্রিকেট লাস্ট কবে হয়েছে সেটা আমার খেয়াল পড়ছে না, মানে এই মানের একটা ক্রিকেটীয় টুর্নামেন্ট।
1: যদি বিপিএল এর দিকে তাকায় তারা কিন্তু আমাদের মানে কারেন্ট চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলা যায়,
0: ফরচুন বরিশাল ওয়াজ देयर। তারা হচ্ছে যখন, হ্যাঁ, এবারের আগের বারের লাস্ট বার রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছিল, তার আগের বার ফরচুন গ্রুপ ছিল। সো তারাও একটা দল নিয়েছে এবং বরিশাল থেকে শুরু হচ্ছে। সো এই ব্যাপারটা ভালো যে নতুন কিছু ভেনু আমরা এক্সপ্লোর করতে পারবো এবং এই ভেনু এই ধরনের টুর্নামেন্টে আসা মানে হচ্ছে তাদের আনুষাঙ্গিক ফ্যাসিলিটি গুলো কিন্তু বাড়বে। আমরা যারা খেলার ব্রডকাস্টের সাথে রিলেটেড ধারাভাষ্য দিতে যাই, অনেক স্টেডিয়াম আছে কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত ভালো ফ্যাসিলিটি নাই ফর কমেন্টেটর্স টু সিট এন্ড ইন্টারন্যাশনাল ম্যাচ হওয়ার মতো। সো এই টাইপের টুর্নামেন্ট হলে যেটা হবে স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচারটাও ডেভেলপড হবে এবং এটা ডেফিনেটলি একটা ভালো দিক। এন্ড লেটস হোপ যে আমরা খুব ভালো কিছু প্লেয়ার তিন ফরম্যাটের জন্যই
1: অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই, পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য। দারুণ কিছু সাজেশন পেলাম আলফাজ ভাই, অনেক কৃতজ্ঞতা। আমরা দারুণ কিছু সাজেশন পেলাম, আই হোপ আমরা সেই লক্ষ্যে কাজ করতে পারলে বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের ক্রিকেট আরো বেটার কিছু করতে পারবে। দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ঢাকা বেতারে নতুন আয়োজন ক্রিয়াঙ্কন থেকে। আমরা আবারও হাজির হব আগামী সোমবার ঠিক বিকেল 3:15 মিনিটে। শুনতে অবশ্যই কান পাতুন ঢাকা বেতারে।

এতক্ষণ শুনলেন খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। সঞ্চালনে ছিলেন নুসরাত জেরিন মুন, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।

এখন শুনবেন পল্লী গীতি, শিল্পী আফসানা জাফর মুন্নি, গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম।

পল্লীগীতি শুনছেন আফসানা জাফর মুন্নির কণ্ঠে। এবারের গানের গীতিকার ও সুরকার রজব আলী।

0: আফসানা জাফর মুন্নির কণ্ঠে পরপর দোকানে পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, ডেঙ্গু জ্বর প্রতিরোধ বিষয়ক স্লোগান। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টবে অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে, তাই এডিস মশা নিধনে আমাদের সচেতন হতে হবে। বাংলাদেশ বেতার ঢাকা, প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নাগরিকদের জন্য শুধু একটি ঘর নয় বরং নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা সুবিধাসম্পন্ন বাসস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আজ বাংলাদেশ চীন মৈত্রীর সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস 2026 উদ্বোধনকালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সকল নাগরিকের জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করা উন্নত বিশ্বের জন্য যতটা সহজ, বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্রে ততটা সহজ নয়। প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করাই এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকা বর্তমানে অতিরিক্ত জনসংখ্যার চাপে রয়েছে। স্বাভাবিক ধারণ ক্ষমতার তুলনায় শহরাঞ্চলে কয়েকগুণ বেশি মানুষের বসবাসের কারণে নগর জীবনের নানা সংকট সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, শহরগুলোতে সব মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসও নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। এর আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাপা গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে কোনো শিশু শিক্ষা বঞ্চিত থাকবে না। তিনি আজ রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এবছরই শিক্ষার্থীদের হাতে নতুন সিলেবাসের বই দেয়া হবে। অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত 100 জন শিক্ষককে গুণী শিক্ষক সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতেই বিশ্বব্যাপী প্রতিবছর 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে আজ সচিবালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আব্দেল ওয়াব সাইদানি। বৈঠকে দুদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদায়িত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা আদান প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদী এলএনজি ও সার আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের হাই কমিশনার সারা কুক আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। আন্দালিফ রহমান বলেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়টিও সমানভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে বলেও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 10 বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল দায়ের করেছেন প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি বলেন, আপিলে 11টি কারণ দেখিয়ে সর্বোচ্চ শাস্তির আবেদন করেছে প্রসিকিউশন। খেলার খবর, টেনিস। 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ আজ রাজশাহীর টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। 6 দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: কাছে ও দূরে সকল বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই আয়োজন শুনছেন, অনেক ভালোবাসা নিন, শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই অনেক ভালো থাকুন, এটাই আমাদের সবসময়ের কামনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবার কুশল কামনা করে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার।
0: বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের তালিকায় নাম লিখিয়েছে। বাংলাদেশের সব মানুষ সব সময় স্বপ্ন দেখে সবচেয়ে সুন্দর দেশে সবচেয়ে সুন্দরভাবে বেঁচে থাকার।
2: আমরা সবাই সব সময় সুস্থ থাকব, আনন্দে থাকব এবং থাকব ছোট পরিবারের সাথে। ছোট পরিবারকে সাজাবো মনের মতো করে, সংসার জীবনের শুরুতে পরিকল্পনা করে নেব সুখী পরিবার গড়ার। আয়োজনে আমাদের এবারের পরিবেশনা ধারাবাহিক আসর জীবনের গল্প। সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে রয়েছে আমাদের এ আসর। সঞ্চালনায় ডাক্তার সোহরাব হোসেন।
3: প্রীতি নিন, শুভেচ্ছা নিন। সুবন্ধু শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় আসর জীবনের গল্প। এই গল্প আপনার জীবনের অংশ থেকে নেয়া, আমার জীবনের অংশ থেকে নেয়া, সবার জীবনের টুকরো টুকরো গল্পগুলোকে আমরা সাজিয়ে একসাথে পরিবেশন করি জীবনের গল্প এই আসরে। যথারীতি প্রতিদিনের মতো উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজ সেবক মানা ভাই।
4: আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই আল্লাহর রহমত ভালো আছেন।
3: আরো আছেন আমাদের সাথে মাস্টার আপা।
5: আসসালামু আলাইকুম।
3: যিনি স্কুলের শিক্ষিকা, স্কুলের ছাত্রীদের বিশেষ করে অনেক শিক্ষার পাশাপাশি জীবনমূলক, জীবনের গঠনমূলক শিক্ষাও তিনি দিয়ে থাকেন এবং সেই সাথে সাথে তাদেরকে তাদের পরিবারের নানান দেখভাল, নানান রকমের ভালো মন্দ সবকিছুর সাথে মিশে থাকেন আমাদের মাস্টার আপা। মাস্টার আপা ভালো আছেন তো আপনি?
5: আছি, মোটামুটি ঠান্ডা লেগে গেছে।
3: হ্যাঁ, একটু অসুস্থ। হ্যাঁ, এই সময়টা আমরা খুব তাজ্জব হয়ে লক্ষ্য করছি, একদিকে তো ডেঙ্গি জ্বর, তাই না? এই মানে মারাত্মক জ্বর, একদম হাড় ভাঙা জ্বর, বলা হয় যে ব্রেক বোন ফিভার বা হাড় ভাঙা জ্বর, গায়ে প্রচন্ড ব্যথা, হাড্ডি হাড্ডির মধ্যে মধ্যে ব্যথা, মনে হয় কেউ যদি মানে লাফালাফি করে অথবা মনে হবে যে কেউ লাঠি দিয়ে পিটিয়ে সব ভেঙে ফেলেছে।
4: ডাক্তার ভাই, তাকে দেখলে না আমাদেরও অন্তরটা কেঁপে উঠে, হায় হায় কি অবস্থা, এটা সহ্য করে কি করে?
3: মনে ভাই, আপনি গ্রামের মধ্যে দেখবেন যে মশা কম হচ্ছে, সেখানে কিন্তু প্রচুর পানি আছে কিন্তু মশা কম হচ্ছে,
5: কিন্তু
3: হ্যাঁ, কিন্তু শহর অঞ্চলে যেসব ড্রেন মানে নর্দমা যেগুলি আছে সেখানে জলাবদ্ধতা হলে প্রচুর মশা হচ্ছে। তো যাই হোক, আমরা আজকে কথা বলবো, মাস্টার আপার সাথে কথা বলছিলাম যে মাস্টার আপা ছাত্রীদের যত্ন নিচ্ছে, ছাত্রীদের মাধ্যমে তাদের মা খালা সবারই যত্ন নিচ্ছে। তো একটি ব্যাপার মাস্টার আপা, যে গর্ভধারণ যদিও একটি প্রাকৃতিক কাজ, আনন্দের কাজ, কিন্তু যত্নটা হতে হবে বিজ্ঞান ভিত্তিক।
4: ঠিক কথা,
3: মানে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এগুলি মানুষকে শিখিয়েছে যে কিভাবে গর্ভের সন্তান এবং গর্ভকালীন মাতৃ যত্ন নেওয়া যায়। তো কমপক্ষে চারবার ডাক্তারের কাছে আসতে হবে, এটাতে মানে ভাবার কোনো অবকাশ নেই যে ডাক্তার অযথা টাকা ইনকাম করবে, কারণ সরকার ডাক্তারকে একদম জনগণের কাছাকাছি দোরগোড়ায় যে বলে, মানে দরজার গোড়ায় হয়তো পৌঁছায় না কিন্তু দোরগোড়ায় মানে হচ্ছে তার ইউনিয়ন পরিষদের কাছাকাছি, মানে একটা মানুষ যে গ্রামে বসবাস করে সেই গ্রামেই একটা ইউনিয়ন থাকে, ইউনিয়নে একজন ডাক্তার পাচ্ছে। এছাড়াও আমরা যে কমিউনিটি ক্লিনিক আমাদের বর্তমান সরকার তৈরি করেছে সেটা একদম গ্রাম পর্যায়ে, তো সেই সব কমিউনিটি ক্লিনিকে ডাক্তারও আছে। এছাড়া FWP মানে
4: ফ্যামিলি, কিন্তু ডাক্তার ভাই ডাক্তার পাওয়া যায়।
3: হ্যাঁ
4: হ্যাঁ, ডাক্তার একজন না তো অনেকজন ডাক্তার পাওয়া যায়, এই একটা শান্তি।
3: তো কাজী এই চারবার এদের কাছে যাওয়া যাচ্ছে, যেতে হবে এবং যাওয়া যাচ্ছেও বিনা খরচায়,
4: মাটাও সুস্থ থাকে, পেটের বাচ্চাটাও সুস্থ থাকে।
3: এখন কেন যাবেন সেই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে বলতে হবে, তাই না মাস্টার আপা?
4: হ্যাঁ
3: হ্যাঁ, এবং মাস্টার আপার মাধ্যমে আমরা এটাকে আরো বেশি জনগণের কাছে, বিশেষ করে মা খালাদের কাছে আরো পৌঁছে দিতে পারবো। তো প্রথমে যেতে হবে, কবে যাবেন? প্রথমে ষোলো সপ্তাহ, ষোলো সপ্তাহ মানে চার মাস গর্ভে, প্রথম চার মাসের মধ্যে একবার যেতে হবে। কেমন? ষোলো সপ্তাহের মধ্যে একবার গেল, সেই সময় গেলে এই গর্ভবতী নারীর শরীরে বাড়তি কোনো রোগ আছে কিনা আগের থেকেই, যেমন ডায়াবেটিস, প্রেশার, তার রক্তাল্পতা, মানে রক্ত শূন্যতা, আমাদের দেশের মেয়েদের তো খুব কমন একটা ঘটনা।
6: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন এসে গড়ি ছোট পরিবার। অনুষ্ঠানের বাকি অংশ শুনতে পাবেন আসর নামাজের আজানের পর। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন এখন প্রচারিত হবে আসর নামাজের আজান।
7: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান কর সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।

0: এটা দেখে নেওয়া হয়। এটা দেখে নেওয়ার পরে তারপরে তার অন্যান্য পরীক্ষা, যে শারীরিক সুস্থতার অন্যান্য পরীক্ষাগুলি ডাক্তাররা করে ফেলে, এরপরে আশ্বস্ত করে। এবং একটি জিনিস মাস্টারাপা, যে এই সময় তো মেয়েরা বমি করে, তাই না? প্রথম তিন মাসে খুব বমি করে, তো বমি করতে করতে অনেকে এত বেশি কাহিল হয় যে তার রক্তাল্পতা
1: দুর্বল হয়ে যায় একেবারে।
0: হ্যাঁ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মানে লবণের স্বল্পতা হতে পারে, আর কিডনির সমস্যা হতে পারে। এই নানানগুলি সবগুলি পরীক্ষা নিরীক্ষা কিন্তু প্রথম চার মাসের মধ্যে করে ফেলতে হবে। তারপরে আসে আর একটা পরবর্তী ভিজিট করবে, সে ২৮ সপ্তাহের মধ্যে। তো ২৮ সপ্তাহের হবে দ্বিতীয় ভিজিট বা দ্বিতীয় সাক্ষাৎকার, এরপরে হবে ৩২ সপ্তাহে, এবং তারপরে সব শেষে এই চারবার মানে ভিজিটটাকে করতে হবে। কিন্তু সবচাইতে ভালো হয় যদি বাড়ির কাছাকাছি হয় অথবা যাওয়ার যোগাযোগ সুবিধা থাকে, তাহলে প্রতি মাসে মাসে যাক না, তাহলে আমরা আরো নিশ্চিন্ত থাকতে পারবো। প্রতি মাসে মাসে যদি সে ডাক্তারের কাছে যায়, একজন গর্ভবতী নারী, তাহলে খারাপ নয়। হ্যাঁ, এবং তাতে করে সে তার সুস্থতা, এবং সব শেষে একটা জিনিস জেনে নিতে হবে যে গর্ভের সন্তানের কোনো অস্বাভাবিকতা আছে কিনা। যদিও আমাদের যাদের পরিবারে বাচ্চা আসছে, গর্ভের সন্তান আসছে, তারা বেশি ইন্টারেস্টেড বা আকর্ষণ বোধ করে যে গর্ভে কি সন্তান, এটা কি নারী নাকি পুরুষ। হ্যাঁ হ্যাঁ, তো আল্ট্রাসোনোগ্রামের কল্যাণে সেগুলি আগাম জানা যায়। কিন্তু এই জিনিসটা আমরা ডাক্তারেরাও জানাতে আগ্রহী না, আর আমাদের সরকারও কিন্তু একটা আইন করে নিষিদ্ধ করেছে যে গর্ভের সন্তান কোন লিঙ্গ ধারণ করেছে সেটা জানানোর দরকার নেই, বরং জানাতে
1: সন্তানী।
0: জি, ভালো বলেছেন মানা ভাই, যে সন্তান সন্তানী, সে কন্যা সন্তানই হোক আর পুরুষ সন্তানই
1: হোক,
0: তাহলে তা না হলে অনেক সময় কন্যা সন্তানদের উপরে যদি অনাগ্রহ থাকে, তাহলে সেই বৌমা মানে সেই গর্ভবতী নারীর প্রতিও একটা অযত্ন চলে আসবে, তাই না? কাজে আমরাও ডাক্তারদেরকে অনুরোধ করব যে কিছুতেই যেন তারা মানে সেক্স ডিটারমিনেশনটা না দেয়, মানে গর্ভের সন্তান কোন লিঙ্গের সেটা বলার দরকার নেই, বরং তাদের বলতে হবে গর্ভের সন্তানের হার্ট কেমন আছে, গর্ভের সন্তানের কিডনি কেমন আছে। কারণ অনেকগুলি জন্মগত ত্রুটি নিয়ে অনেকগুলি বাচ্চা জন্ম নিতে পারে, এবং সেটা যদি গর্ভকালীন সময়ই জানা যায় তাহলে চিকিৎসা অনেক সহজ হয়ে যায়,
1: এটা আগে থেকেই করা যায়।
0: হ্যাঁ, মানে সেই পরিবারটি একটু যত্ন নিতে পারে, সে ধরনের চিন্তা ভাবনা,
1: কি সমস্যাগুলি আছে সে ডাক্তারের কাছে যাই না, সেই সমস্যা সমাধানের জন্য যা করণীয় সেটা সে মানবে।
0: হ্যাঁ, তো সেইটা আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখে নিতে পারি গর্ভের সাত মাস সময়ে আমরা দেখে নিতে পারি, মানে ২৮ সপ্তাহে। এই সময়ে যেগুলি মানে এই এই সময়ে যখন আমরা যাচ্ছে ডাক্তারের কাছে, যখন একজন গর্ভবতী নারী যাচ্ছে, পরীক্ষাগুলির পাশাপাশি তার স্বাস্থ্যের যত্ন নেওয়াটাও পরিবারের লোকজনকে শিখিয়ে দেওয়া হয়। এবং সেটা মনে হয় যে এই নারীটা কি খাবে, অবশ্যই ভালো মন্দ তো খাওয়াবেই, তাই না? এখন ভালো মন্দ খাওয়াতে গেলে তাকে কত পরিমাণ খাওয়াতে হবে, আমরা খুব কমন একটা সাধারণ ধারণা শিখিয়ে দিই যে আগে যা খেত এই মেয়েটি তার চাইতে দেড় গুণ বেশি খাবে। যেমন আগে যদি সে এক চামচ ভাত খেত, এখন সে দেড় চামচ ভাত খাবে, আগে যদি একটা মাছ খেত, এখন সে দেড় খান মাছ খাবে। এই বাদ বাকি অর্ধেকটা হচ্ছে সন্তানের জন্য। এটা হলো বোঝানো খুব সহজ যে আগে যা খেত তার চাইতে দেড় গুণ বেশি সে খাবে। কিন্তু আমাদের ডাক্তারি মত হচ্ছে তার পুষ্টি চাহিদা অনুযায়ী তাকে খাদ্য দিতে হবে। সাধারণ মানুষকে শেখানোর জন্য খুব ভালো যে দেড় গুণ বেশি খেলেই তার পুষ্টি চাহিদা মিটে যাবে, কিন্তু ডাক্তারের কাছে ভিজিট করে দেখতে হবে তার যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, মানে লোহার স্বল্পতার কারণে অ্যানিমিয়া হয়, ফলিক অ্যাসিডের কারণে অ্যানিমিয়া হয়, ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, তাহলে অবশ্যই তাকে প্রত্যেক দিন একটি ডিম, এক গ্লাস দুধ এবং বাড়তি কিছু ফল দিতেই হবে, মানে কাঁচা ফল,
1: তাতে মাটাও সুস্থ থাকে।
0: হ্যাঁ, তাহলে মনে রাখবেন প্রত্যেকটা গর্ভবতী নারীকে একটি ডিম, এক গ্লাস দুধ এবং বাড়তি কিছু কাঁচা ফল খাওয়াতেই হবে। এছাড়াও মাছ মাংস আর তরি তরকারি যা হয় বাড়িতে সেগুলি দেড় গুণ বেশি সে খাবে। তাহলে গর্ভের সন্তান এবং গর্ভবতী নারী উভয়ে সুস্থ থাকবে, আর আমরা পাব একটা সুস্থ সবল জাতি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
2: প্রিয় বন্ধুরা, পরিবেশনায় এবারে একটা গান হলে কেমন হয়? খুব ভালো হয়, তাই না? তো আসুন তাহলে গানই শোনা যাক। শুনবো গান শিল্পী বাবুল রেজা ও মমতাজ রহমান লাবণীর কণ্ঠে। গানটির কথা লিখেছেন মোহাম্মদ কামরুল হাসান।

0: সুপ্রিয় শ্রোতা, জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা সবাই সুখী জীবন যাপনের জন্য ছোট পরিবার গঠনে অঙ্গীকার করি। বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: একটি দেশের আয়তনের চেয়ে জনসংখ্যা বেশি হলে দেশের উন্নয়ন এবং দেশের জনগণের জীবনমানের উন্নয়নে নানা রকম সমস্যা দেখা দেয়। অধিক জনসংখ্যার কারণে সঠিক শিক্ষা, সুষম খাদ্য, সুন্দর জীবনযাপনে নানা রকম বাধা আসে। তাই পরিবার পরিকল্পনা অত্যন্ত জরুরি। এ বিষয়ে শুনব দরকারি অনেক কথাবার্তা।
2: সবাইকে জানাই শুভাশিস। আর শুভাশিস জানিয়ে শুরু করতে চাই, আমরা বরাবরের মতো আজও মন এবং কান পেতে রাখুন আমাদের এই আয়োজনে। আর যথারীতি বিষয় ছাড়া তো আলোচনা করা যায় না। আজকের আলোচ্য বিষয় সেটিও জানিয়ে রাখি। আজকের আলোচ্য বিষয় হল নারীর প্রজনন স্বাস্থ্যের উন্নয়নে পরিবার পরিকল্পনা। সম্মানিত আলোচক আছেন, এ বিষয়ের আলোকে কথা বলবেন। আমাদের দায়িত্ব হচ্ছে শোনা, এবং সেই শোনাটা খুব গভীর করে শোনা, অন্তর দিয়ে শোনা। আমাদের সঙ্গে আছেন সম্মানিত আলোচক আসমা হাসান, আপনাকে স্বাগত। আমরা আলোচনায় যেতে চাই, বিষয় আপনিও জানলেন, সেই বিষয়ের আলোকে প্রথম প্রশ্নে যাই। এই যে নারীর প্রজনন স্বাস্থ্য, এ সম্পর্কে যদি আমরা জানতে চাই পরিষ্কার ধারণায় কি বলবেন?
3: নারীর প্রজনন স্বাস্থ্য এখন বর্তমানে খুব আলোচিত একটা বিষয়। একটা মেয়ের জন্ম হয়, জন্ম থেকে আস্তে আস্তে বেড়ে ওঠে, কিন্তু প্রজনন স্বাস্থ্য যেটা হলো আপনার, একটি নারী যখন মাসিক হয়, এই যে সেটা 11-12 বছর বয়স থেকে, যখন একটি নারী একটি সন্তান জন্মদানে প্রজননে সক্ষম হয়, তখন ওই সময়টাকে বলি। এটা ধরেন 12 বছর বা 13 বছর বয়স থেকে শুরু হয়, মোটামুটি একটা কিশোরীর সময় যে সেটাই কিন্তু প্রজনন স্বাস্থ্য। এই সময় থেকে যেটা হয়, একটি নারী সন্তান জন্মদানে সক্ষম হয়, তখন থেকে এই প্রজনন স্বাস্থ্যের বিষয়টা আসছে। এবং এই যে অ্যাডোলেসেন্স বলেন, বয়সন্ধি কাল বলেন, সব কিছুই কিন্তু এই প্রজনন স্বাস্থ্যের এই সময়টাই। এবং বর্তমানে যে আমাদের জনসংখ্যার প্রায় 1/4 কিন্তু কিশোর কিশোরী, এবং এই কিশোর এবং কিশোরী, আমরা নারীর প্রজনন স্বাস্থ্য নিয়ে আলাপ করব, কিন্তু এমনি তো কিশোর এবং কিশোরীর এবং এই বয়সন্ধি কাল, এই সম্পূর্ণ বিষয়টাই কিন্তু প্রজনন স্বাস্থ্যের মধ্যে এসে যায়।
2: নারী যখন বিবাহিত জীবনে প্রবেশ করেন, সেক্ষেত্রে তো একজন পুরুষ লাগবেই, পুরুষ তার সঙ্গী সাথী হবে। তো এই ক্ষেত্রে যদি বলি যে একজন পুরুষ এই নারীর প্রজনন স্বাস্থ্যের কি অবদান রাখতে পারেন, কি বলবেন?
3: আচ্ছা, প্রথমে হলো নারীর প্রজনন স্বাস্থ্য কিন্তু 12-13 বছর বয়স থেকে শুরু হয়ে গেল। একটি নারীর মাসিক হলো, সে সন্তান ধারণ করতে সক্ষম হয়, কিন্তু তার মানে কিন্তু এই না যে আমি চাইবো যে 12-13 বছর বয়সেই কোনো নারী সন্তান সম্ভবা হোক। অবশ্যই বাল্য বিয়ের শিকার যাতে কোনো নারী না হয় সেটা তো আমরা দেখবো। আরেকটা হলো 18-এর আগে বিয়ে নয়, 20-এর আগে সন্তান নয়, সেটা আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি স্লোগান, এবং এটা আমরা সবসময় এটা চেষ্টা করি প্রচারের মাধ্যমে, মানে দাঁড়ে দাঁড়িয়ে এই বিষয়টা পৌঁছে দেওয়ার জন্য। তারপরে ধরেন একটি নারীর যখন বিয়ে হলো, তখন পুরুষের একটি অংশগ্রহণের বিষয় হলো তার স্বামী, এবং সেই ক্ষেত্রে কিন্তু পুরুষের একটা ব্যাপার আছে অংশগ্রহণ, প্রথম প্রসবটা 18-এর আগে বিয়ে নয়, 20-এর আগে সন্তান নয়। এই বিষয়টা কিন্তু মেয়ে যদি শুধু ডিসিশন নেয় তা না, পুরুষকেও কিন্তু সিদ্ধান্তে আসতে হবে যে বিয়ে হলেও অন্তত 2 বছর একটা বিরতি দিয়ে সন্তান হোক। তারপরে আমি ধরে নিলাম প্রথম বাচ্চা হলো, এরপরে সন্তান প্রসবের পর কমপক্ষে কিন্তু 2 বছরের মধ্যে গর্ভবতী হওয়া থেকে একটা বিরতি দেওয়ার যে সিদ্ধান্ত, সেটা কিন্তু স্ত্রীকে সহায়তা করতে হবে, অবশ্যই পুরুষকে। তারপরে যে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের বিষয়ে স্ত্রীর সাথে আলোচনা করা, এটাও কিন্তু পুরুষের অংশগ্রহণ করতে হবে। সেটা স্ত্রী পদ্ধতি গ্রহণ করুক বা পুরুষ করুক বা যেই করুক, সেটা কিন্তু একসাথে সিদ্ধান্তের একটি বিষয়। নিজে অথবা স্ত্রী পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করা, এটা কিন্তু আমাদের সেবা কেন্দ্রে গিয়ে স্বামীর কিন্তু সঙ্গে থেকে ব্যবস্থাটা নেওয়া দরকার। আবার স্ত্রী পদ্ধতি ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা দেখা দিলে সেটা কিন্তু দ্রুত কেন্দ্রে নিয়ে যেয়ে তার ব্যবস্থা করা, সেটাও কিন্তু পুরুষের দায়িত্ব। সেই জন্য যে সার্বিক যে প্রজনন স্বাস্থ্য বলেন বা বিয়ের পরবর্তী জীবন বলেন, সব কিছুতে কিন্তু একটা মেল পার্টিসিপেশন, মানে পুরুষের অংশগ্রহণ খুব জরুরি। এবং একটি পরিকল্পিত সুখী পরিবার কিন্তু তখনই হবে যে বিয়ের প্রথম দিন থেকে একটা পরিকল্পনার মাধ্যমে একটি সংসার এগিয়ে যাবে।
2: একজন নারী যখন প্রজনন স্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠেন, সেই ক্ষেত্রে ধরুন আপনি বলছেন যে 12-14 বছর বয়স থেকে তো প্রজনন স্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে নারী, তো সেই ক্ষেত্রে সংকোচ, সংস্কার কিংবা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির জন্য কারা কিভাবে সহযোগিতা করবেন?
3: হ্যাঁ, এর ভিতরে একটা বিষয় হলো যে যখন একটি নারী প্রজননক্ষম হয়ে ওঠে, তার মধ্যে অনেক চপলতা, তার মধ্যে অনেক শারীরিক পরিবর্তন, অনেক কিছু পরিলক্ষিত হয় এবং এই বিষয়গুলো কিন্তু বাড়ির বড় বোন বলেন, মা বলেন, তারাও কিন্তু এই বয়সটা পার হয়ে এসেছে, তাদের এই সময়টা খেয়াল করা উচিত। কারণ কিশোরীরা এই যে একটু লাজুক হয়ে পড়ে, তারা এই নতুন যে মাসিক হলো বা শারীরিক পরিবর্তন হচ্ছে এটা লজ্জা পায়, তো হয়তোবা সে তার বান্ধবীর কাছে বলে, কিন্তু বান্ধবী কিন্তু তার বয়সী, সে যতটা না পরামর্শ দিতে পারবে, বাড়ির যারা বড় তারা মা বলেন, বোন বলেন, খালা বলেন, তারা অনেক বেশি সহযোগিতা করতে পারবে এবং সেজন্য তাদের একটা বন্ধুসুলভ আচরণ করা দরকার। আরেকটি বিষয় হলো এই যে প্রজনন স্বাস্থ্যর বিষয়টা আসলো, এই সময় কিন্তু অনেক শারীরিক মানসিক পরিবর্তন ঘটে, এই যে মাসিক হয় তার জন্য কিন্তু একটি ক্লিনলিনেস, যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে, প্রতি মাসে হয় এই বিষয়টার একটা ব্যাপার আছে। তারপরে এই সময় কিন্তু শারীরিক মানসিক পরিবর্তনের সাথে গ্রোথ, দেহ কিন্তু বেড়ে ওঠে, মেয়েরাও বা ছেলেরা যাই বলেন, তাদের কিন্তু একটা পুষ্টির বিষয় আছে, এই সময় কিন্তু তাদের একটা সুষম খাদ্য খাওয়া দরকার। সুষম খাদ্য বলতে কিন্তু আমি সবসময় বলছি না যে মাছকষি খেতে হবে, সব ধরনের খাবারই খেয়ে যাতে বেড়ে উঠতে সহায়তা করে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে তার এই পরিবর্তনের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, সুষম খাদ্য, তারপরে বন্ধুসুলভ আচরণ, এই বিষয়গুলো অবশ্যই পরিবারকে লক্ষ্য রাখতে হবে। এর বাইরেও আমাদের কিন্তু কৈশোর বান্ধব কর্নার তৈরি হয়েছে, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পর্যায়ক্রমে তৈরি হচ্ছে। ইতিমধ্যে 1200 FWC যেটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আমাদের কৈশোর বান্ধব কর্নার তৈরি হচ্ছে এবং পর্যায়ক্রমে আরো তৈরি হবে। এখানে কিন্তু কিশোর কিশোরীরা যে নিজেদের প্রয়োজনের কথা, সমস্যার কথা সবকিছু বলতে পারেন, গোপনীয়তা রক্ষা করা হয়, তাদেরও কিন্তু আমরা স্বাস্থ্য সেবা দিয়ে থাকছি।
2: শ্রোতা বন্ধুরা, কথা হলো, এবার সময় বলছে বিদায় নিতে হবে। আমরা চাই নতুন জীবন, নতুন আগামী সবার সুখের হোক, সুন্দর হোক। আসুন সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলি।
0: বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আর কি বিষয় জানতে চান লিখে জানান আমাদের এই ঠিকানায়। ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207।
1: আশা করছি মতামত জানিয়ে অবশ্যই চিঠি লিখবেন আমাদের কাছে, কেমন? ও হ্যাঁ, আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হল www.facebook.com/phnc1207। আর হ্যাঁ, আমাদের ইমেল আইডি জানা আছে তো, বেতার phnc1207@gmail.com। প্রিয় বন্ধুরা, আবারও গান শুনব। গানের শিল্পী বাবুল রেজা আর গানের কথা লিখেছেন নুরুজ্জামান তুষার।

0: কোন জাতির উন্নয়ন সম্ভব নয় যদি না দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারা যায়। তবে জনসম্পদ হতে হলে একটি শিশু জন্মের সাথে সাথে তাকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পরবর্তী শিশুটি জন্মের মাঝে দীর্ঘ সময়ের বিরতি প্রয়োজন, আর এজন্যই পরিবার পরিকল্পনা জরুরি। এবারের পরিবেশনা বেতার কার্টুন, চলুন শুনি বেতার কার্টুন।
1: গত রাইতে মোমেনার প্রসব বেদনা উঠছিল, কোনো অঘটন ঘটল নাকি? ফজুর মা মোমেনার দায়ের কাজ করতেছিল, বুঝছো? ওর কাছেই সব জানা যায়।
2: ওই তো ফজুর মা দেখা যেত।
1: হ হ আইসা, আমি ডাকতাছি। ফজুর মা, ও ফজুর মা, এদিকে একটু আহত। খবর কি গো?
3: খবর ভালো না, মরা বাচ্চা হয়েছে। আমি যাই, আমার মেলা কাজ আছে।
2: ওমা দৌড় মারলা কেন? শোনো শোনো, না গেছে গা। ফজুর মা আবার দায় হইল কবে থেকে?
1: এই বেশ কিছুদিন ধরেই তো দেখতাছি, এই বাড়ি ওই বাড়ি সে দায়ের কাজ করতেছে।
2: আচ্ছা, এই ব্যাপারে কোনো প্রশিক্ষণ আছে তার?
1: নাই বলেই তো জানি।
2: সমস্যাটা তো ওইখানেই, এই সব প্রশিক্ষণহীন ধাত্রি দিয়া প্রসব করানোটা খুবই ঝুঁকিপূর্ণ।
1: ও, সরকার বর্তমানে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য চারপাশে এত সুযোগ সুবিধা দিয়া রাখছে, তারপরও মানুষ কেন যে এরকম ভুল করে?
2: আরে এটা ভুল না, ভুল না, এটা অবহেলা।
1: ও,
2: অনেকে মনে করে বিষয়টারে অত গুরুত্ব দেওয়ার দরকার নাই, এইটা মনে কইরা তারা অবহেলা করে। এই অবহেলার পরিণাম যে কত মারাত্মক হইতে পারে, সন্তান হারা মোমেনার কান্দন শুনা বুঝতে পারতেছো?
1: পারতেছি।
2: খালি বুঝতে পারলেই তো হবে না, বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ ঘটাইতে হবে। দেখতে দেখতে আমাকে সাজুর বইয়েরও তো সময় কাছাই আসছে। আচ্ছা, তার ব্যাপারে সব বন্দোবস্ত পাকা করে রাখছো তো?
1: আরে রাখছি মানে, এই ব্যাপারে আমি খুবই সচেতন। রুমা পোয়াতি হওয়ার পর থেকেই সব কিছু নিয়ম মতো চলতেছে।
2: তাইলে তো খুবই ভালো। তবে কথা হইল, সব ভালো তার শেষ ভালো যা।

0: ওরে ফোন কইরা অহনে আসতে কও, আগের কাজ আগে, বুঝছো মা? ঠিক আছে,
1: ঠিক আছে আম্মা।
2: আমাদের পরবর্তী অনুষ্ঠান সুখী সংসার প্রচারিত হবে আজ রাত 8:10 আমাদের জাতীয় অনুষ্ঠানে। শোনার আমন্ত্রণ রয়েছে।

0: বন্ধুরা, মনে করিয়ে দিই, সুখী সংসার গড়তে ছোট পরিবারের কোনো বিকল্প নেই। তাই পরিবার ও দেশের উন্নয়নের কথা বিবেচনা করে ছোট পরিবার গড়ুন।
1: আসুন আমরা সবাই নিজের নিজের অবস্থান থেকে সুস্থ থাকার চেষ্টা করি।
2: হুনো,
3: কি কইবা?
2: আমার যেন কেমন কেমন লাগতেছে, কেমন বমি বমি ভাব।
3: তার মানে?
2: আজ এক মাস আট দিন হইল, অথচ অহন পর্যন্ত।
3: হরি, সর্বনাশের কথা তাইলে।
2: চলো না একটু ডাক্তার আপার কাছে যাই।
3: ডাক্তার আপা, কি দেখলেন?
4: কনসিভ করেছে, আপনার স্ত্রী আবারও গর্ভবতী হয়েছেন।
3: হরি, কি মুশকিলের কথা।
4: মুশকিল কেন?
3: না মানে ওই দুই বাচ্চা লইয়া এমনি হিমশিম খাইতাছি। বাচ্চা গুলো লেখাপড়া, ভালো খাবার, ভালো কাপড় চোপড় দিতে না পারলে বাপ মায়ের মনে কেমন কষ্ট যে লাগে, সেটাই আপনি বুঝেন না আপা।
4: নিশ্চয়ই বুঝি, আপনারও যখন বুঝেন তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেন না কেন?
2: পদ্ধতি তো নিয়েছি আপা।
4: কি পদ্ধতি নিয়েছেন?
2: আমি খাবার বড়ি খাইছি তো।

0: তারপরে ও কেমনে যে কি হইয়া গেল বুঝতাছি না।
1: নিশ্চয়ই বড়ি খাওয়াতে অনিয়ম করেছেন। আচ্ছা ভেবে দেখুন তো, মাঝে একাধ দিন বড়ি খেতে ভুলে গিয়েছিলেন কিনা?
2: যে না পা না মাই মেয়ে।
1: আমতামতা করছেন কেন, আসল কথাটা খুলে বলুন।
2: আপা আমরা সবাই মিলে আমার বাপের বাড়িতে বেড়াইতে গেছিলাম, তো তখন সাথে বড়ি নিতে ভুইলা গেছিলাম।
1: তার মানে সেই সময়টাই বড়ি খাননি?
2: জি আপা।
1: সেক্ষেত্রে কন্ডম ব্যবহার করলেই হতো।
2: ওরে তো আমি কইছিলাম কি তোমার, আমি কই নাই।
0: মানে ভাবলাম দুই চার দিনের ব্যাপার, ইয়ার এমন অসুবিধা হইব।
1: আহা আপনারা বুঝদার মানুষ, তারপরও ভুল করলেন। জানেন তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সঠিকভাবে মেনে না চললে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, এটা একটা ধারাবাহিক ব্যাপার। খাবার বড়ি বলুন আর কনডমই বলুন, ব্যবহারের সঠিক নিয়ম মানতে হবে, কোনো অবহেলা চলবে না। তাছাড়া জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি হিসেবে লাইগেশন, ভেসেকটমির মতো নিরাপদ ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে দীর্ঘমেয়াদী পদ্ধতি হিসেবে কপারটিও নিতে পারতেন।
0: বুঝছি তো, এখন কি করণ যায় হেইডা কনাপা?
1: এখন আর কি করবেন, এখন থেকে নিজেরা সাবধান হন আর আপনার আপনজনদের সবগুলো পদ্ধতি সম্পর্কে জানিয়ে সাবধান হতে বলুন।
3: আর হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ডেঙ্গুতে কিন্তু অনেকেই আক্রান্ত হচ্ছে, তাই মশাবাহিত ডেঙ্গু থেকে বাঁচতে সাবধান থাকতে হবে সবাইকে। বাড়ির আশপাশ এবং বাড়ির ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিত্যক্ত পাত্রে পানি জমতে দেয়া যাবে না। মশার হাত থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে হবে। তবে কেউ রোগে আক্রান্ত হয়ে গেলে তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে, তবেই আমরা সুস্থ থাকব, নিরাপদ থাকব।
4: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন অঞ্জুমান আরা, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ কাউসার শেখ এবং অঞ্জুমান আরা, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন। আর ঈশ্বরগড়ি ছোট পরিবার ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
5: ফাইদা মঞ্জুরি।
6: ঈশ্বরগড়ি ছোট পরিবার অনুষ্ঠানটির শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

এতক্ষণ নজরুল সঙ্গীত শুনছিলেন, শিল্পী ছিলেন সাজিয়া সুলতানা পুতুল, বাংলাদেশ বেতার ঢাকা। এবারের শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, গীতিকার মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, সুরকার মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।

0: Assalamu alaikum, 5 PM. This is Bangladesh Better, the news read by Farzana Karim. Prime Minister Tariq Rahman has said the government is firmly committed to ensuring safe, affordable, environment-friendly and sustainable housing with basic services and facilities for all citizens. He said this while addressing the opening ceremony of World Habitat Day 2026 organized by the Ministry of Housing and Public Works at the Bangladesh-China Friendship Conference Center in the capital today. The Prime Minister said the government has taken all possible measures to ensure universal housing, sustainable urbanization, he said, livable, affordable, environment-friendly and safe housing with basic services and facilities in a fundamental right of citizens and that the government is firmly committed to ensuring it. The Prime Minister said building planned, safe, environment-friendly and inclusive cities is one of the government's major goals. He said the Ministry of Housing and Public Works has been working tirelessly to implement the goals. He said, adding that master plans are being prepared for every city corporation and district for planned urbanizations. Earlier, the Prime Minister planted a golden champa sapling on the premises of the conference center. Prime Minister Tariq Rahman has said the government wants to build such an education system where no child is deprived of education. He said this at a program organized by the Ministry of Education marking World Teachers Day 2026 at the Usmani Memorial Auditorium in the capital today. The Prime Minister said students would be provided the books of new curriculum this year. At the program, the Prime Minister handed over Guni Shikshak Sammanona to 102 teachers selected from different categories ranging from primary to higher education on the occasion. Information and Broadcasting Minister Andalib Rahman has said the government is committed to ensuring media freedom. He said this when British High Commission to Bangladesh Sarah Cook made a courtesy call on him at the Secretariat in the capital today. The minister said it is extremely important to ensure journalists' freedom of expression while protecting people from misinformation and disinformation. He stressed the need for taking effective measures against the dissemination of defamatory and misleading information through the media and various social media platforms. At that time, State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhry said, alongside ensuring media freedom, protecting people's rights should also be given equal consideration. He said the government is regularly exchanging views with relevant stakeholders on the issue. Commerce, Textiles and Jute and Industries Minister Khondokar Abdul Muqtadir has stressed the need to advance negotiations on a proposed free trade agreement FTA with Turkey and further strengthen bilateral trade and investment cooperation. He said this during a meeting with Turkish Ambassador to Bangladesh Ramiz Sen at the Industries Ministry in the capital today. The meeting reviewed progress in initiating discussions on the FTA between the two countries. While the two sides also discussed expanding economic relations and exploring new areas of cooperation, the minister expressed interest in holding a bilateral meeting with the Turkish counterpart and meeting representatives of Turkey's investment agencies during his upcoming visit to the country. The Nobel Prize in Physiology or Medicine 2026 has been awarded jointly to three scientists for their work on investigating the mysteries of the brain. Carl Deisseroth of both Howard Hughes Medical Institute and Stanford University of the United States, Peter Hagemann of the Humboldt University of Berlin, and George Nagel of the University of Würzburg of Germany have been awarded the prize for their discoveries concerning light-gated ion channels and optogenetics. the Nobel Assembly at the Karolinska Institute in Stockholm, Sweden, announced the winners today. Announcements will follow for physics on Tuesday, chemistry on Wednesday, literature on Thursday, and the Nobel Peace Prize on Friday. Additionally, the laureate for economic sciences will be announced on 12th October. Spain's Prime Minister Pedro Sanchez has called a snap election due on 29th November. The move comes after his series of measures to tackle the housing crisis was defeated in Parliament on Friday. Sanchez's government had presented the laws in response to the nationwide protests triggered by the eviction of an 87-year-old woman from her home for failing to pay a sharp rent increase. Pedro Sanchez has been prime minister since 2018. The next vote was originally scheduled for the summer of 2027. Tennis and the 31st International Under 18 Junior Tennis Tournament 2026 has begun at the Rajshahi Tennis Complex today with players from 10 countries taking part. The tournament is being held from 5th to 10th October with more than 100 players from Bangladesh, India, Thailand, Chinese, Taipei, Hong Kong, Nepal, Japan, China, South Korea and the United States participating. And finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river ports warning and no signal is to be arrested. And that's the end of the news. Thank you.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সিরাজ মুনিরা। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে আজ বৈঠক করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাণিজ্যমন্ত্রী তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বাংলাদেশ তুরস্ক এফটিএ নিয়ে আলোচনা শুরুর অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি, ফল আমদানিতে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। এদিকে তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে গত তিন মাসে তুরস্কে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে 21,05,40,000 মার্কিন ডলার, যা আগের অর্থ বছরে একই সময়ে ছিল 10,52,10,000 ডলার। ফলে এক বছরের ব্যবধানে দেশটিতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে 100.11%। এ সময় বাংলাদেশের সামগ্রিক পণ্য রপ্তানি বেড়েছে 6.34%। বাগেরহাটের মোংলায় 100 মেগাওয়াট ক্ষমতার একটি ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে চীন। প্রকল্প ও প্রস্তাবনার মূল বিবরণে বলা হয়েছে, প্রকল্পের স্থান হিসেবে মোংলা অর্থনৈতিক অঞ্চল এলাকায় 110 একর জমির উপর এই কেন্দ্রটি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত প্রযুক্তির এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা হবে 100 মেগাওয়াট। গত মাসে চীন থেকে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রাথমিক বৈঠকে এই দ্বিপাক্ষিক প্রস্তাবটি তুলে ধরা হয়েছিল। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এখন ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতিপুরি স্বর্ণের দাম 1,691 টাকা কমিয়ে 229,081 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 21 ক্যারেটের প্রতিপুরি স্বর্ণের দাম 218,817 টাকা, 18 ক্যারেটের স্বর্ণের দাম 1,27,907 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিপুরি স্বর্ণের দাম 1,53,498 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের আগে সংশ্লিষ্ট ফান্ডের নিট সম্পদ মূল্য বা এনএভি যাচাই করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। কোন মিউচুয়াল ফান্ডের ইউনিট তাদের প্রকৃত সম্পদ মূল্যের তুলনায় অস্বাভাবিক বেশি দামে পুঁজিবাজারে লেনদেন হওয়ায় বিনিয়োগকারীদের সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দিয়েছে বিএসইসি। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 386টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 54টির, কমেছে 284টির এবং অপরিবর্তিত ছিল 48টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই 37 পয়েন্ট কমে অবস্থান করেছে 5,445 পয়েন্টে। টিএসইতে 537,11,00,000 টাকার শেয়ার ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 542,98,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50, ক্রয় 122.50, কুয়েতি দিনার বিক্রয় 402.98, ক্রয় 395.61, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.79, ক্রয় 95.04, মালয়েশিয়ার রিঙ্গিত বিক্রয় 30.38, ক্রয় 29.80 এবং থাইবাত বিক্রয় 3.69, ক্রয় 3.62। বাণিজ্যিক সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান।
3: হ্যালো, good afternoon, dear learners. I welcome all of you at today's English learning program, Let's Speak English. Amar sathe studio te dujon shikshati uposthit royeche. Let's introduce them.
4: Hello, I'm Oshorjo Khairul Oishi, a student of the University of Dhaka, and I welcome you all to this program.
5: Hello everyone, my name is Mashur Rahman and I'm a student of A-Levels.
3: Thank you Mashur and Oshorjo for coming to our studio today. Dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয়বস্তু হলো হ্যাবিট অফ রিডিং ইংলিশ ডেইলি, অর্থাৎ ইংরেজি সংবাদপত্র পড়ার অভ্যাস সংক্রান্ত এই টপিকটি করা হয়েছে। উইল লার্ন সাম ওয়ার্ডস বেসড অন দিস টেক্সট, অ্যান্ড বিফোর টেলিং দিস, দ্য এম অফ দিস লেসন ইজ টু টক অ্যাবাউট আ মডাল ভার্ব দ্যাট ইন্ডিকেটস দ্য হ্যাবিট ইন দ্য পাস্ট টাইম, অ্যান্ড বিফোর রিডিং দ্য টেক্সট উই উইল লার্ন সাম ভোকাবুলারিজ হুইচ মাইট বি আনফ্যামিলিয়ার অর ফ্যামিলিয়ার টু ইউ। Let's start to learn these vocabularies. Take some notebook or pen with you. First one is exhausting. A spelling of this word is exhausting. Exhausting, এই শব্দটির ফর্ম বা স্ট্রাকচার হলো অ্যাডজেক্টিভ, আর মিনিং হচ্ছে এক্সট্রিমলি টায়ার্ড। বাংলায় এটাকে আমরা বলতে পারি ভীষণ ক্লান্ত। এক্সস্টিং অর এক্সস্টেড, both are adjective, sometimes can be used as the past tense of the verb. Next word is encounter. Ei shabdo tir form holo verb. A spelling of this word is encounter. Encounter, ami agei bolechi ei shabdo tir form holo verb, ortho holo meet, meet. Hope you have been able to write, ar bangla ortho bola jete pare sakkhat kora. Next word, please write simultaneously or simultaneously. A spelling of this word is simultaneously. Simultaneously form holo adverb. Amra jani adjectives end in ly are most often adverb, especially adverb of manners. Meaning of this adverb, I mean simultaneously, is happening at the same time. And the next word is absolutely, absolutely. In communicating English, we use this adverb very frequently. Yes, this is an adverb. And the meaning of this word is completely without any doubt or doubt. Next word, this is the last word, stuck, S-T-U-C-K. Stuck means immobile, trapped or stranded. Stranded is a very suitable contextual synonym of stuck. Adjective, yes, the form of this word is adjective. Dear learners, now let's enjoy listening a short conversation based on habit of reading English daily. Yes.
5: Hi. How do you manage to understand the difficult editorials in the English newspaper? I get stuck on almost every second sentence.
4: It takes a little patience. When I started a year ago, it felt just as hard. I used to translate every line into Bengali in my head, but consistency is the key.
5: Do you read every single page? That sounds exhausting and time-consuming.
4: Not at all. You don't need to read cover to cover. I start with the national headlines, glance at the international news, and spend most of my time on the editorial and op-ed pages. That's where the real-world arguments and polished English are.
5: I struggle the most with vocabulary. Whenever I encounter an unknown word, breaking down the flow to check a dictionary feels annoying.
4: Keep a small pocket notebook and a pen with you. Jot down the new words without stopping and look them up later in the evening. Over time, you'll see those exact words repeating in different contexts.
5: Does it really help with academic exams or university admission tests later on?
4: Absolutely. General knowledge, current affairs, and writing skills improve simultaneously.
5: When I must build up the habit of reading English daily?
4: Certainly. Thank you.
5: You're welcome.
3: Thanks a lot to both Oishi and Mashur. Dear learners, you have just listened a short conversation entitled Habit of Reading English Daily. You must have heard the sentence, I used to translate every line into Bengali in my head. এই সেন্টেন্সটিতে আমরা বাংলা করলে এটার অনুবাদ এমন হতে পারে, আমি মনে মনে প্রতিটি লাইন বাংলায় অনুবাদ করতাম, গিভ ইম্পর্টেন্স অন দি বাংলা ওয়ার্ড করতাম। আমরা অতীত সময়ে অর্থাৎ ইন পাস্ট টাইম যদি কোনো কাজের অভ্যাস বোঝাই, যে আমি কোনো কাজ করতাম, যেতাম, খেতাম, এই ধরনের বাংলা এক্সপ্রেশন গুলোর জন্য আমরা ইউজ টু এই ভার্বটি ব্যবহার করি, অর্থাৎ এটি একটি মডেল ভার্ব। However, আমরা জানি after any sort of modal verb, you have to use verb base. Yes, we have to say verb base. We should not say present verb or verb present. You can say V1 for your easy understanding. তাহলে কি হলো, I used to translate every line into Bengali in my head. আমি মনে মনে প্রতিটি লাইন বাংলায় অনুবাদ করতাম। In this sentence, used to contains two distinct words. এই যে এই ফ্রেজটিতে দুইটা distinct করা যায়, অর্থাৎ পার্থক্য করা যায় এমন দুটি শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা হলো used এবং preposition to. Used হচ্ছে user past tense. It's a past habit, indicates a past habit, a state that is no longer true. It's a semi-modal verb. Yes, there are some classifications in modal verb. It's a semi-modal verb combination used to express a past habit, অর্থাৎ অতীত সময়ের কোনো অভ্যাস বোঝাতে বা কোনো ঘটনা বা অবস্থা বোঝাতে আমরা used to ব্যবহার করি. That is no longer true. It's always followed by the base form of verb. As I have already told you, amra bolte pari je I used to play soccer. Do you know what does soccer mean?
5: Yes, I do.
3: Football?
4: Yes.
3: The Americans perhaps say soccer is football is soccer, no?
5: No, I think they differ.
3: The instrument is different.
5: Yes.
3: The ball itself is different.
5: Yes.
3: Okay. Have you seen the ball?
5: I have.
3: Thank you. Have you?
4: Yes.
3: Thank you. She used to have long hair. Hair have mane ki? Keep. She used to have long hair. She onek lomba chul rakhar tar obbhas chilo. Tahole amra kibhabe used to byabohar korbo? Amra otitkaler kono obbhas bojhate ei semi modal ভার্বটি ব্যবহার করব। হোয়াট ইজ দ্যাট ইউজ টু? ইয়েস ডিয়ার লার্নার্স, হিয়ার উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউজিং ইউজ টু। আমরা যদি ইউজ টু এই সেমি মডেল ভার্বটির আগে বি ভার্ব ব্যবহার করি, তাহলে কিন্তু পরবর্তী যে ভার্বটা হলো সেটা কিন্তু আইএনজি ফর্ম হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বলি এইভাবে, শি ওয়াজ ইউজ টু হ্যাভিং এ লং হেয়ার, হ্যাভিং লং হেয়ার, এটা কিন্তু হতে হবে। অর্থাৎ ইউজ টুর আগে বি ভার্ব ব্যবহার করলেই পরবর্তী ভার্বটি অবশ্যই আইএনজি ফর্ম হয়ে যাবে। যেমন আই ওয়াজ ইউজ টু টকিং টু মাই best friends in the evening when I was there. However, এইভাবে বলা যেতে পারে। However, Mashur, can you tell us at least two sentences using this semi-modal verb used to?
5: She used to live in a small house. I need to visit them on Fridays.
3: Okay, that's great. Dear learners, তোমরা নিশ্চয় শুনলে যে মাসুর বলল, শি ইউজ টু লিভ ইন আ স্মল হাউস, অর্থাৎ সে একটি ছোট্ট বাড়িতে বাস করতে মানে বাস করত, এটা একটা অভ্যাস বোঝাচ্ছে। তারপরে মাসুর বলেছে যে আই ইউজ টু ভিজিট দেম অন ফ্রাইডেজ, অর্থাৎ শুক্রবারের দিনগুলোতে আমি তাদেরকে দেখতে যেতাম। তাহলে এই যে বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে যেতাম, খেতাম, করতাম, ভার্বের এই তাম বা তেন যদি আমরা ব্যবহার করি, যেমন তিনি সেখানে যেতেন, তাহলে তেন হয়ে গেল। এই ধরনের টার্মগুলো আমরা যদি বাংলায় আমাদের নিয়ে নিই, তাহলে আমরা খুব সহজেই এই ইউজ টু এই সেমি ভার্বটি ব্যবহার করতে পারবো। অ্যান্ড ঐশি, উড ইউ প্লিজ টেল আস অ্যাট লিস্ট টু সেন্টেন্সেস ইউজিং দিস সেমি মডাল ভার্ব ইউজ টু?
4: We used to go to the beach. Why didn't you used to like coffee?
3: Oh, that's great. Dear learners, Uishi bole se, we used to go to the beach. That is, amra shoykote jete obhosto chilam. Tahole ki holo, ekhane used to oi obhyas bojhacche, orthat otiter kono obhyas bojhacche. Almost we are at the end of our session today. Hope to talk to you very soon. Thanks a lot.

0: এতক্ষণ শুনলেন লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নৌশিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশ্ব বসতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, সঞ্চালনে শারমিন রহমান।
2: শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি। আজ 5 অক্টোবর বিশ্ব বসতি দিবস। আপনারা জানেন অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এবং বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আজকে বিশেষ আলোচনা অনুষ্ঠান রয়েছে এবং সেই আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ খালিকুজ্জামান চৌধুরী, প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর, আছেন মোহাম্মদ মাহমুদ আলী, পরিচালক নগর উন্নয়ন অধিদপ্তর। আমরা দুজনের কাছে জানব বাংলাদেশের বসতি, বাসস্থান, এগুলো নিয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে এবং গণপূর্ত অধিদপ্তর, নগর উন্নয়ন অধিদপ্তর কিভাবে সে কাজগুলো সমন্বয় করছে। নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন এবং এই যে ফলপ্রসূ আলোচনা হচ্ছে সেটি আপনারা অবশ্যই শুনবেন। তবে আপনাদের জানিয়ে রাখি যে বসতি বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। বাংলাদেশ খুব ছোট দেশ, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা কিন্তু বলা হচ্ছে 17 কোটির বেশি। যদি আদমশুমারিতে কিছু কম আছে, কিন্তু বাস্তবে সেই সংখ্যাটা কিন্তু দিনকে দিন বাড়ছে। তাই বসতি নিয়ে আমাদের নানা রকম পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন প্রতিটি দিবসের আলাদা প্রতিপাদ্য থাকে, পরিকল্পনা থাকে। এবছর বিশ্ব বসতি দিবসেও তেমন একটি প্রতিপাদ্য আছে এবং সেই প্রতিপাদ্য হচ্ছে সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ। অর্থাৎ সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে হবে, তবে সেটা অবশ্যই টেকসই নগরায়ণের মাধ্যমে। আমরা প্রথমেই আমাদের আলোচক মোহাম্মদ খালিকুজ্জামান চৌধুরীর কাছে যেতে চাই, তিনি গণপূর্ত অধিদপ্তরে আছেন। তার কাছেই জানব যে এবছরের যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যর আলোকে বাংলাদেশ কিভাবে তাদের পরিকল্পনা সাজাচ্ছে।
3: ধন্যবাদ জানাচ্ছি প্রথমে বাংলাদেশ বেতারকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশ্ব বসতি দিবস, আজকে এই দিবসটি উপলক্ষে আমরা এখানে আলোচনায় বসেছি। আসলে আপনারা জানেন যে বসতি সবার জন্য, এটা যে কোনো মানুষের, এটা হিউম্যান রাইট এবং আমাদের মৌলিক অধিকারগুলোর ভিতরে এটি একটি রয়েছে। সেই আলোকে আজকে যে প্রতিপাদ্য বিষয়, আজকের বসতি দিবস, অ্যাডিকুয়েট হাউজিং ফর অল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল সিটিস, এটা আমাদের যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করছি। একই সাথে আমাদের গণপূর্ত অধিদপ্তর তথা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনেকগুলো কার্যক্রম, পরিকল্পনা এবং বাস্তবায়ন দুটোই হচ্ছে। প্রথমত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হলো যে আমাদের বর্তমান সরকার তার নির্বাচনী ইস্তেহারে স্পষ্টভাবেই বলেছেন যে সবার জন্য বাসস্থান, বিশেষত যারা এখনো নিম্ন আয়ে আছে তাদের জন্য বাসস্থান নিশ্চিত করার জন্য একটা কমিটমেন্ট রয়েছে। তো সেই আলোকে সারা দেশে পরিকল্পনা সেটা হলো যে বিবিআরএ একটা কর্তৃপক্ষ তৈরি করা হয়েছে, যেটা মূলত গণপূর্ত অধিদপ্তর বাস্তবায়ন করবে, সাচিবিক দায়িত্ব তার পালন করবে। বিবিআরএ কর্তৃপক্ষ বা আমাদের যে দায়িত্বটা সেটা হলো যে গ্রাম পর্যায় পর্যন্ত মানুষ যাতে সঠিক বাসস্থান তৈরি করতে পারে তার গাইডলাইন তৈরি করা এবং তাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া, প্রয়োজনে যদি প্রয়োজন হয় তাহলে তাদেরকে ব্যাংক লোন থেকে শুরু করে আর্থিক সহযোগিতা প্রদান করা, যাতে সবাই তার সঠিক বাড়িটা তৈরি করতে পারে এবং পরিকল্পিতভাবে তৈরি করতে পারে। কারণ আপনারা জানেন যে গ্রামে এখন যেভাবে তৈরি হচ্ছে বাড়িঘর, এর ফলে যে কৃষি জমি নষ্ট হচ্ছে, এই কৃষি জমি যদি এইভাবে নষ্ট হতে থাকে একটা সময়ে আমাদের এই খাদ্য উৎপাদনে প্রবলেম হতে পারে। একইভাবে কিছু কিছু জায়গায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেভাবে হচ্ছে সেটাও একটা প্রবলেমের জায়গা। তো সুতরাং সঠিক পরিকল্পনার মাধ্যমে যাতে সরকার এই মানুষের বসতি নিশ্চিত করতে পারে সেই পরিকল্পনা আমরা তৈরি করছি এবং আমরা গাইডলাইন দেব এবং যাতে প্রত্যেকটা গ্রাম একটা সুন্দর একটা গ্রাম হিসেবে নির্মিত হতে পারে।
2: যেতে চাই মোহাম্মদ মাহমুদ আলী আপনার কাছে। আপনি যেহেতু নগর উন্নয়ন অধিদপ্তরে আছেন, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। ঢাকা শহরকে বলা হচ্ছে মেগা সিটি এবং সেই মেগা সিটিতে কিন্তু আমার আয়তনের তুলনায় আমার কর্মসংস্থানের কারণে বিভিন্ন জেলা থেকে, গ্রাম থেকে অসংখ্য মানুষ আসছে এবং সেই মানুষের চাপে ঢাকা শহরকে অনেকেই বলছে বাসস্থানের অযোগ্য হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। কি পরিকল্পনা আপনাদের আছে যাতে ঢাকাকে আবারও সুন্দর করা যায়, বাসযোগ্য করে আরো সুন্দর আকর্ষণীয় করে তোলা যায়?
4: আপনি ঠিকই বলেছেন, ঢাকা শহর কিন্তু আস্তে আস্তে জনসংখ্যা যে হারে বাড়ছে ঠিকমতো আমরা চলাফেরাই করতে পারছি না। তো এরকম চলতে থাকলে আসলে আমাদের ঢাকা শহর একটি স্থবির নগরীতে পরিণত হবে। এই সমস্যা সমাধান কল্পে নগর উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তিহারে এই রিলেটেড একটি খুব গুরুত্বপূর্ণ কাজ করার কথা বলা হয়েছে, সেটি হলো সেকেন্ডারি সিটি ডেভেলপমেন্ট করা। আমরা নগর উন্নয়ন অধিদপ্তরের আওতায় ঢাকা এবং পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে, যেমন হলো মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এই জেলাগুলোকে আমরা ডেভেলপ করছি যেন মানুষ ঢাকায় কাজ করে আবার সেই শহরে ফিরে যেতে পারে। আবার একই সাথে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কটাও ওইভাবে ডেভেলপ করা পরিকল্পনা সরকারের রয়েছে। অনেকগুলো MRT লাইন পরিকল্পনা রয়েছে, অলরেডি একটা হয়েছে, আরো তিনটা একনেকে পাশ হয়েছে। এই MRT লাইনগুলো যখন পুরোপুরি চালু হয়ে যাবে তখন ঢাকা শহরের এই যে এই সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাবে, মানুষ কাজ করে আবার তার এলাকায় চলে যেতে পারবে। এছাড়াও নগর উন্নয়ন অধিদপ্তর 10 বছর মেয়াদী একটি কৌশলপত্র হাতে নিয়েছে, যার আওতায় প্রতিটা জেলাকে পরিকল্পনার আওতায় নিয়ে আসা হবে এবং পরিকল্পিত বাংলাদেশ গড়ে তোলা হবে। ফলে আমাদের মূল্যবান কৃষি জমি নষ্ট হবে না। আমরা সবাই জানি যে বাসস্থান আমাদের একটি মৌলিক চাহিদা, বাসস্থান সবারই লাগবে, কিন্তু অপরিকল্পিতভাবে বাসস্থান গড়ে তোলা এটা আমাদের কারোরই কাম্য নয়। সেই লক্ষ্যে আমরা প্রতিটা জেলার মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ হাতে নিয়েছি, যা 2035 সাল নাগাদ শেষ হলে আমরা একটি পরিকল্পিত বাংলাদেশ পাব।
2: আমরা শুনলাম আপনাদের নানা রকম পরিকল্পনা আছে, আশা করছি সেগুলো বাস্তবায়ন হবে। মোহাম্মদ খালিকুজ্জামান চৌধুরী, আপনার কাছে যেতে চাই।

0: বাংলাদেশের এক্ষেত্রে কি পরিকল্পনা আছে? গ্রাম থেকে যদি শহরে আসতে চাই, জিডিবিউলে অবকাঠামো উন্নয়ন, সেদিকে আপনাদের কতটা নজরে রয়েছে?
1: আমরা যেভাবে উন্নয়ন করছি এটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেড পাবলিক ওয়ার্কস। পাবলিক ওয়ার্কস শুড বি ইন্টিগ্রেটেড, আদারওয়াইজ যেটা হয় সেটা হলো এক জায়গায় উন্নয়ন করলাম, তার সুফল কিন্তু আরেক জায়গায় পায় না। ইন্টিগ্রেটেড উন্নয়ন করার জন্য যেটা নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মহোদয় বললেন, সেটা হলো যে সারা দেশকে পরিকল্পিত দেশ হিসাবে করার জন্যই কিন্তু পরিকল্পনা বিদরা কাজ করছেন। একই সাথে আমাদের যে বিষয়টা রোড নেটওয়ার্ক, আপনার অন্যান্য ফেসিলিটি নেটওয়ার্ক, যেমন থানা, আমরা থানা ভবন তৈরি করে থাকি, ফায়ার সার্ভিস তৈরি করে থাকি, তো রোডের নেটওয়ার্কের সাথে এই ফেসিলিটিগুলো কিন্তু যদি সঠিকভাবে দিতে হয় তাহলে রোড নেটওয়ার্কটাও সঠিকভাবে হতে হবে। একই সাথে আরেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে বেসিক ট্রাফিক ল, রোড অবকাঠামো আমি তৈরি করলাম কিন্তু যদি বেসিক ট্রাফিক ল না থাকে তাহলে কিন্তু এই যতই আমরা অবকাঠামো তৈরি করি না কেন, এটা আসলে এর যে এফিসিয়েন্সি সেই এফিসিয়েন্সি কিন্তু আমরা পাবো না। তো সেই জন্য অবকাঠামোর সাথে সাথে আমার মনে হয় যেটা আমাদের প্রয়োজন সেটা হলো যে আমাদের দেশবাসী যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। এই যে বেসিক ট্রাফিক রুল এটা মানতে হবে, সরকার যখন যে বিষয়টা বলে যে এইখানে এই গাড়িটা চালানো যাবে না, স্লো মুভিং কার্ট হাইওয়েতে চলবে না, এই কথাটা যখন বলে এটা মানুষের স্বার্থে বলে। তো প্রত্যেকটা মানুষকে আমি মনে করি যে আহ্বান জানাই যে এই অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা যাই করি না কেন এটাকে যদি এফিসিয়েন্ট করতে হয় তাহলে প্রত্যেকটা মানুষকে এখানে আসতে হবে, এবং ট্রাফিক রুল থেকে শুরু করে প্রত্যেকটা আইন সবাইকে চিন্তা করতে হবে যে সরকার যেটা বলছে আমাদের স্বার্থে বলছে, সুতরাং আমাদের সবাইকে এই বিষয়গুলো মেনে চলতে হবে। আমরা সুশৃঙ্খল জাতি হিসেবে আমরা আসলে পৃথিবীর সম্মুখে পরিচিত হতে চাই, আমরা বিশৃঙ্খল জাতি হিসাবে না। আমাদের অবকাঠামো উন্নয়ন একই সাথে আমরা শৃঙ্খলাবদ্ধ একটা জাতি হিসাবে আমরা যদি মানুষ আমরা সবাই একসাথে সহযোগিতা করি সরকারকে, তখনই আসলে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে।
0: ঠিকই বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সবসময় বলে সবার আগে বাংলাদেশ। যখন সবার আগে বাংলাদেশ আমরা করতে যাব, প্রত্যেকটা নাগরিকের কিন্তু নিজ নিজ দায়িত্ব আছে। আমরা বসতি সুন্দর করলে গোছালাম, বিভিন্ন পরিকল্পনা নিলাম, ট্রাফিক উন্নয়ন করলাম, কিন্তু দেশের নাগরিক হিসেবে যদি আমরা সেগুলো মেনে চলি তাহলেই হয়তো সুন্দর দেশ করা সম্ভব। আবার ফিরতে চাই মোহাম্মদ মাহমুদ আলী আপনার কাছে। আপনারা জানেন যে বাংলাদেশের রাজধানী এবং বড় বড় নগরে সোলার প্যানেল বসানোর একটি পরিকল্পনা রয়েছে, এবং সোলার প্যানেল যখন বসাতে হবে তখন আমরা জানি যে বাসস্থানগুলো তৈরি করা হবে, যে বিল্ডিংগুলো তৈরি করা হবে, যে অবকাঠামোগুলো তৈরি করা হবে, সেটির স্ট্রাকচার কিন্তু কিছুটা আলাদা হয় বহুতল ভবনের ক্ষেত্রে। সেগুলো নিয়ে আপনাদের কোনো নগরের উন্নয়ন অধিদপ্তরের কোনো পরিকল্পনা আছে কি?
1: ধন্যবাদ। আসলে নির্মাণ যে কোনো বিষয়ে গণপূর্ত বা পাবলিক ওয়ার্কস আসলে সেইখানে আছে, একেবারে একটা বালু সিলেকশন থেকে শুরু করে একটা বহুতল ভবন 35-story বিল্ডিং, এইটার সমস্ত কিছু গণপূর্ত দপ্তরের কাজ। তো এইখানে আমরা সোলার প্যানেলের যে বিষয়টা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা এসডিজি এর একটা বড় গোল ছিল, সেটা হলো যে জ্বালানিটা যাতে নবায়নযোগ্য জ্বালানি হয়, তো সেটা করার জন্য সোলার প্যানেলের বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলছেন। সবার আগে বাংলাদেশ যেন অন্য কোনো জায়গায় আমরা আটকে না থাকি। গণপূর্ত অধিদপ্তর ইতিমধ্যে বিল্ট এরিয়া আছে, তার ছাদ আছে, আমরা সেই ছাদ হিসাব করে দেখেছি প্রায় 450,000 স্কোয়ার ফিট আমাদের যে ছাদ আছে সেই ছাদে আমরা সোলার প্যানেল বসাতে পারি, এবং এটা বসালে প্রায় 360 মেগাওয়াট বিদ্যুৎ আমরা সূর্য থেকে তৈরি করতে পারব, এবং যেখানে প্রয়োজন হয় সেখানে হাইব্রিড সিস্টেমে, অর্থাৎ সোলার প্যানেলের যে বিদ্যুৎটা হবে সেই বিদ্যুৎটা আমরা ব্যাটারিতে স্টোর করতে পারবো এবং রাতের বেলাও চালাতে পারবো। আরেকটা বিষয় হলো নেট মিটারিং সিস্টেম, যে দিনের বেলা যে বিদ্যুৎটা আসবে সেই বিদ্যুৎটা তার যে চাহিদা, অর্থাৎ যে ভবনে এটা বসানো হয়েছে সেই ভবনের চাহিদা পূরণ করে এক্সট্রা কোনো বিদ্যুৎ থাকে সেটা ন্যাশনাল গ্রিডে আমরা পৌঁছে দিতে পারবো, এবং এটা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করে আমরা খুব দ্রুতই আমরা এই ন্যাশনাল গ্রিডে যাতে আমরা বিদ্যুৎ দিতে পারি সেই ব্যবস্থা আমরা দ্রুত একটা পরিকল্পনা হয়েছে, অলরেডি পরিকল্পনা কমিশনে আমরা ডিপিপি প্রেরণ করেছি, এটা অনুমোদন হলে আমরা কাজ শুরু করব।
0: খুবই চমৎকার পরিকল্পনা।

0: আশা করছি অবশ্যই বাস্তবায়িত হবে। মাহমুদ আলী, আপনারা জানেন যে আমরা সবাই জানি যে বাংলাদেশ শহর ঢাকা কিন্তু বলা হয় ভূমিকম্প প্রবণ নগর, এবং বাংলাদেশ যেহেতু অনেক ঘনবসতিপূর্ণ একটি নগর, সেক্ষেত্রে ভূমিকম্প বা অন্য রকম দুর্যোগকে মাথায় রেখে কিভাবে বসতি স্থাপন জরুরি বলে আপনি মনে করেন?
1: নগর উন্নয়ন দপ্তর বর্তমানে যেভাবে একটা পরিকল্পনা করে সেখানে প্রায় 7 রকমের সার্ভে করে থাকে, তার মধ্যে একটি সার্ভে হলো জিওলজিক্যাল সার্ভে। আমরা একটা জেলা বা একটা শহরের যখন প্ল্যান করি তো তখন ওই জেলার বিভিন্ন পয়েন্টে আমরা জিওলজিক্যাল সার্ভে করে ওখানকার ভূমিকম্প প্রবণতা সম্পর্কে আমরা একটা ধারণা পাই। সেই অনুযায়ী একটা জায়গাকে আমরা হাই রিক্স, মিডিয়াম রিক্স এবং লো রিক্স এভাবে ভাগ করে থাকি, এবং আমরা যে অবকাঠামোগুলো আমরা প্রস্তাব করি সেগুলো সাধারণত আমরা লো রিক্স, মিডিয়াম রিক্স এরিয়াতে আমরা প্রস্তাব করে থাকি। এভাবে আমরা কাজ করি।
0: অবশ্যই স্যার নিশ্চয়ই কিছু যুক্ত করতে চাচ্ছেন
2: এই বিষয়ে। আসলে ভূমিকম্প এটা যে কোনো আর্থকুয়েকের আসলে যে কোনো প্রথম হিটটাই করে কিন্তু অবকাঠামোর পরে, বিশেষত হাই রাইজ বিল্ডিংগুলোতে। তো এই বিল্ডিং তৈরি করার জন্য আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড রয়েছে, এবং আমাদের সারা দেশে 4টা জোন ভাগ করা আছে, সিভিয়ার জোন, মিডিয়াম জোন এবং লো মিডিয়াম জোন এবং লো জোন, মানে লো আর্থকুয়েক যেখানে জোন। আনফর্চুনেটলি যেটা হয়েছে, এখন আমাদের কিছু কিছু এরিয়াতে যেগুলো চিহ্নিত ছিল না যেখানে যে আর্থকুয়েক হতে পারে, আর বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে এটা নতুন ভাবে কিছু আমরা ফর্মুলা অ্যাড করছি। আর একই সাথে ভবন নির্মাণের সময়ে আমি খুবই আবার বলতে চাই, যারা ভবন নির্মাণ সম্পর্কে জড়িত রয়েছে তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে ভবন নির্মাণ কালীন সময়ে যদি কেউ সচেতন না হয়, সঠিক ইঞ্জিনিয়ারিং না হয়, প্রকৌশলী যিনি তৈরি করবেন তিনি যদি সঠিক জ্ঞানের অধিকারী না হয় তাহলে কিন্তু প্রবলেম। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে সবকিছুই বলা আছে, দয়া করে সেই কোডে যেভাবে রিইনফোর্সমেন্ট থেকে শুরু করে যে সয়েল এক্সপ্লোরেশন থেকে শুরু করে টোটাল কনস্ট্রাকশন মেথোডোলজি যেভাবে বলা আছে সেটা ফলো করে ভবন নির্মাণ করুন। আরেকটা বিষয় রক্ষণাবেক্ষণ, আপনারা সবসময় খেয়াল রাখবেন যে একটা ভবন তৈরি করার পরে আপনার ভবনটা সঠিক আছে কিনা, এটা সারাক্ষণভাবেই আপনাদেরকে নজরদারি রাখতে হবে। বিশেষ করে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই লিফট, এই বিষয়গুলো ভালো করে দেখতে হবে, কারণ ভূমিকম্পের সময় এখান থেকে কিন্তু ফায়ারের সৃষ্টি হতে পারে
0: এবং অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়। অনেক সময়
2: অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়, রাইট। তো সেই জন্য এটাও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমার মনে হয় যে বসতির সাথে এই দুর্যোগও আমাদের আসলে জড়িত, সুতরাং আমাদেরকে এইগুলো কনসিডারেশনে নিয়েই আমাদের চলতে হবে।
0: একেবারেই সঠিক কথাটি বলেছেন যে রক্ষণাবেক্ষণটা খুবই জরুরি। আমরা দেখা যায় যে একটি ভবন তৈরি করলাম, সেটার ভিতরের যে পানির লাইন, গ্যাসের লাইন এবং অনেক সময় এসির যে লাইন, সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে আমরা দেখি। মাহমুদ আলী, আপনার কাছে যেটি প্রশ্ন রাখতে চাই, এবছর প্রতিপাদ্যর আলোকেই রাখতে চাই, বলা হচ্ছে সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন। আমরা কি আমাদের ঢাকা সহ অন্যান্য বড় বড় নগর যেগুলো আছে, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, এসব নগরে যারা ছিন্নমূল মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদের বসতির যে অধিকার সেটিকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি?
1: এবারের বিশ্ব বসতি দিবস প্রতিপাদ্য হলো সবার জন্য বাসস্থান, এবং সেই লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় কাজ করছে। আমাদের মন্ত্রণালয়ের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আছে, তারা আসলে লো ইনকাম হাউজিং এর জন্য কাজ করতেছে, এবং আমাদের ঢাকাতে যে করাইল বস্তি আছে ওখানেও কিন্তু আমাদের মন্ত্রণালয়ের গণপূর্ত অধিদপ্তর সেখানে কাজ করছে।
2: আমি একটু অ্যাড করতে চাই, ইতিমধ্যে গণপূর্ত অধিদপ্তর পিডাব্লিউডি করাইল যে এরিয়াটা আছে, এই এরিয়াটা ইনফ্যাক্ট গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন জমি। এখানে আমাদের 43 একর জমি আছে এবং আরো এরিয়া মিলে টিএনটির কিছু জমি আছে, এটা মিলে প্রায় 90 একর জমি আছে। তো এই 90 একর জমির উপরে যাতে মানুষের জন্য, আমি বলবো যে হাইলি ডেন্সলি পপুলেটেড মানুষের জন্য আমরা অলরেডি আমাদের স্থাপত্য অধিদপ্তর থেকে

0: এসব এলাকার যারা বাসিন্দা আছেন তাদের অবকাঠামো, তাদের বসতি নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে?
1: এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে প্রধান প্রকৌশলী হিসেবে আসার পরে আমি তিনটা জায়গায় আমি আসলে ফোকাস করেছি এবং নতুন আমার ডিভিশন তৈরি করার জন্য পরিকল্পনা করেছি। অলরেডি আমরা মিনিস্ট্রির সাথে কথাও বলেছি। একটা হলো ক্লাইমেট রেজিলেন্স বিল্ডিং তৈরি করা, এটা একটা ইউনিট, আসলে ডিজাইন ইউনিট এবং ইমপ্লিমেন্টেশন ইউনিট। আরেকটা হলো কোস্টাল এরিয়া ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট হবে, কারণ এখানে স্যালাইনিটি এতটা ভালনারেবিলিটি তৈরি করে যে একটা বিল্ডিং নর্মাল এরিয়াতে যদি 50 বছর থাকে সেখানে 20 বছরে একটা বিল্ডিং নষ্ট হয়ে যায়। তো এইটার জন্য এক্সট্রা প্রিকশন্স দরকার এবং ডিজাইনে পরিবর্তন আনা প্রয়োজন। তো সেই জন্য একই সাথে হাওয়ার এলাকা, এই বিষয়গুলো কনসিডারেশনে নিয়ে আমরা তিনটা ডিভিশন, ডিজাইন ডিভিশন এবং ইমপ্লিমেন্টেশন ডিভিশন তৈরি করার প্রস্তাবনা নিয়েছি, এবং যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো সঠিকভাবে হয় এইভাবে। আর হাওয়ারের বিষয়ে এটাও আমার মনে হয় পরিকল্পনাবিদ আছেন, উনি আরো বিশদ বলতে পারবেন যে কিভাবে পরিকল্পনা করলে ভালো হয়।
2: আমরা হাওড় এলাকার জীব বৈচিত্র্য আমরা স্টাডি করে আমরা ওই এলাকার জন্য বিশেষ ধরনের আমরা পরিকল্পনা করে থাকি। ওই এলাকার মানুষের জীবনযাপনের সাথে সামঞ্জস্য রেখে আমরা স্পেশাল টাইপের কিছু প্ল্যান আমরা করি আর কি।
0: অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরী, প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর, এবং মোহাম্মদ মাহমুদ আলী, পরিচালক নগর উন্নয়ন অধিদপ্তর। আপনাদের দুজনের কাছেই জানলাম যে বাংলাদেশের বসতি নিয়ে যে পরিধরনের পরিকল্পনা রয়েছে এবং বর্তমান সরকারের 31 দফার মধ্যে এবং নির্বাচনী ইশতেহারের মধ্যে নানারকম পরিকল্পনা আছে, সোলার প্যানেল আছে। সবচেয়ে বড় কথা, শুধু আমরা নগরকেন্দ্রিক চিন্তা করছি না, আমরা চিন্তা করছি একেবারে শেষ বিন্দু পর্যন্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া, যেখানে চরাঞ্চল আছে, হাওড় এলাকা আছে, উপকূলীয় এলাকা আছে, সব এলাকার বসতি যাতে খুব সুন্দরভাবে গোছানো হয়, একই সাথে ছিন্নমূল নিম্ন আয়ের মানুষের বসতি নিয়ে আমরা চিন্তা করছি, এবং সবার বসতি যেভাবে হবে, যেটি আমরা বলছি যে সবার জন্য বাসস্থান, একই সাথে সেই বাসস্থান যাতে টেকসই নগরায়নের পথে হাঁটে সেভাবেই সরকার এগিয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।
3: এতক্ষণ শুনলেন বিশ্ব বসতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। সঞ্চালনে শারমিন রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বাকির মাহমুদ।
4: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ এবং গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এপালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে হাসিনা পারভিন, শামসুন নাহার, আফরোজা পারভিন কনা ও আমি ফাতেমা সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, সাজ্জাদ হোসেন খান, আফরোজা আক্তার, মোসাম্মদ নূর জাহান এবং লুৎফুন্নাহার মেরি। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে, গ্রন্থনা ও উপস্থাপনায় শামীম আহমেদ।
5: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে, গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
6: ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত ভাইরাস জনিত সংক্রমণ। এটি বিশ্বের গ্রীষ্মমন্ডলীয় এবং উপগ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে সচরাচর দেখা যায়। ত্রি এডিস প্রজাতির মশার কামড়ের কারণে ডেঙ্গু জ্বর হয়। এই রোগ তখনই হয় যখন মশা কোনো সংক্রামিত ব্যক্তিকে কামড়ানোর পর ভাইরাস বহন করে অন্য কোনো অসংক্রামিত ব্যক্তিকে কামড়ায়। লক্ষণগুলো সাধারণত মশার কামড়ের 4 থেকে 7 দিন পরে দেখা যায় এবং 10 দিন স্থায়ী হতে পারে। তবে জ্বর হলে ঘাবড়ে যাবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষধ গ্রহণ করবেন না। আমাদের মনে রাখতে হবে, ডেঙ্গুর চিকিৎসার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেন কোনোভাবেই ডেঙ্গুতে আক্রান্ত না হই। এজন্য আমাদের বাড়িঘর, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ আশেপাশের সকল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে গুরুত্ব দিতে হবে বাসা বাড়ি কিংবা কোথাও 3 দিনের বেশি পানি যেন জমে না থাকে, কারণ জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়। বর্তমান সরকার ডেঙ্গু চিকিৎসার পাশাপাশি তাই পরিষ্কার পরিচ্ছন্ন তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করে।

0: হচ্ছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, একই সঙ্গে সরকার ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতকরণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রে বিনামূল্যে এবং নামমাত্র মূল্যে চিকিৎসা ও ডেঙ্গুজনিত রোগের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু রোগের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং ডেঙ্গু কর্নার স্থাপন করা হয়েছে। আমাদের বেতার প্রতিনিধি ডেঙ্গু চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনা দেখতে গিয়েছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসারত বেশ কয়েকজন রোগী সরকারি চিকিৎসা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে আমাদের বেতার মাইক্রোফোনে বলেন,
1: আমার নাম হলো মোহাম্মদ মুরাদ হাসান। ইমার্জেন্সিতে গেছি, যা যা ফর্মালিটি ছিল ওইগুলো পূরণ করছি, ওনারা বতি নিছে, তারপরে ডাক্তার স্যালাইন দিছে। আস্তে আস্তে ট্রিটমেন্ট চালু হওয়ার পর আস্তে আস্তে শরীরটা ভালো লাগছে। ওর হসপিটালে ভর্তি হওয়ার পর সেবাটা খুবই ভালো, তারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের কোনো কিছু মিস হলে বা কোনো কিছু প্রয়োজন হলে তারা আমাদের তাদের পাশে পাচ্ছি আমরা। এই জন্য আন্তরিক শুভেচ্ছা। আমরা নিজের একটু সচেতন হলেই ডেঙ্গু আমাদের কিছু করতে পারবে না।
2: প্রচন্ড জ্বর, আমার মাথা ব্যথা, মাজা ব্যথা, সমস্ত শরীরের জয়েন্ট গুলি ব্যথা, বুমির ব্যাগ আসে, পেটে ব্যথা, বুকে ব্যথা হয়, আবার শ্বাসকষ্ট হয়। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটাতে আল্লাহ আমরা শুকর আলহামদুলিল্লাহ।
0: একজন অভিভাবক বললেন,
3: আমার নাম হচ্ছে কি ডক্টর ফারজানা আক্তার মুনা। আমার আম্মুর হচ্ছে কি প্রচুর জ্বর, হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার হচ্ছে কি 103 ডিগ্রি ফারেনহাইট ছিল। তার সাথে হচ্ছে কি জেনারেলাইজড উইকনেস ছিল, জয়েন্ট পেইন ছিল, বডি এক ছিল। এখানে হচ্ছে কি আমি হচ্ছে কি নার্সকে যখন ইচ্ছা তখন ডাকতে পারতেছি এবং হচ্ছে গিয়ে এবং এখানে নার্সটা খুবই ভালো, খুবই হচ্ছে কি হেল্পফুল। আওয়ারলি আওয়ারলি আমার টেম্পারেচারটা হচ্ছে কি মনিটর করতেছে, যদি হচ্ছে কি স্যাচুরেশন কমে যায় হচ্ছে কি দেন হচ্ছে কি অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতেছে, দেন হচ্ছে নর্মাল স্যালাইনটা হচ্ছে গিয়ে যতটুকু পরিমাণ যত ড্রপে দেওয়া দরকার, যত মিনিটে দেওয়া দরকার, ওগুলো ওরা হচ্ছে খুব সুন্দরভাবে দিচ্ছে। এবং হচ্ছে কি আমি হচ্ছে কি সরকারি হসপিটালে এসে আমি হচ্ছে গিয়ে মানে আমি সন্তুষ্ট। বাড়ি হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন তো অবভিয়াসলি রাখতে হবে, ভালো যে পানিটা আছে ওইটার মধ্যে এখন ডেঙ্গু জন্মায়, তো এর জন্য হচ্ছে গিয়ে যেই পাত্রগুলো আছে, যে পাত্রের মধ্যে হচ্ছে পানি জমে থাকে, ওই পাত্রের গুলো হচ্ছে গিয়ে যাতে পানিটা ফেলে দেওয়া হয়। ডাবের খোসার মধ্যেও পানি জমতে থাকে, তো ওইটা হচ্ছে গিয়ে ফেলে দেওয়া উচিত এবং বাড়িঘর হচ্ছে পরিষ্কার রাখা উচিত। আর এখন তো হচ্ছে আমাদের সরকার হচ্ছে গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে হচ্ছে মশার ওষুধ দিচ্ছে এবং হচ্ছে গিয়ে ওই মশার লার্ভা হচ্ছে গিয়ে কেরোসিনের মাধ্যমে মারা যায়। তো হচ্ছে যে জায়গাগুলোতে হচ্ছে গিয়ে পানি জমে ওই জায়গাগুলোতে একটু কেরোসিন দিয়ে রাখলে ওই মশার লার্ভাগুলো আর জন্ম নিবে না। জন হচ্ছে গিয়ে উদ্যোগ নিচ্ছে উনি এবং আমি চাই হচ্ছে গিয়ে এরকম উদ্যোগ যাতে হচ্ছে গিয়ে অলওয়েজ চালু থাকে, কারণ পদক্ষেপগুলো নেয় তাহলে হচ্ছে গিয়ে ডেঙ্গুর প্রসারণটা একটু বাড়াক, তাহলে প্রকোপটা একটু কমবে। এবং আমি খুবই খুশি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার জানি এই উদ্যোগগুলো নিচ্ছে এবং আমি খুবই সন্তুষ্ট।
0: এখানে দায়িত্ব পালনরত দুজন স্টাফ নার্স বললেন,
4: নাম হচ্ছে মার্থা মন্ডল, আমাদের ওয়ার্ডটা হচ্ছে ডেঙ্গু ওয়ার্ডি। ডেঙ্গু রোগী অনেক ডক্টর দেখে, সবকিছু চিকিৎসা মিশিয়ে দিলে আমরা সাথে সাথে স্যালাইনটা লাগাই, তারপরে হচ্ছে যে আসলে আমরা বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, দেওয়ার পরে রোগী বিছানায় দিই ক্যানোলা স্যালাইন ট্যালাইন সবকিছু দিয়ে, মশারি সবসময় অল টাইম আমরা টাঙায় রাখি। তারপরে বাচ্চা কাচ্চা থাকলে বলি যে সাবধানে রাখেন, কারণ বাচ্চাদের বেশি রিস্ক হয়ে যায়। তারপরে হচ্ছে মোটামুটি সব ধরনের তাদেরকে সেবা দিচ্ছি, প্লাস আমরা সবসময় চাই তাদের ভালো, প্লাস আমাদের সাধ্য মতো আমরা যথেষ্ট তাদেরকে সেবা দিই, প্লাস আমরা এখানে ডেঙ্গু রোগীর যা কিছু প্রয়োজন আমরা সবকিছু তাদেরকে দিয়ে দিই, কমতি নাই ওরকম। যে নার্স হিসাবে আমি সচেতন থাকার জন্য রোগীর অ্যাটেন্ডেন্স যারা থাকে তাদেরকে বলি যে বাড়ির চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তারপরে হচ্ছে যে যেখানে যে পুকুরগুলা থাকে গর্ত বা এরকম থাকে না, ওর ভিতরে মশাগুলা বৃষ্টি হইলে পারে যে পানিগুলা জমে ওর ভিতরে কিন্তু বেশি মশা থাকে, ওগুলা জায়গা টায়গা পরিষ্কার রাখবেন, এবং প্লাস আশেপাশে যদি গাছপালা থাকে ওগুলা জঙ্গলগুলা পরিষ্কার রাখবো, তারপরে ডাবের খোসা ওগুলা যেন আশেপাশে ফেলায় না থাকে। একটু সচেতন হলেই আমরা ডেঙ্গু রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি।
5: আমার নাম হচ্ছে সালমা আক্তার। যখন কোনো রোগী আসে তখন তো সে অবশ্যই ডক্টর দেখায়, তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ডে আসে। আমার কথা হচ্ছে সবার উদ্দেশ্যে, যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে নিজের বাড়িটা আশেপাশটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমাদের এই রোগটা নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হচ্ছে এটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা। ডেঙ্গু মশা কিন্তু রাতে কামড়ায় না, বেশি উপরে উঠতেও পারে না, এটা হচ্ছে নিচেই থাকে, আলোতেই কামড়ায়। চারপাশটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, রাতের বেলা মশারি টানায় ঘুমাই, ইনশাআল্লাহ সবার পক্ষে সম্ভব হবে ডেঙ্গুটা কন্ট্রোল করা।
0: রোগীদের প্রতি নার্স সহকারী কিংবা চিকিৎসক চিকিৎসক, কারোই যেন আন্তরিকতার কোন ঘাটতি নেই। এখানে ডিউটিরত চিকিৎসকগণ তাঁদের কথাগুলো তুলে ধরলেন এইভাবে।
6: আমি ডক্টর নুসরাত, এফসিপিএস পার্ট টু ট্রেনিং হিসেবে আছি। ডেঙ্গু রোগী যখন এখানে আসে তখন মেইনলি তারা যে সব প্রবলেমটা নিয়ে আসে সেটা হচ্ছে জ্বর থাকে, এন্ড জ্বরের যে তাপমাত্রাটা সেটা মোটামুটি 102-103 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। জ্বরের সাথে তাদের হচ্ছে মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা এবং সারা শরীরে ব্যথার একটা কমপ্লেন থাকে। আর এখন যেটা হচ্ছে ডেঙ্গুর প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা এর সাথে ডায়রিয়া, বমি, পেটে ব্যথা নিয়ে রোগীগুলো মেইনলি আমাদের কাছে প্রেজেন্ট করে। আর অনেকের ক্ষেত্রে যদি খুব বেশি মারাত্মক কেস থাকে সেক্ষেত্রে তার হয়তো বা দেখা যায় শ্বাসকষ্ট, কাশি বা থুথুর সাথে রক্ত যাওয়া, বমির সাথে রক্ত যাওয়া, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসতে পারে। এখন তো ডেঙ্গুর পিক টাইম যেটা আমরা বলি, মশারি ব্যবহার করতে হবে। জ্বর হলে আপনার বাসায় বসে না থেকে প্রচুর পরিমাণে পানি খেয়ে, নাপা জাতীয় ওষুধ খেয়ে, দেন নাপা ছাড়া অন্য কোনো ওষুধ আসলে আমরা খেতে না করি, একটু দ্রুত ডক্টরের কাছে আসলে ভালো হয়। কারণ ডেঙ্গুর কিছু ফেজ থাকে, এক এক ফেজে ধরেন এক এক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে। আমার মনে হয় বাসায় না থেকে পরীক্ষা করে ডক্টরের কাছে আসাটা সব থেকে গুরুত্বপূর্ণ।
7: আমি ডক্টর অনিন্দিতা তাবাস্তুম। আমাদের হচ্ছে লাস্ট এক সপ্তাহে ধরে আমরা যদি মেল ডেঙ্গু ওয়ার্ডের কথা বলি তাহলে বলবো যে পেশেন্টের ফ্লো একই রকমই আছে, কখনো খুব একদম কমে না, মোটামুটি সবসময় পেশেন্ট ওয়ার্ডে ভর্তি থাকে আর কি। কিন্তু হচ্ছে যে একদম রোগী খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে পেশেন্ট মারা যাচ্ছে এই সংখ্যাটা আসলে কম। কিন্তু আমরা বলবো যে হচ্ছে আমাদের নিজেরা যদি একটু সচেতন থাকে তাহলে হচ্ছে এই ঝুঁকিটা আমরা আরো কমাতে পারবো। সেক্ষেত্রে আমরা চিকিৎসকরা যেভাবে পরামর্শ দিচ্ছি, সিবিসিটা প্রতিদিন টেস্ট করা, এটা করে করে দেখাবেন। সব ডেঙ্গু রোগীর যে হাসপাতালে ভর্তি থাকতে হবে এমন না, কিন্তু আমরা যে পরামর্শ দিচ্ছি, যেভাবে টেস্টগুলো করতে বলছি, এভাবে যদি আমরা বাসা থেকেও যদি করেন এবং নির্দেশনাগুলো যদি মানেন তাহলে অনেকখানি ভালো থাকা যায়। আর সচেতনতার তো কোনো বিকল্প নাই, যেমন বাসাতে হোক বা হাসপাতালে হোক মশারি টাঙিয়ে ঘুমানো যখনই ঘুমাবেন, আর পানি যেন জমতে না পারে, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। সব বয়সেরই আক্রান্ত হচ্ছে, একদম আমরা ছোট বাচ্চা থেকে শুরু করে একবারে 60-70 বছর, আবার হচ্ছে মিডল এজ 30-40 বছর, সব বয়সের একইভাবে আক্রান্ত হচ্ছে। মূলত যারা হচ্ছে মশারি টাঙায় না বা হচ্ছে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন না তারাই আসলে এক্সপোজ হচ্ছে, এখানে বয়সটা ওরকম ফ্যাক্টর না। তবে যারা হচ্ছে আগে থেকেই অন্যান্য অসুখ আছে, যেমন প্রেশার, ডায়াবেটিস যদি কারোর থাকে আগে থেকে বা কিডনির সমস্যা থাকে, তাদের জটিলতাগুলো বেশি হচ্ছে। একবার যদি আগে থেকেই ডেঙ্গু হয় পরবর্তীতে আরও 3 বার ডেঙ্গু হওয়ার চান্স থাকে, সেই রোগীদের ক্ষেত্রে আমি বলবো বেশি সচেতন থাকতে। সেক্ষেত্রে যদি কোনো ওয়ার্নিং সাইন থাকে চিকিৎসকের পরামর্শ আসলে ফলো করতে হবে, যদি আমরা ভর্তি হতে বলি সেক্ষেত্রে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর অনেক কৃতজ্ঞ, উনি যথেষ্ট চেষ্টা করছেন মানুষকে সচেতন করার এবং ডেঙ্গুর প্রতিরোধ করার, এজন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
0: শুরুতে যেমনটা বলেছিলাম, ডেঙ্গুর চিকিৎসা নয় বরং সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর, কোনোভাবেই যেন কোথাও পানি জমে না থাকে সে বিষয়টাতে গুরুত্ব দিতে হবে সবাইকে। আর সবশেষে বলতে চাই, ডেঙ্গু মোকাবেলা কারো একক প্রচেষ্টায় সম্ভব নয়, এই জন্য চাই সবার সম্মিলিত প্রচেষ্টা। ডেঙ্গু মুক্ত হোক বাংলাদেশ, এই কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান।
8: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মোহাম্মদ রবিউল হাসান।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ রবিউল হাসান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বৃক্ষরোপণের গান, শিল্পী সানশা, প্রিয়ঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গানের কথা লিখেছেন সিরাজুল হক সিরাজ, সুর করেছেন সানশা।

0: শুনলেন বৃক্ষরোপণের গান।
1: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলেই সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: আসসালামুয়ালাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: বাহ, ভালো যে আছো, এমনি বুঝতে পারছি কণ্ঠস্বরের যে একটা জোর আছে
2: না, আসলে বোঝা যায়
0: মনের জোর। মনে সুস্থতা থাকলেই কিন্তু সালেমের জোর আছে,
2: একদম ঠিক।
0: বোঝাই গেল, সুস্থ আছো, ভালো আছো। এখন বউ থেকে শুরু করি, মনে করো ইন্টারভিউ। হ্যাঁ,
2: কি শুরু করতে চাও?
0: এই মানে কেমন ছেলে, কেমন আছো, কাদেরকে নিয়ে আছো?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি। আলান পালান গরু বাছুর, আস মুরগি নাতি নাতকর, তারপরে ওই যে
3: আশপাশ
2: তোমার নয়ন, তারপরে তোমার ওই যে রতন,
0: রতন
2: সবাই গেল এই বেলা আসে।
0: যাক, রতনের আপডেট যাকে হবে নাকি বুবু, মিটিং ডিসকো লাগে, ভালো লাগলো।
3: তোমরা ইংরেজি জানো কো, আমরা একটু শিখি
0: না? তুমিও কিরকম জানো, শুনতে শুনতে শেখা আর শিখতে শিখতে
3: বলা, চেষ্টা করতে ফিয়ে।
0: হ্যাঁ,
2: যাক, তেরাই করতেছো কো,
0: সুস্থ আছো, ভালো আছো, এটি সবচেয়ে বড় কথা। তবে শুধুমাত্র আমরা নিজেরা সুস্থ থাকলে চলবে না, আমাদের চারপাশ যেটা বলছিল বুবু, চারপাশের খবর সবাই আমরা নিব,
2: সবাই মিলে ভালো থাকব।
0: বিশেষ করে যে সমসাময়িক বিষয়টা, বিশেষ ধরনের বিভিন্ন রকমের জ্বর হচ্ছে, তার মধ্যে বিশেষ করে
2: ডেঙ্গু জ্বর,
0: ডেঙ্গু জ্বর, এই ডেঙ্গুর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। ডেঙ্গু যাতে করে আমাদের কাউকে আক্রমণ করে না, এবং কারো বাড়িতে কোনো আত্মীয় পরিজন কাছে দূরের কাউকে ক্ষতিগ্রস্ত করে না, সে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে।
2: নিজেও সচেতন থাকতে হইব, অন্যকেও সচেতন করতে হইব,
4: পরিষ্কার থাকতে হইব, বাড়িঘর পরিষ্কার রাখতে হইব, ঝোপ ঝাড় যেখানে মশার উৎপত্তি স্থল, মানে মশার জন্ম,
2: জমানো পানি বিশেষ করে
4: ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা এটা আমগরে,
2: তার মানে পরিষ্কার থাকতে হইব,
0: অসুস্থ হয়ে চিকিৎসা নিয়ে পড়ে থাকার চাইতে আগে থেকে সুস্থতার জন্য আমরা যদি চেষ্টা চালাই, নিশ্চয়ই আমরা সফল হবো, সেটাই ভালো।
2: হ্যাঁ, সেটাই ভালো।
0: কারণ আমাদের হচ্ছে যে কাজ করতে হবে, কাজের মধ্যে আমাদের থাকতে হবে, কাজ থেকে আমাদের মুক্তি নেই, বা মুক্তি আমরা চাইও না, কাজ করব আর সফলতা অর্জন করব। কি বলো,
3: কথা আছে না, কাম আছে তো ভাত আছে, কাম নাই ভাত নাই,
2: আর কাজ করলে শরীরটাও ভালো থাকে।
4: খালি ভাত না, মানে কাজ থাকলে মানুষ
0: আমরা তো কথা অনেক বলবো, অনেক শুনবো, তার মধ্যে বিশেষ করে আমরা যে কৃষক কার্ড যারা পেয়েছে তো ভালো,
4: আমি তো পাইছি,
0: আর যারা পাইনি তাদেরকেও কিন্তু উৎসাহ দিয়ে রাখতে হবে, তাদেরকে শোনাতে হবে,
4: সবাই পাইবো
0: অপব্যবহার না করি, সঠিক সদ্ব্যবহার করতে পারি, অপরকে বিষয়ে সচেতন করে তুলতে হবে। আজকে জানো কি একটা বিষয়, আজ কিন্তু বিশ্ব বসতি দিবস। এই যে আমরা বসবাস করি সহজ বাংলায়, থাকি, বেঁচে আছি, তো কারো হয়তো করে ঘর, কারো হয়তো ডেরা, কারো হয়তো উঁচু দালান আছে। মানুষ যেহেতু বসবাস করতে হবে, তো বসতির ব্যবস্থা আমাদের রাখতে হবে। আজকে বিশেষ করে আজ বিশ্ব বসতি দিবস, এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন। আর দিবসটির লক্ষ্য হল সবার জন্য নিরাপদ, মানসম্মত ও টেকসই আবাসন নিশ্চিত করা, এবং অপরিকল্পিত নগরায়নের ফলে সৃষ্ট যে সংকট, সেই সংকট মোকাবেলায় সচেতনতা তৈরি করা আমাদের সবার মাঝে। তা আমরা মনে রাখবো যে আজকে শুধু একটি দিনকে আমরা উদযাপন করি এমন নয়, আমরা সবসময়ের জন্য প্রস্তুত থাকব যে আমাদের বসতি যাতে করে নিরাপদ হয়, স্বাস্থ্যময় হয়, এবং সবার জন্যই বলতে পারি যে আমরা সুনিশ্চিত করতে পারি বসতি ব্যবস্থা। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে,
2: কাজ
0: করতে চলবে না। আর আমাদের মূল কাজ কি, কৃষি। তো কৃষি যখন আমরা করছি কৃষিকাজ, এই কৃষি পণ্যের কিন্তু মূল্য সংযোজনের প্রয়োজন আছে। বিশেষ করে বুবু একজন উদ্যোক্তা, আমাদের সবজি বু, আমাদের ওই বুবু, উনিও কিন্তু, তুমিও তো আছো, তুমি একটু কম বলো আর
4: সবাই
3: সবাই যেটা বড় দেহ না, এটা ঢাক ঢোল পিড়াই বেশি, আমার তো আবার কোন রকম নড়বর, এই জন্য আমারটা শোনা যায় না, আমিও কম বেশি করি, কারণ আমি তো গাঁও গ্রামের মানুষ, আমার এগুলি করি খাইতে হয়
0: না, এটাই করতে হবে প্রত্যেকে, আমি এই কাজই করে খাই। তারপর সন্ধ্যা আমরা একটু একসাথে বসি, এক সভায় সম্মেলনের মধ্যে, এখান থেকে অনেক কিছু আমরা জানতে পারি, এই যে একসাথে হওয়ার মধ্যে একটা আনন্দ, একটা খুশি, ভালো লাগা, এটাকে আমাদের কাজে উৎসাহ উদ্দীপনা যোগায়, এবং আমরা কাজের মধ্যে আবার ঝাঁপিয়ে পড়তে পারি। তো যেটা বলছিলাম, কৃষি পণ্যের মূল্য সংযোজন কিভাবে করতে হবে, এই বিষয়টা কিন্তু আমাদের সবারই পুরোপুরি জানা নেই, কিছু আংশিক জানা আছে, অনেকে একেবারে জানেনি। সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি ঢাকায় তিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তিনি কি বলছেন আমরা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, চলো।
5: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আমি আজকে আপনাদের মাঝে কৃষি পণ্যের মূল্য সংযোজন, কৃষকের আয় বৃদ্ধির নতুন সংযোগ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ শামীম মিয়া, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর, প্রধান কার্যালয় ফার্মগেট ঢাকা। কৃষি পণ্যের মূল্য সংযোজন বলতে কি বোঝায় বা এর গুরুত্বটা কি আমাদের একে বুঝতে হবে। কৃষি পণ্যের মূল্য সংযোজন বলতে কাঁচা কৃষি পণ্যকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আরো উন্নত, ব্যবহারযোগ্য ও আকর্ষণীয় পণ্যে পরিণত করাকে বোঝায়, যেমন ধান থেকে চাল, দুধ থেকে দই, আম থেকে জুস অথবা আলু থেকে চিপস তৈরি করা। এর মাধ্যমে কৃষি পণ্যের গুণগত মান ও বাজার মূল্য বৃদ্ধি পায়। মূল্য সংযোজন কৃষকের আয় বাড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে কৃষি পণ্যের অপচয় কমে, সংরক্ষণ বৃদ্ধি পায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে কৃষি শুধু উৎপাদন নির্ভর না হয়ে একটি লাভজনক ব্যবসায়িক খাতে পরিণত হতে পারে। এরপরে আমরা আসি কৃষি পণ্যের মূল্য সংযোজন কিভাবে কৃষকের আয় বৃদ্ধি করতে পারে। ভাই বোনেরা, আপনারা জানেন কৃষক সাধারণত উৎপাদিত পণ্য কাঁচা অবস্থায় বাজারে বিক্রি করে। মৌসুমে একই ধরনের পণ্যের সরবরাহ বেশি থাকায় অনেক সময় কৃষক কম দাম পান, কিন্তু এই পণ্য প্রক্রিয়াজাত করে বিক্রি করলে এর মূল্য অনেক বেড়ে যায়। যেমন একজন কৃষক ভাই যদি কাঁচা আম বিক্রি করলে এক ধরনের আম দাম পাবেন, কিন্তু আম দিয়ে যদি জুস, আচার, আম সুতো তৈরি করেন তাহলে তার বিক্রি করলে তার আয় বৃদ্ধি পাবে। একইভাবে দুধ থেকে দই, পনির থেকে মিষ্টি তৈরি করলে অধিক মূল্য পাওয়া যাবে। তাই মূল্য সংযোজন কৃষককে শুধু উৎপাদক নয় বরং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। আমরা আসলে এখন দেখতে পারি যে কৃষি পণ্যের মূল্য সংযোজনের কয়েকটা উদাহরণ, যে কৃষি পণ্যের মূল্য সংযোজনের অনেকগুলো উদাহরণ আছে, তার মধ্যে আমরা বলতে পারি ধান প্রক্রিয়াজাত করে চাল তৈরি করা, গম থেকে আটা বা ময়দা তৈরি করা, দুধ থেকে দই, পনির ও ঘি তৈরি করা, আম, কাঁঠাল ও পেয়ারা থেকে জুস বা আচার তৈরি করা এর মধ্যে উল্লেখযোগ্য। আলু থেকে চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, মরিচ থেকে মরিচের গুঁড়া, টমেটো থেকে সস তৈরি করা যায়। এইসব প্রক্রিয়ার ফলে কাঁচা কৃষি পণ্য আরো আকর্ষণীয় ও দীর্ঘস্থায়ী হয়, ফলে কৃষক ও উদ্যোক্তা উভয়ের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হয়। এখন আমরা বলতে পারি যে কিভাবে এই খাতগুলোতে সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ কৃষি পণ্যের মূল্য সংযোজনের ফলে কৃষি খাতে কি কি সুবিধা হয়। কৃষি পণ্যের মূল্য সংযোজনের ফলে কৃষি খাতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি হয়। এক, প্রথমত কৃষকের আয় বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, কৃষি পণ্যের অপচয় কমে যায়, বিশেষ করে দ্রুত নষ্ট হয়ে যাওয়া এমন ফল সবজির ক্ষেত্রে। তৃতীয়ত, প্রক্রিয়াজাত পণ্য দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় এবং সারা বছর বাজারজাত করা সম্ভব হয়। চতুর্থত, প্যাকেজিং, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণনের ক্ষেত্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। এছাড়াও উন্নত মানের পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিদেশেও কৃষি পণ্য রপ্তানির সুযোগ বাড়ে। সর্বশেষ, কৃষি পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর জন্য কি কি আমরা পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করি। কৃষি পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর জন্য কৃষকের আধুনিক প্রযুক্তি ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে, সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে হবে, গ্রাম অঞ্চলে সংরক্ষণাগার, হিমাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা প্রয়োজন, পাশাপাশি উন্নত প্যাকেজিং, মান উন্নয়ন ও ব্র্যান্ডিং এর ব্যবস্থা করতে হবে। কৃষকদের বাজারের সাথে সরাসরি যুক্ত করার পাশাপাশি অনলাইন ও আধুনিক বিপণন ব্যবস্থার সুযোগ তৈরি করা দরকার। সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও কৃষকদের যৌথ উদ্যোগে এসব ব্যবস্থা করা গেলে কৃষি পণ্যের মূল্য সংযোজন বৃদ্ধি পাবে ও কৃষকের আয় ও জীবনযাত্রার মান উন্নত হবে। আজকের বিষয়টুকু এটুকুই ছিল, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
0: শুনলাম তাই না? শোনার মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক কিছু জানলাম, তবে প্রত্যেককে মনে রাখতে হবে যে কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এতে করে আমরা আমাদের আয় বৃদ্ধি করতে পারবো এবং নতুন অন্যদেরকেও পরামর্শ দিতে পারবো যারা এই বিষয়ে অতটা সচেতন নয়, অতটা সজ্ঞানও নয়। তো এই কথার পর একটা যেটা জরুরি বিষয় আজকে কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটি অত্যন্ত সুখবর রয়েছে, আমাদের সুপ্রিয় শ্রোতার উদ্দেশ্যে একটি সুখবর রয়েছে। আমাদের এই ফোন ইন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, আমাদের এই সুপ্রিয় শ্রোতা, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসলে শুরু হতে যাচ্ছে ফোন ইন অনুষ্ঠান। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে জানতে ও সমাধানে সরাসরি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন প্রতি বুধবার সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে। সুপ্রিয় শ্রোতা, আগামী ৭-১০-২০২৬ তারিখ বুধবার সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসলে আগাম শীতকালীন শাকসবজি পরিচর্যায় করণীয়, এই বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে ওই সময় উপস্থিত থাকবেন ক্রপস উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক মহোদয় মোহাম্মদ মনিরুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা, উপরোক্ত বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য ০২-৪৪৮-১৩২৬৮ থেকে ৭০ পর্যন্ত এবং ০২-৪৪৮-১৩২৭৭ থেকে ৭৯ পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও শোনা যাবে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com বাংলাদেশ বেতারে সরাসরি উপভোগ করতে পারবেন আমাদের আয়োজনটি। আমি আবারও বলছি, আগামী ৭-১০-২০২৬ তারিখ বুধবার সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত সোনালী ফসল আমরা এটি শুনতে পাবো। সবাইকে আমন্ত্রণ। আমি বলার আগে যেহেতু প্রস্তুত করেছো নন্দু, তুমি তো দেখে শুনে গুছাও, নিজেও তো খাও।
3: ঠিক আছে,
0: আচ্ছা,
3: তোমার গানে ওইলো মন ভরবো, পানে কি হইব,
2: পেট ভরবো,
0: পেট ভরবে কিছু তো, তার চেয়ে তো ওটাও কিন্তু মন ভরে ব্যাপার, মনে শান্তি, ঠিক বলেছো, একটা ভালো লাগার বিষয়। হ্যাঁ, তাহলে আমরা গানে চলে যাই। আঞ্চলিক গান খাঁচার পাখি হয় না আপন গানের প্রথম বাণী, শিল্পী হচ্ছেন ইন্দ্রমোহন রাজবংশী, কথা ও সুর সংগৃহীত ছিল। তো আমরা শুনি গানে তিনি কি বলছেন।
3: আচ্ছা আচ্ছা।

0: হ্যাঁ, গানে গানে যে বাণী আমরা শুনলাম এগুলো আসলে আমাদের হৃদয়ের কথা, জীবনের অভিজ্ঞতারই কথা। কারণ খাঁচার পাখি আসলে কিন্তু আপন হয় না, তবু আমরা সেই পাখিকে পুষি, পালি, আদর করি, মমতা করি, ভালোবাসি, এটাও মানুষের কাজ। আসলে এটা আধ্যাত্মিক ভাবে রূপক অর্থে বলা হয়েছে। আমরা যেন সেই কথাগুলো মাথায় রেখে সেভাবে মানবিক চিন্তা ভাবনা আমরা করি, সমাজের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে, প্রতিটি পদক্ষেপে আমরা যেন এই কথাগুলো মাথায় রাখি, তাই না? এটা শিক্ষামূলক একটি বিষয়। যাই হোক, তো আমরা তো আসলে কৃষির মধ্যে আছি, কৃষির তো এখন যেভাবে উন্নয়ন হচ্ছে, এগিয়ে চলছে পুরো দেশ, সেক্ষেত্রে শুধুমাত্র সাধারণ বিদ্যুৎ দিয়ে কিন্তু আমাদের কৃষিকাজের সব চাহিদা পূর্ণ হয় না, আরো কিছু। হ্যাঁ, সেটি তো কথা, এটা তুমিও জানো, তবে একটু নামটা একটু ভিন্ন ধরনের, সৌর বিদ্যুতের কথা বলছে। হ্যাঁ, ওইটাই ধীরে ধীরে বলছি আর কি। না না, সবারই জানা আছে, অনেকে ব্যবহার করতে শুরু করেছে, অনেকে নিয়েছে। এটা একটা অর্থলগ্নির ব্যাপার আছে, আর্থিক ব্যাপার এখানে জড়িত, নিশ্চিন্তে করা যায়। এবং খুব কম সময়ের মধ্যে, কম খরচের মধ্যে আমরা কিন্তু তার যে সরবরাহ শক্তি আমরা পেয়ে যাচ্ছি, এবং এটা অনেকটা নিশ্চিত। এই জন্য বিষয়টা যদি আর একটু পরিষ্কার করে, খোলসা করে জানতে চাই, তাহলে আমরা এই মুহূর্তে সেচে সৌরশক্তির ব্যবহার এই বিষয়ের উপরে রাকিব আল কাদির, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ডিরেক্টর, ক্ষুদ্র সেচ প্রকল্প পার্টনার প্রকল্প, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যিনি আছেন, তার মুখে আমরা শুনে আসি তিনি এই বিষয়ে আমাদেরকে কি পরামর্শ দেন। চলো শুনি।
1: আচ্ছা
2: আচ্ছা,
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশের সেচ কাজে সৌরশক্তি ব্যবহার নিয়ে আমি উপস্থিত হয়েছি প্রকৌশলী রাকিব আল কাদির, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ডিরেক্টর, বিএডিসি পার্টনার প্রোগ্রাম। প্রথমে আমি বাংলাদেশে সেচ কাজে সৌরশক্তি ব্যবহার কতটুকু সম্ভাবনাময় সেটা নিয়ে আলোকপাত করছি। বাংলাদেশ পৃথিবীর অন্যতম সৌরশক্তি সমৃদ্ধ দেশ। এখানে দৈনিক সৌর বিকিরণের পরিমাণ 4-6 কিলোওয়াট আওয়ার পার মিটার কিউব। বছরের রৌদ্রজ্জ্বল দিন আমরা প্রায় 280 থেকে 300 দিন পর্যন্ত পেয়ে থাকি। দৈনিক কার্যকর সূর্যালোক প্রায় 5-7 ঘন্টা। সুতরাং বাংলাদেশের অধিকাংশ কৃষি অঞ্চল সৌরশক্তি চালিত সেচের জন্য অত্যন্ত উপযোগী, বিশেষ করে উত্তরাঞ্চল যেমন রাজশাহী, রংপুর, দিনাজপুর, নওগাঁ, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া সহ বিভিন্ন এলাকা অত্যন্ত সম্ভাবনাময়। বর্তমানে বাংলাদেশের সৌরচালিত সেচ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 3,556টি সোলার ইরিগেশন সিস্টেম চালু রয়েছে, যেখানে মোট ইনস্টল ক্যাপাসিটি প্রায় 62.09 মেগাওয়াট। বর্তমানে ইটকল প্রায় 1500 বেশি, বিএডিসি কর্তৃক প্রায় 700 বেশি, বিএমডিএ প্রায় 800 মতো, এবং বিআরইবি থেকে প্রায় 300টি সৌরশক্তি চালিত সেচ যন্ত্র পরিচালিত হচ্ছে। এছাড়াও ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন কৃষক সেচ কাজে সৌরশক্তি চালিত সেচ যন্ত্র ব্যবহার করে যাচ্ছে। বাংলাদেশে প্রধানত বিভিন্ন ধরনের সেচ প্রযুক্তি ব্যবহৃত হয়, যেমন সোলার অপারেটেড এলএলপি, সোলার অপারেটেড গভীর এবং অগভীর নলকূপ, সোলার বেসড ডাগওয়েল, যেখানে আবার সৌরশক্তি চালিত পাম্পের পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ করে সেচ কাজে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও গ্রিড কানেক্টেড সোলার ইরিগেশন সিস্টেম, এখানে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়, যেটি ভবিষ্যতের সবচেয়ে সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এখন কৃষকরা এই সৌরশক্তি চালিত সেচ প্রযুক্তি ব্যবহার করে কতটুকু অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, এই বিষয়টা কিন্তু আমাদের সামনে চলে আসে। বাংলাদেশে সৌরশক্তি চালিত সেচ পাম্প কৃষকদের জন্য শুধু ডিজেল চালিত পাম্পের বিকল্প নয়, বরং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ চালিত পাম্পের একটি টেকসই বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। ডিজেল চালিত পাম্পের ক্ষেত্রে জ্বালানি, ইঞ্জিন অয়েল ও রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেশি হওয়ায় এর পরিচালন ব্যয় সর্বোচ্চ। অন্যদিকে বিদ্যুৎ চালিত পাম্পের পরিচালন ব্যয় তুলনামূলকভাবে কম হলেও বিদ্যুতের বিল, লো ভোল্টেজ, লোডশেডিং এবং ভবিষ্যতে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঝুঁকি রয়েছে। সৌরচালিত পাম্প একবার স্থাপনের পর সূর্যালোকই হয় প্রধান শক্তির উৎস, যার ফলে পরিচালন ব্যয় প্রায় শূন্য এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ও কিন্তু খুবই কম। উত্তরাঞ্চলের বাংলাদেশ ভিত্তিক লাইফ সাইকেল কস্ট বিশ্লেষণে দেখা যায়, 4 হর্স পাওয়ার পাম্পের অ্যানুয়ালাইজড লাইফ সাইকেল কস্ট সৌরচালিত পাম্পের ক্ষেত্রে প্রায় 36,848 টাকা, বিদ্যুৎ চালিত পাম্পের ক্ষেত্রে 34,896 টাকা এবং ডিজেল চালিত পাম্পের ক্ষেত্রে 1,05,378 টাকা। অর্থাৎ সৌরচালিত পাম্পের ব্যয় ডিজেল চালিত পাম্পের তুলনায় প্রায় 65% কম, যদিও বিদ্যুৎ চালিত পাম্পের তুলনায় সামান্য বেশি, যা বর্তমানে মূলত সেচ কাজে ব্যবহৃত যে ভর্তুকি প্রাপ্ত বিদ্যুৎ ট্যারিফের কারণে হয়ে থাকে। তবে গবেষণায় দেখা গেছে যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং সৌর প্যানেলের দাম ক্রমাগত কমে আসায় ভবিষ্যতে সৌরচালিত সেচ আরও প্রতিযোগিতামূলক ও লাভজনক হবে। এছাড়াও গ্রিড কানেক্টেড সৌর ব্যবস্থায় সেচের বাইরে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করার সুযোগ থাকায় কৃষকের অতিরিক্ত আয়ের সম্ভাবনাও সৃষ্টি হয়, যা বিদ্যুৎ চালিত বা ডিজেল চালিত পাম্পে কোনোভাবেই সম্ভব নয়। কৃষিতে সৌর সেচ ব্যবস্থাপনায় সৌর সেচ ব্যবহারের ফলে নানা ধরনের সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। এর পরিবেশগত সুবিধা বলতে আমরা বলতে পারি এখানে কার্বন ডাইঅক্সাইড নির্গমন অনেক কম হয়, জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস হয়, বায়ু দূষণ কমায়। এছাড়াও কৃষিগত সুবিধা যেমন লোডশেডিং বা অন্যান্য সমস্যা এড়িয়ে সময় মতো সেচ প্রদান সম্ভব হয়, ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, ফসলি জমি সম্প্রসারণ করা সম্ভব হয়। আবার দূরবর্তী এলাকায় বিদ্যুৎ ছাড়াই

0: সেচ দেওয়া সম্ভব হয়, কৃষকের উৎপাদন ব্যয় কমানো যায় এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পায়। বাংলাদেশ টেকসই কৃষি উন্নয়নে সৌরচালিত সেচের গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ বর্তমানে প্রায় 18 লক্ষ সেচ পাম্প বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে, যার অধিকাংশই ডিজেল চালিত এবং বাকিগুলো গ্রিড বিদ্যুৎ চালিত। এসব পাম্পের একটি উল্লেখযোগ্য অংশ যদি সৌরচালিত ব্যবস্থায় রূপান্তর করা যায়, তাহলে বছরে প্রায় 10 লক্ষ টন ডিজেল সাশ্রয় করা সম্ভব। কৃষকের আয় বৃদ্ধি পাবে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এবং টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা গড়ে উঠবে। এ কারণে সৌরচালিত সেচকে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ প্রযুক্তিগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
1: তো আজকের আসলে সে তো আমরা অনেক অনেক জরুরি কথাগুলি শুনলাম, এগুলো মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। যারা জানে না তাদেরকে জানাতে হবে। হ্যাঁ, বাড়ি যাবো। তার আগে একটু আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে বলে যেতে চাই যে এতক্ষণ আপনারা শুনলেন আমাদের কৃষি সার্ভিস দপ্তর প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। আর এটি প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা। তাহলে চলো
2: একসাথে যাই।
1: হ্যাঁ চলো।
3: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন বাংলা সংবাদ, তারপরেই শুনবেন সাপ্তাহিক সার্ক বুলেটিন, প্রথমে বাংলায় তারপরে ইংরেজিতে।

আসসালামু আলাইকুম। সন্ধে 6:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। সর্বজনীন আবাসন, টেকসই নগরায়ন, প্রতিপাদ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, শুধু একটি ঘর নয়, বরং নাগরিকদের জন্য নিরাপদ সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা সুবিধা সম্পন্ন বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, পরিকল্পিত নগরায়নের জন্য প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এরই মধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এদিকে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে 3-দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সেই লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজাচ্ছে। তিনি আজ রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত 102 জন শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়। এবছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য, শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষার 60 বছর, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে। শিক্ষার্থীর সামনে শিক্ষক শিক্ষিকারাই আদর্শ রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের সামনে নিজেদের রোল মডেল হিসেবে তুলে ধরতে পারেন, সে ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে সরকার। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সভাপতি তাসকিন আহমেদের নেতৃত্বে 21 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশে জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে এবং সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানান। একই সঙ্গে ব্যবসা বাণিজ্য প্রসারে ব্যাংক সুদের হার কমানোর উপর জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আজ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

0: দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই। তিনি গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন। সাক্ষাৎকালে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নৈতিক মানদণ্ড বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলায় ফ্যাক্ট চেকিং এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এক্ষেত্রে যুক্তরাজ্যের অফিস অব কমিউনিকেশন বা অফকম এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে। দেশে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০২ জন। এদিকে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। খেলার খবর, টেনিস। ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব ১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ আজ রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। ৬ দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।
1: বাংলাদেশ বেতার সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এ সপ্তাহে সার্কভুক্ত দেশসমূহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের, আজ বিশ্ব শিক্ষক দিবস, প্রথমবারের মতো বিভিন্ন ক্যাটাগরিতে ১০০ জন শিক্ষকের হাতে গুণী শিক্ষক সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী, উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আগামী ১ বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পৌঁছাল পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, এবং এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে পরাজিত করে স্বর্ণপদক জয় করেছে ভারত। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশন ২০২৬ উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সমুদ্র বন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে। নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার দেশে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল স্ট্যান্ডিং উইথ টিচার্স, ৬০ ইয়ার্স অব প্রোটেক্টিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স। দিবসটি উপলক্ষে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকগণের হাতে নগদ ২ লাখ টাকা ও গুণী শিক্ষক সম্মাননা সনদ তুলে দেন। এবছর প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০০ জন নির্বাচিত শিক্ষককে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। গত সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও বিদায়ী সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উদার গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। গত রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাথ ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধি

0: মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজার পুনরুজ্জীবিত ও প্রসারিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আগামী এক বছরের মধ্যে দেশের শেয়ার বাজারের চেহারা বদলে যাবে। তিনি গত রোববার রাজধানীতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন, সেন্ট্রাল ডিপোজিটরি, বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে তার মন্ত্রণালয়। তিনি গত বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং উভয় দেশের জনগণের কল্যাণে নতুন দিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে যোগ দিতে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং সেনাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা রিয়াদে রয়েছেন। সৌদি আরব এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও জেনারেল স্টাফ প্রধানরাও এই বৈঠকে অংশ নিচ্ছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুটেরেস চার দিনের সফরে নিউ ইয়র্ক থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই সফরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থাকারী ভূমিকা এবং দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নিতে দেশটির কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে গুটেরেসের আলোচনার কথা রয়েছে। গুটেরেস প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং পাকিস্তানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন ইউনামা আফগান শিক্ষকদের, বিশেষ করে যারা সীমিত সম্পদ ও কঠিন পরিস্থিতির মধ্যেও প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় পাঠদান অব্যাহত রেখেছেন, তাদের প্রশংসা করেছে। দিবসটি উপলক্ষে দেওয়া এক বার্তায় আফগান শিক্ষকদের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করে তারা বলেন, শিক্ষকরা মানুষের জীবন গড়ে তোলেন, চিন্তা জগৎকে অনুপ্রাণিত করেন এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনের ভিত্তি স্থাপন করেন। ইউনামা আরও উল্লেখ করেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্যের ব্যাপক বিস্তারের প্রভাব প্রভাবিত বর্তমান বিশ্বে শিক্ষকদের ভূমিকা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাঠমান্ডুতে গত রবিবার নেপালি কংগ্রেসের 15তম সাধারণ সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত বক্তারা বক্তব্য রাখেন। সোমবার ও মঙ্গলবার রুদ্ধদ্বার অধিবেশন এবং অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে গত শনিবার পাকিস্তানকে 19 রানে পরাজিত করে স্বর্ণপদক জয় করেছে ভারত। ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 211 রান করে। জবাবে পাকিস্তান 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে 192 রান করতে সক্ষম হয়। এর আগে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে 63 রানে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করে শ্রীলঙ্কা। সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিন শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় আমি রোকসানা আক্তার।
1: Assalamu alaikum. This is Bangladesh Peter, inviting you to our weekly Sark Bulletin. First, this week's headlines from Bangladesh and other Sark countries are: Prime Minister Tariq Rahman calls for cooperation to turn Bay of Bengal into a region of shared prosperity. World Teachers' Day is being observed in country. Prime Minister hands over outstanding teacher award to 100 teachers

বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। এবারে FM এর অনুষ্ঠান, FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 21শে আশ্বিন 1433 বঙ্গাব্দ 6ই অক্টোবর মঙ্গলবার সকাল 10টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জ এবং FM 106 মেগাহার্জে প্রচার করা হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামীকাল 6ই অক্টোবর মঙ্গলবার বেলা 2টা বেজে 20 মিনিট থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয় উত্তম চরিত্রের শিক্ষা। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, খতিব সোহানবাগ মসজিদ কমপ্লেক্স ঢাকা। আপনারা যে নম্বরে ফোন করে সরাসরি উক্ত অনুষ্ঠানে অংশ নিতে পারেন তা হল 0155384100। ফোন নম্বর আবার বলছি 0155384100। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঞ্চালনে থাকবেন ফারহান আহমদ এবং মোহাম্মদ আব্দুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ, পড়ছি সুতপা বড়ুয়া। বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এবছর দিবসটি প্রতিপাদ্য ছিল সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, নাগরিকদের জন্য শুধু একটি ঘর নয়, বরং নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা সুবিধা সম্পন্ন বাসস্থান নিশ্চিত করে সরকারের লক্ষ্য। সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও রাজবাড়ী সহ বিভিন্ন জেলায়ও বিশ্ব বসতি দিবস পালিত হয়। এসব সভায় বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবাসন ও নাগরিক সুবিধার উপর চাপ বাড়ছে। এ অবস্থায় যত্রতত্র ভবন নির্মাণ ও কৃষি জমি নষ্ট না করে পরিবেশ বান্ধব, জলবায়ু সহনশীল ও টেকসই নগরায়ন নিশ্চিত করতে দ্রুত মাস্টার প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন প্রয়োজন। এদিকে আজ দেশে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে কোন শিশু শিক্ষাবঞ্চিত থাকবে না। প্রধানমন্ত্রী বলেন, এবছর শিক্ষার্থীদের হাতে নতুন সিলেবাসের বই দেওয়া হবে। অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত 102 জন শিক্ষককে গুণী শিক্ষক সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোন চেষ্টা করছে না এবং এ ধরনের কোন ইচ্ছাও সরকারের নেই। আন্দালিব রহমান বলেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে আজ গাজীপুর জেলায় কর্মকর্তাদের সঙ্গে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে তথ্য সংগ্রহ ও প্রযুক্তি ভিত্তিক কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। নতুন এই প্রযুক্তি নির্ভর উদ্যোগের সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঢেউটিন নগদ অর্থ ও খাদ্য সামগ্রী আজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার জনগণের সরকার, জনগণের যে কোনো বিপদে সরকার এবং দল দ্রুত সাড়া দিয়ে পাশে দাঁড়ায়। পরে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে 2 বান করে ঢেউটেন নগদ 36,000 করে টাকা এবং 10 কেজি করে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 36% এবং সন্ধ্যে 6টায় 62%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:52 এবং সূর্যাস্ত সন্ধ্যে 5:41। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর, প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আমরা বসি, হ্যাঁ, সুন্দর একটা সন্ধ্যায় আমরা সবাই আবার একত্রিত হলাম। তো শুরুতে আমরা একটুখানি সময় নেব, বিরতি নেব, সেটা হচ্ছে এশার নামাজের আজানের বিরতি। প্রিয় শ্রোতা, এখন শুনতে পাবেন এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যেরূপ ব্যবহার করো তোমার সঙ্গে সেই রূপ ব্যবহার করা হবে, আর তুমি যেরূপ নিক্তি দ্বারা ওজন করো তোমাকে সেই রূপ নিক্তি দ্বারা ওজন করা হবে। হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দিন,
5: আমিন।
4: আচ্ছা, এবারে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ডেঙ্গু তো যে বিস্তার নিয়ে আমরা শুনেছি, আমরা বারবার শুনছি যে প্রতিরোধী হচ্ছে আসল আর হলেও তাড়াতাড়ি বাড়ির কাছেই তো এখন রয়েছে সব হাসপাতাল ক্লিনিক, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছাকাছি আমরা নিয়ে যাবো রোগীকে, তাই না? আমার বিশ্ব বসতি দিবস, আর এবারে প্রতিপাদ্য হচ্ছে সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ন, অর্থাৎ এই দিবসটার লক্ষ্য হলো সবার জন্য নিরাপদ মানসম্মত টেকসই আবাসন নিশ্চিত করা এবং অপরিকল্পিত নগরায়নের ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় সচেতনতা তৈরি করা।
5: পরিকল্পিত নগরায়ন করা লাগবে,
4: যেমন যে কোনো জায়গায় রাস্তাঘাট নদী নালা খাল বিল বন্ধ করে দিয়ে সেখানে বিল্ডিং তোলার থেকে আমি এইখানে যে বিল্ডিংটা তুলছি এরার ফলে যে পুরো জায়গাটায় যে পানির সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে, পরিকল্পনা মতন করতে হবে।
5: পরিকল্পনা মতন না করলে তো সমস্যা, পরিবেশ দূষণ হবে, সবই
4: তো। দেখো আমাদের পুষ্টি নিয়ে কিন্তু আমরা খুব সবসময় এটা নিয়ে চিন্তা ভাবনা করি, এই জিনিসটা খাবো আমার বাচ্চাটাকে, আমার নাতনিকে, আমার বোনটাকে, আমার বৃদ্ধ মা বাবা, তাদের জন্য কিভাবে আমরা পুষ্টির চাহিদা মেটাবো, তাই নিয়ে কিন্তু আমরা খুবই সবসময় কিন্তু এইসব চিন্তায় থাকি। আজকে আমাদের সেরকমই একটি ফসলের কথা বলবো, শালগম। শালগম পুষ্টির চাহিদা মেটাতে সম্ভাবনাময় ফসল, এ বিষয় নিয়ে আজকে আমরা শুনব। বলবেন তহসিন তবাসুম, অতিরিক্ত কৃষি অফিসার, খামারবাড়ি, ঢাকা। তার কাছ থেকে বিষয়টা নিয়ে শুনি আমরা, শালগম পুষ্টির চাহিদা মেটাতে সম্ভাবনাময় ফসল।
5: শুনি।
6: আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আর আজকের বিষয়টি হচ্ছে শালগম পুষ্টির চাহিদা মেটাতে সম্ভাবনাময় ফসল। কথা বলবার জন্য উপস্থিত আছি আমি তাহসিন তাবাসুম, অতিরিক্ত কৃষি অফিসার, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। শালগম একটি বহুমুখী ফসল, ওলকপির মতোই শালগমকেও খুব সহজেই জন্মানো যায়। বিটের মতো হওয়ায় এগুলোকে সবুজ শাক বা বাল্বের মাধ্যমে জন্মানো যায়। এগুলো প্রায় দুই মাসের মধ্যে পরিপক্ক হয়ে মোটামুটি দ্রুত বৃদ্ধি পায়, তাই একই মৌসুমে একাধিক ফসল পাওয়া যায়। শালগমে রয়েছে অনেক ধরনের পুষ্টি উপাদান যা স্বাস্থ্য উপকারিতায় অনন্য ভূমিকা পালন করে। প্রথমেই এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ এবং ফাইটোকেমিক্যালস ক্যান্সার ঝুঁকি কমায় এবং গ্লুকোসিনোলেটরসের উপস্থিতিকে বাধা দিয়ে ক্যান্সারের প্রভাবকে হ্রাস করে। এরপর এতে ভিটামিন কে প্রচুর পরিমাণে উপস্থিত হওয়ার কারণে হার্ট অ্যাটাক এবং অন্যান্য হৃদরোগ প্রতিরোধে এটি সহায়তা করে। শালগম ক্যালসিয়াম এবং পটাশিয়ামের একটি গুরুত্বপূর্ণ উৎস, যা সুস্থ হাড়ের বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এটি নিয়মিত ব্যবহারে অস্টিওপোরোসিসের ঝুঁকি এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যাকে বাধা দেয়। শালগমের ভিতরে থাকা ভিটামিন এ ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এতে ক্যালোরি কম থাকায় ওজন নিয়ন্ত্রণেও এটি অত্যন্ত সহযোগিতা করে। আবার শালগমে থাকা ভিটামিন সি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করায় এটি হাঁপানি বা অ্যাস্থমা নিরাময়ে ভূমিকা রাখে। পাশাপাশি শালগমে থাকা ক্যারোটিনয়েড চোখের স্বাস্থ্যকে ভালো রাখে এবং ম্যাকুলার ডিজনেশনের মতো রোগকেও প্রতিরোধ করে। এতক্ষণ আমরা শুনলাম শালগমের বিভিন্ন পুষ্টিগুণ, এবার আমি বলবো কেন শালগম পুষ্টির চাহিদা মেটাতে একটি সম্ভাবনাময় ফসল। সাধারণত আমাদের দেশের মাটি ও আবহাওয়া শালগম চাষের জন্য অত্যন্ত উপযুক্ত। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এর বীজ বপন করা যায় এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়ে শালগম সংগ্রহ করা যায়। শালগম সাধারণত ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে সামান্য অম্লীয় মাটির পিএইচ পছন্দ করে। এই মাটির উর্বরতা তাদের দ্রুত বাড়তে সাহায্য করে। শালগম চাষের জন্য হালকা দোআঁশ মাটি বেশ উপযুক্ত। এটি চাষাবাদের জমি অধিক আলোযুক্ত হতে হবে, তবে উচ্চ তাপমাত্রায় এই সবজির স্বাদ কমে যায় এবং মূল দ্রুত আঁশময় হয়ে ওঠে। আবার অন্যদিকে অধিক বৃষ্টিপাতও শালগমের জন্য ক্ষতিকর, তাই এসব বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আসি জমি তৈরির আলাপে। জমিতে বীজ বপন করার আগে জমিকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। জমিতে চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে দিতে হবে। তারপর বীজ বপন করতে হবে এবং বীজ বোনার আগে অবশ্যই বীজকে শোধন করে নিতে হবে। এতে বীজবাহিত রোগ দ্বারা ফসল আক্রান্ত হবার সম্ভাবনা কম থাকে। চারা বপন করেও শালগম চাষাবাদ করা যায়, তবে চারা বপনের সময় প্রধান শিকড় ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে, তাই চারা বপন পদ্ধতি ব্যবহার না করাই ভালো। ভালো মানের বীজ বপন করার 40 থেকে 50 দিনের মধ্যে ফসল সংগ্রহের উপযোগী হয়ে থাকে। শালগমের বীজ সারিতে বপন করতে হবে। এক সারি থেকে আরেক সারির দূরত্ব হবে 30 সেন্টিমিটার এবং এক চারা থেকে আরেক চারার দূরত্ব হতে হবে 20 সেন্টিমিটার। এরপর আছে শালগমের ক্ষেত্রে সার ব্যবস্থাপনা। শালগম চাষে ভালো ফলন পেতে জমিতে প্রয়োজনীয় পরিমাণ সার, যেমন হেক্টর প্রতি 10 টন গোবর, 150 কেজি ইউরিয়া, 125 কেজি টিএসপি এবং 175 কেজি মিউরেট অফ পটাশ সার প্রয়োগ করতে হবে। আগাম জাতের বেলায় সব সার ফসল লাগাবার সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে। নাবিজাতের বেলায় ইউরিয়া ও পটাশের অর্ধেক উপরি প্রয়োগ করাই ভালো। এছাড়া বীজ বোনার 30 দিন পর প্রথম কিস্তিতে সার প্রয়োগ করতে হবে। তখন ইউরিয়া দিতে হবে 150 গ্রাম ও এমওপি দিতে হবে 150 গ্রাম। আর বীজ বোনার 45 দিন পর দ্বিতীয় কিস্তিতে আরও 150 গ্রাম ইউরিয়া ও 150 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। তবে প্রতিবার সার প্রয়োগ করার পর জমিতে অবশ্যই সেচ দিতে হবে। এবার আসি শালগমের পোকামাকড় দমন ব্যবস্থাপনায়। সাধারণত কাটুই পোকা শালগমের চারা গাছ কেটে নষ্ট করে দিতে পারে, আর এতে শালগমের পাতায় দাগ সৃষ্টি হয়ে সমস্যা দেখা দেয়। এই পোকা দমনের জন্য 5 লিটার পানিতে 1.5 চা চামচ ডায়াজিনন মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। এছাড়াও জাপ পোকা ও শুয়োপোকা শালগম গাছের পাতা খেয়ে ফেলে। এইসব পোকা দমনের জন্য 500 জমির জন্য 10 লিটার পানিতে 5 চা চামচ ম্যালাথিওন 57EC কীটনাশক মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। এখন বলবো ফলন ও ফসল সংগ্রহ সম্পর্কে। সঠিক উপায় মেনে চাষাবাদ করতে পারলে 100 জমিতে প্রায় 100 থেকে 120 কেজি শালগমের ফলন হয়ে থাকে। শালগম বেশি পরিপক্ক হয়ে গেলে বাজারে আনা যাবে না, তখন সেসব শালগমের মূল আঁশযুক্ত হয়ে যেয়ে ফসলটা স্বাধীন হয়ে যায়। সাধারণত বীজ বপন করার 45 থেকে 60 দিনের মধ্যেই শালগম খাওয়ার উপযুক্ত হয়ে থাকে। তাই বলাই যায় অতি স্বল্প সময়ে চাষাবাদযোগ্য পুষ্টিগুণে ভরপুর এই ফসল পুষ্টির চাহিদা মেটাতে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ফসলগুলোর মধ্যে একটি।
4: এতক্ষণ আমরা শুনছিলাম শালগম পুষ্টির চাহিদা মেটাতে সম্ভাবনাময় ফসল, আর বলছিলেন তাহসিন তাবাসুম, অতিরিক্ত কৃষি অফিসার, প্রশিক্ষণ উইং, খামারবাড়ি। আমাদের অনেক কিছু জানা হলো। আচ্ছা, জানিয়ে রাখি আগামীকাল 6 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 অর্থাৎ এই সময় কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে, আমন ধানের আন্তঃপরিচর্যা, পোকা ও রোগ দমন পদ্ধতি নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন ক্রপস উইং খামারবাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু। প্রিয় শ্রোতা, এই বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি প্রশ্ন করার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও শোনা যাবে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এখানেও সরাসরি উপভোগ করতে পারবেন। তো আরও একটা গান নাই তো নাকি? হ্যাঁ, গানের একটা সুযোগ রয়েছে, চলো একটা গান শুনি। শিল্পী তঞ্জিনা করিম স্বরলিপি, গীতিকার সুব্রত পাল। শুনি গানটা।
5: আচ্ছা শুনি।

0: বাহ, ভাটিয়ালি গানের শুনে আনন্দ গানকে কি সুন্দর মিষ্টি গান না
1: মাস্টার ভাই। হ্যাঁ শোন, আজকে আসার আগে না দুপুরের সময় একটা আনারস যে খাইলাম,
0: মিষ্টি না দা
1: একেবারে রসে মুখটা ভরে গেল মিঠা, খালি খালি এত মজার আনারস খাইলাম।
0: আনারসের কথা যদি বলো, আনারসের কিন্তু এখন বহুমুখী ব্যবহার আছে এবং তার জন্য বিপণন কৌশলটাও কিন্তু এখন অনেক বেশি আধুনিক করা হয়েছে। চলো আজকে আমরা এই বিষয়টা নিয়ে শুনি। বলবেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি, আর তার সাথে এ বিষয় নিয়ে কথা বলেছেন ইশরাত জাহান। চলো আমরা শুনি।
2: এখন বাজারে পাওয়া যাচ্ছে মৌসুমি ফল আনারস। আনারস একটি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু ফল। সৌন্দর্যের জন্য এ ফলকে স্বর্ণকুমারী বলে আখ্যায়িত করা হয়। আমাদের দেশে অনেক স্থানে আনারসের চাষ হয়, তবে মূলত সিলেট, মৌলভীবাজার, টাঙ্গাইল, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলায় ব্যাপক আকারে আনারসের চাষ করা হয়। আনারস ফল যেমন রসালো, তেমনি আছে এর পুষ্টি আর ঔষধি গুণ। আনারসের রয়েছে বহুমুখী ব্যবহার। আনারস প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অসংখ্য মজার মজার রেসিপি তৈরি করা যায়। আনারসের সঠিক প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন কৌশল জানলে আনারস থেকে অনেক টাকা উপার্জন করে আর্থিকভাবে সফল হওয়া সম্ভব। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আজকের বিষয় আনারসের বহুমুখী ব্যবহার ও বিপণন কৌশল। এই সম্পর্কে বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি ফার্মগেট। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, অধিক মূল্য পেতে আনারস সংগ্রহ বা কর্তনের সময় কি কি বিষয় আমাদের খেয়াল রাখা উচিত?
3: জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনারস কিছুটা সংবেদনশীল হওয়ায় সংগ্রহের সময় থেকে সর্বশেষ ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত বিপণনের প্রতিটি পর্যায়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ক্রেতাগণ সাধারণত পচা, ফাটা, বেশি পাকা, রং খারাপ বা দেখতে অসুন্দর এমন আনারস পছন্দ করেন না। এজন্য আনারস সংগ্রহের সময় খুব খেয়াল রাখতে হবে যেন অসাবধানতায় আনারস থেঁতলে বা কেটে না যায়। আনারস কর্তনে অবশ্যই ধারালো অস্ত্র ব্যবহার করতে হবে। সংগ্রহের পর খুব যত্নের সাথে পরিষ্কার শুকনো পাত্রে এবং আনারসের আকৃতি অনুযায়ী মানানসই পাত্রে এবং অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। আনারস কখনোই খুব বেশি পাকিয়ে কর্তন করা উচিত নয়। আনারস সংগ্রহের পর যত দ্রুত সম্ভব দাগি, ফাটা, কাটা, পচা বা থেতলানোগুলো ভালো আনারস থেকে আলাদা করে ফেলতে হবে।
2: আনারসের বহুমুখী ব্যবহার কি বা আনারস দিয়ে আমরা আর কি কি করতে পারি?
3: যে আপনি খুব ভালো একটি প্রশ্ন করেছেন। দেখুন, আমাদের দেশে সাধারণত পাকা আনারস খাওয়া হয়, কেটে টুকরো করে অথবা জুস করে। পাকা আনারস স্বাদে মিষ্টি, তবে কাঁচা আনারসের চাটনি তৈরি করা যায়। কাঁচা আনারস টক হয়। আনারস টিনজাত ফল হিসেবেও সংরক্ষণ করা হয় এবং এই ধরনের আনারসের চাহিদা বিদেশের বাজারে খুব বেশি। এছাড়া আনারস থেকে কোনো কোনো সময় অ্যালকোহল, ভিনেগার, সাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়। এছাড়াও আনারস দিয়ে বিভিন্ন মজার মজার খাবার তৈরি করা যায় যেগুলো সাধারণত আমরা জানি না, তবে আজকে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু আপনাদেরকে বলবো। যেমন আনারসের জুস, আনারসের জেলি, আনারসের আইসক্রিম, আনারসের চাটনি, আনারসের ইলিশ টক, আনারস মাখা, আনারসের কেক, আনারসের ললি আইসক্রিম, আনারসের আচার, আনারসের শাহী জর্দা রেসিপি, আনারসের ভেলপুরি, আনারসের রসগোল্লা, এরকম অসংখ্য খাবার যেগুলো আমি আপনি নামই জানি না সেগুলো আনারস দিয়ে তৈরি করা সম্ভব।
2: চমৎকার তথ্য আমরা জানলাম। এবারে আমরা জানবো আনারসের সঠিক বিপণনে পরিবহন কেমন হওয়া উচিত।
3: আনারস পরিবহনে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। দূরত্ব অনুযায়ী পরিবহনের ধরন নির্ধারণ করা যেতে পারে এবং আনারসের মোড়কীকরণও করা যেতে পারে। প্রতিটি পাকা আনারস গাদাগাদি করে পরিবহনে না সাজিয়ে আলাদা কাগজে মোড়ে বিশেষ প্লাস্টিক ক্যারেটে করে পরিবহন করা উচিত। আনারসের গাড়ির উপর কখনোই মানুষ বসে আসা উচিত নয়। সম্ভব হলে আগের দিন যতটা দেরিতে সম্ভব আনারস সংগ্রহ করা উচিত। আনারস ট্রাক থেকে বা পরিবহন থেকে নামানোর সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন যত্রতত্র যেন তেনভাবে পরিবহন থেকে ফেলে দেওয়া না হয়। সুষ্ঠুভাবে সাবধানতার সাথে আস্তে আস্তে নামাতে হবে।
2: এবারে জানবো আপনার কাছ থেকে একটু, অধিক মূল্য পেতে আনারস বিপণনে কি কি বিষয় খেয়াল রাখা উচিত?
3: যে কোনো পণ্যের ভালো দাম পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাজারজাতকরণ পদ্ধতি। অধিক মূল্য পেতে বাজারজাতকরণের একটি সুন্দর পরিকল্পনা প্রয়োজন। আনারসের ভালো মূল্য পেতে আনারস কোথায় বা কোন বাজারে বিক্রি করবেন, কার কাছে বিক্রি করব, কখন বিক্রি করব, রপ্তানি করব নাকি দেশে বিক্রি করব, রপ্তানি করলে কি কি কাগজপত্র লাগবে বা কি পদ্ধতি হবে, কোন দেশে বিক্রি করব, পরিবহন পদ্ধতি কি হবে, সেক্ষেত্রে সঠিক পরিবহন কৌশল ব্যবহার করে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বড় বড় আড়ত বা ঘাটতি অঞ্চল এবং সুপার শপ সহ বড় বড় শহরগুলোতে বিক্রি করলে অধিক দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও চাইলে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক পরিচালিত কৃষকের বাজারেও ভালো দামে আপনারা এই আনারস বিক্রি করতে পারেন।
0: শুনছিলাম আমরা আনারসের বহুমুখী ব্যবহার ও বিপণন কৌশল, আর বলছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি। আর এই সাথেই আমাদের আজকের আসর থেকে বিদায় নেবার পালা। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকে

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ অভিমান বাহিনীর বিশ সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। আজকের দুর্বার অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি ফাতেমা সুলতানা,
1: আমি শামসুন নাহার
2: এবং হাসিনা পারভিন।
1: দুর্বারে আপনারা শুনবেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। প্রথমে দেশের গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদি, গানের কথা সাজিয়েছেন সৈয়দ হায়দার এবং সুর করেছেন মনসুর আহমেদ।

সৈনিক ভাই বোনেরা দুর্বারে পাঁচ মিশালি গান শুনছেন ঝিলমিল অনুষ্ঠানে। এবারে আধুনিক গান শুনবেন কুমার বিশ্বজিতের কণ্ঠে। গানের কথা লিখেছেন মাহফুজুর রহমান মাহফুজ, সুর করেছেন শেখ সাদী খান।

সৈনিক ভাই ও বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে নজরুল সঙ্গীত, শিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

সৈনিক ভাই বোনেরা, আপনারা দুর্বার অনুষ্ঠানে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল শুনছেন। এবারে শোনাব তুমি আমার ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও আগুন।

পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিলে সবশেষে শোনাব লালন গীতি, শিল্পী দীপ্তি রাজবংশী।

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল পাঁচ বিশালে গানের আয়োজন ঝিলমিল।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এমনই প্রত্যাশায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ফাতেমা সুলতানা,
0: আমি শামসুন নাহার
2: এবং আমি হাসিনা পারভিন। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার, খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। জাতীয় ক্রিকেট লিগে চার দিনের ম্যাচে বরিশাল বিভাগকে ইনিংস ও 135 রানে বড় ব্যবধানে পরাজিত করেছে খুলনা বিভাগ। আজ খুলনা স্টেডিয়ামে তৃতীয় দিনে বরিশাল বিভাগের দ্বিতীয় ইনিংস 197 রানে শেষ হয়ে গেলে তারা এই পরাজয়ের সম্মুখীন হয়। চূড়ান্ত রান সংখ্যা খুলনা বিভাগ 426 এবং বরিশাল বিভাগ 94 ও 197। এছাড়া সিলেট বিভাগের বিরুদ্ধে ময়মনসিংহ বিভাগ তৃতীয় দিনে খেলা শেষে 132 রানে এগিয়ে রয়েছে। ময়মনসিংহ বিভাগ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে 148 রান সংগ্রহ করেছে। এ পর্যন্ত রান সংখ্যা ময়মনসিংহ বিভাগ 311 ও 1 উইকেটে 148, সিলেট বিভাগ 327। ঢাকা বিভাগের বিরুদ্ধে রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনে খেলা শেষে 3 উইকেট হারিয়ে মাত্র 6 রান সংগ্রহ করেছে। এর আগে ঢাকা বিভাগ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 284 রান করে। রংপুর বিভাগের প্রথম ইনিংস সংগ্রহ ছিল 340 রান। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে রাজশাহী বিভাগ তৃতীয় দিনের খেলা শেষে 17 রানে এগিয়ে রয়েছে। রাজশাহী বিভাগ দিন শেষে দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 46 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা রাজশাহী বিভাগ 364 ও 2 উইকেটে 46, চট্টগ্রাম বিভাগ 393। আগামীকাল চতুর্থ ও শেষ দিনে খেলা অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস টুর্নামেন্ট আজ রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের তরুণ টেনিস খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। 6 দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ 10টি দেশের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। ময়মনসিংহে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ। আজ সার্কিট হাউস মাঠে প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক। এবারে প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার 14টি উপজেলার বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রাজবাড়ীর কালুখাড়ি উপজেলায় কলকলিয়া বিলে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী 2 দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শেষ হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় কেএসবি একতা নৌকা প্রথম স্থান লাভ করে। স্থানীয় একটি সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতায় আশপাশ এলাকার বিভিন্ন সাইজের 7টি নৌকা অংশ নেয়। আগামীকাল লখনৌতে স্বাগতিক ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 5 ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 খেলা শুরু হবে। এদিকে নিউ চণ্ডীগড়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারতকে 5 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেল ওয়েস্ট ইন্ডিজ। আগামী শুক্রবার ব্রিসবেনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। 11 অক্টোবর দুই দলের মধ্যে দ্বিতীয় একদিনে এবং 14 অক্টোবর তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি একই সময় অনুষ্ঠিত হবে। এদিকে সিরিজে অংশ নিতে নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। এদিকে আগামী 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আগামী 18 অক্টোবর ঢাকা আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্টে শুরু হবে। টেস্টের সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22 থেকে 24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাব চ্যাম্পিয়নশিপ আগামী মাসের 5 থেকে 17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশ, প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। 5 নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে।
টুর্নামেন্টে দুটি সেমিফাইনালেই 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: দেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুখী পরিবার মানেই কিন্তু ছোট পরিবার। সংসার জীবনের শুরু থেকে স্বামী স্ত্রী উভয়ের মতামতের ভিত্তিতে পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে গঠিত হয় যে পরিবার, সেটিই কিন্তু ছোট পরিবার। আর সেই ছোট পরিবার সবসময়ই কিন্তু একটি সমৃদ্ধ ছোট সুখী পরিবারে পরিণত হয়। প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারে।

0: জ্ঞানে গুণে বড় যে জন সেই তো গুণীজন। এবারে আমাদের গুণীজনের কথা পড়বে আজকের গুণীজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জিনাত রেহানা, আর সাক্ষাৎকার গ্রহণ করছেন জান্নাতুল ফেরদৌসি লিজা।
1: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন গুণীজনের কথা। গুণীজনের কথা সব সময় একজন গুণী মানুষ, নন্দিত মানুষ, প্রিয় মানুষ থাকেন উপস্থিত, যার সম্পর্কে আমরা জানাতে চাই এবং আপনারা জানতে চান। আর সেই ধারাবাহিকতায় আজও একজন গুণী মানুষ স্টুডিওতে উপস্থিত আছেন অতিথি হয়ে। এই মুহূর্তে অতিথি হিসেবে উপস্থিত আছেন গুণীজনের কথায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী, গুণী কণ্ঠশিল্পী, আমাদের সকলের প্রিয় ফাহমিদা নবী। স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ।
1: খুব ভালো লাগছে আপা আপনাকে আজকের এই আয়োজনে পেয়ে। তো এই ফাহমিদা নবীকে আমরা সবাই চিনি প্রজন্ম থেকে প্রজন্ম, কিন্তু তার শৈশবটা একটু ফিরে যেতে চাই। আসলে কেমন ছিল তার বেড়ে ওঠা? যদিও আমরা জানি একটা সাংস্কৃতিক শৈল্পিক বলয়ে আপনার বেড়ে ওঠা।
2: ছোটবেলা থেকে আসলে আব্বার গান শুনে শুনে বড় হওয়া, তারপর তালিম নেয়া, আর আমার মা, আমার খালা, মামারা সবাই খুবই রুচিশীল, সংস্কৃতি নিয়ে চর্চা করতেন, তো সেখান থেকে সারাক্ষণই গান হতো। তার মধ্যেই পড়াশোনা, শিক্ষা, সবকিছু, জীবন বোধ আম্মাকে দেখেছি। আসলে আম্মা অনেক বিশাল একটা ভূমিকা রাখে ছোটবেলা থেকে আমরা কিভাবে বড় হচ্ছি এবং কি করা উচিত একজন মাহমুদুন্নবীর সন্তান হিসাবে, কিভাবে থাকা উচিত, এই জিনিসটা শিখেছি। তবে আব্বা আম্মা কখনো আমাদেরকে শিল্পী হওয়ার জন্য কোন রকম প্রেশার ক্রিয়েট করেনি, বা ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে এটা বলেনি। বলেছে পড়াশোনা করতে হবে, শিক্ষিত হতে হবে, কারণ তুমি যখন চলাচল করবা এই বাস্তব জগতে, সেখানে তোমাকে যেন সবাই বলে একটা শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত পরিবারের একটা মানুষ তুমি।
1: মানে এত সুন্দর করে আসলে মায়েদের যে ভূমিকাটা থাকে, বরাবরই আমরা দেখি জানি যে মায়েদের কিন্তু বিশাল একটা ভূমিকা থাকে, এবং এই যে উৎসাহ অনুপ্রেরণার জায়গাটা বেশিরভাগই হয় মায়েদের হাত ধরে, মায়েদের ইচ্ছেতে। তো এই যে অনুপ্রেরণাটা পেয়েছেন, কাজ করে যাচ্ছেন আজ অব্দি, এবং আপনার পরিবারে একটু যেতে চাই।
2: আমার একটা মেয়ে, ও হচ্ছে উকিল পেশায়, ও আছে লন্ডনে এখন, আর আমার হাজবেন্ড মারা গেছেন 2011-তে। তো এই আর কি মা মেয়ের পরিবার। আর আমার মা আছেন এখনো আলহামদুলিল্লাহ। আর তো আমরা চার ভাই বোন, আমার ছোট বোনটাও আর্টিস্ট বাট ও লন্ডনে থাকে, আর পঞ্চমকে তো সবাই চেনো, আর আমার সামিনা তো বলারই আর কিছু নেই,
1: অপেক্ষা রাখে না। তো একটি পরিবারের একদম শিকড় থেকে বাবা, সন্তানরা এবং আত্মীয় স্বজন, মানে একদম চারপাশের পরিমণ্ডলটা।
2: সবচেয়ে আরেকটা জিনিস বলতে চাই, এখনকার দিনে বর্তমান যুগে, মানে আমি কেন চলে যাই ওখানে পুরনোতে এবং কেন ফিরে আসি বাস্তবতায়, এখন কিন্তু কারো বাসায় হারমোনিয়াম, তবলা, নাচের শব্দ কোনো কিছু আর পাওয়া যায় না, কোনো চর্চা নাই। সকাল থেকে উঠেই বোধহয় মানুষজন আসলে প্রযুক্তিতে চলে যায়, এই জন্যই নীরব সবকিছু। কিন্তু আসলে রুচিশীল একটা সংস্কৃতিকে সুন্দর করে বাঁচাতে হলে পরিবারের বাবা মা এবং বড় যারা আছে তাদের বিশাল ভূমিকা এটা পালন করতে হবে।
1: একদমই তাই। আর প্রযুক্তির সঠিক যদি ব্যবহারটা আমরা
2: অপব্যবহার না করি,
1: সঠিকটা না করি,
2: ব্যবহার করলেই
1: সেক্ষেত্রেই ভালো হয়। আর আমরা জানি যে আপনি অনেক সেবামূলক কাজ, অনেক সচেতনতামূলক কাজ, অনেক কাজ করে থাকেন, সেই জায়গাটা একটু যেতে চাই। আসলে
2: আমি বর্তমানে যে কাজটা বেশি করা হয় এখন, আগে আমি অনেক অ্যাসিড সার্ভাইভারদের নিয়ে কাজ করেছি, এইডস নিয়ে কাজ করেছি, মাদক নিয়ে কাজ করেছি, এখন যেটা করা বেশি হচ্ছে যে অল্প বয়সী মেয়ে, 18 বছরের আগে একটা মেয়ের বিয়ে যেন না হয়, এবং একটা ছেলের যেন 22-এর আগে না বিয়ে হয়,
1: মানে বাল্যবিবাহ,
2: বাল্যবিবাহ প্রতিরোধে আমরা এই কাজটা করছি। এবং আমি বলতেও চাই যে একটা মেয়ে যখন 16 বছর, 15 বছর, 13 বছর, এই বাচ্চাটা সে তো নিজের একটা প্রজাপতি জীবনই দেখলো না। 16 বছরের একটা মেয়ে বা 15 বছরের একটা মেয়ের বিয়ে হয়ে গেলে এবং সন্তান হলে, ওই নিজেই সন্তান, আর একটা বাচ্চাকে সে কিভাবে কি করবে, এবং তার যে এই যে রক্তের স্বল্পতা তৈরি হয় এবং খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে এই যে একটা পুষ্টিহীনতায়,
1: মানসিক শারীরিক
2: পুষ্টিহীনতায় ভোগে, প্রথমত তো সুস্থতা, তারপরে তার নিজেকে বিকশিত করবার যে স্বপ্ন, স্বপ্নটা ভেঙে যায়। একটা ছেলেরও তাই হয়, এত আগেই দায়িত্ব নিয়ে ফেলে, যার কারণে সেও যখন পরিণত বয়সের দিকে যায় তখন তাদের, তারা দুজনেই কিন্তু একটা বিশাল সমস্যায় পড়ে যায়। বিশেষ করে এগুলো গ্রামে তো দেখা যায় বলেও, মানে এটাকে বন্ধ করা যায় না। তাই আমি বলবো বাল্য বিবাহ বন্ধ করেন আপনারা, আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করান, খাওয়ান এবং সম অধিকারে তাদেরকে বড় করেন। কারণ একটা সন্তান তো সন্তানই, সে ছেলে হোক মেয়ে হোক, আগে যেটা বলা হতো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলেও সমস্যা নাই, কিন্তু তাকে সুন্দরভাবে মানসিক একটা প্রশান্তির মধ্যে দিয়ে তাকে বড় করতে হবে, যাতে করে সে বলতে পারে যে আমার মা এমন, আমার বাবা কিন্তু এমন, তার যেন একটা বিশ্বাস, একটা ভরসায় সে যেন বড় হতে পারে।
3: শিক্ষা, স্বাবলম্বিতা এবং পরিবারটা যে সে গঠন করবে সেই পরিকল্পনাটা নেয়ার মতো
2: তো তার একটা পরিণত হতে হবে। তো সেইটার জন্য আসলে আমরা কাজ করছি এবং এটা করতে গিয়ে দেখা যায় কিন্তু অনেক ঝামেলা, অনেক রকম কুসংস্কার আছে, অনেক রকমের, বেশিরভাগ যেটা বলে যে অনেক অভাবের কথা বলে। আমার তো মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেরকম সুবিধা, সুযোগ সুবিধা গ্রামগুলোতে দিয়েছে, হ্যাঁ এটা আমরা যখন কথা বলি তখন দেখতে পাই যে তারা গ্রামে কিন্তু সবকিছু, শিক্ষার জন্য টাকা পয়সা পাচ্ছে, তারা খাবারের জন্য পয়সা পাচ্ছে, সবকিছু, সেটাকে
3: সবকিছু আছে, স্বাস্থ্য, বাসস্থান,
2: ভীষণ
3: মৌলিক চাহিদাগুলো
2: একদম, মানে সেটার জন্য তাদের বাচ্চাগুলাকে আসলে সন্তান হিসাবে গড়ে তোলার জন্য তাদের অনেক ভূমিকা। কারণ একটা সাহস, একটা স্বপ্ন প্রত্যেক মানুষের একটা অপরিহার্য চাওয়া, আমি মনে করি সেই চাওয়াটাকে যদি পূরণ না করা যায় তাহলে একটা বাল্য বিবাহের যে ক্ষতি, সেই ক্ষতিটা কিন্তু পুরো সমাজকে নষ্ট করে দেয়।
3: নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, প্রিয় মানুষদের কথা শুনলে তারা সেই বিষয়টাকে আরো বেশি আরোপিত করে দেয়। তো নিশ্চয়ই তাদের জীবনে, তাদের সন্তান সন্ততির ক্ষেত্রেও কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা এইগুলো
2: ভাবতে হবে,
3: আসলেই খুবই জরুরি,
2: ভীষণ। আর খাওয়াতে হবে, ছেলেকে বেশি খাওয়াতে হবে আর মেয়েকে কম খাওয়াতে হবে। যে মিনা কার্টুনটা দেখেছো না, আমি তো সেটাই ভাবি যে মিনাকে যে কম খেতে দিত, হ্যাঁ কারণ ছেলেটা অনেক কিছু করবে, আসলে সেটা কিন্তু না, সন্তান এখন ছেলে হোক মেয়ে হোক সন্তান সন্তানই।
3: একদমই তাই, নিশ্চয়ই আমাদের শ্রোতা যারা আছেন তাদের পরিবার পরিকল্পনার ক্ষেত্রে, তাদের কন্যা সন্তানদের মানসিক বিকাশের ক্ষেত্রে, মানুষের মতো মানুষ করবার ক্ষেত্রে নিশ্চয়ই ছেলে হোক মেয়ে হোক সবার প্রতি তারা সমান
2: সমান
3: সমান যত্ন নেবেন
2: অধিকার।
3: আপা একদম আয়োজনের শেষের দিকে চলে এসেছি, তো শ্রোতাদের কাছ থেকে বিদায় নেব, তবে আপনার কাছ থেকেও শেষ কিছু শ্রোতাদের উদ্দেশ্যে শুনবো এবং নিশ্চয়ই কোনো গানের দুলান শুনতে শুনতে বিদায় নিব আপনার থেকে।
2: আসলে আমরা তো সব আসলে গঠনমূলক একটা চিন্তার ভাবনার স্বপ্নের কথা বললাম, আমার স্বপ্নটা এমনই, আমি আসলে প্রজাপতি ধরতে ছুটতে চাই না, আমি চাই একটা সুন্দর বাগান গড়তে যেখানে প্রজাপতি উড়ে বেড়াবে আর আমি চায়ের চুমুকে সেই প্রজাপতির ওড়া উড়ি দেখব। মানে সংসারে শান্তি খুঁজব, স্বস্তি খুঁজব, কোনো হিংসা করব না এবং সমাজকে আমি মনে করব আমার একটা পরিবারের অংশ। আপনারা ভালো থাকবেন এবং ছেলে হোক মেয়ে হোক সমান অধিকারে মানুষ করবেন, কারণ তার বিকশিত স্বপ্নকে পূরণ করবার দায়িত্ব আপনার আমার সমাজের।
3: প্রিয় শ্রোতা, সময় ঘুরে জানান দিচ্ছে নিতে হবে বিদায়। আজকের অতিথির সাথে গলা মিলিয়ে আসলে বলতে চাই আমাদের এরকমটাই ভাবা উচিত, এরকমটাই করা উচিত, আমাদের পরিবারে আমাদের জীবনে সমস্ত ক্ষেত্রেই আমাদের যে কন্যা সন্তানরা আছে তাদেরকে মানুষের মতো মানুষ হবার ক্ষেত্রে, মানসিক বিকাশের ক্ষেত্রে এবং তাদেরকে মানবিক মানুষ হিসেবে গড়তে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং সবসময় তাকে নারী বা পুরুষ না, একজন মানুষ হিসেবে তাকে আমরা যেন ভাবতে পারি। এই চিন্তাটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের পরিবার থেকে সমাজ, সমাজ থেকে গোটা রাষ্ট্রে গোটা দেশেই কিন্তু এই শুভ চিন্তা বিকশিত হবে, আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আর শেষ করবো প্রিয় শিল্পীর কণ্ঠে গান শুনতে শুনতে।
2: যেমন আমি অ্যাওয়ারনেসের যখন প্রোগ্রামগুলোতে যাই তখন ওরা বলে, অ্যাসিড সার্ভাইভার যারা তারা বলে যে এটা আমার গান, হ্যাঁ এইডস এর যারা তাদের এটা আমার গান, মাদকে নিয়ে আমার গান, হ্যাঁ কোন গানটা সেটাই শোনাই। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাচ্ছানি অল্প, লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর

স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই সুস্থ দেহই পারে মনকেও সুস্থ রাখতে। আর সুস্থ থাকার জন্য প্রয়োজন নিয়মিত সঠিক খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুম এবং সচেতন থাকা। এবারে জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী আলমারা মিনু, কথা লিখেছেন গোলাম সরওয়ার শলক, সুর করেছেন এস এম আব্দুল্লাহ ওয়াল।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। বন্ধুরা, এখন আবহাওয়া পরিবর্তনের সময়, তাই সচেতন থাকুন, পরিবারের বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি যত্ন নিন।
1: আমি কেমনে কমু, তুই কবি না তো ক্যাডাই কইব, তুই তো জানলার পাশে।
2: জানলার পাশে বইয়া কি করস?
1: দেখো না কি করি, জানলা দিয়া পায়ের নখ ফালায়।
2: পায়ের নখ না মাথার নখ, হেটা বিষয় না, জানলার পাশে কেন? আর বাইরে থেকে শীষ বাজায় কেডা? কার দেখা বাজায়?
3: মনে হয় ভাবিরে দেখা বাজাইছে।
2: একটা সটকানি লাগামু জাফরানি, আমার বুড়ো নিয়ে তামাশা করস?
1: তাইলে কি দুলা বাইয়ের লগে তামাশা করুম?
2: আরে এটা তো দেহি ইজ্জত রাখবো না, যত বড় হইতে আছে তত বেয়ারা হইতে আছে।
1: জাফরানি, তুই হন ডাঙ্গর হইছিস না? তোর শরীর কি আগের মতন শরীর আছে? মাজা ভারী হইছে, হন বুক ঢাকা রাখ বিড়াই দিন। অহন কইলাম গোডা মায়া মানুষের শরীর তোর।
3: তোমার শরীর কি বেড়া মানুষের মতন ভাবি?
4: এইভাবে খোসা দিয়া শাসন করতে গেলে ফল ভালো হয় না গো।
1: তাহলে কি শাসন করুন যাইবো না?
4: শাসন করুন যাইবো না কেন, শাসন তারাই করে যারা আদর করে।
1: ও আমি পরের মাইয়া বইলা?
4: আমি তো সব কথাই শুনছি গো বৌমা, কোনো মা বোর হানি, মা মরা মাইয়া আমার, তুমি ওরে আদর করো সেটাও আমি জানি, কিন্তু যেই বিষয়ে জাফরানিরে দমকাইতেছ দুইজনে মিললা সেইটা সঠিক পথ না।
2: তাইলে কোনটা সঠিক পথ বাবা?
4: উঠতি বয়সে মানে কিশোর বয়সে
2: জি
4: ছেলে মেয়েদের শরীরে যেমন নানান ধরনের পরিবর্তন আসে, মনেও তেমন পরিবর্তন আসে, আর আচরণেও পরিবর্তন দেখা যায়, এইটাই স্বাভাবিক, তর আসিল। কিন্তু এই ক্ষেত্রে অভিভাবকদের করণীয় হইল কিশোর কিশোরীর লগে বন্ধুর মতন আচরণ করা।
1: জি বাবা,
2: জি জি।
0: প্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বর হলে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে, যেমন ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন। প্রচুর পরিমাণে পানীয় জাতীয় খাবার গ্রহণ করুন, আর সেই সাথে দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন, কোথাও তিন দিনের বেশি পানি জমতে দিবেন না। এমনই প্রত্যাশায় আজকের আয়োজনের শেষে চলে এসেছি আমরা। বিদায় বেলায় জানিয়ে যাই, আজকের সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফারজানা ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম, সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত 102 জন গুণী শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা প্রদান, শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশায় পরিণত করতে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী। ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশে একদিনে ডেঙ্গুতে 9 জনের মৃত্যু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল। চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন 3 বিজ্ঞানী। এবং আজ শুরু হল 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ, অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস 2026-এর উদ্বোধনকালে এই কথা বলেন। সর্বজনীন আবাসন, টেকসই নগরায়ন, প্রতিপাদ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, শুধু একটি ঘর নয়, বরং নাগরিকদের জন্য নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা সুবিধা সম্পন্ন বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে।
2: সকলের জন্য বসবাসযোগ্য, সাশ্রয়ী, পরিবেশসম্মত, নিরাপদ, মৌলিক সেবা পরিষেবা সম্বলিত বাসস্থান তথা সার্বজনীন আবাসন নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার, এই অধিকার নিশ্চিত এবং নিরাপদ করতে সরকার অবশ্যই দৃঢ়প্রতিজ্ঞ। পরিকল্পিত নগরায়ণ এবং আবাসন নিশ্চিত করা এবং সীমিত আয়ের মানুষের জন্য বাসস্থান সুবিধা প্রদান আমাদের সরকারের অন্যতম একটি নির্বাচনী অঙ্গীকার বটে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, সহনশীল এবং টেকসই নগর গড়ে তোলার মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG 11 নম্বর যে অভীষ্ট লক্ষ্য, সেটা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে।
0: প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণের জন্য প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এরই মধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এদিকে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে 3 দিন ব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সেই লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত 102 জন শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়। এই বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য, শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষার 60 বছর, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে।
2: শিক্ষণ কৌশল হিসাবে আনন্দময় শিক্ষা সারা বিশ্বে, বিশেষ করে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কাছে গ্রহণীয় হয়ে উঠছে ধীরে ধীরে। বাংলাদেশে এবার প্রথমবারের মতন শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে লার্নিং উইথ হ্যাপিনেস শিরোনামে একটি নতুন বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীগণ যাতে আনন্দের সঙ্গে লেখাপড়া করতে পারেন সেই উদ্দেশ্যেই এই ধরনের উদ্যোগ। পর্যায়ক্রমে অন্য ক্লাসেও এই বইগুলো দেওয়া হবে। শিক্ষকতা পেশা কখনোই উপায়হীন, বিকল্প কিংবা একটি সাধারণ চাকরির মতন হতে পারে না।
3: বরং শিক্ষা দীক্ষায় সবচেয়ে মেধাবী যে মানুষটি, সে যাতে করে কর্মজীবনে শিক্ষকতা পেশাকে প্রথম প্রায়োরিটি হিসেবে বেছে নিতে আগ্রহী হয়ে উঠেন, সরকার শিক্ষক নিয়োগকম শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই গড়ে তুলতে চায়। আমরা বিশ্বাস করি রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের সম্মান এবং মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তি জড়িত। সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে অবশ্যই রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে।
0: শিক্ষার্থীর সামনে শিক্ষক শিক্ষিকারাই আদর্শ রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের সামনে নিজেদের রোল মডেল হিসেবে তুলে ধরতে পারেন, সেই ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে সরকার। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সভাপতি তাসকিন আহমেদের নেতৃত্বে 21 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশের জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে এবং সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানান। তিনি ব্যবসা বাণিজ্যে প্রসারে ব্যাংক সুদের হার কমানোর উপর জোর দেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করে। এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আব্দেল ওয়াহাব সাইদানি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে এই সাক্ষাৎকালে দুদেশের মধ্যে শান্তি শৃঙ্খলার রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা আদান প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আজ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক তথ্য সম্প্রচার মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোন চেষ্টা করছে না এবং এই ধরনের কোন ইচ্ছাও সরকারের নেই। তিনি গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এই সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মত বিনিময় করছে। সাক্ষাৎকালে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলায় ফ্যাক্ট চেকিং এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই ক্ষেত্রে যুক্তরাজ্যের অফিস অব কমিউনিকেশন বা অফকম এবং বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে। বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ। তিনি আজ বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিত সেনের সঙ্গে বৈঠককালে এই আগ্রহের কথা ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ তুরস্ক এফটিএ নিয়ে আলোচনা শুরুর অগ্রগতি পর্যালোচনা এবং বিপজ্জনক শিল্প বর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1902 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। এবারে শুনুন শিশুদের ডেঙ্গু থেকে নিরাপদ

0: মৃত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় 9%, যা শিশুদের নিয়ে বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে। শিশুর জ্বর হলে এখন শুধু পাড়ার দোকান থেকে ওষুধ কিনে খাওয়ালে নিশ্চিন্ত থাকা যায় না, জ্বর দেখলেই প্রয়োজন ডাক্তারের পরামর্শ ও প্রয়োজনীয় টেস্ট। দেশব্যাপী ডেঙ্গু ইস্যুতে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ও মা ও শিশু হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সবিতা রানী দাস বাংলাদেশ বেতারকে বলেন, ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হল এডিস মশা নিয়ন্ত্রণ। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি। ডাক্তার সবিতা রানী দাস আরো বলেন, ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসা হলো শরীরে পর্যাপ্ত পানির ব্যবস্থাপনা। পানির পাশাপাশি ফলের রস, স্যুপ, ওরসালাইন, ডাবের পানি, শরবত প্রভৃতি তরল খাবার খাওয়াতে হবে। শুধু সিটি কর্পোরেশন বা সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য নগরবাসীর সচেতন ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল দেশে পালিত হবে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে প্রতি শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও স্নেহ মমতায় পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব, নৈতিক, আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত পুষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের সুদৃঢ় অঙ্গীকার। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এ প্রক্রিয়া নারীদের কার্যকর অংশগ্রহণ। তিনি আজ রাজধানীর আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় একথা বলেন। সিইসি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়, তাই কার্যকর ও টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। তিনি বলেন, এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাজা 10 বছর থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয়। এদিকে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শাহজাহান কবির এ সংক্রান্ত এক আবেদন মঞ্জুর করেন। আর কয়েকদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবকে কেন্দ্র করে ঢাকা সহ সারাদেশের পূজা মণ্ডপগুলোতে এখন চলছে প্রতিমা নির্মাণ সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শারদীয় দুর্গাপূজা যতই ঘনিয়ে আসছে, প্রতিমা শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে। কারিগররা নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। কাঠামো তৈরির প্রাথমিক ধাপ পেরিয়ে এখন প্রায় প্রতিটি মণ্ডপেই চলছে রঙের শেষ আচর ও সাজসজ্জার নিপুণ কারুকার্য। তাই গভীর রাত পর্যন্ত আলো জেলে নিখুঁত রূপদানে ব্যস্ত কারিগরেরা।
3: কখন সূর্য উঠবে, কখন সূর্য ডুব যাবে সেটা তো আমরা বলতে পারবো না। রাত দিন 24 ঘন্টাই আমাদের ডিউটি থাকবে।
4: দর্শক আমাদেরকে, মায়েরকে দেখে যদি খুশি হয় তখনই আমাদেরকে ভালো লাগে। সাধারণত
2: এবার সারাদেশে 33,851টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসব। ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে পূজা মণ্ডপ সমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি ও তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবারও তাই শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশার কথা জানালেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
5: জন্মাষ্টমী

0: এবং রথযাত্রা যেভাবে নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণ ভাবে আমরা উদযাপন করতে পেরেছি, দুর্গাপূজায়ও সেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকবে, নিরাপত্তা জোরদার করবে।
1: রাজধানীর পুরান ঢাকার শ্রী শ্রী শীতল ও শ্রী শ্রী রক্ষা কালী মন্দির থেকে ভক্তরা জানালেন তাদের প্রস্তুতি ও আশাবাদের কথা।
2: আমাদের এই মন্দিরটার নাম শ্রী শ্রী শীতলা মাতা এবং রক্ষা কালী মাতার মন্দির। এই মন্দিরে এবং দুর্গা ঠাকুর বানানো হয়, বানায় সেই রাস্তায় আমাদের 16 বছর ধরে পূজা হচ্ছে।
3: 16 বছর ধরে পূজা হচ্ছে রক্ষা কালী মাতার
1: আগামী 10ই অক্টোবর মহালয়া শুরু হয়ে 21শে অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসব। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। মস্তিষ্কের রহস্য উদ্ঘাটনে অবদানের জন্য এবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন 3 বিজ্ঞানী, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড হিউজ ইনস্টিটিউট এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কার্ল ডেইসেট, বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের পিটার হেগেম্যান ও জার্মানির ভুর্সবুর্গ বিশ্ববিদ্যালয়ের গেরুক নাগেলকে আলোক নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটি আজ বিজয়ীদের নাম ঘোষণা করে। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে তারা হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় একটি কৌশলগত অভিযান শুরু করেছে। এর আগে সেনাবাহিনী জানায় তারা ধুবাব জেলা ও বাব আল মানদেব প্রণালীর চারপাশের কৌশলগত এলাকা পুনরুদ্ধার করেছে। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার একদিন পর এসব এলাকা পুনরুদ্ধার হয়। খেলার খবর। টেনিস। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃষ্ণম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস টুর্নামেন্ট আজ রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। 6 দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। ক্রিকেট। জাতীয় ক্রিকেট লীগের 4 দিনের ম্যাচে বরিশাল বিভাগকে ইনিংস ও 135 রানের বড় ব্যবধানে পরাজিত করেছে খুলনা বিভাগ। আজ খুলনা স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে বরিশাল বিভাগের দ্বিতীয় ইনিংস 197 রানে শেষ হয়ে গেলে তারাই পরাজয়ের সম্মুখীন হয়। চূড়ান্ত রান সংখ্যা খুলনা বিভাগ 426, বরিশাল বিভাগ 94 ও 197। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত 102 জন গুণী শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা প্রদান। শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশায় পরিণত করতে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী। ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রী। দেশে একদিনের ডেঙ্গুতে 9 জনের মৃত্যু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল। চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন 3 বিজ্ঞানী। এবং আজ শুরু হল 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশ। খবর শেষ হলো।
7: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি কনুজ শিকদার। বিশ্ব শিক্ষক দিবসের ইতিহাস মূলত শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার এবং কর্মপরিবেশের আন্তর্জাতিক স্বীকৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। 1966 সালে 5ই অক্টোবর ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা যৌথভাবে শিক্ষকদের মর্যাদা বিষয়ক সুপারিশ গ্রহণ করে। এই ঐতিহাসিক দলিলে শিক্ষকদের অধিকার, দায়িত্ব, নিয়োগ, প্রশিক্ষণ, কর্মপরিবেশ, পেশাগত স্বাধীনতা এবং সামাজিক নিরাপত্তা সম্পর্কে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করা। এটি ছিল শিক্ষকদের পেশাগত অবস্থা নিয়ে বিশ্বের প্রথম সমন্বিত আন্তর্জাতিক নীতিমালা। পরবর্তীতে শিক্ষকদের অবদানকে বৈশ্বিকভাবে স্বীকৃতি দেওয়া এবং শিক্ষা উন্নয়নে তাঁদের ভূমিকার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে ইউনেস্কো 1994 সালে আনুষ্ঠানিকভাবে 5ই অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে। সে বছর থেকেই দিবসটি বিশ্বজুড়ে পালিত হচ্ছে। এরপর 1997 সালে ইউনেস্কো উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষক ও গবেষকদের মর্যাদা ও অধিকার সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ গ্রহণ করে, যা 1966 সালের নীতিমালাকে আরও বিস্তৃত করে। এর ফলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সব স্তরের শিক্ষকদের পেশাগত উন্নয়ন, স্বাধীনতা এবং স্বীকৃতির বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় আরও গুরুত্ব পায়। বর্তমানে বিশ্ব শিক্ষক দিবস শুধু আনুষ্ঠানিক উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বিশ্বব্যাপী শিক্ষাখাতের চ্যালেঞ্জ, শিক্ষক সংকট, প্রশিক্ষণের মান, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা নিয়ে আলোচনা ও নীতি নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হয়। প্রতিবছর ইউনেস্কো, আইএলও, ইউনিসেফ ও এডুকেশন ইন্টারন্যাশনাল যৌথভাবে একটি প্রতিপাদ্য নির্ধারণ করে দিবসটি উদযাপন করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় স্ট্যান্ডিং উইথ টিচার্স, 60 ইয়ার্স অব প্রোটেক্টিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স। তবে এবারের বিশ্ব শিক্ষক দিবস বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে একটি নতুন উদ্যোগের কারণে। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে 102 জন শিক্ষককে গুণী শিক্ষক সম্মাননা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। আলোচনা সভায় শিক্ষা খাতে চলমান সংস্কার, শিক্ষকদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও কল্যাণ ফান্ড সংক্রান্ত নানা জটিলতার ডিজিটাল উপায় নিরসনে সরকারের যে আধুনিক পরিকল্পনা রয়েছে তা এই আলোচনা সভায় প্রকাশ পায়। আলোচনা শেষে মূল অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে নগদ 2 লক্ষ টাকা, ক্রেস্ট এবং সম্মাননা সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা, কারিগরি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের এই স্বীকৃতির আওতায় আনা হয়েছে। দীর্ঘদিন ধরে সীমিত সংখ্যক শিক্ষক জাতীয় স্বীকৃতি পেলেও এবার সেই পরিধি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে, ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত নিবেদিত প্রাণ শিক্ষকরা রাষ্ট্রীয় পর্যায়ে তাদের প্রাপ্য সম্মান লাভের সুযোগ পেয়েছেন। শিক্ষক কেবল একজন পাঠদানকারী নন, তিনি একজন শিক্ষার্থী চিন্তা, চরিত্র, মূল্যবোধ ও মানবিক বোধ গঠনের অন্যতম প্রধান পথ প্রদর্শক। একটি জাতির ভবিষ্যৎ যাদের হাতে নির্মিত হয় সেই শিক্ষকদের অবদান অনেক সময় পরিসংখ্যানের খাতায় ধরা পড়ে না, কিন্তু সমাজের প্রতিটি স্তরে তাঁর প্রতিফলন দেখা যায়। একজন দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, প্রশাসক কিংবা উদ্যোক্তার পেছনেও থাকে এক বা একাধিক শিক্ষকের নিরলস শ্রম ও দিক নির্দেশনা। শিক্ষকদের মর্যাদা ও প্রেরণা নিশ্চিত না করে একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও আধুনিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। বর্তমানে বিশ্বব্যাপী প্রযুক্তিগত পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার এবং কর্মক্ষেত্রে দ্রুত রূপান্তরের যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে। তাদের শুধু পাঠ্য বই নয়, বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, যুক্তিবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার কাজও করতে হচ্ছে। বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির যে ধারায় এগিয়ে চলেছে তার অন্যতম শক্তি দেশের মানব সম্পদ, আর সেই মানব সম্পদ তৈরির মূল ভিত্তি শিক্ষা এবং শিক্ষার প্রাণশক্তি শিক্ষক। তাই 102 জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান শুধুমাত্র আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি শিক্ষক সমাজের প্রতি রাষ্ট্রের স্বীকৃতি, শ্রদ্ধা এবং আস্থার প্রতীক। বিশ্ব শিক্ষক দিবসের এবারের আয়োজন আমাদের আবারও স্মরণ করিয়ে দিল শ্রেণীকক্ষে নীরব অথচ নিষ্ঠাবান মানুষগুলো হাত ধরেই একটি জাতির ভবিষ্যৎ নির্মিত হয়। শিক্ষকদের সম্মানিত করার এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং শিক্ষা পেশায় নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। এমন প্রত্যাশাই আজ সবার। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
8: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 21 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 6 অক্টোবর মঙ্গলবার সকাল 10:00 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টসে এবং FM 106 মেগাহার্টসে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
6: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টস, FM 102 মেগাহার্টস ও FM 90 মেগাহার্টসে।
9: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান, শিল্পী রুমানা ইসলামের কণ্ঠে। গানের কথাগুলো সাজিয়েছেন রামানন্দ সরকার, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

প্রিয় শ্রোতা শুনছেন দেশের গান। এবারে গানে কণ্ঠ দিয়েছেন ডলি মণ্ডল ও আবুল বাশার সিকদার। গানের কথাগুলো সাজিয়েছেন প্রাণ গোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পাঁচ নেশালি গান। শুরুতেই শোনাব অতুল প্রসাদের গান, শিল্পী লাইসা আহমেদ লিসা।

মাদক নয়, মৃত্যু নয়, সুস্থ জীবন চাই আমরা, মাদকমুক্ত সুস্থ জাতি চাই। আসুন আমরা মাদকমুক্ত সমাজ ও জাতি গড়ে তুলি। মাদক অপরাধীদের সন্ধান পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিন এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। শ্রোতাবন্ধুরা, পাঁচ মিশালি গান শুনছেন। এবারে নজরুল সঙ্গীত শুনবেন শারমিন সাথী ইসলামের কণ্ঠে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে, শুনছেন পাঁচ মিশালি গান। এবারে রন্টি দাসের কণ্ঠে গান শুনবেন, গানের গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার অশোক কুমার সরকার।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল পাঁচ মিশাল গানের আয়োজন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর ইংরেজিতে।

এবারে আধুনিক গান শুনবেন মোহাম্মদ রাশেদউদ্দিন ও নসীন তাবাসসুম স্মরণের কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

এবারে শিল্পী অপু আমান ও জানিতা আহমেদ ঝিলিক, গানের গীতিকার যতীন্ময় সেন, সুরকার রিপন খান।

0: নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচারিত হচ্ছে বিশ্ব বেতারে বাংলাদেশ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বিশ্ববেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গত মঙ্গলবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে এটি ছিল তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং সাইডলাইনের বিভিন্ন বৈঠক সহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে বিবিসি বাংলা রিপোর্টে বলা হয়েছে। রাষ্ট্রপতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি ভাষণটিকে দূরদর্শী, দৃঢ় প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেন। চলতি বছর সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮.৫৪% বেড়ে ৩.৯৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এই তথ্য প্রকাশ করেছে বলে ডয়চে ভেলের রিপোর্টে বলা হয়েছে। ইপিবি জানায়, বিশ্ববাজারে পণ্য রপ্তানিতে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ, বিশেষ করে তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী চলতি ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রথম ৬ মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৬.১% বেড়ে ১০.৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইপিবি আরও জানিয়েছে, চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬.৩৪% বেড়ে ১৩.০৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রেডিও তেহরান জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী গত মঙ্গলবার এই তথ্য জানান। এয়ারবাস কেনার প্রস্তাবিত তালিকায় ৪টি A350-900 ওয়াইড বডি উড়োজাহাজ এবং ৬টি A321 নিও ন্যারো বডি জেট রয়েছে। এসব উড়োজাহাজ কেনার পেছনে কোন ভূরাজনৈতিক প্রভাব নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার একটি টেকসই মিশ্র বহর গড়ে তোলার জন্য কাজ করছে। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে বোয়িং এর সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার জন্য একটি সম্পূরক চুক্তি সই করে বাংলাদেশ। গত ৩০ এপ্রিল ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার যে চুক্তি বিমান করেছিল তারই ধারাবাহিকতায় এই চুক্তি হয়েছে। চুক্তিতে অতিরিক্ত উড়োজাহাজ কেনার সুযোগ থাকায় নতুন ১১টি বোয়িং কেনার চুক্তি সই করা হয়। চুক্তি অনুযায়ী ২০৩১ সালের নভেম্বরে প্রথমটি এবং ২০৩৫ সালের মধ্যে বাকি উড়োজাহাজ সরবরাহ করার কথা রয়েছে বোয়িং এর। তবে সরকার ২০২৭-২৮ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ সরবরাহ করতে বলেছে বলে জানান মন্ত্রী। পবিত্র শহর সৌদি আরবের মদিনার একটি বিদ্যুৎ কেন্দ্রে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির ড্রোন হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। গত রোববার এক বিবৃতিতে বাংলাদেশ সরকার এই কথা বলেছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। মদিনার মসজিদে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এই হামলাকে ইসলামের অন্যতম পবিত্র স্থানের উপর এক অগ্রহণযোগ্য আক্রমণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যে কোনো ধরনের আগ্রাসন বা আক্রমণাত্মক পদক্ষেপ বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং স্থানীয় এক ত্রাণকর্মী এই তথ্য নিশ্চিত করেছেন বলে ডয়চে ভেলে জানিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, গত সোমবার রাখাইন রাজ্যের কিয়ুকতাও শহরে বিমান হামলায় ৫০ জন নিহত ও অন্তত ৫৮ জন আহত হয়েছেন। ত্রাণকর্মী ওয়াই হুন ওয়াংও এই তথ্য নিশ্চিত করেছেন। তাওতে চালানো এই হামলা সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যের হামলাগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। এর আগে গত ডিসেম্বরে একটি হাসপাতালে চালানো বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন। আরাকান আর্মির মুখপাত্র বলেন, সেনাবাহিনী পরিকল্পিতভাবে ঘনবসতিপূর্ণ বাজার, স্কুল, বেসামরিক নাগরিক এবং আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও মিয়ানমার সরকারের কোন মুখপাত্র সাড়া দেননি। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার জুড়ে চলছে গৃহযুদ্ধ। এই যুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে আরাকান আর্মি সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর একটি জোট। চলমান এই সংঘাতে দক্ষিণ পূর্ব এশিয়ার দরিদ্র দেশ মিয়ানমারে প্রায় 1,00,000 মানুষ প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন 35,00,000-এরও বেশি মানুষ। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 11:00 বাংলায়।
1: শুনলেন মনিটরিং পরিদপ্তর অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ, বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। সঙ্গীত পরিবেশনায় হামিম আহমেদ, গবেষণা ও গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
2: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর।

0: আজকে আমাদের সাথে শিল্পী হিসেবে আছেন হামিম আহমেদ। হামিমের কাছে আমরা চারটি গান শুনব, আর গান শোনার ফাঁকে ফাঁকে গান নিয়ে কথা বলবো। যেটা আমরা করে থাকি যে শুরুতেই একটা গান শুনি, তারপর সেই গান প্রসঙ্গে কথা বলি, কারণ বেশি কথা আসলে শ্রোতারা শুনতে চায় না। হামিম, কোন গান দিয়ে শুরু করতে চাও?
1: জি, আমি শুরুতে হচ্ছে পূজা পর্যায়ের এবং উপপর্যায়ের বন্ধু তার একটি গান, এবং গানটি হচ্ছে পিলু রাগে আবদ্ধ এবং একতালের খুবই পরিচিত একটি গান।
0: কোন গানটি?
1: আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
0: আমরা গানটি শুনি।

0: রবীন্দ্রনাথের যেই ধর্মচেতনা, অধ্যাত্ম চেতনা বা ঈশ্বর চেতনা, যদি আমরা তার সার্বিক ধর্মবোধ বলি, সেটা শুরু হয়েছিল ব্রাহ্ম ধর্মকে কেন্দ্র করে, একেশ্বরবাদী যে ব্রাহ্মিজম সেই ধারাকে, অর্থাৎ তার পরিবারে তার সমাজে আচরিত যে ধর্মধারা সেটাকে কেন্দ্র করে শুরু হয়েছিল। কবিতার প্রথম বয়সের গানগুলিতে স্রষ্টাকে, ঈশ্বরকে প্রভুরূপে দেখেছেন, কিন্তু যত পরিণত হয়েছেন সেই প্রভু, দূরের যেই প্রভু, সেই প্রভু নিকটের হয়েছে। তার একটা বড় প্রভাব বলতেই হবে, সেটা হচ্ছে যে আমাদের এই পূর্ববঙ্গের যে বাউল সম্প্রদায়, তাদের সান্নিধ্যে যখন আসেন তখন কবি, বিশেষ করে ওই সময়ে তার বেশ পরিবর্তন দেখা যায়। আমি যে গানটি গিয়েছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাইনি। আমি বললেন যে বন্ধু পর্যায়ের গান, বিশেষ করে এই সময়ের যদি আমরা পূজা পর্যায়ের গান ধরি, সেই গানগুলোতে দেখা যায় যে ঈশ্বর স্রষ্টা অনেক আত্মিক, বন্ধুত্বের, নৈকট্যের, প্রভুত্বের নয়। যাই হোক, আমরা গানটা শুনলাম, এটি তুমি বলেছো যে মধ্যবয়সে লেখা গান, আমরা কি একটু অন্য বয়সের আরেকটু?
1: অবশ্যই অবশ্যই, আমরা যদি কবির জীবনী দেখি, খুবই কম বয়সে, ২০ বছর বয়সে তার লেখা একটি গান, এবং সেই বয়সের একটি গান, যে গানটি পরবর্তীতে তিনি তার প্রথম উপন্যাসেও সেই গানটি একটি চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন, যেটি ছিল তার অস্তিত্ববাদী অনুভূতিকে প্রকাশ করার একদম প্রথম দিককার গান একটা বলতে গেলে। এবং আমরা জানি যে প্রথম দিকে তিনি অনেক ভাঙা গান রচনা করেছিলেন, সেরকমই একটি গান সেটি হচ্ছে রামপ্রসাদী সুরে আশ্রিত একটি গান, যেটিকে আসলে আমরা বিচিত্র পর্যায়ের গান হিসেবেই চিনি। খুবই পরিচিত এটিও একটি গান, যেটি হচ্ছে আমি শুধু রইন বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি।
0: বাংলা গানের ধারাটাই এমন যে বাংলা গানে সুর এবং কথা পরস্পরকে শ্রদ্ধা করে যেমন চলে, আরেকটা বিশেষ বিষয় হচ্ছে বাংলা গানের বিকাশটা আখ্যান গীতি কেন্দ্রিক, সেই কীর্তন থেকে শুরু করে নিয়ে মঙ্গল কাব্য পর্যন্ত, মঙ্গল গান পর্যন্ত যদি আমরা, এবং আরো আগে আমি যদি চর্যাপদ থেকে আসি, একেবারেই গল্প বলতে বলতে গান, গানের সাথে গল্পের কাহিনীর একটা যোগ থাকে। বোধহয় রামপ্রসাদী গানই প্রথম গান যেটাকে পরিপূর্ণ খণ্ডগীতি বলা যাবে, এবং যেটা একেবারেই ভিন্ন একটা সুর, রামপ্রসাদী সুর বলে এক ধরনের সুর, আমাদের লোকসুর থেকে নেয়া সুর, যেই সুরটা পরের সময় বাংলা গানকে বেশ প্রভাবিত করেছিল, সেই রামপ্রসাদী সুরের গান আমি শুধু রইনি বাকি গানটা আমরা শুনছি।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমি আজিজুর রহমান তহিন আপনাদের সাথে আছি। আমাদের সাথে আছেন শিল্পী হামিম আহমেদ, তার কণ্ঠে আমরা পরপর দুটি গান শুনলাম। হামিম, এবার কোন গানটি শুনবো?
1: আমি এবার চাচ্ছি একটি প্রকৃতি পর্যায়ের গান গাইতে, যেটি আসলে রবীন্দ্রনাথের একদমই বলতে গেলে পরিণত বয়সে লিখা একটি গান। 60 বছর বয়সে তিনি লিখেছিলেন এবং গানটি আসলে শরৎ প্রকৃতির গান এবং গানটি বিহাগের সুরে আশ্রিত, কিন্তু কীর্তনাঙ্গের
0: গান। আমরা গানটি শুনি কথা না বাড়িয়ে, কারণ এমনিতে আমার মনে অনেক কথা বলে ফেলেছি।

0: প্রিয় শ্রোতা, আমরা আমাদের আয়োজনের মোটামুটি শেষ পর্যায়ে। আর একটা গান হয়তো আমরা শুনতে পাব, তারপর আমাদের আয়োজন শেষ করতে হবে। আমরা শেষ গানটি কোন গানটি শোনাতে চাও?
1: শেষ হচ্ছে আমার খুব পছন্দের পর্যায়ে, যেটা হচ্ছে প্রেম পর্যায়ে। সেই প্রেম পর্যায়ের একটি গান, যেটি হচ্ছে রবীন্দ্রনাথ এটিও পরিণত বয়সে লিখেছিলেন, পরবর্তীতে সেটি রাজা নাটকে প্রকাশ পায়, সেটি হচ্ছে বিরহ মধুর হলো আজি মধুরাতে।
0: কথা কম বলতে চাইছিলাম, কিন্তু এই প্রসঙ্গটা আমারও খুব প্রিয় প্রসঙ্গ বলে একটু কথা বলেই শেষ করতে চাই। আমরা রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা, ধর্ম চিন্তা নিয়ে কথা বললাম প্রথম গানটিকে কেন্দ্র করে। আমি যদি মানব প্রেমের কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের, আমার মতে রবীন্দ্রনাথ প্রেমকে দেখেছেন হচ্ছে বিরহ রূপে, মিলন রূপে নয়। একেবারে প্রথম বয়সের গান, এটা একেবারে মধ্য বয়সের গান, কিন্তু প্রথম বয়সের যে গান, যদি আমরা বলি যে আমার পরাণ যাহা চায়, সেখানেও শেষ কথাটি কিন্তু তোমারই বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস। কবি বিরহকে, অর্থাৎ বিরহ বলতে আমরা বুঝি মিলনের প্রত্যাশা, বিরহ মানে বিচ্ছেদ নয়, প্রেমের মিলনের যে পথ, যদি মিলনকে আমরা গন্তব্য বলি, বিরহ হচ্ছে সেই পথটুকু। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গান বিরহকে আশ্রয় করে, অর্থাৎ প্রেমের পথকে আশ্রয় করে রচিত। প্রিয় শ্রোতা, আমরা এই গানটি শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করব। তার আগে আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা সঙ্গীত সংস্কৃতি চর্চা করুন, বাংলা গান শুনুন। শুভরাত্রি।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় হামিম আহমেদ, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন, অনুষ্ঠান সম্পাদনায় ফাতেমা আক্তার মনি, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং রবিশ্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজন মেলায় এবারে রয়েছে আপনাদের জন্য লালন গীতি। কোহিনুর আক্তার গোলাপীর কাওয়া প্রথম লালন গীতিটি, জনম ভরে একদিন তারে।

0: কোহিনুর আক্তার গোলাপির কণ্ঠে পরপর দুটি লালন গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখনকার নিবেদন আধুনিক গান। শিল্পী খালিদ হাসান মিলু, গানের কথা সাজিয়েছেন নুরুজ্জামান শেখ এবং সুর করেছেন প্রণব ঘোষ।

আধুনিক গান শুনছেন খালিদ হাসান মিলির কণ্ঠে। এবারে গানের কথা সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন শেখ সাদী খান।

0: এই গানটির সঙ্গে শেষ হল আধুনিক গান।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালা এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সেলিনা পারভেজ।

আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। শ্রোতা বন্ধুরা, সেলিনা পারভেজের কণ্ঠে এবার এই রবীন্দ্রসঙ্গীতটি শুনবেন।

0: সেলিনা পারভেজের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের ভেতরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ মুনিরুল ইসলাম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 22শে অক্টোবর ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওই দিনের ছুটির বদলে 17ই অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে পূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 20 থেকে 24শে অক্টোবর পর্যন্ত টানা 5 দিনের ছুটি পাবেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনঃ নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সাথে আগামী 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস 2026-এর উদ্বোধনকালে কথা বলেন। সর্বজনীন আবাসন, টেকসই নগরায়ন প্রতিপাদ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, শুধু একটি ঘর নয়, বরং নাগরিকদের জন্য নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা সুবিধা সম্পন্ন বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে। এদিকে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে লবিতে 3 দিন ব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজাচ্ছে। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত 102 জন শিক্ষককে এর সম্মাননা প্রদান করা হয়। এবছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য, শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষার 60 বছর, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে। শিক্ষার্থীর সামনে শিক্ষক শিক্ষিকারাই আদর্শ রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের সামনে নিজেদের রোল মডেল হিসেবে তুলে ধরতে পারেন, সে ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে সরকার। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সভাপতি তাসকিন আহমেদের নেতৃত্বে 21 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশের জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে এবং সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানান। তিনি ব্যবসা বাণিজ্য প্রসারে ব্যাংক সুদের হার কমানোর উপর জোর দেন। সময় DCCI প্রতিনিধিরা জানান, 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আজ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই। তিনি গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মত বিনিময় করছে। সাক্ষাৎকালে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আগামী বুধবার মধ্যরাত থেকে 29শে অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই 22 দিন প্রতি জেলে VGF এর চাল পাবেন 25 কেজি করে। নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা, জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দর গুরুজন কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ লিয়াকত হোসাইন। পথ ও পাথে অনুষ্ঠানে গীবতের পরিণাম সম্পর্কে বলবেন মৌলানা মোহাম্মদ নুরুজ্জামান। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমসে সকাল 8:10। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ফোন ইন শুনবেন 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত ফোন ইন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। সকাল 8:20 এবং বিকেল 5:40 শুনবেন ডেঙ্গু ঠেকাই একসাথে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, ট্রান্সক্রিপশন সার্ভিস সর্বকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত 10:30। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10:00। এ অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে প্রচার করা হবে। এছাড়াও FM 90 মেগাহার্জে রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক স্মৃতির চাদর, রচনা সালমা আক্তার এবং প্রযোজনা আবু নওশের। এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে, FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছি, আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 20.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 36% এবং সন্ধ্যে 6টায় 62%। আগামীকাল ঢাকার সূর্যোদয় হবে 5:52 এবং অস্ত যাবে 5:41। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে এবং FM 102 মেগাহার্জে। এখন শুনবেন পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব, আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।